জন্য। এখানেও তিনি ছেলের মতো বাবা মায়ের সমস্ত কাজ সম্পন্ন করলেন। তারপর গয়া থেকে কাশীতে এলেন আরও বিদ্যাশিক্ষার ইচ্ছায়। কাশীতে দণ্ডীদের কাছে নানান শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। তার অসাধারণ জ্ঞান এবং চেষ্টা দেখে কাশীর অধ্যাপকেরা আগ্রহের সঙ্গে তাকে শিক্ষা দিতে শুরু করার অল্পদিনের মধ্যেই তিনি বিভিন্ন শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। রূপমঞ্জরী বাহটু এ সময় হলেন বিদ্যালঙ্কার। বিদ্যার প্রতি অসীম আগ্রহ হুটুর। তার সন্ন্যাসিনীর মতো জীবনই ভালো লাগে, তাই তিনি সাংসারিক জীবন আর গ্রহণ করলেন না, অবিবাহিতাই থেকে গেলেন। সে যুগে এটাও কিন্তু একটা অদ্ভুত ঘটনা, কারণ সেকালে অবিবাহিত মেয়ে ঘরে থাকলে সমস্ত পরিবারকে সমাজচ্যুত হতে হতো। এ ব্যাপারে রূপমঞ্জরী তার বাবার মতোই সমস্ত সংস্কারকে তাচ্ছিল্য করলেন। তিনি মৃত্যু পর্যন্ত কুমারী ছিলেন। সম্ভব তাহলে, তাই না? আমরা বলি না, না, সময়কে কেউ কি আর অতিক্রম করে যেতে পারে? সময়ের অনেক সুবিধেও যেমন থাকে, অনেক প্রকোপও থাকে। সুবিধাটা গ্রহণ করলে ওই অসুবিধাটাকেও গ্রহণ করতে হয়, কখনো অনিচ্ছায়, কখনো বাধ্যতায়। কিন্তু তারও বাইরে আরও একটা জায়গা থাকে, তা হচ্ছে অসীম মনোবল আর মনের জোর, সাহস, যা কিনা সময়কে অতিক্রম করে তার নিজত্বকে প্রমাণ করার, প্রকাশ করার একটা সুযোগ করে দেয়। এবং যদি সে নিজের সিদ্ধান্তে স্থির এবং দৃঢ় হয়, তাহলে দেখা যায় সে সেই সাময়িক যে বিধিনিষেধ, বাধা, এই যে সমসাময়িকতার অত্যাচার, তাকে অতিক্রম করে যেতে পেরেছে। রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার তারই একটা জ্বলন্ত প্রমাণ। মেয়েরা তো সাজসজ্জা করতে ভালোবাসে, কিন্তু রূপমঞ্জরী বেশভূষা সম্পর্কে, সাজসজ্জা সম্পর্কে একেবারে উদাসীন। তিনি একেবারেই পুরুষদের মতো বেশভূষা করতেন, ধুতি পরতেন, উত্তরীয় ব্যবহার করতেন, মাথায় ব্রাহ্মণ পণ্ডিতদের মতো তার সবসময় মুড়নো মানে ন্যাড়া মাথা থাকতেন, এবং তার শিখা অর্থাৎ টিকি তা তিনি ব্যবহার করতেন। সুতরাং এই সমস্ত কিছু দিয়ে তিনি যেটা প্রমাণ করেছিলেন, সমাজের বিধিনিষেধ নয়, তার বিধি তার জীবনের বিধি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অর্ঘ্য সেনের কণ্ঠে এই অতুল প্রসাদী সঙ্গীতটি। আজকে অতুল প্রসাদ সেনের অনেকগুলো গান শুনিয়েছি, আজকে তাঁর গানই সাজিয়েছি আমাদের চিরন্তনী। যাই হোক, সময় এগোচ্ছে। এই যে বলছিলাম, এত বিদ্যা অর্জন করেছেন, কিন্তু রূপমঞ্জনের কোনো অহংকার ছিল না, বরং নারীর স্নেহকোমল অন্তরটি সুস্পষ্ট হয়ে উঠেছে তার নানান রকম জনহিতকর কাজের মধ্যে দিয়ে। তিনি মানুষের সেবার জন্য চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। স্বরগ্রামে নিজের সাহিত্যগুরু গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে আবারও গেলেন এবং তার কাছে দীর্ঘদিন থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে শিক্ষা নিলেন আর শুরু করলেন গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা। তাতে তিনি প্রভূত খ্যাতি অর্জন করলেন। একেবারে গল্পের শুরুতেই একটা দৃশ্য দিয়ে আমরা তার চিকিৎসাবিদ্যায় যে পারদর্শিতা তার দৃশ্য দেখেছি। বিখ্যাত কবিরাজ এবং চিকিৎসকেরা অনেক সময় তার সাহায্য এবং তার পরামর্শ নিতে আসতেন। অনেকে আবার তার কাছে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নও করতে শুরু করলেন। রূপমঞ্জরী চিকিৎসাশাস্ত্র ছাড়া ব্যাকরণ, সাহিত্য, চরক প্রভৃতি নানান বিষয়ে শিক্ষা দিতেন। দূর দূর থেকে বহু ছাত্ররা আসত তার কাছে। এইভাবেই তিনি সমাজকে, সমাজের বিধিনিষেধকে অতিক্রম করে সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং এভাবেই তিনি নানান রকম জনহিতকর কাজ করে যান। সমাজের লালন পালনে নিজের জীবন, শিক্ষা, পারদর্শিতা সব কিছুকে তিনি প্রয়োগ করলেন। এই মানুষটি রূপমঞ্জরী বা হটু বিদ্যালঙ্কার। তার মতো এরকম সংস্কারহীন মহীয়সী বিদুষী নারী, ভাবুন তো, আজকের এই সমাজে, আজকের এই অবস্থায়, আজকের এই সময়ে আমরা যেভাবে জীবনকে দেখি, ব্যক্তিগত সুখ আকাঙ্ক্ষা ইত্যাদিকে বড় করে দেখি, যেখানে আমাদের জীবনের এক

একটা বড়, বলা হয় ভাইরাস হচ্ছে ইগো। এই নিয়ে কত রকম কষ্টে ভুগি, কষ্ট দিই। আর সেখানে দাঁড়িয়ে ওই সময়ে একজন মহিলা, তিনি এবং তার বাবা সমাজের একটি রীতিও মানেননি, কিন্তু সমাজকে অগ্রাহ্যও করেননি। যা কিছু জেনেছেন, যা কিছু শিখেছেন, সমস্ত কিছু সমাজ কল্যাণে তারা দান করেছেন। এই তো মহৎ জীবন। প্রায় 100 বছর বয়সে বাংলার 1282 সালের 15ই পৌষ তার মৃত্যু হয়। 100 বছর ধরে একজন মহিলা, তিনি কিন্তু সামাজিক রীতিনীতি শিকার না হয়ে সমাজকে দিয়ে গিয়েছেন, দান করেছেন তার শিক্ষা, তার পারদর্শিতা। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে 9903659992 এই নম্বরে। কেমন? আর আজ আমরা যে হটু বিদ্যালঙ্কার বা রূপমঞ্জুরির কথা জানলাম, তাকে নিয়ে শুরুতেই বলেছি যে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অনেক ডিটেলসে, অসাধারণ অসাধারণ একটি গল্পের বই রূপমঞ্জুরি। শুধু গল্পের বই বলে অবশ্য ঠিক বলা হয় না, গবেষণা ধর্মী উপন্যাস নারায়ণ সান্যালের রূপমঞ্জুরি আরও একবার পড়বেন, অসামান্য গল্প। যাই হোক, এই অসাধারণ রমণীর জীবন নিয়ে আজকের চিরন্তনী আমরা করলাম, বললাম। এবার একটু আপনাদের কথায়, আপনাদের মতামতে চলে যাব। না, সময় যা বলছে আজকে আর কিন্তু গান শোনানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, আমরা একদম শুরু করে দিই। কে কে চলে এসেছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী। আজকে হটু বিদ্যালঙ্কার রূপমঞ্জুরির কথা জানলাম, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। সুপ্রভাত, ধন্যবাদ। এরপর লিখছেন সুপ্রভাত দিদি ভাই, শুরুর আগে থেকে শুনছি রূপমঞ্জুরির গল্প। গানের গল্পে এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে, অনুভবে হটু তর্কালঙ্কারের ছবিটিও মনের মধ্যে ভেসে উঠেছে। চমৎকার গানগুলি খুব ভালো লাগছে, ভালোবাসা নিয়েও। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী ম্যাডাম, অনেক অজানা তথ্য সমৃদ্ধ ইতিহাস জানতে পারি আপনাদের, আমাদের প্রিয় অনুষ্ঠান সঙ্গে গান। ধন্যবাদ চিরন্তনী, সবাইকে শুভ সকাল। আপনাকেও ধন্যবাদ, শুভ সকাল। শুনছি রূপমঞ্জুরির গল্প, শুনে কেবল বিস্মিত হচ্ছি, তার গুণ, বিদ্যা, নিখুঁত চিন্তাভাবনা সে সময় মানুষকে বাঁচতে কতটা সহায়ক হয়েছে। গল্প শুনে শুধু রোমাঞ্চিত হচ্ছি, তার নিঃস্বার্থ কার্যক্রম সকল মানুষের কাছে প্রেরণা। তার অসাধারণ জ্ঞান সমাজের কাছে দৃষ্টান্ত। সামাজিক অনেক রীতিনীতিকে উপেক্ষা করে প্রকৃত শিক্ষাকে গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। চলুক মধুভাষী ইন্দ্রাণী দিদিভাইয়ের মনোমুগ্ধকর গান, গল্প, উপস্থাপনা কান পেতে শুনেই বর্ষা শীতল অনুভবে। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। শুভ সকাল, ধন্যবাদ। লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গল্প, গানে গল্প অতুলনীয়। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। আজকের গল্প অতীত বৃদ্ধ কবিরাজ মহাশয় রূপমঞ্জুরির হটু বিদ্যা তর্কালঙ্কারের কথা শুনলাম দিদিভাই। অতীত এইভাবে মানুষ অসুখ বিসুখে আরোগ্য লাভ করত। রাজবংশী সমাজ এখনও ঝাড়ফুঁক মেনে চলে, বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। অনেকদিন পর বৃষ্টি শুরু হলো আজ রাত থেকে। দণ্ডপথ নমস্কার, প্রফুল্ল কুমার সিং ও নারায়ণ জোত, রাঙ্গাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত দিদিভাই, আজকের গল্পটি খুব ভালো লাগলো, এই গল্পটি আগে পড়া হয়নি, আজ কানে কানে আপনার মাধ্যমে শোনা।

হয়ে গেল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত। তাও তো আরও অনেক গল্প আছে, এত তো ডিটেলসে বলা যায় না, অল্প সময়। যদি কখনো পরে আবার ওনাকে নিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাই নিশ্চয়ই করব। আর আপনাদের বলবো অবশ্যই রূপমঞ্জরি বইটি আপনারা পড়বেন, ভালো লাগবে, খুব সুন্দর বই। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে তোমার পথপানে চেয়ে বসে আছি। তুমি আসবে বলে রেডিও খুলে রাখি, তুমি আসার সঙ্গে সঙ্গে সোজা বর্ধমান চলে গেছি। এখন তোমার গল্প শুনব, এতে নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনীর সকলকে জানাই কৌশিকী অমাবস্যায় এক মুঠো বকুল ফুলের শুভেচ্ছা। আসামের প্রত্যন্ত গ্রামের একজন শতবর্ষের আলোকে আলোকিত বিখ্যাত সুরস্রষ্টা ভূপেন হাজারিকার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা প্রণাম। প্রথমত ছাত্রজীবনে বেনারস বিদ্যালয়ে, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে শিখেছিলেন। কোনো এক সময় নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় তার কণ্ঠে গান শুনবে বলে তাকে অপহরণ করে রাখা হয়েছিল। উচিলদহ কাছারিপাড়া থেকে লিখেছেন শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর, তিমাথানি সাবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। প্রকৃতি দেখি সারা রাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে গল্পের কল্পতরু। দ্বিতীয় ভগবান হটুর কথা আজকে তুলে ধরা, নারী রত্নের অনন্য উদাহরণ, সত্যি পাগল পারা। চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ হয়ে জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত হয় মোদের প্রাণ মন। আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বর্ধিত হয় যে স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথন, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা, আজকে বিশেষ পাওয়া। জীবন দিয়ে বাণী তত্ত্বেই সবার বন্ধন অক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক। কৌশিকী অমাবস্যায় মাতৃপদে প্রণতি, মায়ের কৃপায় হোক সবার অগ্রগতি। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের আলো, নতুন নতুন বিষয়তে লাগছে ভীষণ ভালো। এখনো যারা আছেন দূরে, আসুন এই দ্বারে, সাপ্তাহিক তিনটে দিন চিরন্তনীর ভোরে। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত জানাই। এবার কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। নিশি অবসানে ভোরের পাখি করে কলতান, এ সময় ভালো লাগে চিরন্তনীর গল্প গান। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, সুপ্রভাত। আর এরপর কে লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দ মোটর থেকে লিখছেন, আজ শুক্রবারে চিরন্তনীতে অভূতপূর্ব গল্প শুনলাম, খুব ভালো লাগলো, সাথে মন ভরানো গান। ভালো থাকবেন সবাই, সুপ্রভাত, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ ইন্দ্রাণীদি, আজকের গল্প খুব সুন্দর, সুপ্রভাত আপনাকে। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন, আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। হাওড়া থেকে রীতা, আজকের গল্প ভালো লাগলো, এদিকে গল্প শুনতে শুনতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। আচ্ছা বেশ, বৃষ্টি ভেজা সুপ্রভাত আপনার জন্য। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, অঝোরধারায় বৃষ্টি আর অতুল প্রসাদী আজ সকালটাই অনন্য। নারী শিক্ষা চরম অন্ধকারী পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে রূপমঞ্জরি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তা সত্যি অবিস্মরণীয়। ওনাকে শতকোটি প্রণাম জানাই, শিপ্রাসাদ, ধন্যবাদ। এবার কে লিখছেন, লিখছেন শুভ সকাল দিদিভাই, চিরন্তনীতে নতুন গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, পাঁচটা দুয়ে শর্মিষ্ঠা মুখার্জি লিখেছে, আর তারপরে আবার লিখেছে সাতচল্লিশে রূপমঞ্জরি গল্পটা বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত দিদিভাই, আজ একদম নতুন এক গল্প, এক মহিলা তার শিক্ষা, পারদর্শিতা, অভিজ্ঞতার মাধ্যমে হটু তর্কালঙ্কার নামের আড়ালে সমাজকে এত কিছু দিয়েছেন যে সময় নিরিখে অবিশ্বাস্য। হ্যাটস অফ টু হার। পুরনো বন্ধুদের আড্ডার সদস্যগণ সন্দীপন, শুভজিৎ, দেবাশিষ, উত্তম, তাপস, অশোক, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড। অনেক দিন বাদে আপনাদের লেখা পেলাম, যদিও আপনাদের এত নাম একসঙ্গে পড়তে পড়তেই মনে হয় দারুণ বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব অক্ষয় হোক, অটুট থাকুক, এবং আপনারা সবাই মিলে হই হই করে জীবনটা উপভোগ করছেন আনন্দে,
এভাবেই থাকুন, খুব ভালো থাকুন।

রোজ চিরন্তনীর সঙ্গে থাকুন। লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। সময় উত্তীর্ণ রূপরা সবসময়ের সুবাসিত মুকুল মঞ্জুরি। বাহ, ছোট্ট করে খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আর এখন কে লিখছেন, সুপ্রভাত, শুনতে বসলাম চিরন্তনীর গল্প। এত সুন্দর সুন্দর গল্প থাকে যে কিছু শেখা যায়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। তাই তো, সত্যি সত্যি পুরনো অনেক কিছু যা চর্চার অভাবে পুরনো বলে আমরা একদম মানে সেই অনেক স্মৃতি থেকে দূরে সরিয়ে দিই, কিন্তু তা নয়। যদি চর্চা করি দেখব যে তার মধ্যে অনেক অনেক কিছু জানার আছে। আচ্ছা, এবারে কারা লিখেছেন দেখে নিই চট করে। কৌশিক অমাবস্যার ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই শুভ সকাল। ইন্দ্রাণী ম্যাম, মন দিয়ে গান আর রূপমঞ্জুরি জীবনের গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। জন্মশতবর্ষে মহানায়কের গল্প শুনিয়েছে উজ্জ্বল ভাই, ধন্যবাদ। এবার দু লাইন খোলা চিঠি। কি মুখে রচনা বিরিয়ানি, ষোলো আনা আলুনি। আচ্ছা, কি ভরচা জুটি ছাড়া চিরন্তনী। আচ্ছা বেশ, আগামী দিনের ভোরে আবার কথা হবে অবশ্যই। আপনারা আছেন, এইটাই তো আমাদের সব থেকে বড় প্রেরণা। খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রূপমঞ্জুরি বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। আর কে লিখছেন, পুরবী আজ তান তুলেছে অগ্নিবীণার তারে, মেঘমল্লার গিয়ে যায় মন হৃদয় পাড়াবারে। হৃদয় এই দিগন্তে আজ মেঘের ভেলা ভাসে, আগমনীর ছন্দে জড়িয়ে শিউলি আর কাশে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাহ, পায়েল খুব সুন্দর করে ছোট্ট কথায় লিখেছে, অনেক ধন্যবাদ। এবার কি রয়েছেন দেখি। আচ্ছা, কে লিখেছেন, উত্তরপাড়া থেকে রঞ্জন, অনেকদিন পর, কেমন আছেন? না, একেবারে নিয়মিত থাকছি কিন্তু। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দেখে নিয়েছিলাম, মেসেজও পড়ে নিলাম। 5:52:20 বেশ, আরেকবার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আরও কেউ লিখেছেন একটুখানি দেখে নিই। আজ 11 সেপ্টেম্বর, প্রচুর বৃষ্টি, চিরন্তনী সকাল। আজ গল্পটা খুব ভালো লাগলো এবং বহু পুরনো সময়ের গল্প, একদম ঠিক বলেছেন। আমি শিবশঙ্কর শান্ত, পুয়া গড়হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। পুরনো পুরনো মানে কি, যা কিছু আমাদের চর্চা থেকে হারিয়ে গিয়েছে তাই পুরনো হয়ে যায়, তাকে আবার নতুন করে চর্চা করলেই দেখা যাবে আসলে তা চিরনবীন, চিরনতুন। এবার কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণী দি, আজ গল্প গান খুব ভালো লাগলো, বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন। আচ্ছা বেশ, আপনি দুবার লিখেছেন তাই না? ও না, 5:52 লিখেছেন একটু আগেই। বেশ বেশ, খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। আর সময় যা বলছে, আজ মোটামুটি প্রত্যেকের পড়া পড়ে দিয়েছি, প্রত্যেকের লেখা। সবাইকে অনেক ধন্যবাদ চিরন্তনীতে থাকার জন্য, গল্প শোনার জন্য। আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আমি রবিবার ভোরে আবার চিরন্তনীতে আপনাদের কাছে আসব নতুন কোনো গল্প নিয়ে। আর একটু পরেই ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, ছোট্ট একটা গান শুনে তারপর শুনবো বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সুপ্রভাত, 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজও চলে এসেছি আপনার কাছে। কাল সকালে ঘুম ভাঙিয়েছিলাম, তখনই কথা দিয়েছিলাম আজ আবার ঘুম ভাঙাতে চলে আসব। তো আজকে না একটা নস্টালজিক জার্নি হবে পুরো ভোরাইটা, অনেক কিছু মনে পড়ে যাবে অবশ্যই, মানে আমার নিজের ছোট থেকে বড় হয়ে ওঠার সময়টা, সেই সময়টা তো অনেক অদল বদল ঘটেছে। মানে 90-এর দশকে যেসব ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়েছে তারা কী না দেখেছে, তারা হাতে লেখা চিঠি দেখেছে, পোস্ট অফিস দেখেছে, সেই সঙ্গে সঙ্গে তারা মোবাইল দেখেছে, মোবাইলে মেসেজ আসা দেখেছে, সবটাই তারা দেখেছে। তো একটা বিরাট অদল বদল হয়েছে কিন্তু আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে, একটা শান্ত জীবন আর সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড গতির একটা জীবন, এটাও আমরা দেখেছি। তো এই সময়গুলো, যে সময়গুলো আমরা পেরিয়ে এসেছি, সেই সুন্দর সময়গুলো একটু একটু করে মনে করাবো আজ এই এক ঘন্টায়। আর এখন এমন একটা গান রেখেছি যে গানটা শুনলেই একদম, মানে পুজোর তো আর বেশি বাকি নেই, এক মাসের মধ্যেই মহালয়া, তো সেই সময়গুলো মনে পড়ে যাবে আমাদের ছোট থেকে বড় হওয়ার সময়, পুজো প্যান্ডেলে যে গানগুলো বাজতো সেই সময়ের কথা। আশা ভোঁসলের কণ্ঠে পরের গান।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ ভোরাইতে বলছি মনে পড়ে যায়, মনে পড়ে যায় কত কি। আর আজকে মনে পড়াটা আমার মনে পড়া, কারণ 90-এর দশকে যেসব ছেলেমেয়েরা বড় হয়ে উঠেছে, যারা স্কুলে পড়েছে কলেজে পড়েছে ওই সময়টা, তাদের বড় হয়ে ওঠাটা না একদম অন্যরকম ছিল। মানে

পরিবর্তনটা আমাদের চোখের সামনে দেখেছি আমরা, যেরকম আমাদের স্কুল কলেজ জীবনে কিন্তু মোবাইল ফোন সেইভাবে দেখিনি, তারপরে হঠাৎ দেখলাম একটা থানিটের মতো বিশাল বড় মোবাইল ফোন নিয়ে লোকজন কথা বলছে। হ্যাঁ, সেটাও খুব লিমিটেড আর কি, তখন ইনকামিংয়েও টাকা দিতে হতো, খুব অল্প সংখ্যক লোকজনই সেই মোবাইল ব্যবহার করতেন। আর তার আগের জীবনটা কিন্তু আমার এখন মনে হয় আমরা অনেকটা বেশি এনজয় করেছি, তার কারণ হচ্ছে আমাদের হাতে মোবাইল ছিল না, আমাদের জগৎটা পুরোটাই কিন্তু ছিল সরাসরি যোগাযোগের, মানে দুজন ছেলে মেয়ে যদি তারা প্রেমে পড়তো তারা সরাসরি দেখা করতো, কথা বলতো, বা চিঠি দেওয়া দেওয়ির মতো একটা খুব মিষ্টি ব্যাপার ছিল, খুব রিস্কি ব্যাপারও ছিল, সেই চিঠি যদি বড়দের হাতে পড়ে যেত তারপরে যে কী কাণ্ড ঘটতো। আবার অনেক দূর দূর থেকে চিঠি আসতো, বিশেষ করে পুজোর পরে বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে পোস্ট কার্ড আসতো, ইনল্যান্ড আসতো বাড়িতে, সেই চিঠিগুলো আমরা ছোটরা দৌড়ে দৌড়ে নিয়ে আসতাম, বড়রা পড়বে। আবার কিছু কিছু চিঠি আমরা, মানে আমাদের বাড়িতে বেশ একগুচ্ছ পাকা বাচ্চা ছিলাম আর কি, আমাদের কাজিন টাজিন মিলিয়ে, তো কাকা পিসিদের তারা তখন মানে খানিকটা বড় হয়েছে আর কি, তাদের চিঠি লুকিয়ে পড়ার একটা ব্যাপার ছিল, তাদের ইনল্যান্ড লেটার, ভাবুন, পুরোটা ওই হালকা নীল কাগজে চিঠিটা এসছে, সুন্দর গন্ধটন্ধ দেওয়া, আমরা তো হাতের লেখা দেখেই বুঝে গেছি কোত্থেকে এসছে, আমরা বিশাল রিসার্চ করতাম কাকা পিসিদের ওপর, তারা যেরকম আমাদের মানে অতিষ্ঠ করে দিত, মানে আমাদের যার যা গোপনীয়তা আছে তাই নিয়ে সবার সামনে হাঁটে হাঁড়ি ভেঙে দিত, আমরাও কিন্তু এদের অতিষ্ঠ করে দিতাম, মানে এদের একটা চিঠি এসছে বা এদের একটা ফোন এসছে হয়ে গেল, সেটা মোটামুটি নিউজ হয়ে গেল। তো ওই চিঠি আমার এক পিসতো দিদি ছিল, সে সাংঘাতিক ভালো লেখা পড়ায় আর এই ব্যাপারেও সে সাংঘাতিক এক্সপার্ট ছিল আর কি, একটা পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা চিঠি পড়ে ফেলতো, হ্যাঁ, পেন্সিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইনল্যান্ড লেটারের ভেতরে গোটা চিঠি পড়া হয়ে যাচ্ছে বেশ জোরে জোরে, আমরা প্রত্যেকে শুনলাম, শুনে বেশ হাসি হাসি মুখে সেই চিঠিটা আবার কিন্তু মানে বাড়ির যে চিঠি আসার বক্স ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার কাকু পিসি যে হোক পেয়েছে সেই চিঠি, যার চিঠি আর কি, তার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই চিঠির একটা লাইন আমরা বলে দিয়ে চলে গেলাম, সে তো যা বোঝার বুঝলো, কিন্তু কিচ্ছু করার নেই, আমরা দেখে ফেলেছি, তো এইরকম সব মিষ্টি ব্যাপার ছিল আর কি। আর চিঠির ব্যাপারটায় আরও একটা সাংঘাতিক ঘটনা ঘটতো, সেটা হচ্ছে স্কুলে চিঠি, স্কুলে বইয়ের ভেতরে হয়তো কেউ চিঠি গুজে দিয়েছে, কোনো বন্ধুবান্ধব বা সিনিয়র কোনো দাদা টাদা আর কি, সেই চিঠি যদি কোনোভাবে মায়ের হাতে পড়ে বা ক্লাস টিচারের হাতে পড়ে, হয়ে গেল মানে বিশাল অশান্তি তাই নিয়ে। তো চিঠি নিয়ে যে কত মিষ্টি স্মৃতি আছে, কত সুন্দর স্মৃতি আছে আমাদের ছোটবেলাটা জুড়ে, অথচ সেই চিঠি তো এখন প্রায় নেই, মানে তার অস্তিত্বই নেই। আরেকটা জিনিস হতো, বিদেশ থেকে যখন চিঠি আসতো, কোনো আত্মীয় বিদেশে থাকেন, সেই দেশের স্ট্যাম্পগুলো আসতো চিঠির ওপর লাগানো, সে খুব সাবধানে সেই স্ট্যাম্প তুলে, আমার একটা স্ট্যাম্প বুক ছিল, মানে সেই খাতার মধ্যে আমি স্ট্যাম্পটা আটকে দিতাম। তো এরকম আমার স্মৃতির সঙ্গে আপনাদের অনেকেরই স্মৃতি মিলে যাবে, মনে পড়ে যায় অনেক কথাই। আর আজকে ওই সময়টাতেই ফিরে যাচ্ছি, তো তাই এমন একটা গান শোনাতে চলেছি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, যেই গানটা মানে পুরো কাঁপিয়ে দিয়েছিল আর কি আমাদের অন্তরাত্মাকে, যে গান এরকম হতে পারে, এইভাবে মনের কথা বলতে পারে। অবশ্যই সেই সময় একদল সুমন চট্টোপাধ্যায় একদল নচিকেতা, এরকম একটা ভাগাভাগি হয়ে গিয়েছিল আমাদের বন্ধুদের মধ্যে, এবং সেই নিয়ে প্রচুর তর্কটর্ক চলতো ছোটো বয়সে যা হয়। আর আমি অদ্ভুতভাবে সুমন চট্টোপাধ্যায়ের গান প্রথম শুনেছিলাম, আমার দুই বন্ধুর মধ্যে কখন প্রেম হয়েছিল জানি না, তাদের ব্রেকআপের পরে মেয়েটা আমাদের বাড়িতে মানে এসে সে ছেলেটি যা যা দিয়েছিল তাকে, চকলেট টকলেট তো খেয়ে ফেলেছে, কার্ড টার্ড ওই সময় খুব সুন্দর কার্ড হতো, তো সেই কার্ড আর গানের ক্যাসেট, সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই এর ক্যাসেট ছুঁড়ে আমাদের বাগানে ফেলেছিল। তো আমার খুব খারাপ লেগেছিল, আমি সব কিছু তুলে নিয়ে এসেছিলাম আবার, আর ক্যাসেটটা চালিয়ে শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজ কথা বলছি মনে পড়ে যায়। কত কী তো মনে পড়ে, সেই জিনিসগুলো আর জীবনে নেই আমাদের। চিঠির কথা যেমন বললাম, সেরকম ল্যান্ডলাইন ফোন কজনের বাড়িতে আজকাল আর আছে জানি না, তবে আমার ছোটবেলায় মনে পড়ে আমাদের গোটা পাড়াতে আমাদের বাড়িতে একটা ল্যান্ডলাইন ফোন ছিল। হ্যাঁ, আর পাড়ার সবার ফোন ওই ল্যান্ডলাইন ফোনে আসতো, আর এইটা আমার মানে পুরো দায়িত্বের মধ্যে ছিল আর কি। হয়তো চারটে বাড়ি পরে কারুর ফোন এসেছে, চিৎকার করে তাকে ডাকা বা তার বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে আসা যে এসো তোমার ফোন এসেছে। এবার সে কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, তারপরে একটা নজর রাখতে হতো যে কথাটা বলা কেটে দিয়ে আবার ওই নাম্বারে ফোন করে বসবে না, তো সেটাও করতো অনেকে। কিন্তু এই ব্যাপারগুলো ছিল আর কি ল্যান্ডলাইন ফোন। আবার ল্যান্ডলাইন ফোনে রং নাম্বার হতো ভীষণ, সেই রং নাম্বারে আমার একটা বন্ধু হয়েছিল, যেই বন্ধুর সাথে আমার আজও যোগাযোগ আছে এত বছর পরে। তো এগুলো খুব মিষ্টি ব্যাপার ছিল। এখন তাই ভাবি, এখন বাচ্চারা হয়তো অন্য অন্যভাবে তাদের, যারা ছোট থেকে বড় হয়ে উঠছে, অন্য অন্যভাবে ভার্চুয়াল জগৎটা তাদের হয়তো অনেক বড়, কিন্তু আমাদের ওই ছোট্ট একটা জগৎ, জীবন অনেক শান্ত ছিল, সেই ছোট্ট জগতের মধ্যেই না আমরা খুব হ্যাপি ছিলাম। তার কারণ আমরা বন্ধুদের সাথে সরাসরি কথা বলতাম, বিকেল হওয়া মানেই মাঠে যাব, বন্ধুদের সঙ্গে দেখা হবে, খেলা হবে, আর সন্ধে ছটা বাজার আগে যেভাবে হোক বাড়িতে ঢুকতে হবে। সন্ধেটা যদি হয়ে যায় তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ঘরে কোনো মতেই মা ঢুকতে দেবে না। তারপরে ধরুন এই যে পুজোর আগে আগে, এই সময়টা তো একটা মানে অন্য ব্যাপার ছিল আর কি। এই সময়টা অনেকটা স্বাধীনতা বেড়ে যেত, কারণ ঠাকুর তৈরি হতো আমাদের বাড়ির ঠিক পিছনেই, ঠাকুর তৈরি হতো, তো যিনি ঠাকুর তৈরি করতেন তার আবার আমরা খুব ফ্যান ছিলাম। উনি আর্ট কলেজে পড়া একজন স্টুডেন্ট, কিন্তু ঠাকুর তৈরি করতেন তখন। তো মোটামুটি স্কুল থেকে ফিরে সন্ধে কেন রাত হওয়া অবধি, যতক্ষণ না বাড়ির থেকে ডাকছে শুধু না লাঠি নিয়ে চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ওই ঠাকুর বানানো চলছে, আমরা একদল ছেলেমেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। তো এই যে আনন্দগুলো, সরাসরি সব কিছু জানার, চেনার, ছুঁয়ে দেখার, এই আনন্দগুলো আমাদের ছোটবেলায় ভীষণ ছিল। আর ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে কত কী বদলে গেল। সিনেমার গান তার সুর একরকম, চলে এলো জীবনমুখী গান, সুমন চট্টোপাধ্যায়ের গান একটু আগে শোনালাম, আর এখন যে গানটা শোনাতে চলেছি সেটা নচিকেতার গাওয়া, সেটাও কিন্তু সেই স্মৃতিকেই ফিরিয়ে দেয়। ক্লাসে আমাদের মানে দুজন নীলাঞ্জনা ছিল, বাবা তাদের কি মার্কেট, তাদেরকে নিয়ে সবাই বাবা তোর নাম নীলাঞ্জনা, তোর নাম নীলাঞ্জনা, মানে আমি ভাবতাম আমার নামটা খুব আনকমন, কিন্তু আমার তখন মনে হতো এই সবার নামটা নীলাঞ্জনা হলো না কেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর আজকে একটা নস্টালজিক জার্নি চলছে। মনে পড়ে যায় অবশ্যই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার যে সময়টা, সেই সময়টার সাক্ষী আরও অনেকেই আছেন যারা এই মুহূর্তে শুনছেন FM রেইনবো। তো সেই সময়টা অনেক কিছু অদল বদল ঘটেছিল। গানের ক্ষেত্রে তো জীবনমুখী গান এসেছিল, তারপরে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল, হ্যাঁ, তারও সঙ্গে সঙ্গে মোবাইল ফোন এলো। সেটা আরেকটু পরে আর কি, যদি আমাদের হাতের নাগালের বাইরে ছিল। তো এই যে বদলগুলো, এই বদলগুলোর আগে তো জীবনটা সম্পূর্ণ অন্যরকম ছিল। সেই জীবনে চিঠি ছিল, সেই জীবনে ট্রাঙ্ক কল ছিল, সেই জীবনে ল্যান্ড ফোন ছিল, সেই জীবনে বাড়ির মানুষেরা, মানে বাবারা আড্ডা দিতেন একটা জায়গায় বসে, তার আশেপাশেই হয়তো আমরা আড্ডা দিচ্ছি বন্ধুবান্ধবরা, মায়েরা শীতকালে বা বর্ষাকালে যে কোনো সময় বিকেলে একটা আড্ডার ব্যাপার ছিলই, বিশেষ করে আমরা যারা উত্তর কলকাতা বা উত্তর কলকাতার কাছাকাছি যারা থাকতাম, আমাদের বাড়িটা এয়ারপোর্টের কাছে ছিল, তো সেটা একটু কলকাতার পিনকোড থাকলেও একটু কলকাতার বাইরে, এরমই আমরা ভাবতাম মফস্বল টফস্বল, এখন মানে ভুলেও ভাবতে পারবেন না। তখন প্রচুর ফাঁকা জায়গা, মোটামুটি সবাই সবাইকে চেনে, এত তো ফ্ল্যাট বাড়িও তখন ওঠেনি, একটা মাত্র হাউজিং হয়েছিল, সেটাও লোকাল লোকেরাই সেখানে শিফট করেছিল, যার ফলে সবাই সবাইকে চিনত আর কি। তো এরকম একটা অদ্ভুত বড় পরিবারের মতো ছিল আর কি সবাই মিলে। তারপরে আরেকটা জিনিস ছিল বই পড়া, যেটা এখন প্রায় বন্ধ। আমরা প্রচুর বই পড়তাম, মানে শারদীয়াগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকতাম যে কবে শারদীয়া আসবে। এইরকম সময় মোটামুটি সবকটা শারদীয়া পড়া হয়ে গেছে, আর শারদীয়া নিয়ে কাড়াকাড়ি, তার কারণ মা পড়বে না, আমি পড়বো না, দাদু পড়বে, কে পড়বে, এই নিয়ে ভয়ঙ্কর কাড়াকাড়ি। তবে আমার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সেটা হচ্ছে শারদীয়া নিয়ে গাছের ওপরে উঠে যাওয়া। ওখান থেকে তো কেউ

নামাতে পারবে না, ওখানে গোটা গল্পটা শেষ করে তারপর বইটা নিয়ে নামতাম। তো তখন যে যে কোনো তথ্য আমরা খুঁজতে গেলে কিন্তু পাড়ায় মোটামুটি একজন থাকতো, সে মানে চলন্ত গুগল বলা যায় তাকে, তার কাছে প্রচুর ইনফরমেশান থাকতো, সে অনেক কিছু জানতো। তো তাকে আমরা মোটামুটি গুরুদেব বানিয়ে তার কথা বিশ্বাস করতাম এবং তার কাছ থেকে, বিভিন্ন বই থেকে, খবরের কাগজ থেকে, লাইব্রেরি থেকে, স্কুলের টিচারদের কাছ থেকে আমরা কিন্তু যাবতীয় জ্ঞান তৈরি করতাম। তখন কথায় কথায় গুগল করা তো সম্ভব ছিল না, কারণ মোবাইল ফোনই ছিল না। মাঠে খেলতাম, গল্পের বই পড়তাম, রেডিও, টিভি, সিনেমা, গান শোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা, সব কিছু ছিল। আর ফ্রাইডে রিলিজের কথা মানে একদম অন্যরকম একটা অনুভূতি ছিল। মনে আছে ডিডিএল যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে গেছি, কলেজ যাইনি অবশ্যই সেদিন, তো আমি আর আমার একটি বন্ধু আমরা দুজনে গেছি। সে তো যাবেই না, বলছে ধুর আমার, সে বাজিগারে কাজলকে দেখে নিয়েছে, শাহরুখকে দেখে নিয়েছে, আমাকে বলছে ধুর ওই দারা সিংয়ের ছেলের মতো দেখতে ছেলেটা, আর ওই মেয়েটা আমার একদম ভাল লাগে না, একটু গ্ল্যামার নেই, মাধুরী টাধুরী হলেও কথা ছিল, এসব বলছে টলছে অনেক কিছু। আমি বলছি চ না, আমি কিন্তু বাজিগার দেখেই ফ্যান হয়ে গেছি শাহরুখ কাজলের ততক্ষণে। তো ডিডিএল যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পরে তারও দেখি মুখে চওড়া হাসি। ফার্স্ট ডে ফার্স্ট শোর যে ইন্টারভেল হয়েছে আমার মনে আছে, তখন সেই এক টাকা দিয়ে ফোন করা যেত, এক টাকাটা ফেললেই আর ঝাড়াং করে শব্দ হতো, তারপর আমরা ডায়াল করতাম। আমি সেদিনকে ছজন বন্ধুকে ওই ইন্টারভেলের টাইমে ডায়াল করেছিলাম, ওরে চলে আয়, অসাধারণ সিনেমা, কি ফাটাফাটি একটা জুটি, এসব বলে টোলে লোকজন জোগাড় করে। সেকেন্ড শো তো হাউসফুল, ফার্স্ট ডে ফার্স্ট শোতে কম লোক ছিল ডিডিএল যেতে, কিন্তু সেকেন্ড শো থেকে হাউসফুল। ততক্ষণে মুখে মুখে ছড়িয়ে গেছে যে সিনেমাটা অ্যাকচুয়ালি কতটা ভালো। তখন কিন্তু মোবাইল ফোন ছিল না, আমরা মুখে মুখেই জানিয়ে দিতে পারতাম সবাইকে, কোনো খবর যদি ছড়িয়ে দেওয়ার হতো আমরা ওইভাবেই ছড়িয়ে দিতাম। আর ভাবুন তো, ওই বিকেলবেলা কোনো বন্ধুর বারান্দা, যেটা দোতলার ওপর বারান্দা, আর সেই বারান্দাটা ঠিক বড় রাস্তার সামনে, সেখান দিয়ে বিভিন্ন ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তাদের হাঁটা চলা, কথা বলা, তাদের রিলেশনশিপ, সমস্ত কিছু নিয়ে যে একটা জমজমাট পিএনপিসি, সেটা আজকালকার বাচ্চারা পারে আমি জানি না, মানে ওদের খুব একটা সুযোগও হয় না, পড়ার থেকে মুখ তুলতে পারে না, যা কিছু আলোচনা তা তো চ্যাটে, সেই চ্যাট আবার সঙ্গে সঙ্গে মুছে দেয়, সেইটা যদি আবার কেউ স্ক্রিনশট নিয়ে অন্য কাউকে পাঠিয়ে দেয়, বাবা কী চাপের জীবন। আমরা তো এর কথা ওকে বলতাম, ওর কথা তাকে বলতাম, তারপর তা নিয়ে ঝামেলাও হতো, আবার ভাবও হয়ে যেত, একসাথে সিনেমাও দেখতে চলে যেতাম, একসাথে আড্ডাও দিতাম, একটা অন্য রকম সময় ছিল। তো সেই সময়েরই একটা গান গুরুদক্ষিণা ছবি থেকে আপনার জন্য 107 FM রেনবোয়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 6:50। আর আজকে একটা ফেলে আসা পথে ফিরে যাচ্ছি বারবার। হ্যাঁ, আজ মনে পড়ে যায়, একটা নস্টালজিক জার্নি বলতে পারেন। সেই 90-এর দশকে যারা ছোট থেকে বড় হয়েছে, তারা অনেকেই আমার জার্নিটার সাথে নিজের জার্নির অনেকটাই মেলাতে পারবেন। জীবনমুখী গান, সেই সঙ্গে সঙ্গে ল্যান্ডফোন, তারপরে হাতে লেখা চিঠি, এই সমস্ত কিছু ছিল তখন। তার সাথে সাথে বদলও হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে পেজার এলো, তারপরে মোবাইল ফোন এসে গেল। কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার একটা আলাদাই চাম ছিল। কি ছিল না বলুন তো ওই সময়? শাহরুখ, কাজল ছিল, গোবিন্দা ছিল, মানে আমাদের সেই সঙ্গে সঙ্গে আবার একদল রোজা রিলিজ করার পরে অরবিন্দ স্বামীর ফ্যান হয়ে গেল। আর আমার একটা স্মৃতি মনে আছে ভীষণ, আমরা বন্ধুরা মিলে টাইটানিক দেখতে এসেছি গ্লোব সিনেমা হলে। তো সিনেমা দেখার পর তো প্রচণ্ড কান্নাকাটি হয়েছে, বিশেষ করে আমরা মেয়েরা তো প্রচুর কেঁদেছি। আমাদের এক ফিচেল বন্ধু, সে বাইরে বেরিয়ে পকেট থেকে একটা ছোট্ট কাগজের নৌকো বার করলো, বার করে বলল, শোন, এটা নিয়ে এসছি, যে যে পারিস উঠে পড়, কারণ তোরা যা কেঁদেছিস গ্লোবের সামনে দিয়ে তো এখন নদী হয়ে যাচ্ছে, এটা গঙ্গার দিকে যাচ্ছে। তারপরে আমি জানি না এটা টাইটানিকের মতো ভেঙে পড়বে কি না, সে এমনভাবে বলল, আমরা হেসে কুটিপাটি। মানে এই যে বন্ধুত্বগুলো, এই বন্ধুত্বগুলো, তারপর আমরা সবাই হেঁটে হেঁটে গঙ্গার ধারে, সেই রেস্টুরেন্টটা এখনও আছে, রেস্টুরেন্ট আইসক্রিম পার্লার, একদম গঙ্গার ওপরে, সেখানে গেলাম। সেখানে গিয়ে আমাদের কাছে তো তখন অত বেশি টাকা পয়সা থাকতো না, তো আমরা একটা আইসক্রিম 2-3 জন ভাগাভাগি করে খেলাম। এগুলোর মধ্যে অদ্ভুত একটা অন্যরকম আনন্দ ছিল। তারপর গঙ্গার পাড়ে বসে বসে আলসে আড্ডা, তারপর হঠাৎ করে একটা ট্রেন দেখে, চক্র রেলের ট্রেন, তাতে উঠে পড়লাম। উঠে পড়ে বাড়ির কাছাকাছি তো পৌঁছলাম না, উল্টো দিকে পৌঁছলাম, সেখান থেকে আবার আরেকটা অ্যাডভেঞ্চার করে বাড়ি পৌঁছানো। এগুলো মানে অদ্ভুত কিছু স্মৃতি। তারপর পুজোর সময়, পুজোর সময় তো মোটামুটি 8-9 থেকে আমরা জানতাম যে এবার আমরা বেশ খানিকটা স্বাধীন, আমরা ঠাকুর দেখতে বেরোবো। দল বেঁধে বন্ধুরা ঠাকুর দেখতে বেরোতাম, আর ওই সময় না বাড়ির লোকেরাও কিছু বলতো না, রাত 10টায় বাড়ি ঢুকছি কিছু বলছে না। তারপরে যখন কলেজে পৌঁছে গেলাম, তখন তো সারা রাত বন্ধুদের সাথে ঠাকুর দেখছি, কিন্তু ওটা একেবারেই বাধা নিষেধ ছিল না। অথচ ভাবুন আজকে কি আমরা আমাদের ওই টিনেজার ছেলেমেয়েদের অত নিশ্চিন্তে সারা রাত তোরা ঠাকুর দেখ এইভাবে ছাড়তে পারবো? পারবো না। আমাদের নিজেদেরই কীরকম একটা ভয় ভয় করবে, এই বাবা যাবে কিছু যদি হয়। কিন্তু আমাদের সময়ে, মানে আমাদের বড় হয়ে ওঠার সময়ে এগুলো খুব স্বাভাবিক ছিল। আর ওই সময়ে অদ্ভুত অচেনা কারুর সাথে আলাপ হলো, হয়তো ষষ্ঠীর দিন আলাপ হলো, তার সাথে আবার অষ্টমীর দিন দেখা হলো, একটা হালকা প্রেম হলো, সেটা আবার দশমীর মধ্যেই আবার ভেঙে যেত। যাই হোক, এই স্মৃতিগুলো অদ্ভুত, এই স্মৃতিগুলো মানে কোনো দিনই ভোলা যাবে না। আর পাড়া প্রতিবেশীরা তো মোটামুটি মানে লোকাল গার্জিয়ান আর কি, সাইকেল নিয়ে কে কোথায় যাচ্ছে, কে কার সাথে কথা বলছে, পাড়ায় কেউ কারুর সাথে প্রেম করলো কি না, এই সমস্ত কিছু তাদের কিছু পিসিমা মাসিমা দাদু তাদের নখদর্পণে তারা যদি দেখতো না, সোজা বাবা বা মাকে বলে দিত। সেই জন্য আমরা যে কত কায়দা করে বেরোতাম, হয়তো এক পাড়াতেই থাকি, আমি বেরোচ্ছি এক রাস্তা দিয়ে, আর আমার তখনকার বয়ফ্রেন্ড সে বেরোচ্ছে অন্য রাস্তা দিয়ে, তারপর হয় তো আমরা 2 স্টেশন পরে গিয়ে দেখা করছি, এইরকম সব সাবধানতা চালিয়ে যেতে হতো। আর এত কিছুর মধ্যেও না একটা আনন্দ ছিল, অ্যাডভেঞ্চার ছিল, আমরা নিজে হাতে যেন ছুঁয়ে ছুঁয়ে আমাদের চারপাশের পৃথিবীটাকে চিনেছি, জেনেছি। হয়তো আমাদের কাছে দামি ভিডিও গেম, মোবাইল এইগুলো ছিল না, সেই সময় তো ছিল না, কিন্তু আমরা প্রকৃতির কাছাকাছি থাকতে পেরেছি, আমরা চারিদিকে কি ঘটছে না ঘটছে সেটা জানতে পেরেছি। কাজলের মতো একটা হিরোইন আসার পর নিজেদেরকে সুন্দরী ভাবা শুরু করেছি। তো এইরকম অনেক কিছু, মানে কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও মতো জুটি আর হবে না, এসব ভেবেছি। সেই সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু মনে আছে, দিব্যা ভারতী অকাল মৃত্যুর পর সে 10 দিন স্কুলে টিফিন খায়নি, মানে কতখানি কষ্ট, অত ঘন্টা সে না খেয়ে থাকতো, সে এত দিব্যা ভারতীর ফ্যান ছিল। এই সমস্ত স্মৃতি একসাথে ভিড় করছে। আর সেই সময় কিন্তু আরেকটু যখন বড় হয়ে উঠলাম, তখন যে গানটা এলো সেই গানটা কিন্তু আমাদের সবাইকে একটা, মানে নতুন জীবনটা কেমন হতে পারে, আমাদের পরবর্তী জীবনটা কেমন হতে পারে, এটা ভাবতে খুব হেল্প করেছিল। যদিও আমরা আজকালকার বাচ্চাদের মতো ফোকাসড ছিলাম না, আমরা কখনোই ভাবতাম না যে জয়েন্টে চান্স না পেলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে খুব কম লোকজনই চান্স পেত, সরকারি কলেজ ছাড়া তো পাওয়া যেত না। তো আমরা ধরেই নিয়েছিলাম আমরা ও সব ভালো ছেলেমেয়ে না, আমরা অগাবাগা, আমরা জীবনটাকে এনজয় করব। তো আমরা কিন্তু পুরো দমে জীবনটাকে উপভোগ করেছি। 90-এর দশকে বড় হয়ে ওঠা ছেলেমেয়েরা প্রত্যেকে আমার সঙ্গে একমত হবে আমি জানি, যখন মোবাইল ফোন ছিল না, হাতে লেখা চিঠি ছিল, যখন কলকাতা শহরে সদ্য মেট্রো রেল এসছে, যখন কলকাতা শহরে রাস্তায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, কিশোর কিশোরীরা এলোমেলোভাবে হা হা করে হাসতে হাসতে ঘুরে বেড়াতো, অকারণে তাদের হাসি শুরু হতো এবং সেই হাসি থামতো না, সেই দিনগুলো, মানে সেই দিনগুলোর মধ্যে ফিরে যাওয়াই 1 ঘন্টায় আমাকে কিন্তু ভীষণ আনন্দ দিল। আর এইবার সেই গান, যেই গান আমাদের ভাবতে শিখিয়েছিল আমাদেরও হবে।

আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত

0: ও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাশিয়ার রাষ্ট্রপতি এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী গতরাতে জাতীয় রাজধানীতে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর 2টা থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় এবং বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি এবং সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার কথা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা নেওয়ার পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এই মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো উত্তর অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোর, নমস্কার কলকাতায়। আজকেও আপনার ঘুম ভাঙাতে চলে এসেছি আমি অরুণিমা। সময় এখন ঠিক 7:09। এই যে পুজো আসছে আসছে, এই যে প্রচণ্ড একটা আনন্দ বুকের ভেতর গুড়গুড় করছে, এই আনন্দে চায়ের প্রথম কাপে চুমুকটা দিন, তারপর আপনার আর আমার আড্ডা জমে উঠবে। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর যে গানটা রেখেছি সেই গানটা আয়না মন ভাঙা আয়না। হালকা দুঃখ আছে গানটার মধ্যে, কিন্তু অদ্ভুত ভালোবাসাও আছে। জুবিন গার্গের গাওয়া এই গানটা আপনার জন্য আসছে 107 FM রেইনবো, শুনতে থাকুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়রি,
3: খুললাম দিনের ডায়রি। আচ্ছা, আকাশে মেঘ দেখতে পাচ্ছেন? ঘন কালো বর্ষার মেঘ নাকি সাদা পেঁজা তুলোর মতো মেঘ? পরেরটা আসেনি, বর্ষার মেঘই দেখা যাচ্ছে। তো মেঘের চেহারা যাই হোক, আজকে মেঘের খুব প্রশংসা করুন, কারণ আজ ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাপ্রিসিয়েশন ডে। লাইব্রেরিতে গিয়ে মানে অনেক বছর পর ধরে হয়তো একটা বই বাড়িতে পড়ে আছে, সেই বইটা লাইব্রেরিতে ফেরত দেওয়া দরকার মনে হচ্ছে, কিন্তু কতটা চাঁদা গিয়ে দাঁড়িয়েছে জানেন না, বইয়ের দামের থেকে বেশি হয়ে গেছে এই ভেবে আর যাচ্ছেন না। আজ না লাইব্রেরিতে সেই বইটা ফেরত দিয়ে আসতে পারেন বা একবার ফোন করে দিতে পারেন। এটা আপনাকে কেন মনে করানোর বলুন তো, তার কারণ হচ্ছে আজকে লাইব্রেরি রিমেম্বার ডে। যাই হোক, দিনের ডায়েরি এবার বন্ধ করি, আর বন্ধ করার পর একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক। ব্রেকের ওপারে আপনার জন্য যে গানটা রেখেছি, অবশ্যই মেঘের গান, আজকে তো মেঘেরই দিন। শাহানা বাজপাইয়ের কণ্ঠে মেঘেই ছিল ঠিক ঠিকানা। শুনুন 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
3: হাওয়া অফিসের হালচাল 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। হাওয়া অফিসের হালচাল জানাবো আমি অরুণিমা। আর প্রথমেই একটা হলুদ সতর্কবার্তা রয়েছে, এটা ভোর 6:30 থেকে রয়েছে। সেটা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো বাতাস, ঘন্টা

0: 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হুগলি হাওড়া জেলায়। আগামী 2-3 ঘন্টার এই রকম পরিবেশ থাকতে পারে। তো এটা একটা হলুদ সতর্কতা, আপনারা যদি এই সময় বাইরে থাকেন তাহলে দয়া করে নিরাপদ জায়গায় চলে যান, কারণ ঝড় বৃষ্টি তুমুল হবে। আর এইবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস যেটা জানাচ্ছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে যে সকালবেলা মেঘলা আকাশ, সেই সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.7 মিলিমিটার। এবার আমাদের যেসব মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। পরিবেশটা কিন্তু একই রকম থাকবে, সেটা হচ্ছে যে ঝোড়ো বাতাস বৃষ্টি। আর এই যে ঝোড়ো বাতাস, এটা ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে আজ বয়ে যাবে। সেই জন্য যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আজ আপনারা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূল থেকে যারা শুনছেন, দয়া করে সমুদ্রের গভীরে যাবেন না। তো জানিয়ে দিলাম কী অবস্থা এই মুহূর্তে হাওয়া অফিসের হালচালে।
1: হাওয়া অফিসের হালচাল,
0: হাওয়া অফিসার হালচালের পর আপনার জন্য রেখেছি একটা গান, সেটা গান মিলান্তিতে। আর এই গানের রিকোয়েস্ট করেছে আমায় সৌভিক সরকার কসবা হালতু থেকে, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বৃষ্টি তোমাকে দিলাম 107 FM রেইনবো। শুনতে থাকুন
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? তাহলে আপনি কি জানেন আপনি কার কার সঙ্গে নিজের জন্মদিন শেয়ার করছেন? 107 FM রেইনবোর, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর যাদের আজ জন্মদিন প্রত্যেককে জানাই হ্যাপি বার্থডে। আজ বিনোবা ভাবের জন্মদিন, আজ অভিনেত্রী শ্রিয়া সারেনের জন্মদিন, আজ অভিনেত্রী সুরভি চান্দার জন্মদিন, আজ টিউলিপ যোশীর জন্মদিন, ক্রিকেটার লালা অমরনাথের জন্মদিন। এতজনের জন্মদিন আজ প্রত্যেককে জানাই, সেই সঙ্গে সঙ্গে আপনাকেও জানাই হ্যাপি বার্থডে।

আর এবারে যে গানটা রেখেছি 107 FM রেনবো নমস্কার কলকাতায়, সেটা জুন ব্যানার্জির গাওয়া ঝিরি ঝিরি। শুনতে থাকুন 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শহরের ইতিকথা। এই কলকাতা শহরের মধ্যেই লুকিয়ে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতাকেই খুঁজে বার করার চেষ্টা করি আমরা রোজ নমস্কার কলকাতায় শহরের ইতিকথায়। তো এমন কোনো বাড়ি, এমন কোনো রাস্তা যার পাশ দিয়ে আপনি হয়তো হেঁটে গিয়েছেন, হয়তো কিছুক্ষণ দাঁড়িয়েছেন, কিন্তু তার সঙ্গে জুড়ে থাকা ইতিহাস, তার সঙ্গে জুড়ে থাকা গল্প, সেটা জানার চেষ্টা করেছেন কি? তো সেইগুলোই আমরা জানাই শহরের ইতিকথায়। আজ বলবো ঘড়িয়ালা মল্লিক বাড়ির কথা, গণেশ টকিজের কাছে রবীন্দ্র সরণিতে এই পুরনো ঐতিহ্যবাহী বাড়ি। ঘড়িয়ালা মল্লিক বাড়ির ইতিহাস বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে এই বাড়িটার বিশেষ পরিচয় তার বিরাট ঘড়ি আর ঘড়ির সংগ্রহ নিয়ে। মল্লিক পরিবারের মতিলাল মল্লিক ঘড়ি সংগ্রহে ভীষণ আগ্রহী ছিলেন আর বিভিন্ন ধরনের পুরনো ঘড়ি সংগ্রহ করতে করতে বাড়িটা মানুষের কাছে ঘড়ি বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। তবে আরেকটা কারণও আছে, বাড়িটার স্থাপত্য সেটাও কিন্তু ভীষণ আকর্ষণীয়। উঁচু স্তম্ভ, লোহার কারুকাজ, লম্বা বারান্দা, মার্বেলের মূর্তি আর ভিতরে ঠাকুর দালান রয়েছে। বাড়িটার সামনে উপরে থাকা বড় ঘড়িটাই দূর থেকে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঘড়ি বাড়ি হওয়া, নামটা হওয়া, মানে এই মল্লিক বাড়ির নাম ঘড়ি বাড়ি মল্লিক বাড়ি হওয়ার কারণটা কিন্তু ওই বড় ঘড়িটাও। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা থিয়েটারের ইতিহাসের সঙ্গেও এই বাড়ির যোগ আছে। 1872 সালে এখানে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল এবং জনসাধারণের জন্য নাট্যা অভিনয়ের আয়োজন করা হয়েছিল বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে। ঘড়ি বাড়ি শুধু একটা পুরনো বনেদি বাড়ি নয়, এর সঙ্গে কলকাতার ঘড়ি সংগ্রহ, স্থাপত্য, থিয়েটার এবং বনেদি বাড়ির পুজোর ইতিহাসও জড়িয়ে আছে। আসলে আমাদের কলকাতার পরতে পরতে ইতিহাস, আর সেইগুলোই কিন্তু খুঁজে বার করি আমরা শহরের ইতিকথায়। শহরের ইতিকথা, শহরের ইতিকথার পর এরপর আপনার জন্য আমি রেখেছি পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান রূপঙ্করের গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে, তারপরের গান রূপম ইসলামের কণ্ঠে ঝাপসা শহর, আর একেবারে শেষে যে গানটি রেখেছি সেটা শ্রেয়া ঘোষাল, গণেশ, চন্দন, শিবে এদের গাওয়া খুবই জনপ্রিয় একটি গান বাজিরাও মাস্তানি থেকে, দিওয়ানি মাস্তানি। শুনুন 107 FM রেনবয়, আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর।
1: FM রেনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 7:52, বুঝতেই পারছেন পরের ঘন্টায় ঢুকে পড়ার সময় প্রায় এসে গিয়েছে। আর এই এসে যাওয়া সময় আপনাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছেন আর খালি পেটে নিশ্চয়ই কিছু না কিছু একটা খেয়েছেন। আমরা তো কিছু না কিছু একটা খালি পেটে খাই। তো এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টি বাদলা এসব পেরিয়ে তো হালকা হালকা ঠান্ডাও পড়বে, খালি পেটে রসুন খাওয়া শুরু করতে পারেন কিন্তু, কারণ তার অনেক রকম প্লাস পয়েন্ট আছে। খালি পেটে কাঁচা রসুন খাওয়ার আগে আমাদের জানা দরকার যে খুব পরিমিত পরিমাণে কাঁচা রসুন খালি পেটে রাখতে পারেন, মানে এক কোয়া রসুন আর কি। এই রসুনের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। রসুনের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং সালফারযুক্ত যৌগ শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি কিছু জিনিস রয়েছে এর মধ্যে যেটা জীবাণু প্রতিরোধী গুণ হিসেবে ধরা হয়। ফলে আপনার ঠান্ডা লাগার সমস্যা থাকলে আপনি যদি এখন থেকে এক কোয়া রসুন খাওয়া শুরু করেন, দেখবেন সিজন চেঞ্জের সময় আপনার ঠান্ডা লাগছে না। পাশাপাশি হজম করাতেও কিন্তু খুব ভালো একটা জায়গা হচ্ছে রসুনের। রসুন থাকলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে আর সেই সঙ্গে সঙ্গে রক্তচাপ আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও কিন্তু রসুন খুব ভালো কাজ করে। মোটামুটি অনেকে বলেন যে রসুন শরীরকে ডিটক্স করে দিতে পারে। খালি পেটে এক কোয়া রসুন খেলে শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যাবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এক কোয়া রসুন যদি আমরা রোজ সকালে খাওয়ার অভ্যেস করি, ঠান্ডা লাগা, হজমের গোলমাল, রক্তের উচ্চচাপ, কোলেস্ট্রল, এগুলোর অনেকগুলো থেকেই কিন্তু আমরা নিজেদেরকে খানিকটা বাঁচিয়ে রাখতে পারব। কাজেই এই ভালো অভ্যেসটা আজকে থেকেই শুরু করে ফেলুন না। আমি এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, আর পরের ঘন্টার দিকে এগোতে এগোতে আপনার জন্য ফ্ল্যাশব্যাক সঙ্গে যে গানটা রেখেছি সেটা নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। গান আর খবরের পর ফিরে আসছি, আবার শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই ১১টি গুরুত্বপূর্ণ উন্নতশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক, উদ্ভাবনী, সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গতরাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছে

0: এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন তথা দেশ সেবার ২৫ বছর উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এর প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি শ্রী মোদীর দীর্ঘায়ু কামনায় সূর্যাস্তের পরে কলকাতা সহ রাজ্যজুড়ে জ্বালানো হবে প্রদীপ। নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভার উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫, ৬ ও ৭ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলি হবে যথাক্রমে ১২, ১৩ এবং ২৪ সেপ্টেম্বর। ঝাড়খণ্ডের এক হোটেল ব্যবসায়ীকে খুনের অভিযোগে কলকাতা পুলিশের এক সার্জেন্ট সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুলিশের সার্জেন্ট অয়ন গুপ্ত এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার পিঙ্কল দাসকে ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই সংগঠিত অপরাধে অয়ন এবং পিঙ্কলের কী ভূমিকা রয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে ভারতীয় সময় ৮টায়। আজ ১১ সেপ্টেম্বর ১৮৯৩ সালের আজকের দিনেই আমেরিকায় শিকাগোয় আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন সনাতন হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের বার্তা তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: ১০৭ FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র,
3: সকাল সকাল কানে মন্তর দেব। আচ্ছা, আপনি কি প্রকৃতি প্রেমী? হতেই পারেন। এই যে আকাশ জুড়ে মেঘ, তারপর সেই মেঘ দেখে আপনার মন ভালো হয়ে যায়, মনে হয় ঘরে নয় বারান্দায় গিয়ে একটু দেখি, আর বৃষ্টি নামলে তো মনে হয় যে একটু ভিজেই আসি। এসব দেখে আশপাশের লোকজন, আপনার বন্ধুবান্ধব, কলিগ, এরা বলতেই পারে, বাবাহ কী ন্যাকামো। আসলে সব মানুষ একরকম হয় না। প্রকৃতিকে ভালোবাসে এমন অনেক মানুষ আছে, তাদের সামান্য পাতা পড়ার শব্দেও মনে যে আনন্দটা হয়, হাজার ঢাকের শব্দে সেই আনন্দ হয় না। পুজোর ভিড়ভাড় এড়িয়ে আপনি যদি চলে যেতে চান নির্জন শান্তির কোনো একটা জায়গায়, তাহলে এক্ষুনি প্ল্যান করে ফেলুন। তার কারণ, ভিড়ভাড়টার মধ্যে ঠেলে ঠেলে ঠাকুর দেখতে অনেকের ভালো নাই লাগতে পারে, তার হয়তো ওই ছুটির সময়টায় প্রকৃতির কোলে পৌঁছে যেতে ইচ্ছে করতেই পারে। পুজোর সময় অনেকেই বেড়াতে যায়, কাজেই প্রকৃতির কোলে গিয়েও যে ওই যে হাবিজাবি বকবক করা, খচখচ করে প্লাস্টিকের প্যাকেট থেকে চিপস খাওয়া লোকজন পাবেন না, তা নয়। কিন্তু প্রকৃতির একটা অদ্ভুত শক্তি আছে জানেন তো, আমি দেখেছি, মানে প্রচণ্ড জোরে ঝর্ণা মানে নেমে আসছে ওপর থেকে। এটা ঝাড়খণ্ডের লোধা ফলসে গিয়েছিলাম বলছি তো, একদল মানুষ ওই রকম আর কি, যারা সব জায়গায় বেড়াতে যায়, কোনো জায়গা ছেড়ে দেয় না, মানে বেড়াতে গিয়ে কিছু একটা মিস করা যাবে না আর কি, সেই ধরনের একটা দল। মানে ছোট্ট একটা ড্রেন আছে, সেটাও দেখে আসবে, আরে এটা তো এখানে ছিল, এটার নাম তো এই এই ঝর্ণা, সেটার সরু সুতোর মতো, সেটাও দেখবে, কিছু বাদ দেবে না। সেই রকম একটা দল আমাদের সঙ্গে ছিল, তারা প্রচুর বক বক করতে করতে, ওরে বাবা এতগুলো সিঁড়ি আর পাচ্ছি না, এসব করে টোরে চিপস খেতে খেতে এদিক ওদিক প্যাকেট ছড়িয়ে আমরা কটমট করে তাকালাম, তারপরে আবার তুললো। এসব সমস্ত কিছুর পর যখন ফলসের সামনে গেল সবাই, পৌঁছলো সবাই, ওই প্রচণ্ড জোরে জলপ্রপাতের শব্দ, জল ছুঁয়ে যাচ্ছে আমাদের সবার শরীর, অদ্ভুতভাবে না সবাই প্রকৃতির ওই অদ্ভুত রূপের কাছে নিজেকে একেবারে সঁপে দিয়েছিল। একদম চুপচাপ, একটা লোকের মুখে কোনো শব্দ নেই। অদ্ভুত ক্ষমতা আছে কিন্তু প্রকৃতির সুন্দর রূপের, কাজে প্রকৃতিকে যদি ভালোবাসেন, এমন কোনো মাথার দিব্যি নেই যে আপনাকে থাকতেই হবে জমজমাট শহরে, আপনি চলে যেতেই পারেন প্রকৃতির কাছাকাছি। আর কে আপনাকে কি বলল আপনার কিচ্ছু এসে যায় না, আপনি প্রকৃতিকে ভালোবাসেন, এই গুণটা কজন মানুষের থাকে? মন্তর দিয়ে দিলাম, এবার থেকে কাজে লাগান, কখনো লজ্জা পাবেন না। যদি আপনার হালকা

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা।

0: রয়েছি আপনার সঙ্গে। আর নিশ্চয়ই ভাবছেন অরুণিমা কেন এখনও টপিক দিচ্ছে না। হ্যাঁ, টপিক তো অবশ্যই দেব, তবে বলা যাবে না কিন্তু বৃষ্টিতে একেবারে নাজেহাল হয়ে আছি, আবার একটা বৃষ্টি বৃষ্টি টপিক দিলে। কিচ্ছু করার নেই, আজ ক্লাউড অ্যাপ্রিসিয়েশন ডে, মানে মেঘকে প্রশংসা করে যাওয়ার দিন। সেই তো কালিদাস কবে মেঘদূত লিখেছিলেন, তো সেই রকমভাবেই মেঘকে প্রশংসা করে আপনি চারটে লাইন লিখুন, বেশি লিখতে হবে না, চারটে লাইন লিখে আমাকে পাঠান। ক্লাউড অ্যাপ্রিসিয়েশন ডেতে মেঘকে প্রশংসা করে চারটে লাইন লিখুন, অথবা মেঘকে নিয়ে যদি কোনো মিষ্টি স্মৃতি থাকে আপনার, তাহলে সেই মিষ্টি স্মৃতিও শেয়ার করতে পারেন। মেঘ বললেই না আমার সেই ছোটোবেলা শিলংয়ের কথা মনে পড়ে যায়, যখন ঘরের মধ্যে মেঘ ঢুকে পড়তো আর মেঘটাকে হাত দিয়ে ধরার চেষ্টা করতাম, কিন্তু মেঘ তো হাতে ধরা যায় না, কিন্তু ওই কাছে কাছে মেঘ ঘুরে বেড়াচ্ছে, এটা একটা খুব আনন্দের বিষয় আর কি। ক্লাউড অ্যাপ্রিসিয়েশন ডেতে মেসেজ করুন 9903653992 এই নম্বরে। আমি অরুণিমা রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। আর এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে, না আর এক্ষুনি মেঘ বৃষ্টির গান শোনাচ্ছি না, তার কারণ আমাদের বন্ধু সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে যে গানটা শুনতে চেয়েছেন, কুমার শানুর গাওয়া প্রিয়তমা মনে রেখো, সেই গানটাই এবার সব্বার জন্য 107 FM রেনবো।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 8:24। আর অসংখ্য মেসেজ এসে গেছে। প্রথম মেসেজ পাঠিয়েছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে চিঠি নিয়ে আলোচনা করলে, আমি হাতের লেখা চিঠি খুব একটা দেখিনি, কম দেখেছি, সত্যি সেই সময় ফিরিয়ে নিয়ে গেলে নস্টালজিয়ায় ভাসলাম, আর মন কেমন করে উঠল আজ। আর এইদিকে মর্নিং মন্ত্র ছিল অসাধারণ, ধন্যবাদ দিদি। টপিকে বলি, মেঘেদের ভেলা ভাসে নীল আকাশের কোলে, কালো মেঘ হাসে বুঝি বৃষ্টি আসবে বলে, হাওয়ার সাথে দৌড়ে তারা, নেই তো কোনো ক্লান্তি, টুপটাপ বৃষ্টি নামলে জাগে মাটির গন্ধে শান্তি, মেঘ বৃষ্টি পড়ে পাতে পড়ে ইলিশ, এই তো আমাদের প্রাপ্তি। সৌভিক সরকার কসবাহালতু থেকে এই মেসেজ পাঠিয়েছে আমায়। তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন, যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা, বাতাসেরই দোলায় চলে তাদের লুকোচুরি খেলা, কখনো তারা রোদের আলোয় আলতো হাসে সুখে, কখনো বা বৃষ্টি হয়ে ঝরে মাটির বুকে। আজ মর্নিং মন্ত্র অসাধারণ, দারুণ বললেন, আজ ভোরাই আপনার সুমিষ্ট গলাতে হাতে লেখা চিঠির কথা, জীবনমুখী সঙ্গীতগুলো শুনতে শুনতে সেই শৈশব কৈশোরে ফিরে গেলাম, নস্টালজিক হয়ে গেলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো, সুস্থ থাকবেন আর যে দিদি ভাই। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে এই মেসেজ পাঠিয়েছেন। আর নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা, আজ ভোরাইতে সেই পুরনো দিনের চিঠির কথা মনে করিয়ে দিলে, সে এক দিন ছিল, মেঘ ও মেঘ তাড়াতাড়ি যাও, পূজো আসছে আর জল ঝরিও না, ঠাকুর দেখতে যাব।

নতুন শাড়ি পরে সবাই মিলে পরের বছর এসো, তখন বরণ করে নেব ধুমধাম করে কথা বলে কথা দিলাম। আর এর পরের মেসেজ সমাপ্তি নায়ক, ভবানী নায়ক, ডিহি মণ্ডলঘাট, শ্যামপুর, হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত। মেঘকে দেখলেই কেন জানি মনটা একটু নরম হয়ে যায়। কখনো সে সাদা তুলোর মতো আকাশে ভেসে বেড়ায়, আবার কখনো কালো হয়ে জমে উঠে বলে আজ বুঝি বৃষ্টি নামবে। মেঘের সবচেয়ে সুন্দর দিক হলো সে নিজে আলো নয়, তবু আলোকে আরও সুন্দর করে তোলে। তার ছায়ায় ক্লান্ত পৃথিবী একটু স্বস্তি পায়, আর তার বুকের জল ঝরে পড়লে মাটির মুখে হাসি ফুটে ওঠে। তাই মেঘকে শুধু আকাশের অতিথি বললে ভুল হবে, মেঘ আসলে প্রকৃতির এক নীরব শিল্পী। কখনো সে কবিতা আঁকে, কখনো গল্প বলে, আর কখনো বৃষ্টির সুরে মনকে ভিজিয়ে দিয়ে চলে যায়। মেঘ তুমি থাকো আকাশে, তোমাকে দেখলেই যেন আমার মনেও একটু শান্তি আর ভালোবাসার বৃষ্টি নামে। ভারী সুন্দর লিখেছেন সমাপ্তি নায়ক, ভবানী নায়ক, ডিহি মণ্ডলঘাট, শ্যামপুর, হাওড়া থেকে। আর এবার রূপম ইসলামের গাওয়া একটা মেঘেদের গান, কোমল মেঘের ওজন। আর এই গানটা সবার জন্য আমি রেখেছি 107 FM রেনবো। ফিরছি গানের পর।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: ফুড ফান্ডা
5: শুনছেন নমস্কার কলকাতা, আর আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা 107 FM রেনবোয়। আর এবার ফুড ফান্ডা, ফুড ফান্ডায় আপনাকে খুব সহজ কোনো একটা রান্না শেখাবো, মানে আমি সবসময় সেটা করে থাকি। তো ব্রেকফাস্ট রেসিপি হবে কি না জানি না, তবে এই রান্নাটা বেশ সহজ আর খেতেও বেশ ভালো। বুঝতে পাচ্ছেন কোন রান্নার কথা বলছি? আসলে পুজো এসে গেছে, তো এই সময় না মিষ্টি খেতে ভীষণ ভাল লাগে, আর আমার ভীষণ প্রিয় মিষ্টি জিভে গজা। তো এই জিভে গজা কী করে বাড়িতে বানাবেন সেই রেসিপিটা বলি। ময়দা লাগবে 2 কাপ, ঘি 2 টেবিল চামচ, নুন 1 চিমটি, জল প্রয়োজন মতো, সাদা তেল সেটা ভাজার জন্য, আর চিনি লাগবে শিরার জন্য, চিনি 1.5 কাপ, আর জল 1 কাপের 4/3 ভাগ। এটা মাপটা খুব ভালো করে জেনে রাখুন, নাহলে কিন্তু মানে শিরাটা টালটালে হয়ে যেতে পারে বা বেশি ঘন হয়ে যেতে পারে, মাপটা হচ্ছে এটা। এলাচ 2টো আর লেবুর রস 1/2 চা চামচ। এবার কি করে বানাবেন, একটা পাত্রে ময়দা, ঘি আর 1 চিমটি নুন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প করে জল দিয়ে শক্ত ধরনের ময়দার একটা ডো বানান। 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রাখুন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে একটু মোটা করে বেলে নিন। বেলা রুটির মতো করে লম্বা ফালি বা জিভের মতো আকারে কেটে নিন। মানে এটা মোটা করে বেললেন, তো তারপরে ওই রকম জিভের মতো আকার করে করে কেটে নেবেন। কড়াইয়ে তেল মাঝারি আঁচে গরম করে গজাগুলো ধীরে ধীরে ভেজে নিন, বাইরে যেন মুচমুচে আর হালকা সোনালি হয়। এবার চিনি আর জল দিয়ে ঘন শিরা তৈরি করবেন, এতে এলাচ ও সামান্য লেবুর রস দিন। 1/3-এর কাছাকাছি যে চিনির রসটা সেটা হলে আঁচটা বন্ধ করুন। 1/3 বোঝেন তো, এরকম করে তুললেন 1টা তারে রসটা পড়বে। গরম গজাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করুন। শিরা শুকিয়ে গায়ে চিনির আস্তরণ পড়লে জিভে গজা তুলে নিয়ে ঠান্ডা করুন। আর একটা টিপস দিই, জিভে গজা বেশি মুচমুচে করতে ময়দার ডো খুব নরম করবেন না, আর তেলে দেওয়ার পর প্রথমে কম আঁচে ধীরে ভাজুন, এতে ভেতর পর্যন্ত ভালোভাবে কড়কড়ে হয়ে যাবে। আর কি, জিভে গজা বানিয়ে ফেলুন, তারপরে আমাকে নেমন্তন্ন করবেন কি না জানি না, তবে আমি এখন যেটা করতে চলেছি সেটা দীপক কুমার তুম, গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে। গান মিলান্তিতে শুনতে চেয়েছেন কিশোর কুমারের গাওয়া হাওয়া মেঘসরায়, সেই গানটা শোনাতে চলেছি। শুনুন গানটা, ফিরছি গানের পর। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে।

0: さらに。
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে 8:42। প্রচুর মেসেজ এসছে। তো মেঘ, তুমি চলে যাও নিজের বাড়ি, তোমাকে আর ভালো লাগছে না আমাদের বাড়ি। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে মেঘের জন্য এটা লিখেছে। আর তার পরের মেসেজ সোমেন যাদবপুর থেকে, সুপ্রভাত অরুণিমা, মেঘ আমাদের মনের মতোই, মন ভারী হলে মেঘ ঘন হয়, মন হালকা হলে সেই মেঘই তুলোর মতো ভেসে বেড়ায়, সে শুধু রূপ বদলায়, কখনো বৃষ্টি হয়ে ঝরে, কখনো কুয়াশা হয়ে জড়িয়ে থাকে। আজ ভোরাই বেশ ভালো লাগলো, সেই পুরনো চিঠির কথা মনে পড়ে গেল, থ্যাংক ইউ। আর তারপরে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, চিঠি লেখার কথা বললে সেই পায়রা চিঠি বহন করার কথাও মনে পড়ে যায়, এখন চিঠি বিরল, পায়রাও প্রায় দেখা যায় না। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন, এসেছে শরৎ হিমের পরশ, দেখেছি আকাশ পানে, চলছে শরৎকাল, আকাশে কখনো কখনো ভাসছে সাদা মেঘের ভেলা, মাটিতে সবুজ ধানের ক্ষেত, ঝিলের জলে শাপলা শালুক, প্রকৃতির এই রূপ যেন আমার খুব প্রিয়। আর এক ধরনের মেঘ দেখলে আমার ভীষণ ভালো লাগে, কালবৈশাখীর বিকেল, হঠাৎ আকাশ কালো করে মেঘ, একটু পরেই ঝড় উঠবে, তা দেখে এক ঝাঁক সাদা বকের দল উঠতে থাকে, রাখালেরা গরু নিয়ে চলে, সেই দৃশ্য আমার খুব ভালো লাগে। বাহ। আর এছাড়া একটা মেসেজ পেয়েছি, যেই মেসেজটার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই টপিকের, কিন্তু আমাদের এই বন্ধু খুব অনেক দূর থেকে মেসেজ পাঠান, আর মেসেজ পাঠিয়েছেন, সেই জন্য হয়তো সেই মেসেজটা আমি পড়ব। আর এবারে যার মেসেজ পড়বো, সে হচ্ছে সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, ভেরি নাইস মর্নিং মন্ত্রা অ্যান্ড টপিক, আমি মহাকবি কালিদাস নই, তবে আকাশে মেঘ দেখলে আমার প্রেম করার ইচ্ছে ভীষণ বেড়ে যায়, আর মেঘ থাকলে গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করার ইচ্ছেও বেড়ে যায়। বুঝলাম। এর পরের মেসেজ পাঠিয়েছে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, চিঠি লেখার কথা বললে সেই পায়রা চিঠি বহন করার কথা মনে পড়ে যায়। আর তার পরের মেসেজ গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, শুভ সকাল, প্রথমেই বলি আমাদের এই পৃথিবীতে প্রকৃতি অকৃপণভাবে উদারভাবে কত কিছুই তো আমাদের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে, নানা উপাচারে আর কজন মানুষই বা তার মূল্য দিয়ে থাকে, এটা মনে রাখতেই হবে, প্রকৃতির উপরে অত্যাচার করলে প্রকৃতি তার প্রতিশোধ স্বাভাবিক নিয়মে নেবে। আর আমি অন্তর থেকে বিশ্বাস করি নির্জনতা মানুষকে মনুষ্যত্ব দান করে, আর নিজের সঙ্গে নিজের দেখা করিয়ে দেয়, সেই কারণে নির্জনতা আমার বড়ই প্রিয়। এবার আজকের টপিকে বলি, মেঘ নিয়ে চার লাইনের কবিতা লিখতে না পারলেও মেঘকে আমি এই বৃষ্টির দিনে চিঠি লিখলাম, তোমাকে এই বিশাল আকাশে পেঁজা তুলোর মতো ঘুরে বেড়াতে দেখলে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়, ও তোমার জন্য এই খোলা আকাশের রূপ আরও বেড়ে যায়, আমার কাছে তুমি সত্যিই অপরূপা, সত্যি পুজো এসে গেছে, আমরা আর এই মেঘের গর্জন চাইছি না, আর বৃষ্টিও চাইছি না, আর কী করা যাবে, হয়ে যাচ্ছে। তাজেল আহমেদ ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে লিখেছেন, যদিও বিষয় লেখেননি কিন্তু এত দূর থেকে লিখেছেন, আমাদের প্রতিবেশী দেশের বন্ধু, সেই জন্য আমি পড়ছি, শুভ সকাল দিদি, কেমন আছেন, ভালোবাসা রইল, সকালের নরম রোদে রেডিও বাজে ধীরে, কলকাতার গান ভেসে আসে বাংলার বাতাস ঘিরে, হাওড়ার ঘাট গঙ্গার ঢেউ জাগে কত স্মৃতি, বাংলাদেশের সবুজ মাঠে মিশে যায় সেই প্রীতি, এপার বাংলা ওপার বাংলা, ভাষা তো একই সুর, গানের মাঝে হৃদয় মেলে দূরত্ব থাকে দূর, কলকাতার শহুরে সকাল বাংলাদেশের গ্রাম, রেডিওর সেই মিষ্টি সুরে জুড়িয়ে যায় প্রাণ, সীমান্ত শুধু মানচিত্রে মনের মাঝে নয়, বাংলা ভাষার ভালোবাসা দুই বাংলাতেই রয়। বাহ, ভারী সুন্দর লিখেছেন। তো এবার অবশ্যই একটা গান, আর এই গানটা আমি আমার পছন্দে শোনাচ্ছি, মেঘের গান, কিচ্ছু বলা যাবে না, আজকে ক্লাউড অ্যাপ্রিসিয়েশন ডে, কাজেই মেঘের প্রশংসা আমি করবই আর মেঘের গানও শোনাবই, শুভঙ্কর ভাস্করের গাওয়া 107।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনাদের প্রচুর মেসেজ আসছে, মেসেজ আসতেই থাকছে, সবকটা কিন্তু আমি পড়তে পারবো না, রাগ করলে চলবে না। এবার যেটা জানাতে চাই তা হলো ধূমপান না করলেও ধূমপায়ীদের সঙ্গে হরদম ওঠা বসা, মানে ধরুন অফিস কলিগ যারা, তারা কয়েকজন মিলে স্মোক করছে, আপনি সেখানে গপ্প করতে চলে গেলেন, আপনি নিজে স্মোক করেন না কিন্তু কুফলটা আপনার শরীরে অনেকটা বেশি হলো। অন্যের ধোঁয়ায় আমাদের দেশে বাড়ছে মৃত্যু, সিগারেট ধরেন না তবুও কি আপনি নিরাপদ? না, আপনি নিরাপদ না, ধোঁয়াই কিন্তু বাড়াচ্ছে অসুখের ঝুঁকি। ধূমপান করেন না বলেই যে আপনি তামাকের ক্ষতিকর যে ব্যাপারটা সেটার প্রভাব থেকে পুরোপুরি নিরাপদ তা কিন্তু নয়। আশপাশের কেউ স্মোক করলে সেই ধোঁয়া নিঃশ্বাসের সাথে আপনার শরীরে ঢুকে পড়ছে, মানে আপনি কিন্তু প্যাসিভ স্মোকিং করছেন। আর দীর্ঘদিন ধরে প্যাসিভ স্মোকিং করার ফলে কিন্তু গুরুতর অসুস্থতা, এমনকি অকাল মৃত্যুও হতে পারে মানুষের। আর এটা আমি বলছি না, এটা একটা রিসার্চ বলছে, সারা পৃথিবীতে জনপ্রিয় একটি ম্যাগাজিন, তাদের রিসার্চ বলছে যে ভারতে প্যাসিভ স্মোকিংয়ের ভয়াবহ প্রভাবের ছবিটা এইভাবেই উঠে এসেছে। গবেষণা যেটা বলছে, 1990 সালে ভারতে সেকেন্ড হ্যান্ড স্মোক বা পরোক্ষ ধূমপানের মৃত্যুর কারণ হয়েছিল প্রায় 217,700 জনের, 2023 সালে সেটা 325,600, অর্থাৎ 30 বছরে বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। ভাবতে পাচ্ছেন প্যাসিভ স্মোকিং কি সাংঘাতিক বিষয়? কাজেই আপনার বাড়িতে কেউ যদি স্মোক করে আপনার সামনে, আপনি হয়তো নন স্মোকার, সঙ্গে হয়তো আপনার বাচ্চাও আছে, আপনার হাজব্যান্ডই স্মোক করতে পারে, ঘরের দরজা জানলা বন্ধ, সে স্মোক করছে, সে বারান্দায় যাচ্ছে না, বা বারান্দায় গেলেও সেই ধোঁয়া কোনো না কোনোভাবে আপনার নাকে আসছে, আপনার বাচ্চার নাকে আসছে, সমান ক্ষতি কিন্তু আপনাদেরও হবে বা বেশি ক্ষতিও হতে পারে। কাজেই যেই আপনার সামনে স্মোক করবে, আপনি যদি নন স্মোকার হন, তাকে সামনে থেকে সরে যেতে বলবেন যাতে সেই ধোঁয়া আপনার কাছে না আসে। আর বেশি বন্ধুত্ব বাড়ানোর জন্য কলিগরা যেখানে একজোট হয়ে বাইরে গিয়ে স্মোক করছে সেখানে যাওয়ার দরকার নেই, স্মোক করে ফিরে আসুক, তারপর আড্ডা দেবেন, ঠিক আছে? আর এবার যে গানটা আমি রেখেছি সেটা মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, শুনুন গানটা, ফিরছি গানের পর। 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন। এই সফরে রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে নতুন দিল্লির ভারত মণ্ডপে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে, চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর APJ আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাকর্মী ও অধ্যাপকদের অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির জন্য আইনি কাঠামো তৈরি করতে এই প্রথমবার সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী বিধানসভায় পাশ হয়েছে। গতকাল ভোটাভুটিতে বিলের পক্ষে 171 ও বিপক্ষে 15টি ভোট পড়ে। বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন ও কম লোকবল রয়েছে এমন বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষক ও কর্মীদের কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধি করেছে, এর ফলে দেশের যে কোনো প্রান্তে তার

0: নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা সরাসরি স্থানীয় পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের তরফে তাকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভার উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী 6ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 5, 6 ও 7ই অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারে, তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলি হবে যথাক্রমে 12, 13 এবং 14ই অক্টোবর। টেনিসে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসে জেসিকা পেগুলাকে 7-5, 6-2 সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। অন্য সেমিফাইনালে চতুর্থ বাছাই কোকো গফের মুখোমুখি হচ্ছেন এলেনা রিবাকিনা। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 9:08। নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়েছি, আর শেষ ঘন্টায় অনেক কিছু রয়েছে, কিন্তু হ্যালো ডক্টরে ডক্টর চলে আসবেন আজ, বিশিষ্ট ডেন্টিস্ট কমল দত্ত আসবেন 9:30 সময়, আর উনি এসে আমাদের জানাবেন রুট ক্যানাল নিয়ে। অনেকেই করে থাকেন, করবেন কি না ভাবছেন অনেকে, তো তারা একটু কান রাখবেন, যা যা প্রশ্ন আপনাদের মনে আছে নিশ্চয়ই সেসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো একটা কথা বলি, এখন সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে পরিচিত চেহারার অন্যরকম রূপ, মানে 80s লুক, 90s লুক ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কারোর পিছনে পুরনো কোনো কলকাতা শহরের ছবি বা অন্যান্য শহরের ছবি, কোনো সিনেমার চরিত্র, তো এই সব কিন্তু ক্যামেরা বা স্টুডিও নয়, দরকার করতে লাগছে কয়েক সেকেন্ড আর একটা AI টুল। কিন্তু এইখানেই লুকিয়ে আছে প্রশ্ন, আপনি যে AI টুলটা ব্যবহার করছেন সেটা একদম ঠিকঠাক তো, মানে বিশ্বাসযোগ্য তো, এটা থেকে আপনার কোনো বিপদ হতে পারে না তো? নিজের ছবি আপলোড করে মুহূর্তেই বদলে ফেলছেন পোশাক, চুল, ব্যাকগ্রাউন্ড কিংবা সময়কাল, বিনোদনের দিক থেকে এটা বেশ ভালো, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি এই যে ছবিটা বদলাচ্ছেন, বদলাতে গিয়ে নিজের কতটা তথ্য তুলে দিচ্ছেন AI এর হাতে? কারণ AI ব্যবহার হচ্ছে, ব্যবহার হবে, এটা অনস্বীকার্য, কিন্তু AI এর যেই টুল দিয়ে আপনি এটা করছেন আর কি, বিভিন্ন রকম সাইট থেকে আসছে, সেটা কতটা মানে বিশ্বাসযোগ্য সেটা আগে দেখে নিন। কারণ এমনও হতে পারে, কারণ হ্যাকাররা তো কখন কীভাবে ফাঁদ পেতে বসে আছে আমরা জানি না, এর থেকে আপনার ফোনের সমস্ত তথ্য কিন্তু সে নিয়ে নিতে পারে, কাজেই সাবধান। একটু সাবধানবাণী দিয়ে দিলাম, আর সাবধানবাণী দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শুধু শুধু সাবধান করে লাভ নেই, বরং একটা মিষ্টি গানও শুনিয়ে দিই তার সঙ্গে। আর সেই গানটা হচ্ছে আরমান রশিদ খান আর অন্তরা মিত্রের গাওয়া সাইয়াবিনা। 107 FM রেইনবো, ফিরছি গানের পর, শুনতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এক্ষুনি যেটা করব সেটা হচ্ছে যে প্রচুর মেসেজ জমে গেছে, সেগুলো একটু পড়ে দিই। মৌসুমি পাত্রশীল ঝুপকালি থেকে লিখেছে, নীল আকাশের বুকের মাঝে মেঘের আনা গোনা, কখনো সে সাদা তুলো কখনো বা কালো বোনা, বৃষ্টির সুরে মাটি হাসে জাগে নতুন প্রাণ, মেঘ যেন আজ প্রকৃতিরই মধুর অভিমান, রিমঝিম রবে নামলে বৃষ্টি ধুয়ে যাবে সব গ্লানি, আষাঋ শ্রাবণ মেঘের ডানায় বর্ষা ঋতুর রানী। বাহ, সুন্দর লিখেছ মৌসুমি পাত্রশীল। আর তারপরের মেসেজ, বেশ কিছু মেসেজ এসছে। এবারের মেসেজ হচ্ছে রাকেশ মালি কালীনগর থেকে লিখেছে, গুড মর্নিং দিদি, আমি রাকেশ বলছি কালীনগর থেকে। মেঘ মানেই একটা অদ্ভুত মন খারাপ আর ভালো লাগার মিশেল। রোদেলা দুপুরে হঠাৎ আকাশ কালো করে আসা মেঘ যেমন ভয় দেখায়, তেমনই একরাশ বৃষ্টির আশ্বাসও নিয়ে আসে। মেঘ কখনো হারিয়ে যাওয়া মানুষের চিঠি, কখনো আবার না বলা কথার ভিড়, আর একটি ছড়া, আকাশ জুড়ে মেঘ জমেছে মন জুড়েও তাই, তোমার কথা ভাবতে গেলেই বৃষ্টি নেমে যায়। কালো মেঘের বুকের ভেতর আলো রানা গোনা, তেমন করেই তোমায় ভাবি আনমনে অকারণা। মেঘ উড়ে যায় দূর দেশে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে, আমার যত না বলা কথা যায় কি তোমায় ছুঁয়ে। আজ মেঘলা দিন, জানলা খোলা, হাতে গরম চা, এমন দিনে তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে যা। বা মিষ্টি একটা কবিতা লিখেছে রাকেশ। তারপরে বাওয়ালি বড় পোল বেনিয়াপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অঙ্কুশ প্রামাণিক লিখেছে, মেঘ মানে বৃষ্টি, বৃষ্টি ভেজা মন, খোঁজে তোমায় সারাক্ষণ, মন জুড়ে শুধু তুমি বৃষ্টি, তুমি ভেজাও। প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক দুজনে মিলে পাঠিয়েছে এই মেসেজটা। এবার আমাদের পুরনো বন্ধু শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, উনি লিখেছেন, আকাশেতে দেখলে

পথপানে থাকেছে ভালোবাসার মিষ্টি মেয়ে, মেঘের ওই ভেলা বেয়ে আসবে সে কখন? আসলে সে আমার ঘরে, তখন বৃষ্টি পড়ুক ঝরে, বেঁধে রেখে বাহু ডোরে থাকবো সারাক্ষণ। উরে বাবা, কী রোম্যান্টিক! শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এই মেসেজটা করেছেন। তারপরের মেসেজ, হাই, আমি সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে বলছি। আমি একদিন স্কুলে যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ তো একেবারেই পরিষ্কার, আর ছাতা নেব না, কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম চারিদিক অন্ধকার হয়ে মেঘে ঢেকে গিয়েছে, বৃষ্টিতে ভিজে বাড়িতে এলাম। এত মেঘের কোণে কোণে এলো বাতাস, এই গানটা শোনানোর অনুরোধ রইল। আমি তো অবশ্যই চেষ্টা করব পছন্দের গান শোনালো, তবে এখন যে গানটা শোনাতে চলেছি সেটা আমার পছন্দের গান, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আমি জানি আপনারও ভালো লাগবে। শুনুন ফিরছি গানের পর।

একলা যেতাম মেঘের মাড়ি, ও মেঘ হতো কাশ ফুলের দু চোখ বৃষ্টি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। একটা অদ্ভুত জিনিস জানাই, বুঝলেন, গরুর দুধের থেকেও পুষ্টিকর নাকি আরশোলার দুধ। আরশোলার আবার দুধ হলো কবে? নতুন গবেষণায় এটা জানা গিয়েছে, আর এই জানার পর থেকে আপনাকে জানানোর জন্য আমি একদম মানে পাগল হয়ে গেছি, আমাকে জানাতেই হবে। গরুর দুধের থেকেও নাকি উচ্চমানের প্রোটিন রয়েছে, সেটা বললে ভুল হয় না, কি আশ্চর্য। মানে এই দুধ পাওয়া যায় প্যাসিফিক বিটল ককরোচ নামে একটা বিশেষ আরশোলার দেহে। ওই যে আমাদের ঘর বাড়িতে যেগুলো উড়ে বেড়ায় তার মধ্যে নয়, কিন্তু এই পতঙ্গের একটা বিজ্ঞানসম্মত নাম আছে, তার নাম হলো ডিপলপটেরা পাঙ্ক টাটা। তো এই প্রজাতি অন্যান্য প্রজাতির আরশোলাদের মতো ডিম পাড়ে না, বরং স্তন্যপায়ী প্রাণীর মতো সন্তানের জন্ম দেয়। মায়ের শরীর থেকে নিঃসৃত দুধই সেই সন্তানের প্রথম খাদ্য ও প্রধান পুষ্টির উৎস। গবেষণায় দেখা গেছে গরুর দুধের তুলনায় 3 গুণ বেশি শক্তি সঞ্চিত থাকে এই আরশোলার দুধের প্রোটিন ক্রিস্টালে। বাবা, সে যে কিনা আরশোলার দুধ, পুজোর আগে আর পারছি না, এগুলো আর নিতে পারছি না, না আমি খাবো না। আপনার যদি ইচ্ছা হয় আপনি ভালো করে খবর টবর নেবেন, অনলাইনে এখন সব খবর পাওয়া যায়। এত দুঃখের কথা শুনে আমার ভীষণ একটা রোমান্টিক গান মনে পড়ে গেল, অন্তত মুডটাকে ঠিক করি। শান আর শ্রেয়া ঘোষালের গাওয়া রিমঝিমে ধারাতে, ভিজে নিন, তারপর ফিরছি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: হ্যালো ডক্টর,
5: 107 FM রেইনবোয়ে শুনছেন নমস্কার কলকাতা, আর পৌঁছে গেছি আমরা ডক্টর কমল দত্তের কাছে, বিশিষ্ট ডেন্টিস্ট। তার কথা একটু আগেই আপনাকে বলছিলাম যে ওনার কাছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, আর পৌঁছে গিয়ে আমরা জেনে নেব রুট ক্যানাল নিয়ে। রুট ক্যানাল অনেকেই করিয়েছেন, অনেকে করাবেন, তো হ্যালো, গুড মর্নিং। তো আজকে জানতে চাইছি আপনার কাছে রুট ক্যানাল, এই ব্যাপারটা তো অনেকেই করান দাঁতের সমস্যার জন্য, তো এইটা মানে আর সিটিও বলা হয় যাকে, তো

0: এটা করাতে কতটা সময় লাগে, এটা পেইনফুল কিনা, এই ব্যাপারটা একটু আমাদের পরিষ্কার করুন।
1: রুট ক্যানাল করাটা ট্রিটমেন্টটা একটু আজকে নতুন না, অনেক যুগ ধরে হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এবং সাকসেসফুলি হচ্ছে।
0: আচ্ছা,
1: সাকসেস রেট 90% বাই বাব।
0: আচ্ছা আচ্ছা,
1: এখন রুট ক্যানাল করতে কত সময় লাগে ডিপেন্ড করছে কোন দাঁতে বা কি কন্ডিশনে করা হচ্ছে তার উপর।
0: আচ্ছা,
1: সাধারণত আজকাল যে সমস্ত যন্ত্রপাতি বেরিয়েছে আমাদের, বিভিন্ন ধরনের নতুনত্ব যে সমস্ত যন্ত্রপাতি, তাতে সিঙ্গেল সিটিং ভিজিটেই রুট ক্যানালটি কমপ্লিট করা যায়।
0: আচ্ছা,
1: এবারে কতটা টাইম লাগবে স্যার ডিপেন্ড করছে কোন দাঁতে, সামনের দাঁতে না পিছনের দাঁতে, মোলার টুথ না প্রিমোলার টুথ নাকি সামনের দাঁত, এগুলোর উপর ডিপেন্ড করছে কতটা সময় লাগবে।
0: আচ্ছা,
1: মাল্টিপল সিটিং এর প্রয়োজন হয়, ধরুন কোথাও দাঁতে পুঁজ আরম্ভ হয়ে গেছে, সেক্ষেত্রে একদিনে করাটা উচিত নয়, করাও হয় না, এবং সেখানে মাল্টিপল দুটো বা তিনটে সিটিং সাধারণত দেওয়া হয়।
0: তার মধ্যে কোনো পেইনই বোধ করে না পেশেন্ট,
1: কিন্তু দেখা গেছে তাহলেও একটু সেন্সেশন থাকে, সেটাকে ওভারকাম করার জন্য ক্ষেত্র বিশেষে প্রি মেডিকেশন 5-6 দিন দেওয়া হয়, তারপরে রুট ক্যানাল করলে ওই পেইনটি আর থাকে না, তারপর অ্যানাস্থেশিয়া করা।
0: আচ্ছা আচ্ছা,
1: বাট ইন 10% অফ কেসেস অ্যানাস্থেশিয়া না করেও করা যায়।
0: আচ্ছা আচ্ছা, আচ্ছা, রুট ক্যানাল কাদের করা উচিত আর কি, মানে যাদের ধরুন দাঁতটা ফেলে দিতেই হবে, ফেলে দিতে চাইছেন না, এরকম ক্ষেত্রে নাকি দাঁতের অন্যান্য সমস্যার জন্য রুট ক্যানাল করা হয়?
1: একমাত্র দাঁতে যদি কেরিস থাকে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে রুট ক্যানালের জন্য সাজেস্টেড।
0: আচ্ছা,
1: কেরিস থাকলেই হয় করা। আর সেটা কেরিসটা কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করছে রুট ক্যানাল করে সাকসেসফুল হবে কিনা। সামনের দাঁতে বিশেষ করে, এবং এটা এটা না, এটা পেইনলেস, পেইনফুল হলে তো করাই যাবে না, কাজে দরকার হলে যন্ত্রপাতি গুলো দেখছে, হা করে আছে, সব মিলিয়ে পেশেন্ট একটা ভয় ভয় ব্যাপার থাকে আর কি, আসলে ব্যথা খুব একটা লাগে না।
0: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কিছু জানালেন আমাদেরকে, সেটার জন্য আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে, জানি আপনি এখন চেম্বারে আছেন, তো সেটার জন্য আরেকবার থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।
1: থ্যাংক ইউ, এবং এরকম সাধারণ মানুষকে অবগত করানোর জন্য এরকম ধরনের প্রোগ্রাম আপনারা কন্ডাক্ট করেন, অসংখ্য ধন্যবাদ, পেশেন্টদের অ্যাওয়ারনেস বাড়ে এতে, খুব ভালো, ঠিক আছে,
0: নমস্কার।
2: হ্যালো ডক্টর,
0: আর হ্যালো ডক্টরের পর আপনার জন্য রেখেছি কি বলুন তো, পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিক। গানের হ্যাট্রিকের প্রথম গানটা শুভমিতার গাওয়া মেঘেদের মিনারে, আর তার পরের গান আমি জানি আপনাদের একটু পুরনো অনেক কথা মনে করিয়ে দেবে, লাগি আজ সাওয়ন কি চাঁদনি ফিল্ম থেকে সুরেশ ওয়াদকর আর অনুপমা দেশপাণ্ডের গাওয়া। এর পরে তিন নম্বর গান কে তুই বল অরিজিৎ সিং এর গাওয়া। শুনুন পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আমি অরুণিমা, ফিরছি তিনটে গানের পর 107 FM রেনবো।
2: FM রেনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় হয়ে গেছে 9:51, বুঝতেই পাচ্ছেন চলে যাবার সময় প্রায় এসে যাচ্ছে। তো এইবার যেটা করব সেটা রাস্তাঘাটের অবস্থাটা কী সেটা তো জানতে হবে, তাই না? আমাকে বাড়ি ফিরতে হবে, আপনাকেও বেরোতে হবে। তো চলুন চলে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নিই কী অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নেব এবার কি অবস্থা রাস্তাঘাটের।
3: গুড মর্নিং, 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি, কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে?
4: গুড মর্নিং, এখন বন্ধ শহরে জলজল স্বাভাবিক আছে। অফিস আওয়ারে যে প্রেসারটা বাড়ে, মা ফ্লাইওভার একটু প্রেসার আছে, যেটা আপনার পাঁচশাখাস বাউন্ড বাইপাস থেকে যেটা আসছে। এছাড়া রিমার্কেবল কিছু নেই, বাইপাস এখন আন্ডার কন্ট্রোল, সেন্ট্রাল এভিনিউ ঠিক আছে, ডিএইচ রোড ঠিক আছে এখনো পর্যন্ত। তবে যেটা বলছি, আজকে আমাদের একটা প্রশাসন বেরোনোর কথা ছিল, এখনো বেরোয়নি, তবে ওটা আপনার ওই 8টার সময় বেরোনোর কথা ছিল। ওরা চেতলা পার্ক থেকে বেরোনোর কথা ছিল, বেরিয়ে ওরা যাবে বাগবাজার, ওরা ভায়া মিন্টু পার্ক হয়ে আপনার ওই CIT হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো বেরোয়নি ওটা। আর একটা প্রশাসন আমরা পেয়েছি যেটা 15টার সময়, ওটা আপনার রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বেরোনোর কথা, 200-250 কালেকশন, ওরা আসবে আপনার কলেজ স্কোয়ার, এরা ভায়া হচ্ছে APC MG রোড হয়ে। আর রিমার্কেবল মিটিং মিছিল আছে, পর্যন্ত এখনো পাইনি শিডিউল। আর একটা আপনারা একটু ব্রডকাস্ট করবেন, এই আগামী 12 সেপ্টেম্বর জাতীয় লোক আদালত ট্রাফিকের আমাদের আছে আলিপুর এবং ব্যাংসল কোর্টে, যাদের যেগুলো পেন্ডিং কেস আছে সেখানে ওনারা যেন সেটেলমেন্ট করে নেয়। নমস্কার।
2: তাহলে রাস্তাঘাটের অবস্থা মোটামুটি এখন ঠিকই আছে যতটুকু জানতে পেরেছি, মানে যতটুকু আপনি শুনলেনও। একটু প্রেশার আছে মা ব্রিজে, সেটা তো অফিস টাইম একটু তো থাকবেই। তাহলে নিশ্চিন্তে এবার আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারি। আমি অরুণিমা, আজকের মতো তাহলে চললাম। কথা আজ আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো, আমি আবার বেশ কিছুদিন পরে ফিরে আসব। এই তো বেশ কয়েকটা দিন পরপর পরপর আপনার সাথে প্রচুর আড্ডা হলো, ঘুম ভাঙানো হলো, আবার চলে আসব আবার প্রচুর বকবক করতে, ঘুম ভাঙাতে আর সুন্দর সুন্দর গান শোনাতে। আপনারা কিন্তু শুনতে থাকুন 107 FM রেইনবো। আর এখন যেতে যেতে আপনার জন্য রেখে গেলাম ফ্ল্যাশব্যাক সঙে রেইনকোট থেকে, একটা অনবদ্য গান, শুভা মুদগল আর তার সঙ্গে গুলজারজি, পিয়া তোরা কেসা অভিমান, এই গানটি রইল। আর আপনারা শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন। এই সফরে রাষ্ট্রপতি পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ১১টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ ব্রিক্স বাণিজ্য ফোরাম ২০২৬ অনুষ্ঠিত হবে। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত ১,০০০এরও বেশি কর্পোরেট এক্সিকিউটিভ, বাণিজ্যমন্ত্রী, আন্তর্জাতিক বিনিয়োগকারী, শিল্প উদ্ভাবক ফোরামে যোগ দিচ্ছেন। প্রবল বৃষ্টিতে ফের ভেঙে পড়েছে দার্জিলিংয়ের দুধিয়ার বালাসন নদীর ওপর তৈরি হিউম পাইপের সেতু। এর ফলে মিরিকগামী ভারী যান চলাচল আপাতত বন্ধ, তবে পাশের সেনার তৈরি বেইলি সেতু দিয়ে যাত্রী ও পর্যটকদের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নদীতে জল বাড়ার জেরেই সেতুটি ভেঙে পড়ে। পূর্ব কঙ্গোর বুকাভু শহরে দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। সেখানকার আঞ্চলিক সরকার জানিয়েছে নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী ও ৭ জন ছাত্র রয়েছে। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট ২০২৬ পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা নেওয়ার পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের ১৩ তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো উত্তর অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী ৬ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫, ৬ ও ৭ই অক্টোবর পরীক্ষা হওয়ার

কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলি হবে যথাক্রমে 12, 13 এবং 14 অক্টোবর। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলের সুপার সিক্স পর্বে আজ ইউনাইটেড এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টে। নৈয়াটি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে ভবানীপুর ক্লাবের। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের আজকের দিনেই আমেরিকার শিকাগোয় আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করে সনাতন হিন্দুধর্ম ও ভারতীয় দর্শনের বার্তা তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: जमाना छोड़ने की बात नहीं करते हैं, जमाना जुड़ने की बात करते हैं और जुड़ चुके हैं कोई हमारे साथ, देखते हैं कौन है। हेलो।
1: हेलो,
0: स्वागत है, बड़ी मीठी आवाज है, कौन बोल रहे हैं?
1: दीदी अमी पायल बोलछी, बेलखुड़िया थेके।
0: पायल छनकाते हुए आ गई है, हाँ कहिए क्या कहना चाहते हैं?
1: দেখো দিদি, যেই সম্মেলনটার বিষয়ে কথা হচ্ছে, তো আমার মনে হয় যে আমাদের এই যে দেশ, তো আমাদের এই দেশের কিন্তু প্রচুর সম্পদ রয়েছে, সেই সম্পদ কিন্তু সবসময় যে টাকা কড়ি গাড়ি বাড়ি এমন নয়। সম্পদ বলতে আমাদের যেই যে সবুজ দেশ, আমাদের এত শস্য এত সবুজ, এইগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু কোনো অংশে আমাদেরই, তাই না? যে আমরা যেন সবুজকে রক্ষা করি, মানে সবুজই হচ্ছে আমাদেরকে আমাদের সম্পদ, এইগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি তো আমার মনে হয় একটা সময় আমাদের পৃথিবী অনেকটা এগোবে। আর এই দেশের প্রতিটা সংস্কৃতি প্রতিটা ভাষা, তো এর জন্য মনে হয় আমাদের দেশের জন্য আমরা গর্বিত। আর তার জন্য এই যে সম্মেলনটা হচ্ছে, তার জন্য প্রতিটা মানুষ যে আমাদের এই দেশে আসছেন, তো আমার মনে হয় তারাও কোনো না কোনো ভাবে বুঝতে পারছেন যে আমাদের এই দেশের মধ্যে কত সম্পদ রয়েছে আর কতটা উঁচু স্থানে রয়েছে আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই দেশ। তো তার জন্য তারা যেমন গর্বিত, তো সেই সঙ্গে পাশাপাশি আমরাও আমাদের এই দেশের জন্য একই রকম ভাবে গর্ববোধ করি। আর হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ মে শুন রহি হু, বহুত আচ্ছি বাতে বল রহি হু, বহুত আচ্ছি বাতে বল রহি হু আপ।
1: তো আর দিদি বলছি, আর যেটা বলতে চাই এইটুকুনি আমি এই সম্বন্ধে বলছি। আর তোমাদের আমি একটা লাইন একটু গান শোনাতে পারি?
0: হুম হুম,
1: ওকে এক লাইন আমি শোনাচ্ছি। ওকে, তুসে নারা স্নেহি জিন্দগি হেরান হুনে।
0: बहुत बहुत बहुत अच्छी बात है, बहुत अच्छी बात है।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ছাড়াও ১১টি গুরুত্বপূর্ণ উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভির ৮০ লক্ষ টিকা প্রদানের মাইল ফলক অতিক্রম করল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই টিকাকরণ এইচপিভি সংক্রমণ এবং এর সঙ্গে সম্পর্কিত ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B ভিসা সহ কাজের ভিসা ধারকদের সেদেশে থাকার প্রচলিত ৭ দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। সিএসআইআর ইউজিসি নেটের জুন ২০২৬ রেজাল্ট ও র্যাঙ্ক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, পরীক্ষার্থীরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল ও র্যাঙ্ক দেখতে পারবেন। দার্জিলিংয়ের দুধিয়ায় বালাসন নদীর উপর তৈরি হিউম পাইপের সেতুটি প্রবল বর্ষণে ফের ভেঙে গেছে। এর ফলে মিরিকগামী ভারী যান চলাচল আপাতত বন্ধ। ওই সেতুটির পাশেই সেনা তৈরি বেলি ব্রিজ দিয়ে যাত্রীবাহী ছোট গাড়িগুলি চলাচল করছে। প্রবল বর্ষণে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসিমারা গুরুদুয়ারা এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে আহত হন একজন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবলের সুপার সিক্স পর্বে আজ ইউনাইটেড SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে ২:৩০। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। ১৮৯৩ সালের আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দর চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা ফুটিয়ে তোলে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes

0: the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Baju, Moner Radio. Shuncho, 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Kalo Joy Bangla Gaaner Dhara, Chhuye Jak Mon. Shunchen, Gaan Doriya. 107 FM Rainbow Te. গান দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: গান দরিয়া টিউন করেছেন আপনি, অর্থাৎ এফ এম রেইনবো টিউন করেছেন আপনি। স্টুডিওর ঘড়ি যেখানে বলছে 11টা বেজে অলরেডি 4 মিনিট হয়ে গেছে, আর স্টুডিওর হট সিটে আছি আমরা দুই বন্ধু সোমা আর সুদীপ্ত। সেখানে আমাদের সঙ্গে আজকে গান্দরিয়ায় যিনি রয়েছেন পুরো গান্দরিয়ার এই জার্নিটায়, যিনি আমাদের সঙ্গে কনস্ট্যান্ট থাকবেন, তিনি কে?
4: আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবারের গান্দরিয়া একটু আগেই সমাধি বললো, আমি সুদীপ্ত রায় এবং সোমা সরকার আমরা দুজনে একসাথে চলে এসেছি। আর অবশ্যই শুক্রবার মানে নজরুল গীতি, নজরুলের কথা, নজরুলের গান আমরা শোনাবো। এবং তার সঙ্গে প্রতি শুক্রবার যেভাবে বিভিন্ন বিষয় উঠে আসে নজরুলের জীবনের, তার যে বিশাল জীবন এবং সেই জীবনের বিভিন্ন বিষয় অনেক আলোকিত অনেক অনালোকিত দিক নিয়ে আমরা আলোচনা করি, আজও তার কোনো ব্যতিক্রম হবে না। আজ আমরা সে বিষয়ে আলোচনা করব এবং অবশ্যই নজরুলের অনেক গান আপনাদের শোনাবো।
3: অবশ্যই প্রথমেই বলি যে দীর্ঘ 5 দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় 500টি গানের রেকর্ড করেন এবং নিজে লিখেছেন 400টি গান। গীতিকার হিসেবে যিনি শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্মনামে পরিচিত, তার গান আজকে শুনব প্রথমেই এই গান দরিয়ায়। এবং তারপরে ওই যে সুদীপ্ত বলছিল যে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো একটা মোশনে বা কোনো না কোনো একটা বিষয়ে আমরা এগিয়ে চলি, অবশ্যই সেই বিষয়ে যাব, কিন্তু স্পেশালি এই মানুষটির গান প্রথমেই শোনাবো, তার একটা কারণ আছে, সেই কারণটা যাব একটু পরে, মানে বলবো একটু পরে, কিন্তু তার কণ্ঠটা শুনে দেখুন কার কথা বলছি।
4: আপনারা একটু দেখুন, অবশ্যই এই গানটি যেমন বিখ্যাত গান, তেমনি এই কণ্ঠটিও কিন্তু বিখ্যাত কণ্ঠ।

0: অবশ্যই চিরদিন কাহারও সমান নাহি যায়, একদমই
1: সত্যি কথা,
0: একদমই। আর বলো তো সুদীপ্ত, যে আজকে কত তারিখ?
1: আজকে 11 তারিখ।
0: আজকে 11 তারিখ, কোন মাস?
1: 11ই সেপ্টেম্বর।
0: কিন্তু গতকাল অর্থাৎ 10th সেপ্টেম্বর, গতকাল এই মানুষটির জন্মদিন। কার কণ্ঠ শুনছিলাম নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হয় না, তাও বলবো আমরা। হ্যাঁ, ধনঞ্জয় ভট্টাচার্য।
1: এবং গতকালকে যেহেতু তার জন্মদিন, এবং আমরা নজরুল গীতি নিয়ে যখন কথা বলবো, যে কয়েকটি নাম আবশ্যকভাবে আমাদের সামনে উঠে আসে, তার মধ্যে অবশ্যই সন্দেহাতীতভাবে একজন হচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য।
0: একদম, 10ই সেপ্টেম্বর 1922 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল, এবং বাংলা সঙ্গীতের জগতে একটা যুগের ধারক কণ্ঠশিল্পী হিসেবে যদি কাউকে বলা হয়, তিনি কিন্তু এই ধনঞ্জয় ভট্টাচার্য। তিনি একদিকে যেমন বিভিন্ন ফিল্মে গান করেছেন নেপথ্য গায়ক হিসাবে, তার পাশাপাশি তিনি যে প্রচুর গান রেকর্ড করেছেন, তার মধ্যে যেমন শ্যামাসঙ্গীত আছে, উচ্চাঙ্গ সঙ্গীত আছে, তার মধ্যে এবং সব অনেকটা বড় একটা পার্ট হচ্ছে নজরুল গীতি।
1: একদমই তাই।
0: আর তাই আজকে খুব ইচ্ছা করলো আমাদের দুজনেরই যে আজকে তাকে একটু ট্রিবিউট জানাই, অবশ্যই ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তার কণ্ঠ শুনিয়ে তাকে ট্রিবিউট জানানো। আমরা ধনঞ্জয় ভট্টাচার্যের আরও একটা গান শুনে নেবো।

0: গানটি শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এবার আমরা শুরুতেই যে বিষয়ে উত্থাপন করেছিলাম, যে বিষয়ে উল্লেখ করেছিলাম, যে আমরা প্রতি সপ্তাহে নিয়ম করে প্রতি শুক্রবার এমন কিছু বিষয়, নজরুলের জীবনের অনেক আলোকিত দিক, অনেক অনালোকিত দিক উল্লেখ করি। এবং বহু শিল্পী, বহু প্রেজেন্টার যারা আছেন তারাও করেন, সববার যে আমরা আসি তা নয়, আরও অন্যরা আসেন। পরত নজরুলের জীবনের বিভিন্ন দিকগুলো তো আলোচিত হতেই থাকে। আসলে এটা কিছুই না, এটা আসলে নজরুলকে নতুনভাবে জানা, আজকের সময়ে দাঁড়িয়ে তাকে আরও একবার ফিরে দেখা, তার যে মহান আদর্শ তাকে স্মরণ করা, এবং এই যে কালজয়ী যে গানগুলো রয়েছে সে গানগুলোকে আরেকবার অনুসরণ করা, আরেকবার শোনা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বলে ঠিক করছিলাম, এবং আপনি যেটা শুনবেন 107 AIR FM রেনবোতে, সেটি এলোমেলো নজরুল। এই যে এলোমেলো নজরুল, এটা বললেই প্রথমে এমন কিছু কথা মনে চলে আসে যে কেন হঠাৎ করে এই বিষয়টাকে বেছে নেওয়া। এমনিতে শিল্পীরা সচরাচর একটু এলোমেলো হন, তারা যে খুব ডকুমেন্টেড সব কিছুকে নিয়ম মাফিক শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখেন তা নয়, কারণ তাঁদের মনের মধ্যে, তাঁদের অভিব্যক্তির মধ্যে, তাঁদের চিন্তা, তাদের চেতনায় সবসময় বিভিন্ন বিষয়, বিশ্বের, সংসারের, মানুষের বিভিন্ন বিষয় কিন্তু ঘুরতে থাকে। নজরুল তো এর ব্যতিক্রম ছিলেন না কোনোভাবেই, কিন্তু এইটা বললে বা এইটুকু বলে দিলে কিছুই বলা হবে না। নজরুল যদি কাউকে এলোমেলো বলা যায়, কোনো শিল্পীকে এলোমেলো বলা যায়, তার একদম প্রকৃষ্ট উদাহরণ হতে পারেন নজরুল। এখনও এই সমাজে, আমাদের দেশে এমন অনেক গান যেগুলি প্রচলিত আছে, যেগুলি চলছে, যার অনেকগুলোই হতে পারে নজরুলের লেখা, কিন্তু আমরা সেটা নজরুল গীতি হিসাবে জানি না, সেটা জানানো সম্ভব হয়নি। কারণ বহু সময় অভাবের তাড়নায় নজরুল বাধ্য হয়েছেন এমন অনেক গানকে লিখে দিতে। শুরুতে এই কথাটি উল্লেখ করলাম তার কারণ এটা একজন শিল্পীর কাছে সবথেকে বেদনার, সবথেকে কষ্টের, যে তার শিল্পকে, তার সৃষ্টিকে এক জায়গায় গ্রন্থিত করতে না পারা, এক জায়গায় বাঁধতে না পারা। এবং এই উদাহরণ, এই ক্ষেত্র, এই উপলক্ষ নজরুলের জীবনে কিন্তু বারবার এসেছে।
1: একদমই তাই। তিনি নিজের সমস্ত সৃষ্টিকে হয়তো গুছিয়ে উঠতে পারেননি, কিন্তু যা রেখে গেছেন তা তো আমাদের কাছে এক বিশাল সম্ভার, তাই না? আর তাই তার গানকে তার কথার মধ্যে দিয়ে আমরা অঞ্জলি নিবেদন করি। শিল্পী রামকৃষ্ণ প্রামাণিক।

0: স্টুডিও করি বলছে 11:33 অলরেডি হয়ে গেছে, আর আপনারা শুনছেন গান দরিয়া সোমার সুদীপ্তর সঙ্গে। শেষ যে গানটি আপনারা শুনেছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে, এবং তার আগে যে গানটি আপনারা শুনেছিলেন অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরজামি, নীলুফার ইয়াসমিনের কণ্ঠে গানটি শুনেছিলেন। এবং তার আগে বলেছিলাম যে রামকৃষ্ণ প্রামাণিকের কথা, শিল্পী রামকৃষ্ণ প্রামাণিকের বাদ্যযন্ত্র আমরা শুনেছিলাম, যেখানে আমরা শুনেছিলাম সেই সুর অঞ্জলি লহমর সঙ্গীতে। আমরা আজকে এই পর্বে আছি এলোমেলো অগোছালো খামখেয়ালি নজরুলের কথায়, কাজী নজরুল ইসলাম। একটি নাম, একটি ঝড়, একটি বিদ্রোহ, একটি অসীম প্রাণ শক্তি। আর তার সঙ্গে যদি যোগ করি আরও একটি শব্দ, খামখেয়ালিপনা। হ্যাঁ, আমাদের যে আজকের পথ চলা কাজী নজরুল ইসলামকে নিয়ে, তার তো বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আমরা দেখি প্রত্যেক শুক্রবার কাজী নজরুল ইসলামকে এই গান দরিয়ায়। তো সেক্ষেত্রে নজরুল যে শুধুমাত্র বিদ্রোহী ছিলেন না, তিনি অসম্ভব রসিক ছিলেন, অসম্ভব প্রাণ খোলা একজন মানুষ ছিলেন। অন্যদিকে বাউন্ডুলে মানুষ শিশুর মতো সরল, এবং কখনো কখনো এমন খামখেয়ালি যে তাকে নিয়মের খাতায় বাঁধা সত্যিই খুব কঠিন ছিল। নজরুলকে বুঝতে গেলে শুধু তার কবিতা পড়লে হবে না, তাকে একটু দেখতে হবে তার বন্ধুদের চোখ দিয়ে, তার আড্ডার মধ্যে দিয়ে, তার হাসির মধ্যে দিয়ে, তার হঠাৎ চলে যাওয়ার মধ্যে দিয়ে, আবার কখনো কখনো তার পকেটের শূন্যতার মধ্যে দিয়ে, তাই নয়?
1: আসলে একটু আগে উল্লেখ করছিলাম যে কথাটা, যে নজরুলের অসীম সৃষ্টির কথা, আবার যদি এই ছোট্ট ছোট্ট করে উল্লেখ করি, যেমন ধরো নজরুলের বিয়ের কথা। প্রথমবার যখন বাংলাদেশের তিনি কবিকে নিয়ে যাওয়া হলো, তরুণ কবি, আকাশের মতন তার চোখের দৃষ্টি, তিনি গেলেন, কিন্তু বিবাহ ক্ষেত্রে গিয়ে মনে করলেন যে না, বিয়ে করবেন না, দে ছুট। তো একজন মানুষ যার বিয়ের আসরে গিয়ে মনে হচ্ছে যে না, আমার বিয়ে করার এখন প্রয়োজন নেই, এবং সেখান থেকে সে বেরিয়ে গেলেন। তো একজন মানুষ কতটা খামখেয়ালি, কতটা সরল হলে এই ধরনের কাজকর্ম তিনি করতে পারেন। তবে হ্যাঁ, তারপর তার জীবনে যিনি এলেন, সেক্ষেত্রে জীবনের শেষ দিন পর্যন্ত তার কিন্তু তার কমিটমেন্ট, তার ভালোবাসা, তার সঙ্গদান কোথাও কিন্তু বিরত হননি, সেটি প্রমীলা দেবী।

0: কিশোরকৃষ্ণের কথা যেমন বলা হচ্ছে, তার পাশাপাশি যদি বলি যে নজরুলের জীবনের সেই শুরুটা, মানে যখন তিনি কিশোর, সেই সময়টায় তার বাঁধন ছেঁড়ার গল্প। ছোটবেলায় তিনি লেটর দলে যোগ দিলেন, গান, নাটক, কবিতা, অভিনয়, গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানো। এই যে ঘুরে বেড়ানো, শুধু তার জীবনের এটা একটা অধ্যায় ছিল না, যেন তার স্বভাবেরই একটা অংশ হয়ে গিয়েছিল এই বোহেমিয়ান ভাব। তাই পরবর্তীকালে কলকাতার সাহিত্যিক মহলে থেকেও তার মধ্যে সেই বাউন্ডুলে ছেলেটা রয়ে গেল, এক জায়গায় বসে থাকা যেন তার স্বভাবের একেবারে বাইরে। আজ এখানে আড্ডা তো কাল সেখানে, পরশু কোথায় কেউ জানে না।
1: দেখো, নজরুলের জীবনের যেভাবে শুরু, মানে একেবারে শুরুর দিনগুলোতে আমরা যদি চোখ ফেরাই, আমরা দেখতে পাবো যে একেবারে শুরু থেকেই তার কিন্তু যে খামখেয়ালি হওয়ার চিত্র, তার যে উদাহরণ, সেটা কিন্তু অসংখ্য। যদি চুরুলিয়ার তুমি দেখো নজরুলের জন্মভূমিতে, সেখানে ছিল রাজা নরোত্তম সিংহের গড়, তার এক সুদীর্ঘ ইতিহাস আছে, এখনও গেলে সেই গড়ের অংশবিশেষ দেখা যাবে। তো নজরুল একেবারে ছোটবেলায় সে পীরপুকুর, রাজা নরোত্তম সিংহের গড়, সেখানে ঘুরে বেড়াতেন, এবং মনে করা হয়, অনেকেই মনে করেছেন যে তাঁর যে ইতিহাস চেতনার জন্ম কবিতার মধ্যে, সে কিন্তু ওই যে বাউন্ডুলের স্বভাব, ওই যে রাজা নরোত্তম সিংহের গড়, সেখানে ঘুরে বেড়ানো, তাদের কথা বুঝতে চাওয়া, তাদের কথা জানার যে অনাবিল আগ্রহ, সেখান থেকে কিন্তু জন্ম নিয়েছে। এই বিষয়ে আরও আমরা আলাপ আলোচনা করব, তবে এখন স্টুডিওর ঘড়ি যেটা জানান দিচ্ছে 11:45, ফলে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতিতে চলে যাব, ফিরে আসব এবং তারপর চলবে খামখেয়ালি নজরুল নিয়ে আমাদের আলাপ আলোচনা গল্প।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Kane Bajuk, Oner Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: পরদেশী মেঘের গল্প শুনছিলাম এই গানের মধ্যে দিয়ে, শিল্পী অজয় চক্রবর্তী। পরদেশী মেঘের যেমন একটা এলোমেলো বাউন্ডুলেপনা থাকে, ঠিক সেই রকম কাজী সাহেবের মধ্যেও যে ছিল সেই বাউন্ডুলেপনা, সেই দিলখোলা মেজাজ। হ্যাঁ, নজরুলের অর্থনৈতিক জীবনের কথা বলতে গেলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। একদিকে তার অসামান্য জনপ্রিয়তা, প্রচুর মানুষ তার একেবারে গুণমুগ্ধ, অন্যদিকে অর্থের প্রতি তার অদ্ভুত অনাসক্তি। টাকা তার কাছে যেন জমিয়ে রাখার কোনো বস্তুই নয়, চলমান একটা জিনিস। এই এলো, আবার এই গেল, বন্ধু এসেছে, খাওয়াও খাওয়াও আর খাওয়াও, কারো কোনো কিছু দরকার অর্থাৎ টাকা পয়সার দরকার, দিয়ে দাও, দিল খুলে দিয়ে দাও। কোনো আনন্দের মুহূর্ত, চা হোক, আড্ডা হোক, গান হোক, তার বন্ধুদের স্মৃতিচারণে বারবার উঠে আসে এই প্রাণ খোলা স্বভাব। আর এই কারণে জনপ্রিয়তার শিখরে থেকেও তার জীবনে অর্থাভাব এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে ব্যাপারটা অবাক লাগে ঠিকই। আমরা টাকা পেলে ভাবি কোথায় রাখব, কতটা রাখব। নজরুল যেন ভাবতেন কার সঙ্গে সেই আনন্দটা ভাগ করে নেব।
1: আসলে আমরা যে কথা বলতে চাইছি বা আজকে যে জন্য এই বিষয়টিকে বেছে নেওয়া, যে এলোমেলো বা অগোছালো বললে শুধু এমন নয় যে কোথাও কোনো জিনিস রেখে সে ভুলে যাচ্ছে বা কোথাও এক জায়গায় বেরিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এটাই কিন্তু এলোমেলো বা অগোছালো হওয়ার একমাত্র উদাহরণ নয়। এলোমেলো অগোছালো হচ্ছে কখনোই কোনো পথকে ক্রমাগতভাবে এগিয়ে না নিয়ে যাওয়া, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে এক এক সময় নিজের হৃদয়ের তাড়নায়। আসলে অনেকে যারা মস্তিষ্কের কথা শুনে চলেন তারা খুব ক্যালকুলেটিভ হন, গুছিয়ে চলেন।

0: অর্থ এমন নয় এটা একদমই মনে করবেন না যে যারা হৃদয়ের তাড়নায় চলেন তারা কেউ ক্যালকুলেটিভ হতে পারবেন, তারাও হতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা মস্তিষ্কের ইনস্ট্রাকশন, মস্তিষ্কের থেকে আসা যে স্বর, সেই স্বর শুনে যারা চলেন তারা অনেক বেশি ক্যালকুলেটিভ হন। কিন্তু নজরুলের ক্ষেত্রে, নজরুলের মেধা ছিল যেমন সংশয়াতীত, কিন্তু নজরুলের হৃদয়ের মধ্যে একটা অবাধ্য ব্যাপার ছিল। সেই জন্য এই নজরুল, তিনি তার জীবনের যখন পথ, যখন যেটা তার মনে হয়েছে, কখনো তিনি বিদ্রোহের কথা বলেছেন, কখনো তিনি প্রেমের কথা বলেছেন, কখনো তিনি ইকুয়ালিটি, সাম্যের কথা বলেছেন, কখনো নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করেছেন, কখনো তিনি গজল লিখছেন, কখনো তিনি মাটির গান লিখছেন, কখনো তিনি শ্যামা সঙ্গীত লিখছেন, কৃষ্ণ প্রেমের গান লিখছেন, কখনো বা তিনি ইসলামী গান লিখছেন, কখনো কখনো বন্ধুর হস্টেলে গিয়ে লুকিয়ে থাকছেন, আবার প্রায় সাঁতার না জেনে পুকুরে স্নান করতে গিয়ে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হচ্ছে, আবার হিন্দু মুসলমান খ্রিস্টান তিন বন্ধু একসাথে বসে বন্ধুর দাদুর জুড়ি গাড়িতে করে গোটা রানীগঞ্জ চষে বেড়াচ্ছেন, এমনই এক বৈপরীত্য, এমনই এক অগোছালো, আবার এমন ভাবভঙ্গিমা, তিনি ইসলামকে কর্মবীর মনে করতেন। আবার একই রকম তিনি খুঁজে পেয়েছিলেন রাশিয়ার কমিউনিজমের মধ্যে, তিনি স্তালিনের অনুরক্ত ছিলেন এবং মজা করে বলতেন মোহাম্মদ স্তালিন, অর্থাৎ মোহাম্মদ এবং স্তালিন দুজনকে জুড়ে তিনি বলতেন মোহাম্মদ স্তালিন। এমনই এক বৈপরীত্য, এমনই এক অদ্ভুত সুন্দর মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম।
1: আর সেই বোহেমিয়ান, সেই নানা রকম নজরুল, মানে নজরুলকে ধরতে গেলে তার জীবনের এত অধ্যায় রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো, এবং সেই রকমই আজকে একটু খামখেয়ালি, একটু বোহেমিয়ান নজরুলকে ধরার চেষ্টায় আছি আমরা এই মুহূর্তে শিল্পী ইন্দ্রানী সেন।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ছাড়াও ১১টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV-র ৮০ লক্ষ টিকা প্রদানের মাইল ফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই টিকাকরণ HPV সংক্রমণ ও এর সঙ্গে সম্পর্কিত ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি টিকাদানের মাধ্যমে দেশের মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় আরও এক ধাপ এগোনো সম্ভব হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসাধারকদের সেদেশে থাকার প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ২৫ বছর পূর্তিতে আজ নিহত প্রায় ৩০০০ মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে ও পেন্টাগনে বিমান হামলার মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী ৬ই অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫, ৬ ও ৭ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমিস্টারের, তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলি হবে যথাক্রমে ১২, ১৩ এবং ১৪ অক্টোবর। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: With people coming together to listen, to learn, to imagine what's possible, this is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.

বিজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে এই গানটি শুনছিলাম। স্টুডিওর ঘড়ি বলছে 12টা বেজে অলরেডি 10 মিনিট হয়ে প্রায় 54-55 সেকেন্ড, আর সঙ্গে আছি সুদীপ্ত সোমা আজকে গান দরিয়ায় নজরুল গীতিকে সঙ্গে নিয়ে। নজরুল গীতির অসামান্য সেই সমস্ত গানগুলো, অর্থাৎ নজরুলের সৃষ্ট সেই অসামান্য গানগুলোর মধ্যে থেকে কয়েকটি বেছে শোনানোর সুযোগ হয় আমাদের, আর তাই কখনো কখনো সত্যি আমরা একটু কনফিউজড হই যে কোনটা ছেড়ে কোনটা শোনাবো। অর্থাৎ সেই যে দুঃখিত খামখেয়ালি, বোহেমিয়ান নজরুল, বেহিসাবি নজরুল, আনন্দে ভরপুর নজরুল, উল্লাসপ্রিয় নজরুল, আবার একঘেয়েমিকে একেবারে অপছন্দ করা নজরুল, সেই নজরুলের কোন দিকটা ছেড়ে কোন দিকটা বলি বা কোন গান ছেড়ে কোন গান শুনি, এটাই আমাদের কাছে ধন্দের। অথচ সেই মানুষটা কি অবলীলায় তার অগাধ পাণ্ডিত্যকে নিয়ে তার গান কবিতা সাহিত্য জগতে তিনি বিচরণ করেছেন। আর আরেকটা জিনিস ভাবলেও খুব অবাক লাগে যে এমন বোহেমিয়ান মানুষ, অথচ এত পড়াশোনা, এত অগাধ পাণ্ডিত্য, এবং শুধুমাত্র যে কোনো একটা দিকের পাণ্ডিত্য তা নয়, তার রচনাগুলো যদি আমরা পড়ি, তার কবিতা বা তার গানের ভেতরে যদি আমরা প্রবেশ করে যাই, মানে গানের কথাটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব সেখানে কখনো পুরাণ, কখনো ইতিহাস, কখনো ইসলামিক বিভিন্ন বিষয়, বিভিন্ন ঘটনা, কোথা থেকে কোথায় কত রকম উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন, সেটা ভাবলে সত্যি অবাক লাগে যে একটা মানুষ কতটা জ্ঞান ভাণ্ডার তার ভেতরে জমিয়ে রাখতে পারেন এবং সেটাকে প্রতি মুহূর্তে তার স্ফুরণ ঘটতে পারে। আর তার পাশাপাশি বলি যে যেহেতু বোহেমিয়ান নজরুল বা খামখেয়ানি নজরুলের কথায় ছিলাম আমরা, তো নজরুলের জীবনের একেবারে একটা মজার জায়গায় যদি আসি, চা, নজরুলের আড্ডা আর চা দুটো তো একে অপরের সঙ্গে। তো শিল্পী আব্বাসউদ্দিনের সঙ্গে তার একটা মজার ঘটনা প্রচলিত আছে। আব্বাসউদ্দিন ইসলামিক গান নেওয়ার জন্য নজরুলের কাছে গিয়েছিলেন, দেখলেন যে কবি লিখছেন, অনেকক্ষণ অপেক্ষা। এদিকে নামাজের সময় হয়ে যাচ্ছে, আব্বাসউদ্দিন বললেন যে তাকে যেতে হবে। নজরুল তখন চায়ের প্রসঙ্গ তুললেন আর এমনই এক রসিক মন্তব্য করলেন যার সারমর্ম হলো এটাই যে এত চা খাওয়ার হিসেব করলে এখনও তো দু পেয়ালা চা বাকি রয়েছে। এই একটা ঘটনা থেকে বোঝা যায় যে নজরুলের রসবোধ কতটা স্বতঃস্ফূর্ত ছিল। তিনি আলাদা করে যে কোনো মজার জোকস বা মজার রসিকতা করতেন এমনটা না, জীবনটাই তার কাছে ছিল একটা রসিকতার জায়গা। এই ঘটনার একটা প্রকাশিত স্মৃতিচারণও কিন্তু।

0: সংবাদপত্রের ছাপানোর কাজ করছেন, সংবাদপত্রের সম্পাদনার কাজ করেছেন এবং বিশ্বের খুব কতিপয় বিখ্যাত সাহিত্যিক যারা রেগুলার জার্নালিজম মানে সরাসরি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, নজরুল তাদের মধ্যে একজন। এখন প্রশ্ন যে হঠাৎ করে এই যে সাংবাদিকতার উল্লেখ কেন, কারণ সাংবাদিকতার ছত্রে ছত্রে আমরা দেখতে পাব যে একেবারে শুরুর দিন থেকে, যখন থেকে তিনি প্রথম পত্রিকার গ্রাহক হলেন সেই থেকে শুরু করে তার যে পুরো জার্নি, এই পুরো জার্নিতে তিনি যেমন সাম্যের কথা বলেছেন এবং খুব বিশদে খেয়াল করলে আমরা এটাও দেখতে পাব যে তিনি সংবাদপত্রে যা যা লিখছেন পরবর্তীকালে কিন্তু তার কবিতায় তার উপন্যাসে সেগুলো উঠে আসছে। কিভাবে সে কথার উল্লেখ করব, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। আমরা বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবারও ফিরে আসব এবং ফিরে এসে তখন শোনাব সেই গল্প।
1: Your journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kalo Joy Bangla Ganer Dhara, Chhuye Jak Mon. শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে। এবং আমরা যে বিষয়ে কথা বলছি, খামখেয়ালি নজরুল, আর এই খামখেয়ালি নজরুলকে নিয়ে কথা বলতে বলতে বেশ কিছুটা সময় আমরা ইতিমধ্যে পার করে ফেলেছি। স্টুডিওর ঘড়ি এখন জানা দিচ্ছে 12:28:35। তবে নজরুলের জীবনের খামখেয়ালের যে উদাহরণ একটু আগেই আমি বলছিলাম, উল্লেখ করছিলাম আপনাদেরকে, তো প্রথম তো নজরুল একেবারে জীবনের শুরুর দিকে তিনি সাংবাদিকতার প্রথম পাঠ যখন তার হলো, তার আগে 1918 সালে বঙ্গীয় মুসলমান পত্রিকার গ্রাহক হলেন। তখন বেঙ্গল রেজিমেন্টের সেই যে বেশ কয়েকজন সেনা তারা গ্রাহক হয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন নজরুল ইসলাম। এবং গ্রাহক হওয়ার পর তখন যে বঙ্গীয় মুসলমান পত্রিকা, সেখানে একটি কলাম ছিল যেখানে চিঠি লেখা যেত। তো নজরুল বেঙ্গল রেজিমেন্টের সেই অন্যতম সেনাদের মধ্যে একজন, যিনি প্রতিনিয়ত সংবাদপত্রের যিনি সম্পাদক তার সঙ্গে চিঠি আদান প্রদান করতেন, লেখালেখি করতেন। তার মধ্যে বেশ কিছু চিঠি যে অত্যন্ত চিত্তাকর্ষক ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, দলিল হিসেবেও গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ ছিল, একথা তো বলাই বাহুল্য। এরপর তিনি ধীরে ধীরে স্থির করলেন, জড়িয়ে পড়লেন বঙ্গীয় মুসলমান পত্রিকার সঙ্গে। তারপর সময় এগিয়েছে, নজরুলের কাজকর্ম এগিয়েছে, এই সময় নজরুলের আলাপ হয় তার কিছুটা পরে এ কে ফজলুল হকের সঙ্গে, আবুল কাসেম ফজলুল হক। ইনি আইনজীবী ছিলেন এবং ইনি একটা গুরুত্বপূর্ণ উক্তি করছেন নজরুলকে। তিনি বলছেন যে আমার কাছে কিছু টাকা আছে আর একটা প্রেস আছে, তোমাদের যদি সংবাদপত্র চালাবার মতন সাহস থাকে তবে আমি তোমাদেরকে সাহায্য করতে প্রস্তুত। এবার এই খামখেয়ালি নজরুল স্থির করলেন যে তিনি সংবাদপত্র চালাবেন, একেবারে সিরিয়াস সংবাদপত্র। আর নজরুল সে যে শুধুমাত্র লেখালেখি করবেন, শুধুমাত্র সম্পাদক হবেন, সম্পাদকীয় রিপোর্ট লিখবেন, তা তো নয়। তিনি একই সঙ্গে ভাবছেন পত্রিকার ডিজাইন কী হবে, পত্রিকার এমব্লেম কী হবে, পত্রিকার ক্যাপশন কী হবে, প্রতিটি বিষয়ে তার ছিল সতর্ক দৃষ্টি। আসলে যেটা এতটা কথা বলার মধ্যে যে উদ্দেশ্য রয়েছে, সে উদ্দেশ্য হচ্ছে যে খামখেয়ালি মানে শুধুমাত্র আচরণে খামখেয়ালি তা নয়, খামখেয়ালি মানে আমরা অনেক সময় মনে করি যে স্থিরতা না থাকা। তো নজরুলের ক্ষেত্রে বিভিন্ন কাজ তিনি করতে চেয়েছেন, তার যে ছোট্ট সময় তার জীবনে, হয়তো প্রথাগতভাবে আমরা যদি তার গোটা জীবনকে দেখি অনেকটা সুযোগ হয়েছিল তার এই পৃথিবীতে থাকার, কিন্তু তার মধ্যে দীর্ঘ একটা সময় তিনি নীরব ছিলেন, ফলত তার কর্ম সময় কিন্তু খুব সীমিত। আর এই সীমিত সময়ের মধ্যে তিনি অসংখ্য কাজ করেছেন, আমরা থাকবো আরও বেশ কিছুটা সময় যেহেতু রয়েছে। তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, ফিরে আসছি আবার বিজ্ঞাপনের বিরতির পরে।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Gaane Bajuk, Moner Radio. শুনছো 107 FM Rainbow. সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা শুনলাম মোহাম্মদ রফির কণ্ঠে গান। আজকে গান দরিয়ায় পথ চলতে চলতে অনুষ্ঠানের বেশ অনেকটাই সময় আমরা অতিবাহিত করলাম। 12:37 অলরেডি হয়ে গেছে, থাকবো ঠিক 1টা পর্যন্ত সুদীপ আর সোমা। চলে যায় একটা ছোট্ট বাচ্চার সঙ্গে সেই ট্যাক্সি নিয়ে কলকাতা ভ্রমণের গল্পে। কাজী সাহেব কি করলেন, একবার একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন কলকাতা ঘুরতে। ট্যাক্সি ভাড়া করা হলো, সারা দিন কলকাতায় ঘোরা হলো। শিশুটির তো বেশ আনন্দ হচ্ছে, কবিও যেন শিশুর মতো আনন্দ করছেন। কিন্তু দিনের শেষে কি হলো, দিনের শেষে বিপত্তি। ট্যাক্সি ভাড়া দেওয়ার সময় দেখা গেল তার পকেটে টাকা নেই। এবার সাধারণত সাধারণ মানুষ হলে কী করে, মাথায় হাত পড়ে যায় তার। কিন্তু তিনি তো নজরুল, শেষ পর্যন্ত বন্ধুর বাড়ি থেকে টাকা ধার করে ট্যাক্সির ভাড়া মেটানো হলো। এই ঘটনার মধ্যে কিন্তু নজরুলের একটা বড় বৈশিষ্ট্য লুকিয়ে আছে, তিনি হিসেব করে আনন্দ করতেন না, আগে আনন্দ তারপরে হিসেব। আবার ধূমকেতুর অফিস, সেই অফিস সেটা কি আর অফিস নাকি আড্ডাখানা? সেই অফিসের পরিবেশ কেমন ছিল? খুব সম্ভবত আজকের কর্পোরেট অফিসের মতো নয় নিশ্চয়ই। সেখানে ছিল চা, ছিল

0: ছিল বন্ধু, ছিল আড্ডা, ছিল হাসি, তর্ক, গান, আর নজরুলের সেই অট্টহাসি, দিল খোলা প্রাণ খোলা হাসি। একটা স্মৃতিচারণে ধূমকেতুর অফিসের এমনই একটা প্রাণবন্ত পরিবেশের কথা পাওয়া যায়। চা এসেছে মাটির ভাড়ে, কবি চায়ে চুমুক দিচ্ছে, কেউ মজার কথা বলল, নজরুল তো হেসে কুটিপাটি, আর কখনো সেই হাসির সঙ্গে মাটির ভাড়ও ছুঁড়ে ফেলার মতো তার দস্যিপনার বর্ণনাও কিন্তু পাওয়া যায়। অর্থাৎ যেখানে নজরুল, সেখানে নিস্তব্ধতা নীরবতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা পৌঁছে যাব আবারও একটা বিরতিতে, আর বিরতির ওপারে ফিরে আসব যতটুকু সময় আমাদের হাতে থাকবে, ততটুকু সময় সোমা আর সুদীপ্ত দুজনে মিলে আরও কিছু নজরুলের এলোমেলো খামখেয়ালিপনার গল্প করব ছোট্ট ছোট্ট করে। চলে যাই বিরতিতে।
1: Journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

বেশ, আমরা গল্পে কথায় অনেকটা সময় পেরিয়ে গেছি। এবার আমাদের ধীরে ধীরে গুটিয়ে আনার পালা। যদিও নজরুলের জীবনের এখনও অনেক অনেক অনেক অনালোচিত দিক এখনও রয়ে গেল, সে কথা বলতে গেলে আরও অনেক সময় লাগবে। তবে কয়েকটা কথা না বললেই নয়, খামখেয়ালি নজরুল, রসিক নজরুল, এলোমেলো নজরুল, বেহিসেবি নজরুল, এহেন নজরুলের একটা ছোট্ট ঘটনা যার সঙ্গে জড়িয়ে আছেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ। সময়টা সেই সময় ঠাকুরবাড়িতে একটা সাহিত্য সভার আয়োজন করা হয়েছে, মানে জোড়া সাঁকো ঠাকুরবাড়িতে। দেশ বিদেশের ঠাকুরবাড়ির সাহিত্য আসর, মানে বুঝতেই পারছেন, দেশ বিদেশের বহু মানুষের, বহু সাহিত্যিকের, স্বনামধন্য মানুষ, সারা পৃথিবীর তাঁদের ডাক পড়েছে জোড়া সাঁকো ঠাকুরবাড়িতে। অনিবার্যভাবেই একটি চিঠি পৌঁছে গেছে চুরুলিয়ায়। তো চুরুলিয়ায় সে চিঠি পৌঁছেছে কাজী সাহেবের নামে, মানে আমাদের নজরুলের নামে। গুরুদেবের আমন্ত্রণ, তার ভাবশিষ্য, তার প্রিয়তম মানুষ নজরুল, সে আসবে না, এটা তো হতেই পারে না। এখন চুরুলিয়ায় যারা সাহিত্য সমাজের তৎকালীন সিনিয়র মানুষেরা যারা ছিলেন, তারা বারবার করে তাকে বলেছেন, বয়োজ্যেষ্ঠরা, যে দেখ তুই তো যাচ্ছিস জোড়া সাঁকো ঠাকুরবাড়িতে, তো এমন কিছু করিস না যাতে কোনো অস্বস্তি হয়, যাতে কোনো গণ্ডগোল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু নজরুল তো মাথায় মাথায় তার একটা প্ল্যান চলছেই, এবং সে যে এতটাই বেহিসাবি, কখন কি করবে সে কেউ জানে না। তো এখন পৌঁছে গেছেন, তো তাঁর জোড়া সাঁকো ঠাকুরবাড়ির যে একটা নিজস্বতা রয়েছে, তার যে একটা গ্র্যাভিটি রয়েছে, সবাই সেখানে সেরকম সেই মান মর্যাদা রেখে কথা বলছেন। নজরুল পৌঁছেছেন, দেখেছেন নজরুল, এবং মনে মনে বেশ কৌতুক অনুভব করছেন। হঠাৎ করে কি মনে হলো, নজরুল বলে উঠলেন, চিৎকার করে উঠলেন, দে গরুর গা ধুইয়ে। এই যে বলেছে, আশেপাশে যারা বেশ এতক্ষণ একটা অন্যরকম মেজাজে ছিল, তারা সব ফিরে ফিরে তাকাচ্ছে। তখনও নজরুল এতটা পরিচিত নন, সবাই তাকে চেনেন না। গুরুদেব ছিলেন চিলেকোঠার ঘরে। তো চিলেকোঠার ঘরে এই স্বর যখনই পৌঁছলো, গুরুদেব মুচকি হেসে বললেন, এটা নিশ্চয়ই কাজীর কাজ, ও নিশ্চয়ই এসেছে, যাও ওকে গিয়ে আমার চিলেকোঠার বাড়িতে নিয়ে এসো। তো এমনই মিষ্টিমধুর সম্পর্ক, এমনই বেহিসাবি, বেখেয়াল ছিলেন নজরুল। যাই হোক, আবার আমরা চলে যাব আরও একটি গানে। গানটি আমরা শুনে নেব মৌমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ফিরে আসব তারপর আবারও কথায়, এবং যতটুকু সময় রয়েছে শোনাবার চেষ্টা করব আরও কিছু গান।

0: একদমই। দেখো, গানটা এতটাই প্রাসঙ্গিক যে আমার মনে হয় যে আমরা সত্যিই তো তাকে ভুলে যেতে পারিনি, তাই না? আর তাই তো ফিরে ফিরে তার কাছেই আমাদের চলে আসা, তার কাছে আশ্রয় নেওয়া।
1: আর এরই সাথে স্টুডিওর ঘড়ি যেটা জানান দিচ্ছে যে সময় এখন 12:55 হয়ে 49 সেকেন্ড, মানে এই পর্বে আমাদের কথা বলা একদম শেষ। আবার আমরা 1 ঘন্টা পর ফিরে আসবো, দুপুরের নাটক শোনাবো, এবং আবারও যদি কখনো সুযোগ থাকে নিশ্চয়ই আমরা আবারও আলোচনা করব নজরুলের অন্য কোনো বিষয় নিয়ে। আবার যদি এমনও সুযোগ ঘটে যে আমরা একসাথে বা অন্য কারোর সাথে আসি, আবার এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলার সুযোগ হয়, সেটাও আমরা আলোচনা।
0: আপনাদের জানিয়ে রাখি যে সোমা আর সুদীপ তো আজকে তো ছিল আপনাদের সঙ্গে, আর মাত্র কিছু সময় থাকবে, কিন্তু আমরা আবার 16 তারিখে ফিরে আসছি গান দরিয়া নিয়ে। তাই অবশ্যই সেই দিনের অনুষ্ঠান শোনার জন্য নিমন্ত্রণ আমন্ত্রণ সবটাই রইল। আর আজকে কিন্তু কাজী সাহেবের একটি গান শুনিয়েই বিদায় নেবার পালা, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি অসামান্য গান, সেই গান শোনাবো। শোনাতে শোনাতে বিদায় নেব সোমা সরকার আর
1: সুদীপ্ত রায়।
0: ভালো থাকবেন সবাই।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ব্রিক্স বিজনেস ফোরামের সূচনা করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তিকে কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে। সীমান্ত পারাপারে সন্ত্রাসের শিকার হিসেবে ভারত বহু দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসাধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলের সুপার সিক্স পর্বে আজ ইউনাইটেড SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টায়। নৈহাটি স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে ভবানীপুর ক্লাবের। নিউ ইয়র্কে US ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই এলিয়েনা রাবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ব্রিক্স বিজনেস ফোরামের আজ সূচনা করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তি, কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে মত বিনিময় হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন দিল্লিতে আজ রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন। শ্রীমতী সীতারামন জানান, দুই নেতা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার উপায় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। মহারাষ্ট্রের নান্দেড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্যের কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। উল্লেখ্য, মহারাষ্ট্রের নান্দেড়ে গত সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের মৃত্যু হয়, গুরুতর আহত বেশ কয়েকজন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসাধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। নিউ ইয়র্কে ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে এলেনা রাইবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 এফএম রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক রূপ তাপস।

0: কাহিনী শঙ্কর। বেতার নাট্যরূপ ও প্রযোজনা রামজীবন মিত্র। নাটক রূপ তাপস।
1: মাস্টারমশাই, কিসের চিঠি?
2: এটা একটা আমন্ত্রণ পত্র। আমার জীবনের প্রথম সার্থক সৃষ্টির জন্য নাকি একটা অনুষ্ঠান হচ্ছে।
1: ও, সেই মহামানবের মূর্তির জন্যে?
2: হ্যাঁ হ্যাঁ, মূর্তি উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমাকেও নাকি সরকারি তরফে সম্বর্ধনা জানাবে।
1: বৌদিকে জানিয়েছেন? বৌদি কিন্তু ভীষণ খুশি হবেন।
2: জানো দেবীদাস, ওর খুশি হবে আমার প্রথম পুরস্কার। জানো, ওর প্রেরণা ছাড়া আমার এই শীর্ষারোহণ সম্ভব হতো না।

0: তুমি নাকি মূর্তি তৈরি কমিয়ে দিয়ে থিয়েটারে সিন আঁকছ?
1: হ্যাঁ, পয়সার তো প্রয়োজন, সংসার চালাতে হবে তো।
0: প্লিজ প্লিজ তুমি ওটা ছেড়ে দাও, তোমার কাজটা তুমি করো, মূর্তি করো।
1: সে কি, কেন
0: কেন আবার কি, তলোয়ার দিয়ে কি কখনো পেন্সিল কাটা যায়? এ তো তোমার আসল কাজ নষ্ট হবে গো, আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। প্লিজ প্লিজ।
1: ভবিষ্যতের কথা মাধবী, বর্তমানটা চলবে কি দিয়ে?
0: তোমার যা আয় হবে তা দিয়ে আমি চালিয়ে নেব। তবু তবু তোমায় বড় হতেই হবে গো।
1: যদি না পারি?
0: হতেই হবে গো, হতেই হবে, তা না হলে লোকে বলবে বউ এসে শিল্পীকে শেষ করে দিয়েছে।
1: কিন্তু টাকারও তো দরকার মাধবী, তাছাড়া আমার মতো অখ্যাত শিল্পীকে দিয়ে বড় বড় লোকের মূর্তি লোকে গড়াবে কেন? তাদের টাকা তো সস্তা নয়।
0: তাদের আফসোসে শেষ থাকবে না গো, তুমি বিশ্বাস করো, আমার মন বলছে তারা একদিন অনেক বেশি টাকা দিয়ে মুক্তি করার জন্য তোমার দরজায় আসবেই।
1: তোমার আশা পূরণ করতে চেষ্টা করব। মাধবীর অনুপ্রেরণা আর পূর্ণ আত্মবিশ্বাস না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছতেই পারতুম না।
2: অনুপ্রেরণা ছাড়া কোনো শিল্পীই তো বড় হতে পারেননি, তাই না মাস্টারমশাই?
1: হ্যাঁ হ্যাঁ, তাই তো ওর কাছে আমি কৃতজ্ঞ। অথচ ওই আজ বিছানায় শুয়ে এক অব্যক্ত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে।
2: সে কি কোনো ডাক্তার?
1: না, ওর কোনো চিকিৎসা নেই দেবীদাস।
2: মাস্টারমশাই, ওই অনুষ্ঠানটা কবে হবে, মানে কারা কারা আসবেন?
1: ওই রাষ্ট্রপতি থেকে মন্ত্রী আমলা অনেকেই থাকবেন, আর অনুষ্ঠানটা দেখো 10 দিন পর।
2: ও আচ্ছা, ওই দিনই কি মূর্তিটার উদ্বোধন হবে?
1: হ্যাঁ হ্যাঁ। দেবীদাস,
2: হ্যাঁ,
1: তুমি ভেতরে গিয়ে বৌদিকে খবরটা দিয়ে এসো।
2: না মাস্টারমশাই, এটা ঠিক হবে না, এতে বৌদি আরো কষ্ট পাবেন, আপনি যান।
1: আমি, হ্যাঁ ঠিক বলেছ, যাচ্ছি।
2: আজ আমি যাই মাস্টারমশাই, কাল এসে বৌদির কাছে যাব।
1: বেশ এসো।
2: মাস্টারমশাই।
1: ও দেবীদাস,
2: এইখানে চারিদিকে স্তূপাকার পাথর, মাটি, কাঠ, আর তার মাঝে বসে আছেন আপনি, কোনো বিছে বা সাপ যদি?
1: থাক থাক, কিছুক্ষণ আমাকে এখানে বসে থাকতে দাও দেবীদাস।
2: যে নতুন মেয়েটির আসার কথা ছিল সে এসেছে।
1: ও,
2: তাহলে তাকে চলে যেতে বলি?
1: না না না, চলো আমি যাই। এই যে এসেছো, বসো। এখানে মেয়েদের কেন দরকার হয় জানো তো?
3: জানি, আমাদের দেখে আপনারা তো পুতুল তৈরি করেন।
1: কাজটা যতটা সহজ ভাবছো তা নয়, লজ্জা থাকলে হবে না, কোনো আপত্তি নেই তো?
3: আপত্তি থাকবে কেন, এর বদলে আপনারা তো টাকা দেবেন।
1: এ কাজের যথেষ্ট ধৈর্য লাগে।
3: আগে কখনো মডেলের কাজ করিনি, তবে চেষ্টা করব।
1: আর ওই একদিন এসে তারপর পালাবে না তো?
3: না না।
1: বেশ, এই শোনো, পাশের ঘরে জামা কাপড় ছাড়ার বন্দোবস্ত আছে, ওই ঘরে যাও। যা দেবীদাস, তুমি তোমার আর্মচারটা করে রেডি করো। তুমি অত অধৈর্য হয়ে যাচ্ছ কেন?
2: না ঠিক তা নয়, আসলে খুব দেরি করছে তো তাই।
1: আরে সব মেয়েরই প্রথম দিনই এমন হয়, আসলে লজ্জা কাটিয়ে উঠতে একটু সময় লাগে। ওই তো এসেছে, বাহ, তুমি ওই থ্রোনে বসো। দেবীদাস, আলোগুলো জ্বালিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ, ওই মাঝের আলোটা একটু নামিয়ে দাও তো নিচের দিকে।
2: বেশ,
1: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
2: আমি রেডি মাস্টারমশাই।
1: থাক থাক, শুধু আমাকে প্রণাম করলে হবে না, নিজের মনকেও শক্ত করো। ও, তোমার কি যেন নাম?
3: রেখা।
1: বাহ দেবীদাস, রেখার পুরো প্রোফাইলটা তোমার দৃষ্টিতে ধরবার চেষ্টা করো। হ্যাঁ
2: বেশ,
1: একটা কথা মনে রেখো, এই দেহটা শুধু উপন্যাস নয়, কবিতাও বটে। প্রত্যেকটি দেহের

0: ছন্দ আছে, ঈশ্বরের সৃষ্টিতে কখনো ছন্দের ভুল হয় না। প্রত্যেক মানুষের যেন একটা অ্যাঙ্গেল আছে যেখানে সে সুন্দর হতে বাধ্য, আর সেইটে খুঁজে বের করাই আমাদের কাজ।
1: হ্যাঁ মাস্টারমশাই।
0: ভালো করে পড়ো, ঈশ্বরের লেখা উপন্যাস। মাথা, মুখ, গলা, হাত, বুক, নাভি, নিতম্ব সব এক একটা পরিচ্ছেদ। আমি কিছুই বলবো না, তোমার খুশি মতো তুমি সৃষ্টি করো। হ্যাঁ, রেখা লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সুন্দর, রেখা ডান হাতটা একটু সামনের দিকে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই মাথাটা। দেবীদাস,
1: কি বলছেন?
0: অনেকক্ষণ রেখা একভাবে বসে আছে, আজ প্রথম দিন তো, ওকে বিশ্রাম নিতে দাও। একটা একটা আলো থাক, অন্যগুলো নিবিয়ে দাও।
1: ঠিক আছে রেখা দেবী, আপনি এবার বিশ্রাম নিতে পারেন।
0: হ্যাঁ যাও, পোশাক পরে এসো। দেবীদাস, ওর সঙ্গে কথা বলে আপন করার চেষ্টা করো, তাহলে তোমাদের দুজনেরই কাজে সুবিধে হবে।
1: মানে আমি কি বলবো?
0: কি বলবে সেটা তোমাকেই ঠিক করতে হবে, তোমার তো লজ্জা থাকলে চলবে না।
1: ঠিক আছে স্যার। রেখা।
2: হ্যাঁ বলুন।
1: তোমার বাড়ির খবরাখবর বলো, তোমরা ক ভাই বোন?
2: আমরা তিন বোন দুই ভাই, আমি বড়।
1: আচ্ছা, তোমার বাবা কি করেন?
2: মিস্ত্রির কাজ করেন, সামান্য টাকা।
1: হুম, বুঝতে পারছি। তা এখানে যে টাকাটা পাবে সে তো অনেক কম, চলবে?
2: কিছুটা তো হবে।
3: বাবু, খাবার।
1: মাস্টারমশাই, জল খাবার চা এসেছে। হ্যাঁ এই শোনো, ওগুলো বাইরে টেবিলে রেখে যাও।
0: রেখা, আজ থেকে তুমি আমাদের সহকর্মী, আমরা যা খাবো তুমিও তাই খাবে, কেমন?
2: ঠিক আছে।
0: দেবীদাস,
1: আগে
0: আমি ভেতরে যাচ্ছি, তোমরা কথা বলো, খেয়ে নাও।
1: আচ্ছা মাস্টারমশাই, আপনার খাবার?
0: এসে খাবো। আর হ্যাঁ রেখা, যদি চলে যেতে চায় আজ ছুটি দিয়ে দিও, আর টাকাটা দিয়ে দিও।
1: ঠিক আছে।
4: কই গো শুনছো, এই নাও এই নাও, ধুতি পাঞ্জাবিটা পরো তো। আচ্ছা মাথাটার কি অবস্থা করে রেখেছো বলো তো? ইস, এত উলু টুপি বানিয়ে দিলাম, স্টুডিওতে কাজের সময় পড়তে পারো তো নাকি? ওহো, প্লাস্টার আর মাটি দিয়ে চুলগুলোর কি অবস্থা করে রেখেছো।
0: ঠিক আছে ঠিক আছে,
4: দেরি হয়ে যাবে, নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো।
0: ও বাবা, কোঁচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, গলায় চাদর, শুধু চন্দনের ফোঁটা দিলে ব্যাস যেন খোকা বিয়ে করতে যাচ্ছে।
4: দেখি দেখি দেখি।
0: কি হচ্ছে, কেউ এসে পড়বে যে?
4: এলোই বা, আমরা স্বামী স্ত্রী না? আচ্ছা মশাই, যে মূর্তি নিয়ে আজ তুমি এত বড় সম্মান পেতে যাচ্ছ, এর প্লাস্টার কাজ দেখে তখন প্রশ্ন করেছিলাম, মহামানবের মুখে তুমি কি কোনো প্রশ্ন দিয়েছো? তা তখন তুমি বলোনি, আজ কিন্তু বলতেই হবে।
0: প্রশ্নটা হয়তো তুমি জানো।
4: কি?
0: তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। তারপর
4: আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে, হেনেছি নিঃসহায়ে।
0: তাই তো তার প্রশ্ন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?
4: তুমি কি বেশেছ ভালো?
0: তবে কি জানো মাধবী? কি কি হলো মাধবী, কি হলো, অমন করছো কেন? একি একি শুয়ে পড়লে কেন? হঠাৎ কি হলো, কি হলো? খারাপ লাগছে?
4: হঠাৎ তোর শরীরটা কেমন যেমন কেমন যেমন করছে।
0: শুয়ে পড়ো।
4: তুমি তুই যাও, তুমি যাও, তুমি যাও।
0: শিখি
4: আমি
0: আমি
4: যেতে পারবো না।
0: তুমি না গেলে যে,
4: প্লিজ প্লিজ তুমি যাও।
0: মাধবী,

0: ওর শরীরটা হঠাৎ খারাপ হয়েছে। কই ড্রাইভার, কই ড্রাইভার, চলো।
1: আজ আপনার জীবনের এই স্মরণীয় দিনে
0: কিচ্ছু করার নেই দেবীদাস, চলো।

0: মাস্টার মশাই, আমরা এসে গেছি।
1: ও
0: মাস্টার মশাই, সাংবাদিকেরা এদিকে এগিয়ে আসছেন।
1: ওদের আটকাও, ওদের আটকাও দেবীদাস। আমার আজকে মন ঠিক নেই গো।
2: আপনার জন্য সবার কাজ আটকে গেছে। আরে শুনুন শুনুন শুনুন শুনুন, আপনার রাস্তা ছাড়ুন, আপনার রাস্তা ছাড়ুন।
3: দীনবন্ধু বাবু, মহামানবের এই মূর্তিটা গড়তে আপনার কতদিন সময় লেগেছে?
1: 3 বছর কোথা দিয়ে যে কেটে গেল টের পাইনি।
2: আমার মনে হয় মহামানবের মুখে আপনি কোনো প্রশ্ন রেখেছেন।
1: ঠিক ধরেছেন, বুঝতে পারছি আমার পরিশ্রম বিফলে যায়নি।
3: কিন্তু প্রশ্নটা কি?
1: দেখুন, কালের বিচারশালায় দাঁড়িয়ে অনেক প্রশ্নই করা যায়, আর এ প্রশ্ন যুগে যুগে পাল্টাতেও পারে।
0: আপনারা প্লিজ আজকে ওনাকে ছেড়ে দিন, অন্য একদিন বাড়িতে আসুন। হ্যাঁ, উনি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন। প্লিজ প্লিজ প্লিজ, আজকে উনি ভীষণ ভীষণ ক্লান্ত, মাফ করবেন, বিশেষ কারণে ওনার শরীর মন ভালো নেই, আজ থাক।
1: দেবীদাস, আজ আমার এত বড় সম্মান, অথচ মাধবী বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। রোগের কষ্ট তো আছেই, তাছাড়া অন্য একটা কারণও আছে।
0: কি?
1: ঠিক এই দিনটায় ও একটা যন্ত্রণা অনুভব করে।
0: আজকের দিনটায় কেন?
1: তোমার খেয়াল থাকার কথা নয়, আজ বাবুয়ার জন্মদিন।
0: ও,
1: তাই ঠিক এই দিনটায় মাধবী নিজেকে ঠিক রাখতে পারে না, প্রচণ্ড একটা যন্ত্রণা পায়, কষ্ট পায়, ছটফট করে।
0: তাছাড়া ওনার শরীরটা তো ভেঙে যাচ্ছে।
1: ওই সময় বিরক্ত না করলেই হলো, যেন আস্তে আস্তে নিজেই ঠিক হয়ে যায়। তাই তো আজ আমার সঙ্গে আসার জন্যে আমি জোর করতে পারলুম না।
0: এতক্ষণে নিশ্চয়ই ঠিক হয়ে গেছেন বৌদি।
1: মনে হয়, তবে কতদিন এই কষ্ট ভোগ করবে কে জানে, হয়তো সারা জীবন।
0: মাস্টারমশাই,

0: না না, কিছুতেই সেই সুন্দর মুখটা ফুটিয়ে তুলতে পারছি না। কিন্তু আমার তো ভোলার কথা নয়, তবে প্লিজ বাবুয়া, তোর মুখের সেই স্ত্রীটুকু আমায় ধরা দে। আমি তো জানতাম না যে তোর এত অভিমান হবে, তাহলে কখনোই আমি তোর মূর্তিটা বিক্রি করতাম না রে।
1: মাস্টারমশাই,
0: কে দেবীদাস এসে গেছো?
1: কার বাস তৈরি করছেন
0: জানো দেবীদাস? আমার বাবু আর সেই সুন্দর মুখটা কিছুতেই আনতে পারছি না, কিছুতেই না। ও আবার এমন সময়, দেখো তো কে এলো।
1: হ্যাঁ দেখছি মাস্টারমশাই, এঁদের আজ আসার কথা ছিল।
0: ও হো, আপনারা বসুন। আপনি কি পিয়ারো মিস্টার সুমন্ত চ্যাটার্জি?
2: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার।
2: যার মূর্তি গড়ার কথা হয়েছিল তিনিও এসেছেন?
0: সে কি, তিনি কি বাইরে দাঁড়িয়ে আছেন?
2: হ্যাঁ
0: দেবীদাস।
1: হ্যাঁ হ্যাঁ ডেকে আনছি, আসুন আসুন আসুন। ইনি ভাস্কর দীনবন্ধু বাবু।
3: চিনি।
0: কি তো, আপনি বসুন ওই চেয়ারটাতে, বসুন।
3: থ্যাংক ইউ।
2: ইনি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যানের স্ত্রী, সকলের প্রাণস্বরূপা শ্রীমতী সুতপা সেন।
0: নমস্কার।
3: নমস্কার
0: সুতপা।
2: এনারই মূর্তি আপনাকে তৈরি করতে হবে।

0: আমরা চাই এমন কাজ আপনি করবেন যেন,
1: দেখুন উনি যতটা সহযোগিতা করবেন আমিও ততটা চেষ্টা করব। উনি কি বেশি সময় দিতে পারবেন?
2: সুমন্ত তোমরা এখন যাও, আমি কথা বলে নেব, আর গাড়িটা তো রইলেই, আমি চলে যাব।
0: আচ্ছা ম্যাডাম চলি। দীনবন্ধু বাবু নমস্কার।
1: নমস্কার
3: মাস্টারমশাই, আমিও কি এখন যেতে পারি?
1: হ্যাঁ যাবে, যাও, কাল এসে কিন্তু
3: আসবো। চলি মিসেস সেন।
2: হ্যাঁ আসো। ভিতরটা বড় অন্ধকার মনে হচ্ছে।
1: আলো জ্বেলে দিচ্ছি।
2: আজ কিন্তু আমি আর অন্য কোনো শাড়ি আনিনি।
1: প্রয়োজন হবে না, আজ থেকেই কি সিটিং দেওয়া হবে?
2: আপত্তি নেই।
1: বেশ, তবে আর্মেচার রেডি করতে একটু।
2: কেমন কেমন আছেন দীনবন্ধু? দীনুদা,
1: চিনতে পেরেছো? যতদূর মনে পড়ে আমাকে তুমি বলতে, এখন অবশ্য
2: না। না ঠিক সাহস পাচ্ছিলাম না সকলের সামনে তুমি বলাটা, তাছাড়া তুমিও তো ঠিক করতে পারছিলে না আমাকে কি সম্বোধন করবে, তাই না?
1: না মানে ঠিক তা নয়, আসলে তুমি তো এখন লেডি সুতপাশেন, সব কিছুর পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক।
2: ঠিক ওই রকম ভেবে আমিও বলিনি। দীনুদা, কতদিন আগের কথা, আমার কিন্তু সব মনে আছে।
1: ধন্যবাদ।
2: তোমার কিন্তু এখনো রাগ পড়েনি।
1: রাগের তো কিছু নেই, তবে লেডি সুতপাশেন যে রমা সেটা জানলে
2: কাজ করতে না।
1: না না, টাকা পাবো কাজ করবো না কেন?
2: আচ্ছা দীনুদা, সেই রমার কথা, সব কথা তোমার মনে পড়ে?
1: ভুলতে চেষ্টা করছি, কারণ আমাকে এখন রমা নয় লেডি সুতপাশেনের মূর্তি করতে হবে, তাই এই মুহূর্তে বর্তমানটাই।
2: কেন কেন আমার নাম উচ্চারণ করতেও কি তোমার আপত্তি?
1: যদি সকলের সামনে রমা বলে ফেলি
2: ক্ষতি নেই।
1: আবেগ?
2: ও কথা বলছো কেন?
1: আসলে কি জানো, বয়স অনেক হলো, কাজেই।
2: বয়স
1: সন্দেহ আছে
2: না? মানে
1: এসব থাক, এসব থাক, পুরনো ইতিহাস ঘেঁটে কি লাভ?
2: ক্ষতিও তো নেই দীনুদা।
1: আছে আছে।
2: কি ক্ষতি?
1: মূর্তি করতে দেরি হওয়া।
2: ও
1: আর আবেগে বিভোর হয়ে গেলে মূর্তি ঠিক মতো নাও হতে পারে।
2: কিন্তু আমি যখন মডেল হতাম তখন তো এসব হতো না, মনে আছে? মনে আছে আমার দেহকে সামনে রেখে ফিডিয়াস এবং মাইকেল অ্যাঞ্জেলোর সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলে তুমি, অথচ অথচ আজ আজ তুমি কেমন কেমন হয়ে গিয়েছো দীনুদা।
1: রমা, মাঝে যে অনেকগুলো বছর আমরা পার করে এসেছি, প্রাচুর্যের চাপে বোধ হয় খেয়াল করতে পারোনি তুমি।
2: তা হবে। আচ্ছা দীনুদা, দীনুদা তোমার মনে পড়ে একদিন তুমি বলেছিলে আমাকে সামনে বসিয়ে এমন এক মূর্তি গড়বে যার মধ্যে আমরা দুজনেই অমর হয়ে থাকব?
1: বোধ হয় বড় দেরি হয়ে গিয়েছে, আর সেটা লেডি সুতপাশেনকে বলে লাভ কি? আমাকে এখন অর্ডার।
2: প্লিজ প্লিজ দীনুদা, তুমি একদিন বলেছিলে যে অর্ডার দিয়ে বড় কাজ হয় না, তাই না?
1: কথাটা তোমায় তখন ভুল বলেছিলাম সুতপা, বয়স কম ছিল সব জানতাম না, পরে জানলাম যে পৃথিবীর মহত্তম সব শিল্পকর্ম অর্ডারই তৈরি হয়।
2: মানে
1: কোনো একদিন ফিডিয়াসকে ডেকে একজন গ্রিক ভদ্রলোক বোধহয় স্বয়ং পেরিক্লেস বললেন যে মিস্টার ফিডিয়াস, পার্থেননের পরিকল্পনাটা করুন। জীবনের 20 বছর ধরে ফিডিয়াস হুকুম তামিল করলেন, পৃথিবীর মানুষ পার্থেনন পেল। মাইকেল অ্যাঞ্জেলো, দোনাতেলো, এঞ্জেলিকা, সবাই সবাই তাই করেছেন। আর আমাদের দেশেও অনেক অর্ডারি কাজের নিদর্শন আছে, এসবের কথা তো জানোই।
2: হ্যাঁ তুমি যখন বলছো বিশ্বাস করতেই হবে।
1: কেন?
2: বাহ, তোমার মতো এত বড় একজন শিল্পী যখন বলছে।
1: আমি বড় শিল্পী তোমায় কে বললে?
2: ও তাই বুঝি। তা তুমি কি ভাবো টাকা ছাড়া আমি কোনো খবরই রাখি না?

0: যার কাজ নিউ ইয়র্ক মেট্রোপলিটন মিউজিয়াম সংগ্রহ করছি তার কথা বিশ্বাস করব না আমি?
1: সারা জীবন কাজ তো কম করলাম না, তাদের তো একটা আশ্রয় চাই। তাই যাক, তুমি ওই চেয়ারটায় আলোর তলায় বসো তো।
0: বসি বসি। দিনুদা, তোমার কথা তো কিছু বললে না, বিয়ে করেছো কিনা, ছেলে মেয়ে কটি?
1: অনেকদিন আগে মাধবীকে বিয়ে করেছিলাম, একটা ছেলেও ছিল।
0: মাধবী, মাধবী, ও ইয়েস ইয়েস ইয়েস ইয়েস, ওই সেই ভীষণ গরিব বস্তিতে থাকতো, তোমার এখানে মডেল হতে আসতো।
1: ঠিকই ধরেছিল, তবে গরিব হলে ওর মনটা অনেক স্বচ্ছ, উদার।
0: আমার মতো নয়, তাই না? তবে ছেলে ছিল মানে?
1: ওর কথা থাক, আমি ওর কথায় দুর্বল হয়ে পড়ি। জানো, মাধবীর কাছে আমি আমার কাজের প্রচুর প্রেরণা পেয়েছি, আমার জীবনে ও কোনো অভাবই রাখেনি।
0: মাধবীর উপর আমার হিংসে হয়।
1: জানো, মাধবী ভেবেছিল তার দারিদ্র্যে অভিভূত হয়েই তাকে আমি বিয়ে করেছি, আসল উত্তরটা তাকে দিইনি, আর সেটা বোধ হয় তুমি ভালো দিতে পারবে রমা।
0: দাও দাও, যত খুশি আমাকে কষ্ট দেবে দাও, তবু তবে তুমি একটু হালকা হও দিনুদা।
1: কষ্ট তোমাকে দিতে চাইনি আমি।
0: তোমার অধিকার আছে আমাকে কষ্ট দেবার?
1: কি বলছো?
0: হ্যাঁ, আমি জানতাম, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসতে, আর আমিও যে তোমাকে ভালোবাসতাম না তা কিন্তু নয়, বিশ্বাস করো। তবে তোমার ভালোবাসার মর্যাদা আমি দিতে পারিনি তখন।
1: মাধবী সেই শূন্যস্থানই বেশি করে পূরণ করে দিয়েছে, স্বভাব রাখেনি।
0: কিন্তু আমার ভুলের মাশুল আমি সারা জীবন ধরে গুনে চলেছি।
1: বুঝতে পেরেছো এটাই যথেষ্ট? তবে আমি কিন্তু আর প্রতিশোধ নিতে কথাগুলো বলিনি।
0: দিনুদা, দিনুদা, আজ আমার মনের সব কথা তোমার কাছে বলে আমি হালকা হতে চাইছিলাম।
1: একটু আগে বলছিলে না যে আমার সব মনে আছে কিনা? আছে। পাশের বাড়ির অপ্রকাশ বাবু, মানে তোমার বাবা, ভাড়াটে এলেন, তারপর তোমার সঙ্গে আলাপ, আমার কাজে তোমার মুগ্ধতা, তোমার অফুরন্ত রূপ আমার সামনে উজাড় করে মেলে ধরে মডেল হিসেবে বসলে, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, কত আশ্বাস, কত ভরসা।
0: প্লিজ প্লিজ, ফর হেভেন সেক, চুপ করো।
1: আমি তো চুপ করে থাকতে চেয়েছিলাম রমা, তুমি বেশ, তুমি আজ যাও, কাল থেকে কাজ শুরু করা যাবে।
0: হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, আজ আমি চাই দিনুদা। যাচ্ছি, কাল কিন্তু সুতপা নয়, তোমার রমা আসবে।
1: সুতপা, লেডি সুতপা, অসহ্য, অসহ্য। কিন্তু অসহ্যই হোক আর যাই হোক, আমাকে তো মাধবীকে যেমন করেই হোক বাঁচাতে হবে। মাধবী, কিন্তু বাবুয়া, বাবুয়া, আমার বাবুয়ার সেই সুন্দর মুখটা কিছুতেই ধরা দিচ্ছে না কেন? শুধু মুখটা ফিরিয়ে আনলেই মূর্তিটা হয়ে যাবে। মাধবী, উফ, কি কষ্ট! সেই দিনটার কথা বারবার মনে পড়ছে, বারবার।
2: বাবু ওরকম করছে কেন? ও কবে ভালো হবে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি বললেন?
1: ঘন্টা সময় দিয়েছেন, তার আগে তিনি কিছুই বলতে পারবেন না। আর বাড়াবাড়ি

0: এই ওষুধটা 1 ঘন্টা অন্তর খাওয়াতে বলেছেন 4 বার।
1: তুমি কি করলে গো?
0: এতটা আমি ভাবতে পারিনি মাধবী, এতটা আমি ভাবতে পারিনি। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো।
1: কেন তুমি বাবুয়ার সামনে ওর মূর্তিটাই বিক্রি করলে?
0: সবই নিয়তির খেলা, না হলে ওই সাহেব আমার স্টুডিওতেই বা আসবে কেন? আর অত জিনিস থাকতে বাবুয়ার মূর্তিটাই বা ওর পছন্দ হবে কেন? বিশ্বাস করো, বিশ্বাস করো। বিক্রি করব না বলে বেশি দাম চাইলাম, তাই দিতেই সাহেব রাজি হয়ে গেলেন। আর বোঝো তো, আমারও সেই সময় টাকার ভীষণ প্রয়োজন ছিল, তাই পরের দিন
1: ভাবতে পারছি না গো।

0: তোমাদের গলিটা এত সরু যে আমার গাড়িটা ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে। দিনুদা, কি হয়েছে তোমার?
1: না কিছু না, এমনি।
0: তুমি এমন দেখাচ্ছ কেন? শরীর খারাপ নাকি?
1: না না কিছু না।
0: তোমাকে আমি ভুলিনি দিনুদা, প্লিজ আমার কাছে লুকোবে তুমি?
1: মাঝে মাঝে আমার এমন হয়।
0: কি সেটা?
1: অতীত আমার শত্রু।
0: অতীত?
1: জানো না মা, সেই অতীতই আমাকে কুড়ে কুড়ে খায়, এরা আমাকে পাগল করে দেবে।
0: দিনুদা আমায় সব বলো, দেখবি অনেক হালকা হয়ে যাবে।
1: আমি তো হালকা হব, কিন্তু মাধবী তার কি হবে? তার শূন্যতা তো আমি আমি কি দিয়ে ভরাবো বলো?
0: বুঝেছি, বাবু আর কথা বলছো?
1: থাক, ভেবে লাভ নেই তোমার। কি যেন বলছিলাম?
0: বলছিলে আজ আমায় আমার মাটির মূর্তিটা যেটা তুমি গড়েছ সেটা দেখাবে বলেছিলে।
1: দাঁড়াও দেখাচ্ছি।
0: আচ্ছা, মাধবীর শরীর কি খুব খারাপ দিনুদা?
1: খুবই অসুস্থ। এদিকে এসো, দেখো তোমার মূর্তি কেমন হয়েছে দেখো।
0: আচ্ছা, ব্রোঞ্জের ওপর তোমরা যে কোনো রং করতে পারো না?
1: হ্যাঁ, সবই অ্যাসিডের ওপর নির্ভর করে। এবার দেখো, কাপড়টা সরিয়ে দিচ্ছি।
0: তুমি কি করেছো দিনুদা?
1: কেন, কি হলো? মন আটকে উঠলে কেন?
0: তুমি কি করলে দিনুদা? এ তো আমার মূর্তি নয়।
1: ঠিক বুঝলুম না
0: দিনুদা, আমি বর্তমানকে চাই না, আমি অতীতকে চাই। এ তো
1: বিশ্বাসঘাতিনী বার্ধক্য।
0: তার মানে তুমি বলতে চাও আমি শরীরের সব ঐশ্বর্য হারিয়ে শুধু টাকার অহংকারে?
1: সন্দেহ আছে
0: দিনুদা?
1: দেখো রমা, যা সত্যি তাই গড়েছি, আর আমার হাত চলে চোখের সঙ্গে, মনের সঙ্গে নয়।
0: যা সত্যি মানে?
1: তুমি আয়নায় নিজেকে দেখো না।
0: আমি রমাকে চাই, সুতপাকে নয়।
1: তাকে তো বহুকাল আগে পেছনে ফেলে এসেছো।
0: তুমি কি নিষ্ঠুর, তুমি কি নিষ্ঠুর দিনুদা। বুঝেছি তুমি এইভাবে আমার উপর প্রতিশোধ নিতে চাও।
1: সেটা তুমি মনে করতে পারো, আমি না।
0: প্লিজ প্লিজ, আই বেগ অফ ইউ, আমার চোখের সামনে তুমি ওই বুড়িটাকে ভেঙে গুড়িয়ে ফেলো। প্লিজ প্লিজ, আমি সহ্য করতে পারছি না দিনুদা।
1: রমা, তুমি কি সত্যি আয়নায় নিজেকে?
0: আমি রোজ দেখি, তাই দেখি বলেই তো এত শিল্পী থাকতে আমি তোমার কাছে এসেছি। দিনুদা একমাত্র তুমি পারো দিনুদা হারিয়ে যাওয়া রমাকে ফিরিয়ে আনতে।
1: তাতে লাভ?
0: তুমি এত বোঝো, আর এটুকু বোঝো না যে সুতপাকে সহ্য করতে হয় তাই আমি করি, কিন্তু রমাকেই আমি পৃথিবীতে রেখে যেতে চাই দিনুদা। আর তুমি
1: বিশ্বাস করো, তোমার এই দেহের মধ্যেই আমি তোমার হারিয়ে যাওয়া রূপের সমস্ত ঐশ্বর্য দেখতে পাচ্ছি।
0: তোমার কাব্য রাখো, মনোজগতের কি ঐশ্বর্য তুমি ওই

0: ওই বুড়িটার মধ্যে দিয়েছ আমি জানি না, তবে একটা কথা শোনো, মনের ঐশ্বর্যের জন্যে গরিব মধ্যবিত্ত অপ্রকাশ বাবুর মেয়েকে সেন ফ্যামিলির বউ করে নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল রূপের ঐশ্বর্যের জন্য।
1: রমা,
0: আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। যে রমাকে তুমি চিনতে, যাকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সামনে বসিয়ে মূর্তি গড়তে, সেই রমাকে তুমি ফিরিয়ে দাও, প্লিজ প্লিজ দিনুদা ফিরিয়ে দাও।
1: রমা, আজ আমার মনটা নানা কারণে অশান্ত হয়ে আছে, আবেগপ্রবণ হবার অবস্থা আমার নেই, দয়া করে আজ আমাকে ছুটি দাও।
0: ও ও, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি দিনুদা। তবে
1: শোনো, যা চিরকাল থাকে না তার ওপর মায়া বাড়ালে কষ্ট বাড়ে।
0: অনেক পুরনো দিনের কথা দিনুদা, আজ আমার কাছে যা নতুন সেইটাই তোমায় আমি জানিয়ে দিয়ে গেলাম, আবার আসবো, তবে রমাকে ফিরে পেতে।

0: একি মাস্টারমশাই এখানে এভাবে মাথায় হাত দিয়ে বসে?
1: না না, ও কিছু না। কি জানো দেবীদাস, একটা মুখ আমি কিছুতেই আনতে পাচ্ছি না, কত চেষ্টা করছি। তার বড় অভিমান জানো, আমাকে তো কিছুতেই সে ধরা দেবে না, আমার ভুলের জন্যই তো।
0: জানি মাস্টারমশাই, অনেক দিন ধরেই আপনি চেষ্টা করছেন,
1: কিন্তু আমি পারছি কই।
0: আপনাকে আজ আমার সঙ্গে একটু বেরোতে হবে।
1: আজ কখন?
0: এক্ষুনি, দেরি করলে হয়তো পাবো না।
1: কি ব্যাপার বলো তো?
0: চলুন না, গেলেই বুঝতে পারবেন, তাড়াতাড়ি চলুন।
1: তাড়া চলো বলছো যখন। এ কোথায় নিয়ে এলে?
0: একটু পরেই বুঝতে পারবেন, আগে ভদ্রলোককে ডাকি।
2: কোন?
0: আমি দেবীদাস, দরজাটা খুলুন।
2: আরে আজই এসে গেছেন? আইয়ে বসুন বসুন। এই বলুন, কি ঠিক করলেন বলুন।
0: হ্যাঁ, ইনি হলেন দীনবন্ধু বাবু, যার কথা আপনাকে বলেছিলাম, ইনি ওই মূর্তিটা কিনতে চান।
2: নমস্তে নমস্তে।
1: নমস্কার নমস্কার।
2: কিছু ঠান্ডা চলবে?
1: মূর্তি?
2: হ্যাঁ হ্যাঁ, মূর্তি। পেপারে দেখলুম কি আপনি একটু লালকার মূর্তি কিনবেন। তা আমার কাছে যে মূর্তিটা আছে দেখুন আগে।
1: কেমন গোলমাল হয়ে যাচ্ছে, কই দেখি কিসের মূর্তি?
2: পাশের ঘরে আছে, দেখে নিন। চলেন চলেন।
1: পাশের ঘরে?
2: হ্যাঁ
1: চলুন দেখি।
2: চলেন।
1: দেবীদাস দেবীদাস দেবীদাস, পেয়ে গেছি দেবীদাস। গিরিধারী বাবু গিরিধারী বাবু, এটাকে এটাকে বিক্রি করবেন?
2: হ্যাঁ হ্যাঁ জরুর জরুর।
1: কত কত দাম নিতে হবে বলুন।
2: এতে ব্যস্ত হওয়ার কি আছে, আমার কাছেই তো আছে। মালুম হচ্ছে কি ইসকা আন্দার কিছু সোনা উনা হয়।
1: গিরিধারী বাবু গিরিধারী বাবু।
2: হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, আগে বলিয়ে তো, এ মূর্তি কোন চিজ সে বানায়া?
0: ব্রোঞ্জের মূর্তি।
1: কিন্তু একটা একটা কথা, আপনি এই মূর্তিটা কোথায় পেলেন?
2: আমার পিতাজি এক সাহেবের কাছ থেকে কিনেছিল।
1: সাহেব?
2: হ্যাঁ। তা বাবু এ ব্রোঞ্জে কি কি থাকে, সোনা উনা আছে নাকি?
0: তামা টিন আর দস্তা মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়।
2: এ যে সোনা লাগে না?
0: না না না, এক ফোঁটাও সোনা লাগে না। বিশ্বাস না হয় কোনো সোনার দোকানে গিয়ে জেনে নিন।
2: না না না, ও বাট নেই, আমি জানলুম শুধু।
1: কত টাকায় বিক্রি করবেন?
2: পাকা খরিদার, এ মাল নিবে। আর দেখি বাবু, আমি ঝুটা বলবো না, সাহেবের কাছ থেকে বহুত রুপিয়া দিয়ে পিতাজিকে কিনতে হয়েছিল। হ্যাঁ সাহেবের পেশেজ মানি।

0: টিভি দিতে হয়েছে।
1: হ্যাঁ, দামটা কত?
0: তা ধরেন ওই 20,000 টাকা দিবেন।
2: কি বলেন, 20,000 টাকা?
0: হ্যাঁ, এসব তো আটের জিনিস আছে।
2: তা তো বটে।
0: হ্যাঁ, ওজন করে তো এর দাম হয় না বাপু। তা একদিন একদিন আপনি ভেবে দেখুন।
2: ঠিক ঠিক আছে, আজকে আমি চলছি। তবে ওটা অন্য কাউকে দেবেন না প্লিজ।
0: না না বাবু, আপনি প্রথম আসিয়েছেন, ও আপনার জন্যই থাকবে।
2: চলো দেবীদাস,
1: চলুন। মাস্টারমশাই।
2: দেবীদাস, বলো কি বলছো?
1: কি চিন্তা করছেন? বাবু আর মূর্তির হদিশ তো পেয়েই গেছেন।
2: হ্যাঁ, হদিশ পাওয়া গেছে, কিন্তু অত টাকা কোথায় পাবো? আচ্ছা দেবীদাস, তুমি যে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছো এটা তো আমাকে জানাওনি, আর আমি কি খুঁজছি তাই বা জানলে কি করে?
1: এতদিন আপনার সঙ্গে থেকে যদি এটুকু বুঝতে না পারি। কিন্তু মাস্টারমশাই, টাকার কি হবে?
2: আজ সুতপা সেন আসবে এখানে, ভাবছি ওর কাছেই ওর মূর্তিটার জন্য ওই টাকা দাবি করব।
1: সে কি অত টাকা?
2: দেখাই যাক না, বড় লোক তো, ওই বোধহয় এসে গেছে। তুমি ওপরে চলে যাও।
1: হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি।
2: এসো এসো রমা, এসো, বসো বসো।
3: কেমন আছে তুমি? মাধবী কেমন আছে?
2: ভালো।
3: মোটেই ভালো নয়, মনে হচ্ছে কাল সারা রাত ঘুমোনি।
2: ঠিকই ধরেছ, ওরকম প্রায়ই হয়।
3: দিনুদা, সেদিন অনেক কষ্ট দিয়েছ, আজ আর আমায় ফিরিয়ে দিও না প্লিজ। শোনো শোনো, তুমি তুমি যেখানে চাইবে আমি তোমার শিল্পকর্মের প্রদর্শনীর ব্যবস্থা করে দেব। হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবী তোমার গলায় জয়মাল্য পরাবে।
2: প্রতিদানে তোমার সেই হারিয়ে যাওয়া রমাকে ফিরিয়ে দিতে হবে, এই তো? কিন্তু রমা, আমি বিশ্বের জয়মাল্য চাই না, শুধু একান্ত নিজের মানুষটির কাছে জয়মাল্য চাই, তাকে বাঁচাতে চাই।
3: প্লিজ প্লিজ দিনুদা, তুমি ঠাট্টা করো না। তুমি আমার ভাইদের ঔশ্বর্যটাই দেখলে, ভেতরটা একবারও দেখলে না?
2: ওটা তো ভাস্করের কাজ নয়।
3: হায় রে, কেউই দেখতে চায় না। What a tragedy, কি পেলাম আমি জীবনে? তুমি কি জানো না দিনুদা, যে আমার স্বামী চরিত্রহীন, আমার রূপ শুধু তাকে গর্বিত করেছে, শান্ত করতে পারিনি। আর অন্যরাও, বাকি অন্যরাও আমার রূপের কেবল প্রশংসাই করেছে। আর তাই তাই আজ আমি রূপটাকে ধরে রাখতে চাই, তাছাড়া আর আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমার কাছ থেকে সবাই শুধু চায় চায় আর চায়।
2: আমি দুঃখিত রমা, তোমার জীবনের এই অন্ধকার দিকটার কথা জানা ছিল না।
3: যে কদিন আমি এসেছি কোনোদিন জানতেও তো চাওনি, সব সময় আমাকে এড়িয়ে চলতে চেয়েছো।
2: তুমিও ভুল করছো রমা, আমি এড়াতে চাইনি। আসলে বর্তমানে আমি যে মানসিক অবস্থায় আছি তাতে আমি চাইনি যে পুরনো কথার ভাবাবেগ আমাকে আরো বেশি ভারী করে তোলে, তাই কম কথা বলতে চেয়েছি। আর তাকেই তুমি
3: তোমারও মনের সব কথা বলনি, আমি কিছুটা জানি, তবে তোমাকে দোষ দেব না, না দেব না। সবাই আমার অর্থের প্রাচুর্য, আর উপরে সাজগোজটাই তো দেখে।
2: সবাই তোমার ভেতরের খবরটা জানলেই বা তোমার লাভ কি রমা?
3: হ্যাঁ ঠিক বলেছ, যার বোঝার কথা সেই যখন।
2: রমা রমা, এদিকে এসো, এদিকে এসো, দেখো, চিনতে পারো কি না দেখো।
3: এটাই তো, এটাই তো আমি আমি চেয়েছি, আমি আমি তো ওকে চেয়েছি। রমা রমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ দিনুদা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এতদিন আগের এটা এটা মাটির তলায় অসম্পূর্ণ অবস্থায় রেখেছিলে বুঝি? আমি তো মনে করেছিলাম ওটা তুমি ভেঙেই ফেলেছো।
2: না পারিনি।
3: প্লিজ ও দিনুদা, আমি যে কি খুশি, আমি তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ শোনো শোনো, তুমি রমাকে না একটা একটা পাতলা কাপড় পরিয়ে দাও, ব্যাস। না না না না না না না না, শুধু শুধু নাকটা আরেকটু টিকলো হবে। চুপ করে থেকো না তিনুদা, তিনুদা প্লিজ প্লিজ, তুমি যা চাইবে আমি তাই দেব।
2: কি বললে?
3: হ্যাঁ মানে আমি বলছি যে তুমি যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ আমি তাই দেব।
2: বেশ, তোমার কথাই রাখবো, আমার চাহিদা একটু বেশি, 20,000 টাকা। হ্যাঁ
3: ও বেশ বেশ, আমি রাজি, আমি রাজি। তবে তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, আজ আজ আমি চলি। হ্যাঁ আমি আমি টাকাটা পাঠিয়ে দেব।
2: যদি কিছু মনে না করো তোমার সঙ্গে যাব, টাকাটা আজকে পাওয়ার কোনো উপায় আছে? ভয় নেই, ঠকাবো না।
3: বেশ বেশ এসো। এসো এসো ভেতরে এসো, বসো বসো। কি খাবে, চা কফি বা এনি সফট ড্রিঙ্ক?
2: নো নাথিং।
3: এতদিন পরে তোমার এতখানি পরিবর্তনটা আমি ঠিক বুঝতে পারিনি।
2: পরিবর্তন? ও, ওই টাকার জন্য বলছো? তা তুমি বলতে পারো।
3: এত অভিনয়, বড় বড় লেকচার, প্রতিদিন আমাকে কষ্ট দেওয়া, এসবের কোনোটাই তো দরকার ছিল না দিনুদা। এটা তুমি আগেই বললেই পারতে।
2: রমা,
3: তোমার নিশ্চয়ই মনে আছে একদিন আমি বলেছিলাম তুমি খুব সুন্দর পুতুল তৈরি করতে পারো, রথের মেলায় নিয়ে বসলে অনেক অনেক টাকা রোজগার করতে পারবে, মনে আছে?
2: অপমান করবার জন্য বলছো?
3: ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। হ্যাঁ শোনো, মূর্তিটা হয়ে গেলে খবর দিয়ে দিও, আমার লোকেরা গিয়ে নিয়ে আসবে।
2: রমা জানতে চাইবে না হঠাৎ কেন এত টাকা চাইছি?
3: প্রয়োজন নেই, আর এখন থেকে সম্বোধনগুলো আবার বদলাতে হবে। আমি রমা নই, সুতপা সেন।
2: অতীতের অত কথা
3: আবার চেষ্টা করো, ঠিক বলতে পারবে, টাকা তো পাচ্ছ।
2: রমা রমা
3: বসুন বসুন, আমি লোকের হাতে টাকা পাঠিয়ে দিচ্ছি, সই করে টাকাটা নিয়ে যাবেন। চলি দীনবন্ধু বাবু।

0: Oho, ay narad me fin kona ya. Ha? Ha? Babu? Ay, ay, itna rat me kya baat, babu?
1: Pore shob bolbo ki dhari, babu. Please, hey, hey, taka gulo nin, puro 20,000 taka ache te.
0: Ha, ha, ha. হ্যাঁ সব ঠিক আছে,
1: আমায় তাড়াতাড়ি মূর্তিটা দিয়ে দিন।
0: সে তো দেবই, লেকিন আপনি তো আমার সন্দেহ আরো বাড়িয়ে দিলেন।
1: কিসের?
0: ওই শুনা
1: না, বিশ্বাস করুন, প্লিজ দেরি করবেন না, তাকে বাঁচাতে পারবো না আমি।
0: কিসকো বাত করতে এসেছেন আপনি?
1: সব পরে এসে বলবো, এখন
0: ঠিক আছে, ঠিক আছে, লিয়ে যান, লিয়ে যান, আসবেন তো?
1: হ্যাঁ, চলি চলি গিরিধর বাবু, গিরিধর বাবু ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
0: আরে বাস, এ তো তাজুব ব্যাপার।
1: বাবুয়া, বাবুয়া, তোর মা তো তোর জন্য যন্ত্রণায় ছটফট করছে রে। তাকে যে কথা দিয়ে এসেছি বাবুয়া, মাধবী, মাধবী, আমি কথা রেখেছি,

0: শঙ্করের কাহিনী অবলম্বনে রূপ তাপস নাটকটি শেষ হল। অভিনয় করেছেন গিরিধারী প্রবীর ভট্টাচার্য, সুমন্ত বামাপদ মণ্ডল, রিপোর্টার প্রণব দেবনাথ, রেখা মমতা রায়চৌধুরী, মাধবী দীপিকা বন্দ্যোপাধ্যায়, দেবী দাস বিপাশ কুরি, সুতপা মীনাক্ষী গোস্বামী ও দীনবন্ধুর ভূমিকায় কুমার রায়। সম্পাদনা রফি উদ্দিন। বেতার নাট্যরূপ ও প্রযোজনা রামজীবন মিত্র।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

শালবনী জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত রায়কে আজ দুপুরে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে আট দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয়েছে। গতকাল সুমিত রায়কে কলকাতা থেকে গ্রেপ্তার করেছিল সিআইডি। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর পূর্বের উত্তরভাগ লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির কলাম, দরজা ও জানলা উড়ে যায়। এমনকি বাড়ির সামনের অংশে শাটার এবং টিনও ছিটকে গিয়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতাদের অভিযোগ, ওই বাড়িতে প্রচুর বোমা মজুদ ছিল। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৪৭ জন বাংলাদেশি নাগরিককে পেট্রাপোল বেনাপোল সীমান্তে জিরো লাইন দিয়ে বাংলাদেশে ফেরত পাঠালো ভারত। সূত্রের খবর, ওই বাংলাদেশিরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। পরে তাদের আটক করে ভারতীয় পুলিশ। মালদার ভূতনির বন্যা পরিস্থিতির জেরে মানিকচক ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত উত্তর ও দক্ষিণ চণ্ডীপুর এবং হীরানন্দপুরে বর্তমানে সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। জলমগ্ন ভূতনি থানাও সাঁতার কেটে থানা থেকে বেরিয়ে নৌকোয় উঠে প্লাবিত এলাকার মানুষের পরিষেবা দিচ্ছে ভূতনি থানার পুলিশ। এই পরিস্থিতিতে গর্ভবতী মহিলাদের প্রতি বিশেষ নজরদারি করছে স্বাস্থ্য দপ্তর। ত্রাণ শিবিরে থাকা মায়েদের বিশেষ চিকিৎসা ব্যবস্থা, প্রতিনিয়ত থাকছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা এবং ওড়িশায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং গুজরাটে আগামী দুদিন ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বঞ্জু চন্দননগর আজ শুরু হচ্ছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 18তম ব্রিক্স শিখর সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী আত্মপ্রকাশ করেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপমে আয়োজিত দুদিনব্যাপী শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান বিকাশশীল এবং উন্নত দেশের অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বে মূল বিষয় হল স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো

ফিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাঁদের মধ্যে মত বিনিময় হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘ, G20 এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও তাঁরা কথা বলেন। মুম্বাইয়ে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের চূড়ান্ত বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে সদস্য দেশগুলি একতরফা শুল্ক ও আর্থিক বিধি নিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দুদিনের ভারত ইনোভেটস এক্সপোজিশন আজ থেকে শুরু হয়েছে। শিক্ষামন্ত্রক ও বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ভারতের 37টি ডিপটেক স্টার্ট আপ অংশ নিচ্ছে, যা ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল থিম স্থিতিস্থাপক, দৃঢ়তা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ব্রিক্স 2026 প্রাককালে ভারতের ডিপটেক উদ্ভাবনকে বিশ্বের সামনে তুলে ধরবে। আজ 11 সেপ্টেম্বর 1893 সালে আজকের দিনে আমেরিকার শিকাগোয় আয়োজিত বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ। যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনটি স্মরণ করা হচ্ছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
5: Rainbow Time Check.
6: Rainbow Time Check.
7: ঘড়ির কাঁটা বলছে 4:40 মানে 40 সেকেন্ড বলতে গিয়ে 40 মিনিট বলে ফেলেছি, 4:40 বলতে বলতে সেটা 48 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু কি সব ভুলভাল বললাম সেটা উশোশী আর ঠিকঠাকটা বলবে মহুয়া।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
8: আরে মেলতে পাকা সাইরে

0: একেবারে নাচানাচি দিয়েই যখন মানে শুরু হয়ে গেল ব্যাপারটা, আর এই ব্যাপারটা চলবে 6:30 পর্যন্ত, আর ব্যাপারটা করবে কারা? আমি তো মানে অলরেডি ভুলভুলাইয়া দিয়ে শুরু করে দিয়েছি, মানেই তো আমি আরজে উষসী। আর আমাদের মোটামুটি ঠিকঠাক মানে টিকটকটা যিনি করবেন 6:30 পর্যন্ত, তিনি হচ্ছেন মহুয়া।
1: অ্যাবসলিউটলি, আসলে ব্যাপারটা হচ্ছে এই যে তোমার সাথে এই যে কথা বলা না, এই যে মনটা পেখম তুলে নাচছে, সেটা শুধুমাত্র তোমাকেই 107-এ শুনবো, কিংবা ধরো এই একটু পরেই 9903653992-তে তোমার সাথে নানান রকমের বক্তব্য মানে কড়াটারা হবে, বকবক টকবক হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নয়। আসলে দানে দানে পে লিখা হতা হে খানে বালে কা নাম। এক্স্যাক্টলি। সো আসলে এই যে পাশের মহিলা বসে রয়েছেন, ও খুব সুন্দর রান্না করেন, এবং আজকে ইউনো গিয়ারো কি শাদিমে আব্দুল্লাহ দিবানা, আরেকজনের জন্মদিন ছিল, এবং আজ আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন খেয়েছি। থ্যাংক ইউ উষসী।
0: আসলে এই যে কদিন পরেই পুজো না, এই কারণে একটা সেল সেল ব্যাপার চলছে, বুঝলে তো, মানে সেহেতু আমরা কিছুটা করলে কিছুটা ফ্রি পাচ্ছি, মানে আর এই যে মনটা উড়ু উড়ু, এর কিন্তু একটা কারণ, আজকে কত তারিখ?
1: আজকে 11 ভাই,
0: এন্ড নেক্সট মান্থ এই সময় মহালয়া পেরিয়ে গেছে, তার মানে মোটামুটি মানে ঢাকে পড়ে যাবে কাঠি, আর আর আর কি হতে পারে, আর আর হ্যাঁ কাঠি রোল।

0: হ্যাঁ, তুমি শোনো, তুমি শুধুমাত্র যে কাঠি রোলে পড়বে তা কিন্তু নয়, আরো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই ধরো একটু বিরিয়ানি থাকতে পারে, একটু ভেলপুরি থাকতে পারে, এক্স্যাক্টলি, কেন মানুষকে এত কষ্ট দেওয়া, বরঞ্চ একটা পানের দোকান থাকলেও ভালো হতো, বুঝতে পেরেছো, একটু দূরে একটু পানটা খেয়ে একটু আনন্দ করে।
1: হ্যাঁ দাদা, যা খাবেন হজম হয়ে যাবে।
0: ইয়েস।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: সারাদিনটা স্বাভাবিক আছে, আশা করছি সারাদিনটা স্বাভাবিক।

0: কিন্তু রাখবো কোথায়?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: Yes, 107 FM Rainbow, আর সেখানে উশাশি আর মহুয়া রয়েছে। উশাশি প্লিজ।
2: হ্যাঁ, মানে আমি এই যে রাখারাখির মধ্যে না, আমি নিজেকে রেখে দিয়েছিলাম গো। এই যে রাখারাখির ব্যাপারটা, রাখি তো বহুত দিন চলে গে, তো জো আনে বালা হ্যায়, মানে এই যে পুজো টুজো আসছে, পুজো টুজো এলে দেবী মানে লক্ষ্মী গণেশ সরস্বতী সবাই আসেন, কিন্তু আরো অনেকে আসেন।
0: এরপরে আরো যিনি মেকআপ করবেন তিনি হচ্ছেন বিশ্বকর্মা, এবং বিশ্বকর্মা যখন সেজে গুজে আসবেন,
2: গণেশ
0: আরে বাবা শোনো শোনো, যে সমস্ত বিশ্বকর্মারা প্যান্ডেলে যাওয়ার বদলে তেলপলের নিচেই থেকে গেলেন, তারা কিন্তু কার্তিক ঠাকুর হয়ে আরেকবার ফিরে আসবেন।
2: Yes, কার্তিক দাদা আসবে, লক্ষ্মী দিদি সরস্বতী দিদি আসবে, মহিষাসুর দাদা আসবে, কিন্তু তার সঙ্গে আমার বন্ধুরা আসবে, ইঁদুর আসবে। আমার খুব ভালো লাগে ইঁদুর,
0: মানে আমার ভালো লাগে ইঁদুর,
2: মানে আমার মনে হয় আমি যদি ইঁদুরের মতন এরকম কুটকুট করে কিছু কেটে দিতে পারতাম, কয়েকটা মানুষকে কুটকুট করে কেটে দিতাম।
0: আমি একটু ভালো করে উশাশির মুখটা সামনের যে দুটো দাঁত, ইউনো হোয়াট, ওটা কিন্তু খানিকটা ইঁদুর ইঁদুর মনে হচ্ছে, মানে ইউনো ডান সাইড থেকে, এবার বাঁ সাইড থেকে ওর কি মনে হয় আমি জানি না, কিন্তু এইটুকু আমি বলতে পারি।
2: এই তোমাকে কিন্তু একজনের মতন মনে হয়,
0: ভালোবাসাটা
2: আমি বয়াকার দন্ত সহায়কার বলেছিলাম, বয়াকার তালিবস এখন প্যান্ডেলে চলে যাচ্ছে। তো যেটা বলছিলাম, যে একটু জেন্ডারের ডেঞ্জার হলেও তোমাকে না একটা ময়ূর ময়ূর মতন দেখতে।
0: ও মাই গড, থ্যাঙ্ক ইউ সো সো মাচ।
2: ওকে, তো এই যে এরা আসছে, এই যে এরা আসছে, তো আমি একটা জিনিস ভাবলাম,
0: কিরকম
2: মানে এই যে ধরো আমরা লং ড্রাইভে যাই, আমরা কিসে যাই, গাড়িতে যাই, বাইকে যাই, স্কুটিতে যাই, তোমার নিজের সাইকেল থাকে, তুমি গ্রামের পথ দিয়ে বা শহরের পথ দিয়ে তুমি কাউকে একটা পিঠে, মানে পিঠে না মানে পেছনে নিয়ে বসিয়ে নিয়ে যেতে পারো, নাও নিয়ে যেতে পারো নিজেই লং ড্রাইভে সাইকেলে যেতে পারো।
0: এটা ডিপেন্ড করছে, সেটা হচ্ছে তোমার যদি পকেট ভারী হয় তাহলে তুমি জলেও যেতে পারো, আকাশেও যেতে পারো,
2: স্থলেও যেতে পারো,
0: একদম
2: একদম। তো ঠিক আছে, তুমি তোমার পকেট বুঝে যেও, কিন্তু আজকে আমার ইচ্ছে করছে যে কারোর একটা পিঠে চাপবো।
0: উশাশি এতটাই উত্তেজনার মধ্যে রয়েছে যে মাঝে মাঝে কি হচ্ছে, আমাদের এই যে ব্যালেন্সিং বিমটা এটা রেড ক্রস করে আরো আরো ওই গিয়ে দেয়ালে ঠেকছে, মোটামুটি ফেটে যদি চলে যায় তাহলে ইডেন গার্ডেন আজকে ছুঁয়ে ফেললো বলে। তো এই যে 22 গজ ও ছোপে ছোপে করছে, তার মাঝখানে একটু শান্ত হয়ে বলতে বলি, উশাশি হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন?
2: কোয়েশ্চেন ইজ যে তুমি যদি কারুর একটা পিঠে চেপে তুমি লং ড্রাইভে যেতে চাও, সেই বাহনটি কে হবে আর কেন হবে, কেন তাকে চুজ করছো?
0: মানে কোনো পশু পাখি হতে হবে?
2: হ্যাঁ হ্যাঁ, পাখি হতে পারে। তুমি বলতেই পারো যে আমার ইয়ে জানলায় যে রোজ কাকটি আসে আমি তার পিঠে যাবো, বলতেই পারো, কিন্তু কেন চাইছো সেটাও বলতে হবে। পশু বা পাখি বলতে হবে, তুমি যদি এখন তোমার বয়ফ্রেন্ডকে তোমার বাহন বানাতে চাও, হবে না,
0: হবে না,
2: নট অ্যাপ্লিকেবল
0: একদম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেমন উশাশি পড়বে তেমনই 9903653992 তে মহুয়া বলে এমন একজন ফিল্টার আছে যে কিন্তু ছেদ যদি চিহ্ন প্রয়োগ সহ হাতের লেখা যদি খারাপ হয় একেবারেই পড়বে না।
2: হাতের লেখা এবং লেখার হাত কেমন হবে সেটা অন্য কথা, কিন্তু আপাতত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত না হলেও বিজুরিয়া মানে বিদ্যুৎ চমকাচ্ছে সোনু নিগম।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, মানে বিজুরিয়া টিজুরিয়া তো ঠিক আছে, মানে এই ব্যাপারটা প্র্যাকটিসে থাকাই ভালো, কারণ মোটামুটি ওই শুরু থেকে শেষ অবধি আমরা তো সেই ধুনুচিন আছে গিয়ে থেকে শুরু করে তারপরে ওই ভাষণের নাচ।
2: আরে আমি তো এমন পাবলিককেও দেখেছি যারা জেনারেটর চালিয়ে নাচে, ওফ বাবা, সেখানে কোনো গান লাগে না,
1: কিন্তু ওই আওয়াজটা ভালো, ওই ঢিকে ঢিকে ঢিকে ঢিকে ঢিকে
2: ওই একটা তাল থাকে।
1: হ্যাঁ ঠিক আছে, তাল বেতাল সব চলবে, কারণ পুজো আসছে, আর এই পুজো আসছে বলে বাহনরাও আসছে, আর সেটাই আজকে আমাদের টপিক 9903659922 তে, যে তুমি যদি কোনো পশু বা পাখি এরকম কাউকে একটা চুজ করো, তার পিঠে চাপো এবং চেপে তুমি ঘুরতে যেতে চাও, তাহলে কার সাথে যেতে চাও এবং কেন? তবে এখানে একটা বিশেষ বিদ্রোহ একটা বলে দিই, যে কেউ কিন্তু প্লিজ বলো না যে আমি অমুকের পিঠে চাপলে এটা ভীষণ তার কষ্ট হবে, আমরা এটা কল্পনাতে চাচ্ছি,
2: আমরা না আমরা হাইপোথেটিক্যালি ভাবছি, আমরা বিষয়টা হাইপোথেটিক্যালি ভাবছি, তুমিও ঠিক অতটাই ভেবে আনন্দ পাও যে ইয়েস তুমি দূরের পিঠে চেপেছো।
1: এক্স্যাক্টলি,
2: কিন্তু মানুষ হাইপোথেটিক্যালি তো আর রোগা হয়ে যেতে পারে না ঔষধী, তাই না বলো?
1: একেবারেই তাই, এবং হাইপোথেটিক্যালি যেহেতু আমরা রোগা হতে পারবো না, তাই জন্য হাইপোথেটিক্যালি তার পিঠে চাপলে তারও লাগবে না,
2: অ্যাবসলিউটলি
1: ডোন্ট ওয়ারি। তবে এই যে পূজো আসছে, আর একটা জিনিস তো আসছে, সেটা হচ্ছে ওই যে দুসেরা রামনবমী, এগুলো তো আসছে। আর এই যে জানি না পুজোতে টুপুর টাপুর বৃষ্টি আমাদের ভেজাবে কিনা, কিন্তু এখন মোটামুটি রাম বা রামচন্দ্রের কথা বললেই আমাদের একজন কাপুরের কথা মাথায় আসছে।
2: অফকোর্স রাম কাপুর,
1: তার কি খবর?
2: মানে রাম কাপুর নিশ্চয়ই রোগা হয়েছেন বটে, কিন্তু এই যিনি রাম হয়েছেন, ইনি কিন্তু বেশ অনেকটাই নিজের যে এই যে ফুড হ্যাবিট সেটাকে কিন্তু, এবং যেটা ডেইলি লাইফস্টাইল সেটা কিন্তু পাল্টেছিলেন। যার কথা বলছি, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ওয়ান, ভাই আমার ভীষণ ভালো লাগে, তিনি হচ্ছেন রণবীর কাপুর।
1: হ্যাঁ, ভেরি ভেরি হ্যান্ডসাম,
2: ইয়েস।
1: কথা ভাবলে কিরকম ছেলেটা হয়, যাই হোক,
2: ওটা ওটা একটু সাইডে করে রাখি,
1: পরে দেখা
2: যাবে। এবার উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার পুরো ফুড যে স্টাইল যেটা, সেটাকে উনি বাদ দিয়েছিলেন, অন্যরকম করে ফেলেছেন, এবং এই ক্যারেক্টারটার মধ্যে নিজেকে আনার জন্য একজন রাঁধুনিকে রেখেছিলেন, তার সাথে ছিলেন একজন ফিজিওলজিস্ট। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ মানে গুড দ্য ক্যারেক্টার ইজ রামচন্দ্র। হ্যাঁ ঠিক আছে, ওখানে বলছেন যে শারীরিক চর্চার সাথে, মানে শরীর চর্চার সাথে সাথে তিনি মনোজগতেও এই যে প্রশান্তি আনার ব্যাপারটা সেটাও কিন্তু করেছেন।

0: মানে জাস্ট তিনি নিজের একটু রাম ফিল করছিলেন,
1: মানে একদম ক্যারেক্টারের ভেতরে একদম ঢুকে দিয়েছিলেন আর কি।
0: আর প্রাণায়াম করতে গেলে তো আমি ঘুমিয়ে পড়ি, যাই হোক উনি যেটা করতেন সেটা হচ্ছে প্রাণায়ামটা রেগুলার করতেন, ঠিক আছে?
1: তুমি রাম হওনি, উনি হচ্ছেন,
0: উনি উনি হচ্ছেন, সেই কারণে আমি আমি মহুয়া এবং সেই কারণে উনি হচ্ছেন রামচন্দ্র। তো এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সবাই কিন্তু ওয়েট করে আছি ফর দিওয়ালি, কারণ দিওয়ালিতেই রিলিজ করতে চলেছে এই সাই পল্লবী এবং সেই সাথে সাথে রণবীর কাপুর এবং সানি দেওল এবং সাথে সাথে ইয়াস রাকুল প্রীত। আমার ভীষণ ভালো লেগেছে,
1: ইভেন রাবণকেও আমার খুব ভালো লেগেছে,
0: একদমই তাই, যশের কথা কি করে ভুলে যায়। তো এই যে পুরো মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে, না মেটেরিয়াল এদিকা হবে না, কিন্তু যে বিষয়টা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রামায়ণা এবং এটার আবার অনেকগুলো পার্ট আসতে চলেছে। আমি তাতেই একটুখানি আতঙ্কিত হয়ে রয়েছি যে কটা পার্ট আসবে। শোনা যাচ্ছে এটা নাকি ওই সীতাকে হরণ করে নিয়ে যাওয়া পর্যন্ত।
1: আচ্ছা বেশ, মানে মোটামুটি আমরা ওই অবধি গিয়ে দাঁড়াবো, কিন্তু মোটামুটি দীপিকা পাডুকোনের সাথে ওই যে রণবীর কাপুর একবার দাঁড়িয়েছিল না, আর সেটা আমার হেভি লেগেছিল। আমি ভেবেছিলাম আমি যদি দীপিকা হতাম, না মানে মানুষের তো এরকমই হাইপোথেটিক্যালি ভাবে, যেরকম ভেবে তুমি 9906659992 তে পাঠাও আর আপাতত আমি ভাবি।
0: হ্যাঁ আমরা অনেক জায়গায় ভেবেছি জানো তো, যেমন হচ্ছে ব্রহ্মাস্ত্রে আমরা ভেবেছিলাম কোথাও যদি ওদের একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়। নো নো নো ডার্লিং, তবে তোমাকে এমন একটা গান শোনাবো যেটা ওই প্যাটার্নটা নিয়ে আসে। এনজয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
1: Once upon a time, অ্যাকচুয়ালি এই যে গানগুলো সেই সময় অন্যভাবে হয়তো 70s কিংবা 80s এর গান, সেই গানগুলোকে রিঅ্যারেঞ্জ করা হতো ইনস্ট্যান্ট কর্মা, এবং সেখানে কিশোর কুমারের গাওয়া এই গান আমার মনে হয় এই 107 FM রেইনবোর এই বিকেলটায় তোমাকে আরও খানিকটা রোম্যান্টিক করে দেবে। এনজয় ইনস্ট্যান্ট কর্মা, এবং সেখানে ও মেরে দিলকে চ্যায়।

0: এই সমস্ত গানগুলোর এই অ্যারেঞ্জমেন্টস এবং সেই সাথে সাথে ভিডিওগ্রাফিগুলোই কিন্তু আমাদের ইন্ডি পপকে প্রবলভাবে পপুলার করে চলছিল। এবং এইটা তুমি কোথায় শুনছো এক্স্যাক্টলি? ইয়েস, প্লিজ স্টে টিউনড অ্যান্ড স্টে হুকড।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
0: খুশি খুশি, ভীষণ রকমের খুশি, তার কারণ 100 years অফ এই যে আকাশবাণী কলকাতা, এবং এই যে বলাটা, এই যে বলতে পারাটা, এই যে সুযোগটা, এটাই কিন্তু আমাদের কাছে বিশাল বড় প্রাপ্তি বলা যেতে পারে। এবং প্রাপ্তির এটা কিন্তু ডাবল সাইডেড এন্ড, তার কারণ একদিকে যেমন আমি এবং শশী বসে আছি, ঠিক তেমনই উল্টো দিকে তুমি বসে আছো এবং তুমি শুনছো, তুমি হয়তো কাজ করতে করতে শুনছো 107 FM রেইনবো, এবং এখানে এই যে ক্যাফে কলকাতা, ও ওয়েলকাম তো তোমাকে আরও একবার করছি। কারণ তুমি যদি একটু পরের দিকে টিউন করে থাকো, অনেক কিছু মিস করে গেছো, ইয়েস ফান, আউট অফ ফান হওনি, তার কারণ আর একটু পরে কিন্তু আমরা ইনস্টাতে লাইভ থাকবো। ততক্ষণ মহুয়া আর উশসী, ইয়েস, গপ্পে লড়া রহে হ্যায় তোমারে সাথ। আর যে বিষয়টা নিয়ে তোমার সাথে কথা হচ্ছিল 9903653992, সেটা হচ্ছে যে যদি তুমি কোনো একটা জায়গায় হয়তো বেড়াতে যাচ্ছ এবং সেখানে তোমার বাহন হিসেবে পাচ্ছ কিছু পশু এবং পাখি, ঠিক আছে, সেই পশু পাখিদের মধ্যে তুমি কাকে বেছে নেবে সেটাই আমরা জানতে চেয়েছিলাম, এবং কেন সেটা কি আমরা 9903653992 পেয়েছি। হ্যাঁ,
4: সেটা পেয়েছে কিনা দেখার আগে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইলটাকে লিখেছে যে, শুভ বিকেল দিদিভাইরা, তোমরা কেমন আছো? আমরা বিন্দাস আছি,
0: ভীষণ ভালো।
4: আর উনি লিখেছেন যে, পূজোর কেনাকাটা আরম্ভ না শেষ? আসলে আমাদের পূজোর কেনাকাটা না না, মানে চলছে, চলবে কনসেপ্ট, আমাদের পূজোর কেনাকাটা এখনো বোধন নেই, বিসর্জন।
0: এক্স্যাক্টলি, আসলে এখনো পর্যন্ত মাস্টারমশাই ছুটি দেননি, এবং সেই সাথে সাথে আমাদের ওই যে আটচালাতে ঠাকুর ঘরে সবে শুরু হয়েছে গো, সুতরাং এখনো পর্যন্ত আমাদের ছুটি হয়নি,
4: আমাদের এখনো বোনাস ঢোকেনি গো, পকেটে পয়সা নাই, ট্যাকে পয়সা নাই, আবার তার আবার নতুন জামা।
0: শোনো, আরেকটা বিষয় হচ্ছে, ট্যাকখালির জমিদারদের কিন্তু আলাদাই একটা অরা আছে।
4: ইয়েস, আমার টাকা নেই, আমার টাক আছে,
0: ইয়েস,
4: কিন্তু এবার আমি চলে যাব একদম পরিষ্কার আমাদের যে টপিকটা ছিল সেই টপিকে। মাধাই দাস বড়ঘোষপাড়া থেকে লিখছেন, প্রিয় উশসী দিদি ও ছড়া স্পেশালিস্ট মহুয়া দিদি ভাই,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ছড়া কিন্তু আসছে একটু পরে, ডোন্ট ওয়ারি,
4: ইয়েস
0: ইয়েস,
4: মেঘে ঢাকা বৈকালিক শুভকামনা জানালাম, শুনছি উইকেন্ড ক্যাফে, গানগুলো ফাটাফাটি হচ্ছে,
0: থ্যাংক ইউ,
4: বিষয়টি ভালো, আমি লং ট্যুরে গেলে ঘোড়ায় করে যাব, কারণ ঘোড়াই হলো একমাত্র দ্রুতগামী প্রাণী যার

0: পিঠে চড়ে আমি দ্রুত পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে।
1: কপাল মশাই কপাল, জানেন তো একবার সেই সিমলায় গেছিলাম, এমন একটা ঘোড়ার উপর উঠেছিলাম সে তো চলতেই চায় না, চলতেই চায় না। তারপরে বুঝলাম এটা ঘোড়ার দোষ নয়, এটা আমার দোষ, ওজন।
0: এই জানো আমি না এই দুবার দুবার আমি পুরীতে গিয়ে সি বিচে ওই যে উঠ চলেছে মুক্তি তুলে ওখানে দাঁড় করিয়েছি, দাদা উঠবো দাদা উঠবো, সেটা ছবি তোলার জন্য, অন্য কোনো কারণে নয়। কিন্তু না আমি সাহস করতে পারিনি, তারপরে ভাবলাম উঠ যদি আমাকে ওই মুক্তি তোলার বদলে এক লাত্তি মেরে বাড়ি চলে না।
1: হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে যে উষশ্রীকে কিন্তু আমরা মাঝে মাঝে জটায়ু বলেও ডাকতে পারি।
0: জটায়ু পাখি, ঠিক আছে,
1: কবি কবি জটায়ু পাখি আত্মরক্ষা কে লিয়ে কুছ ভি করতা হ্যায়।
0: আমার যদি একটা ফেলুদা থাকতো গো দেখি দিতাম
1: মনোজবনে
0: ফ্রেম ফ্রাই খাওয়া কাকে বলে
1: একদম। তবে হ্যাঁ আমার একটাই ভীষণ না দুঃখ, কি বলতো, তবুও এই যে মানুষের জীবনে হালকা করে প্রেমও আসে, ইভেন শার্লক হোমস এর জীবনেও হালকা করে প্রেম ছিল, কিন্তু এনার জীবনে আসেনি। তিনি হচ্ছেন ফেলুদা, যার কথা তুমি
0: তিনিও হয়তো মানে পার্সোনাল লাইফ প্রাইভেট রাখতে পছন্দ করেন, তার জন্য আমরা বইয়ে পড়িনি।
1: ইশ, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করছিল জানো তো, তোপসেকে 100% দেখলেই মনে করতাম এইটা যদি গাইতে পারতাম, একেবারে সানাই টানাই বাজিয়ে প্যা প্যা প্যা করে কানের সামনে, যে ইয়েস
0: আমরা এরকম একটা নেক্সট সিনেমা বানাবো, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, সেটাতে মহুয়া থাকবে, আর থাকবে ফেলুদা, আর থাকবে তোপসে ফ্রাই।
1: ইয়েস, এই ফ্রাই হয়ে যাবে, কি কথা।
0: হ্যাঁ মানে প্রেমের পরে তো তাই হয়।
1: ওকে, রাইটো।

হ্যাঁ, বেশ করেছি, প্রেম করেছি, কার সাথে প্রেম করেছি সেটা বড় কথা নয়, প্রেম করেছি সেটা বড় কথা। তবে প্রেম করি আর যাই করি, আমাদেরকে একটু পুচকে একটা সংবাদ বিরতিতে যেতে হবে। না না না না, নদীর ওপারে যাচ্ছি না, নদীর এপারেও যাচ্ছি না, স্টুডিওর ভেতরেই থাকছি। আর 6:30 পর্যন্ত সঙ্গে থাকছি উষসী আর মহুয়া 107 FM রেনবোতে ক্যাফে কলকাতা নিয়ে। হ্যাঁ, আজকে উইকেন্ড ক্যাফে কলকাতা, কারণ উইকেন্ডের মজা চলছে চলবে, আর নদীর এপার ওপার দুপারেই চলবে। তাই জন্যে আবারও পুচকে সংবাদ বিরতির 5:02 ফিট।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। মুম্বাইয়ে ব্রিক্স অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের চূড়ান্ত বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে সদস্য দেশগুলি একতরফা শুল্ক ও আর্থিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে এই ধরনের পদক্ষেপ বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য বিভাজন, সংরক্ষণ নীতি সংক্রান্ত অনিশ্চয়তা, ঋণ বৃদ্ধি ও আর্থিক ঝুঁকি, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলি সহ গোটা বিশ্ব অর্থনীতিকে চাপে ফেললেও ব্রিক্স দেশগুলি স্থিতিশীল, সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দুদিনের ভারত ইনোভেটস এক্সপোজিশন আজ থেকে শুরু হয়েছে। শিক্ষামন্ত্রক ও বিদেশ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ভারতের 37টি ডিপটেক স্টার্টআপ অংশ নিচ্ছে, যা ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল থিম স্থিরস্থাপক দৃঢ়তা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ব্রিক্স 2026 প্রাক্কালে ভারতের ডিপটেক উদ্ভাবনকে বিশ্বের সামনে তুলে ধরবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক ও জ্বালানি সহযোগিতা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

0: এদিকে প্রধানমন্ত্রী মোদি আজ সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে প্রায় আজ নিহত প্রায় 3,000 মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11ই সেপ্টেম্বর মর্মান্তিক স্মৃতিতে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতি সভার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: না স্যার আর ফিরবে না, জানেন তো এইরকম যদি গান তৈরি করেন তাহলে একদম কোথাও ফিরবে না। আসলে আমি যে মানুষটার কথা বলছি সেই মানুষটা এমন একটা বিদ্রোহর গান বানিয়ে ফেলেছেন, তারপরে আমরা জাস্ট তার কথা ভাবতেই পাচ্ছি না। এই মানুষটাকে নিয়ে ইয়াস কিছুক্ষণের মধ্যেই কথা বলবো, তার কারণ এক্স্যাক্টলি তুমি কোথায় রয়েছো সেটাও তো তোমাকে জানাতে হবে। মহু আর উষশীর রয়েছে, কিন্তু কোথায় রয়েছে ইউ মাস্ট নো, তার কারণ তুমি সেখানে গ্রুভ করো এবং সেই সাথে ভালোবাসো।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ মানে এতবার করে আয় ফিরে আয় বললে আমরা তো ফিরে আসবোই, মানে আমরা কোথাও যাইনি, আমরা তোমাদেরকে ঘিরেই ছিলাম, তাই জন্য বারবার আমরা ফিরেই আসি। কিন্তু যাকে নিয়ে কথা বলছো তুমি, একটা রিসেন্টলি একটা জিনিস রিলিজ করে গেছে, করার পর
0: তুমি খুব ভালো কথা বলেছো,
2: আমি আমি
0: জিনিস রিলিজ করেছে,
2: দাঁড়াও দাঁড়াও আমি তোমার প্রসঙ্গেই আসছি। এটা নিয়ে মুহু আর যা উত্তেজনা ছিল, গানটা শুনবে বলে ও নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল, ও ভেবেছিল বাড়ি যাবে না, মাঝ রাস্তায় বসেই গান শুনবে, ও চোখের কালি সারা মুখে মেখেই গান শুনবে, তারপর যখন গানটা শুনেছে ওর মনে হচ্ছে ও আর কোনোদিন কোনো গান শুনবে না।
0: বিশেষ করে এই এই প্রোডাকশনের গান তো মানে আমি একটু কি বলবো
2: হয়ে গেছে,
0: তারপরে ইন্স্যুরেন্সটা করিয়ে নিতে হবে, হার্ট অ্যাটাক হওয়ার প্রবল সম্ভাবনা থাকে কি না। তো বিষয়টা হচ্ছে কার কথা বলছি, কিছুদিন আগেই দেশু সেভেন এর তোর শুধু তোর বলে একটি গান রিলিজ করিয়ে আছে, এবং গানের যে লিরিক ওরে পথে যতই আসে আসুক না বাধা, তোকে আমায় করা যাবে না আলাদা, এরকম ছড়া কাটিংটাই বলো
2: না। ঠিক আছে, মানে আমি এই গানটা চালিয়েছি, এই গানটা চালানোর পর দেড় মিনিট গেছে, তারপরে আমি দেখলাম হঠাৎ করে আমার ঘরে বাজতে শুরু করলো, আমি বললাম এটা কি হলো, আমার ঘরে আমার ঘরের উনি বললেন যে না আমার কানটা পরিষ্কার করতে হবে।
0: এক্স্যাক্টলি এই বিষয়টাকে বলা হয় কর্ণ ক্লেন্সিং। ঠিক আছে, এক্স্যাক্টলি হ্যাঁ, এই এই কর্ণ পটহের মধ্যে এই যে গানখানি ঢুকিয়ে আছে
2: পটহের মধ্যে কটহ,
0: তার থেকে বরঞ্চ এমন একটা গান শুনি যেটা বেশ আমাদের মজা দেবে, জানো তো।
2: হ্যাঁ সেটাই ভালো,
0: অদ্ভুত রকমের একটা ডান্স ছিল, এন্ড দ্য গুলাব ওয়াইল্ড ডান্স,
2: এটা আমার জন্য,
0: হ্যাঁ এটা আই ডেডিকেট টু ইউ,
2: ওকে
0: এটা তোমার জন্য প্লিজ,
2: আমার নাচটা দেখাতে পারলে ভালো হতো। ঠিক আছে, ইনস্টাতে যখন লাইভ আসবে তখন দেখি তো।
0: অ্যাবসলিউটলি

0: Well, so average movie, but what a wonderful soundtrack. এবং এই গানটাতে নাচেনি এমন কেউ কি আমার লিসনার রয়েছে? মানে আমার আর উষশীর এক্স্যাক্টলি তুমি কোথায় রয়েছো সেটা তো জানা জরুরি, এবং সেটা জানার পরে তুমি কি লিখেছো সেটাও জানবো।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: এই মহুয়া, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই।
0: প্রশ্ন?
2: হ্যাঁ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ছোটবেলায় তোমার হাইস্ট ছোটবেলায় কটা জামা হয়েছে?
0: হাইস্ট আমার 7 খানা জামা হয়েছিল
2: মাত্র।
0: ইয়েস।
2: ও আচ্ছা, আমার 14-15 হয়েছিল।
0: আচ্ছা,
2: আমি ভেবেছিলাম আমার থেকে উপরে কেউ উঠতেই পারবে না, কিন্তু আমি মেসেজ দেখে অজ্ঞান হয়ে গেছি। হ্যাঁ, কারণ আমি দেখলাম কত উপরে উঠে গেছে,
0: মানে প্রচুর মানুষ প্রচুর কথা লিখেছে।
2: হ্যাঁ, এবং প্রচুর জনের পিঠে প্রচুর জনে চাপতে চায়।
0: আচ্ছা, প্রচুর জনের পিঠে প্রচুর জন চাপতে চায়।
2: হ্যাঁ,
0: অসাধারণ ঘটনা ঘটতে চলেছে। চলো ইরশাদ বলে ফেলো।
2: আমি হলে কোনো পরিযায়ী পাখির পিছে চাপতে চাই, কারণ ওদের দূরত্ব অতিক্রম করার ক্ষমতা যে কোনো অন্য পশু বা পাখির থেকে অনেক বেশি। কাছে পিঠে বা দূরে যে কোনো জায়গাতেই চলে যাওয়া যাবে, তাও আবার পাহাড় পর্বত নদী জঙ্গল সবকিছুকে এড়িয়ে, সায়ন বারাসাত থেকে।
0: এই তো তুমি কিরকম ক্ল্যারিফাই করে দিয়েছো ভাই সায়ন, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা, এর
2: সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে দিয়েছে, আমি একটা কাককে বাহন করতে চাই। সে রোজ সকালে এসে ডাকে, তার পিঠে চড়ে সারা পাড়া ঘুরবো, পারলে আশেপাশে সব জায়গা বিনা পয়সায় ঘুরে আসবো, ওপর থেকে দেখবো কেমন লাগে, পারলে আকাশবাণীর ছাদে চলে যাবো।
0: এটাতে আমরা একটু একটু ঝাটকা খেয়ে গেলাম, যাই হোক, কিন্তু মনে পড়ে গেল আরেকজনের কথা, তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। আমি যদি না ভুল করে থাকি তাহলে বোধহয় ওই যে বিশেষ কাকটিকে ট্রেনিং দেওয়া হয়েছিল, মানে প্রফেসর শঙ্কু যে কাকটাকে ট্রেনিং দিয়েছিলেন,

0: ওই যে বিশেষ কাকটিকে ট্রেনিং দেওয়া হয়েছিল, মানে প্রফেসর শঙ্কু যে কাকটাকে ট্রেনিং দিয়েছিলেন তার নাম বোধ হয় করভাস ছিল,
1: করভাস, করভাস।
0: তো সেই করভাসকে ট্রেনিং দেওয়া এবং সেইখানে, এবং সত্যি সত্যি কাক কিন্তু, মানে আমি যতদূর মানে সমীক্ষার পেপারগুলো দেখেছি সেখানে কিন্তু ছিল যে যদি ধরো কোনো একটি কাক মারা যায় তাহলে কিন্তু কাকরা ইনভেস্টিগেট করেন
1: যে কাকটা কিভাবে মারা গেল,
0: এক্স্যাক্টলি, এবং যে মানুষটার

0: দেখিনি, তবে হাই রাইজের উপর কোন শকুন বসে আছে এটাও কিন্তু আমি দেখিনি। হাই রাইজে চিল বসে আছে এটা আমি দেখেছি,
1: সোনালি ডানা চিল।
0: তার থেকে বরঞ্চ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ভক্তিমূলক গান শুনে আসি, বুঝতে পেরেছো? যেখানে
1: ওই ঘোরাঘুরির কথা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: 107 FM রেইনবো। আর সেখানে হ্যাঁ, তুমি ভোরে ভোরে লিখেছো যে এক্স্যাক্টলি তুমি কেমন করে যেতে চাও, কার পিঠে চড়ে যেতে চাও, কোথায় যেতে চাও, কতটা দূরে যেতে চাও। আমরা মাপজোক না করেই বলছি থ্যাংক ইউ। আসলে 9903653992টা মোটামুটি একদম ভেসে গেছে। আর কে কি লিখেছে উষশী?
2: মহুয়া অ্যান্ড উষশী দি ভাইকে অপরাহ্নর শুভেচ্ছা। মোটামুটি এখন গুড ইভিনিং হয়ে গেছে,
1: সান্ধ্যকালীন
2: শুভেচ্ছা হয়ে গেছে। আমি বাঘ মামার পিঠে সওয়ার হয়ে পুরো সুন্দরবন সাফারি সহ শিকারে পার্টিসিপেশন করতে চাই। বাঘ মামার সাথে চুটিয়ে একত্রে বনভোজনও করতে চাই। অভিজিৎ সিনহাটি বেহালা থেকে।
1: আচ্ছা, তুমি ভাবো এটা কিরকম একটা সিন হবে না, যে তুমি ধরো তুমি চিকেনের পিঠে বসেছো, ঠিক আছে, এবং তুমি বলছো চলো চিকেন বিরিয়ানি খাই, চিকেনটা রেগে যাবে না? এবার তুমি বাঘের পিঠে বসেছো, বাঘ যাবে শিকার করতে, তুমি বাঘের শিকার হতে হওয়ার বদলে তুমি বাঘের সাথে শিকার করবে, সেই শিকারটা আবার দেখবে, বাঘ কনফিউজ হয়ে যাবে না?
2: অ্যাকচুয়ালি ব্যাপার এটা তো ভাবনা।
1: ভাবনা
2: তো আমি কতবার এসআরকে বিয়ে করি,
1: ওরে বাবা। সেই জন্য এসআরকে এতটা এখনো পর্যন্ত রঙিন মানুষ, ভদ্রলোক শুধু একটাই কথা বলেন যে প্লিজ কেয়ারফুলি কেয়ারলেস থাকো।
2: এই যে এসআরকে কথাই এলো, মানে ব্যাপারটা খুব অপ্রাসঙ্গিক, মানে হট করে, কিন্তু আমার এর আগের দিন একটা মানে একটা মেন্টাল ফেস চলছিল, কিন্তু এসআরকে একটা প্রীতি জিন্টার সাথে একটা ছোট্ট পুঁচকে রিল দেখলাম, সেটাতে এসআরকে কে বলছে যে মে তোমারে বারে মে বুড়া নেই সোচতা, মে তোমারে বারে মে আচ্ছা নেই সোচতা, মে তোমারে বারে মে সোচ নাই,
1: কুছ ভি নেই সোচতা।
2: হ্যাঁ, মানে তুমি ভেবোই না, তুমি না

0: তোমার জীবনে সব চাপ লেস হয়ে যাবে। তবে আমরা মোটামুটি যে চাপে যাব, মানে চিকেন চাপ বা মাটন চাপ নয়, এই যে এই যে বাহনের উপরে ওঠার ব্যাপারটা। শুভ বিকেল সুইট কমিক গার্ল মোদি,
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
0: আমি ঘোড়ার পিঠে চড়ে যেতে চাই।
1: প্রথমত বলতে হবে যে শুধু এখানে মহুয়া বা মৌদি বসে নেই, এখানে কিন্তু উষশ্রী
0: রয়েছে। ও আচ্ছা, পরে আমি পরবর্তী প্যারাগ্রাফে
1: আছি। আচ্ছা, তুমি পরবর্তী প্যারাগ্রাফে আচ্ছা
0: লিখেছেন উনি যে ঘোড়ার পিঠে চড়ে যেতে চাই। আমি চাইছি যেতে কাশ্মীর গুলমার্গে।
1: আচ্ছা বাবা
0: আচ্ছা। আর উনি লিখেছেন যে আর রাজস্থানে উটের পিঠে উঠেছেন, উষশ্রী আবার পুরীতে উঠে উঠেছে। না, ওঠেনি ওঠেনি, উঠবে উঠবে করেছিল,
1: ওঠেনি।
0: আর এখন উটটা ইজি, কারণ হলো যে ওর
1: উটেরই গায়ে লাগানো থাকে, আমার মনে হয় না যে উষশী ওই রিস্কটা নেবে।
0: হ্যাঁ, মানে উটের গায়ে লাগানো ছিল বলেই না আমি পাটা দিয়েছি, আমার মনে হলো একটা ভূমিকম্প, মানে পুরো নড়ে গেল ব্যাপারটা। আচ্ছা, নেক্সট মেসেজ মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাল থেকে লিখেছেন, গুড আফটারনুন গুড ইভিনিং হয়ে গেছে। আমার বাহন হবে পায়রা, কারণ প্রথমত পায়রা হলো শান্তির দূত, তাছাড়া পায়রা বাহন হলে অনেক উপরে পাও না, কবুতর যা যা।
1: ব্যাপারটা তো বার্তা বহক না। এবার ধরো ওর কোন বন্ধু আর এক কোন এক বন্ধুকে মানে কবুতর মাধ্যমে খাত পাঠাচ্ছে আর কি, চিঠি পাঠাচ্ছে, খাত
0: মানে ক্ষতস্থানে জোড়া দেবে খাত।
1: এরপরে আমরা আরো একবার ফিরে আসবো 107 FM রেইনবোতে, অসাধারণ সুন্দর একটা গান, এবং সেই গানটা পেরিয়ে একটাই কথা মনে হয় যে ইয়েস প্লিজ লাভ দিস সং। এন্ড এরপরে কিন্তু আমরা কিছুক্ষণ বাদেই আমরা গ্রামে ঘুরতে যাব হাত ধরাধরি করে, ইনস্টাগ্রামে এনজয় দিস ওয়ান্ডারফুল গানা।

0: Bumper Birthday. Bumper Birthday. Bumper Birthday. সবের আবার কি দরকার ছিল অংশী বলতো? আমাদের তো না ডাকবে কেক খেতে, না আমাদের সেই বিরিয়ানির গন্ধটাও শুকতে দেবে না, কিন্তু তারপরেও কি আমরা আমাদের কর্তব্য থেকে বিরত থাকতে পারি?
1: দেখো দেখো, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মানে কেক মাখা এবং পায়েশ কাটার দিন।
0: আচ্ছা,
1: এবং এই কেক মাখা পায়েশ কাটার দিনে আমাদের ডাকুক চাই না ডাকুক, আমাদের হ্যাপি বালা বার্থডে তো বলতেই হবে। কিন্তু আজকে কার কার হ্যাপি বালা বার্থডে? আর এই যে গানটা আমরা আজকে চালালাম, এই যে একটু আগে মানে যে ফ্ল্যাশ মানে যাই হোক, আমরা টুকুস করে টিপি, গানটা চলে চলে বলেই তো শুনতে পাই।
0: গাড়ি চলে না চলে, যাই হোক কি দরকার,
1: গান চলে চলে চলে, যাই হোক। হ্যাঁ, কাম টু দ্য পয়েন্ট, আজকে টিউলিপ জোশীর জন্মদিন। মানে যিনি বেশ কিছু মিষ্টি মিষ্টি সিনেমায় মিষ্টি মিষ্টি অভিনয় করেছেন, যেমন একটু আগে বললাম মেরে ইয়ার কি শাদি হ্যায়, যেমন আমার আর একটা সিনেমা মনে পড়ছে দিল মাঙ্গে মোর।
0: ইয়েস ইয়েস, বেশ মানে আমার যেটা মনে হতো যে ওই রকম একটা মানে চাবুকের মতো ফিগার না, সত্যি কথা পাওয়াটা খুব মুশকিল। যে কোনো রকমের আউটফিটে ওনাকে ভীষণ রকম ভালো লাগতো, সেটা কোনোভাবে সেটা আরবানাইজড কোনো জামা কাপড় হতে পারে, কিন্তু আবার সেখানে কোনো একজন গ্রামের মেয়ের চরিত্রে যখন অভিনয় করছেন তখনও শি ইজ আউটস্ট্যান্ডিং।
1: ইভেন ওনার ফেস কাটিংটাও কিন্তু খুব সুন্দর।
0: অ্যাবসলিউটলি। তবে হ্যাঁ, এখানে জন্মদিনের কথার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা কথা তোমাকে মনে করিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু তোমার জন্য ইয়েস রয়েছে সতর্ক বার্তা, সুতরাং সেটাকেও একটু মন দিয়ে শুনে নিতে হবে। আগামী দু তিন ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহারের বেশ কয়েকটি অঞ্চলে। সুতরাং এই কথা যারা শুনছ তারা কিন্তু প্লিজ একটুখানি অন্যান্যদের জানিয়ে দিও, কারণ এখন বিশ্বের সমস্ত জায়গা থেকেই আমাদের শোনা যায়। কিন্তু তারই মধ্যে যারা এই মুহূর্তে শুনেছ তাদের কিন্তু আমি আরও একবার মনে করিয়ে দিই যে যারা বাইরে রয়েছো তারা কিন্তু এই সময়টা একটু নিরাপদ স্থানে প্লিজ পৌঁছে যেও।
1: একেবারেই তাই। আর আমরা এই এই যে ব্যাপারটা 9900692 চলছে, আমি একটা স্পেশাল রিকোয়েস্ট করছি, প্লিজ আর এই টপিকে কেউ মেসেজ পাঠিও না, কারণ আমরা পরের টপিকে চলে যাবো, কিন্তু আমরা যাবো যাবো করে চিনতে পারছি না, কারণ তোমাদের এত মেসেজ আসছে, তুমি তো মানে মানে আমার গুলি যাচ্ছে,
0: মেসেজ আসছে
1: মেসেজ আসছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তনু কলকাতা থেকে লিখে পাঠিয়ে দিয়েছে যে হাইপোথিক্যালি নয়, আমি সত্যি সত্যি হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতে যেতে চাই, মানে সত্যি চাই। আচ্ছা, আই এম আ বিট হেভি ওয়েটেড অ্যান্ড ছোটবেলায় লোকে মজা করে আমাকে হাতি বলতো, বাট কেন জানি না আমার হেভি লাগে হাতিকে, মানে একটা বেশ পার্সোনালিটি আছে হাতির অ্যাপিয়ারেন্সে, তাই হাতির পেছনে করেই আমি ঘুরতে যেতে চাই।
0: হাতির পেছনে করে আমরা উঠবো না, কিন্তু আমরা আমরা
1: হাতির পিঠে উঠবো। হ্যাঁ, পেছনে করে যাওয়াটা লেজে
0: গোলমাল উপরে হয়ে যাবে আর কি বিষয়টা।
1: হ্যাঁ, মোয়া এন্ড শশী, গুড ইভিনিং, লং ড্রাইভে গেলে আমি বাহন করে রাজহাঁসের পিঠে চেপে বসবো। হ্যাঁ, রাজহাঁস, আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমার বাহন হবে

0: স্থলপথ জলপথ ও আকাশ পথে পাড়ি দেবে। সুভাষ চক্রবর্তী উত্তরবালি থেকে লিখে পাঠিয়ে দিয়েছেন। নেক্সট মেসেজ, শুভ বিকেল দুই দিদি ভাই, আমাকে যদি বাহন করতে হয় আমি তবে একটা ডাইনোসরস করে চেপে পাবো। আচ্ছা তাহলে ওকেই বাহন করব। হ্যাঁ
1: আমাদের কিন্তু তিনেককে তিনের মধ্যে একটুখানি গ্রামেও ঘুরতে হবে, সুতরাং আমাদের কিন্তু এটা যত তাড়াতাড়ি সম্ভব।
0: হ্যাঁ আমি আমি সেটাই দৌড়াচ্ছি, বিশেষ করে অনেক মেসেজ, তারপর যা চাই তাই হবে, ডাইনোসরকে বাহন করে ঘুরে বেড়াবো।
1: আচ্ছা
0: আচ্ছা, ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে একটা খুব সুন্দর,
1: আমরা
0: এইটা রেখে দিচ্ছি। আর আপাতত এই মুহূর্তে লাস্ট মেসেজ করছি, হাই উষাশিদি মহুয়াদি, আমার দাদুর প্রিয় ছিল পুঁটি, এই পুঁটি কেউ নয়, এই পুঁটি হচ্ছে একটা পেঁচা, সাদা পেঁচা, শুধু পুঁটি শুধু দাদুর ডাকার অপেক্ষায় থাকতো, দাদুর ফল দিত, ফল খেয়ে দাদু ফল দিত, আচ্ছা ফল খেয়ে আবার চলে যেত। এই পেঁচাকে আমি ডিস্কোতে নিয়ে যাব, পুঁটি আর আমি, উৎপল মাইতি বেহালা থেকে।
1: বেশ বেশ বেশ, এবার যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ইয়েস মোস্ট অ্যাওয়েটেড তোমার জন্য,
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: হ্যাঁ এবারে আর হাইপোথেটিক্যালি কিছু ভাবতে হবে না, এবার একদম ডাইরেক্ট আমরা ছড়ায় চলে যাচ্ছি। বলে ফেলো আমাদের প্রথম লাইন।
1: হ্যাঁ,
0: পূজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা। তারপর
1: তারপরটা তো তুমি লিখবে তাই না? পূজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা। এর পরেরটা তুমি কোথায় লিখবে? 9903653992, এখানে তুমি লিখবে আপাতত আমরা গ্রামে বেড়াতে যাচ্ছি এবং সেখানে তিন তিনটে গান তুমি অন এয়ার শুনবে। আর যদি আমাদের সাথে সত্যি সত্যি আড্ডা দিতে ইচ্ছে করে তাহলে 107 FM রেইনবো কলকাতা ইজ আওয়ার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল, প্লিজ ডু কাম ভিজিট অ্যান্ড ফলো আস। এবং সেখানে যদি আমাদের কোনো কিছু বলতে টলতে হয় তাহলে প্লিজ লাইভ মোডে এসে কিন্তু সেই সমস্তটাই বলে ফেলো, কেমন? অলরাইট, চলো টাটা বাই বাই। আপাতত না, টাটা বাই বাই নয়,
0: না আপাতত তিনটে গানের হ্যাট্রিক,
1: কারেক্ট।
2: FM রেইনবোতে তিন একে

এরূপ আঁকে দুজনের লুকিয়ে আলাপন, ইডেন স্বদেশ ভূমি ও ফুলমি।

0: বিরতিতে, তারপরে আবারও ফিরছি 6:02 সাড়ে 6টা পর্যন্ত, সঙ্গে আছি উইকেন্ড ক্যাফে নিয়ে।
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফেতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপামে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুকুরালের রুশ অনুবাদ উপহার দেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছন মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লি এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপরে রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসান নদীর ওপর নবনির্মিত বেইলি সেতুর কোনো ক্ষতি হয়নি বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ আজ নবান্নে একথা জানান। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
2: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: ছড়া কাটিং
1: আর কিছুদিন বাদে কিন্তু একদম ঢাক ঢোল বাজবে এবং তারপরে ছড়া কাটিংটা এগিয়ে আসে, সেটাও কিন্তু থাকবে। পুজোর নানান রকমের অনুষ্ঠান, আমাদের ভাবনা চিন্তা অলরেডি হয়ে গেছে শুরু এবং সেখানে ছড়া কাটিংয়ের বন্দোবস্ত আছে। যাই হোক, ছড়া কাটিং এখনকার জন্য কি রয়েছে? পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামার, বলা যাক।
2: পূজা শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা। ভুলেই গেছিলাম, এবছর তো জামা দেবে আমার মামা সুভাষ চক্রবর্তী, উত্তর বাহালি থেকে। পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, অফিসের কাজ, টার্গেট আর মাথার উপর বৃষ্টি, কেউ প্লিজ এদের থামা।
1: এটাও কিন্তু একটা ব্যাপার।
2: হ্যাঁ, এইটাও, এই যে ব্যাপারটা পাঠিয়েছেন বহরমপুর মুর্শিদাবাদ থেকে অরূপ ভট্টাচার্য।
1: আচ্ছা, এই যে দুজন রয়েছেন, দুজনের জন্যই কিন্তু আমরা এগরোল খাইয়ে এদের বসিয়ে রেখেছিলাম। এরা শুধু হাততালি দেয়, ঠিক আছে, ওকে। 6:07 এই জাস্ট আট হবো হবো, তো সেই সময় আমি আরও একবার মনে করিয়ে দিই, পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা। এরপরে ওই যে একটা বিশাল লেখা ছিল, বোধ হয় বাংলাদেশ থেকে উনি লিখেছেন, তো সেই লেখাটা বরঞ্চ আমরা একটুখানি ঝট সে পড় লেতে হ্যায়।
2: ঢাকা নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে লিখে পাঠিয়েছেন, রেডিওর ওপারে দুই বাংলা, রেডিওর ওপারে দুই বাংলা, বিকেল নামে নদীর পাড়ে, রেডিও বাজে আপন সুরে, কলকাতা থেকে গানটি আসে, বাংলাদেশেরও মন হাসে, গঙ্গার হাওয়া, পদ্মার ঢেউ, দুই বাংলাতে আপন কেউ, শব্দ আলাদা নয় যে খুব, একই ভাষায় হৃদয় ডুব, পুরনো সেই গানের সুরে স্মৃতি আসে দূর বহু দূরে, সীমানা পেরিয়ে কণ্ঠস্বর মনকে করে আপন পর, কলকাতা আর বাংলাদেশ দুই তীরে একই আবেশ, রেডিও থাকুক বাজতে চিরকাল, বাংলা থাকুক হৃদয়ে।
1: একেবারে, মানে হৃদয়ের ভেতরটা হাততালি দিয়ে উঠলো।
2: একদম একদম একদম সত্যি তাই। আর আমাদের যে ছড়া কাটিং ছিল, পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, বৃষ্টি থামার নাম নেই, চারিদিকে জল থই থই, মেঘের আড়ালে সূর্যি মামা, শাওন বারাসাত থেকে।
1: বাহ, এই শাওন কিন্তু খুবই প্রতিভাধর বালক। তো এরপরে 107 FM রেইনবোতে আমরা এই যে উইকেন্ড ক্যাফেতে রয়েছি সেখানে, হ্যাঁ নিশ্চয়ই, আর তোমাকে তো ছড়া কাটিং এর কথা মনে করাবোই, যে পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, তাই নিয়ে তুমি যদি এখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটা টুক করে মেসেজ পাঠিয়ে দাও। কিন্তু আজ হ্যাপি ওয়ালা বার্থডে ভি আছে, আর এই যে পাশে আমার উষাশী বসে আছে, সে আবার আরেকজনকে হ্যাপি বার্থডে খাওয়াচ্ছিল আজকে।
2: হ্যাঁ, মানে আরেকজন না, আরো অনেকজনের বার্থডে আজকে আছে, কিন্তু আপাতত এক্ষুনি যার কথা বলবো

0: তিনি হচ্ছেন মহিন্দা রামনাথ, আমাদের সেই ক্রিকেটার এবং যিনি আমাদের যে 1983 যে ওয়ার্ল্ড কাপটা আমরা পেয়েছিলাম তাতেও তিনি ছিলেন। এবং মহিন্দা রামনাথ আমাদের মানে ইন্ডিয়ান ক্রিকেটের একজন মহিরুহ
1: একদম।
0: তাছাড়াও আজকে আরো একজনের জন্মদিন, তিনি হচ্ছেন শ্রিয়া শরণ।
1: আচ্ছা,
0: শ্রিয়া শরণ বলে কি মনে পড়ে তোমার?
1: দৃশ্যম এবং ওই যে 2nd অক্টোবর আপ কাহাঁ থে।
0: Yes,
1: একদম
0: 2nd অক্টোবর আপ কাহাঁ রহনে বালে হ্যায়, এটা আপনি ভাবুন। আপাতত দৃশ্যমের সাউন্ডট্র্যাক থেকে অ্যাশ কিং এর গলায় এই কার্বন কপিটা আপনার জন্য।

0: 107 FM রেইনবো কোথায় এবং কি শুনছো সেটার জন্য তো ইয়েস তোমাকে টিউন ইন করে রাখতেই হচ্ছে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: জানো তো আমার দেশু সেভেন নিয়ে না প্রচুর কথা বলার আছে। জানো তো যেরকম হচ্ছে, এই ধরো একটা মানে তুমি যে কোনোভাবেই দাঁড়াও না কেন, সে তুমি যদি পেছন ঘুরেও দাঁড়াও তাহলেও কিন্তু লাদাখের সিনিক বিউটি তোমার একটা সুন্দর ডিপি বানিয়েই দেবে। তো যেখানে ডিপির ঢিপি তৈরি করা যায় সেই রকম একটা জায়গায় এইরকম একটা গানের সিচুয়েশানে এইরকম একটা ভিডিও তৈরি করা হয়েছে। আমি জাস্ট আমি শকে রয়েছি ভাই, আমি কিছুতেই

0: এটা নিতে পাচ্ছি না, আমি আমি আমার মানে ফেসবুক প্রোফাইলে লিখেছিলাম যে আমি এই গানটা শুনতে চাই, সেদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এবং যেটা নিয়ে উষসী আমাকে সাংঘাতিক রকম লেগ পুল করলো, যে আমি ভেবেছিলাম তুমি কিছু বলবে, আমি আজকেই সেটা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আরে ভাই আমি কি বলবো, আমি তো বাকরুদ্ধ হয়ে গেছি, আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো
1: না। মানে ব্যাপারটা হচ্ছে দেশ সেভেনের টিজারটাও আমি দেখেছি, হ্যাঁ মানে গানটা তো ঠিক আছে, বাকিটা ঠিক আছে, বাকি কথা পরে হবে, কিন্তু যে আমাদের ছড়াকাটিংটা ছিল সেটা বলে দিই। পুজোর শুরুতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, দুর্গা পুজো শেষ হলে আসবে কালী পুজো, ভাইফোঁটা। হ্যাঁ
0: হ্যাঁ, এটা কেন
1: মানে মধুমিতা ঘোষ লিখে পাঠিয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছোট্ট করে হাততালি দেবো।
1: হ্যাঁ
0: এই যে প্রয়াস,
1: হ্যাঁ মানে এই যে মানে প্রস্তুতি, মানে প্রি প্রস্তুতি, এটার জন্য
0: আমরা ছোট্ট করে হাততালি দিয়ে দিয়েছি। ওকে, যখন 6:15 হয়ে গেছে, 16:16 হবে হবে করছে, তখনই উষসী আরেকখানা কবিতা নানা ছড়া পড়ে ফেললো।
1: হ্যাঁ আমরা বলি দিল্লি আবি দূর হ্যায়, দিল্লি দূর নেই হ্যায়, কারণ মোহাম্মদ মিরাজ দিল্লি থেকেই আমাদেরকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, পকেট ফালা পাই, ফালা না না ফালা হয়নি, পকেট ফাঁকা, ফাঁকা হলেই বুঝি পুজো এসে যাওয়া।
0: এটাও কিন্তু মনের না অন্তরের অন্তঃস্থলের কথা।
1: হ্যাঁ মানে ওই যে মানে
0: কত মানুষকে, ধরো তুমি নিজে কিছু পড়লেও না, তোমাকে কত মানুষকে কত কিছু দিতে হয় বলো তো উষসী।
1: আর আমার তো মানে পকেট ফাঁকা হয় না, ফালা ফালা হয়ে যায়, মানে পকেট ফুটো হতে হতে কোথায় যে যাকে মেসেজ আছে টুকুস করে পড়ে ফেলি। পুজো শুরু হতে বাকি এক মাস, কিনতে হবে জামা, নতুন পোশাক পরিধান করে ঘষে দেব ঝামা, খেয়ে আমিষ নিরামিষ মিলিয়ে খাদ্য ধামা ধামা, আপোষবিহীন বাঙালি চিনে নিন মামা।
0: আচ্ছা আমি প্রথমে একটু স্ট্যাটুটারি ওয়ার্নিং দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আমরা অনেকবারই কিন্তু যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ঘটনার পুনরাবৃত্তি করি, কি না আমরা বলে দিয়েছিলাম পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, এই কথাটা আমরা কতবার রিপিট করেছি, আনকাউন্টেড অবস্থায় আমরা সেটাকে ফেলে রেখে দিয়েছি,
1: তবু
0: কেন লাইনটা ভুলভাল। এবং তারপরে আমরা সবসময়তেই অনুরোধ করি দুটো লাইন লিখবেন দাদা, পরের জন কেউ সুযোগ করে দিন। সুতরাং এই যে আপনার সুযোগটা করে দিলেন না, যাই হোক ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। কে লিখেছেন যেন এটা,
1: আজকের নাম পাঠায়নি, লিখেছেন অচেনা জঙ্গলের প্রাণী।
0: অচেনা জঙ্গলের প্রাণী, আপনি না আমি এই নিয়ে কিছু বলতেই চাই না, আমার বেরোলেই তখন কি হবে বলতো, অরণ্যের প্রাচীন প্রবাদ বেরিয়ে পড়বে, দরকার নেই।
1: তবে ঘড়ির কাটা যেহেতু বলছে 6:17, সেটা আজকের মতো লাস্ট মেসেজ আমি পড়ে দিচ্ছি।

0: ঠিক আছে, আমরা নতুনদেরও সুযোগ করা মানে করতে দিই আর কি, ফটো সমেত নিজেদের ছবি এবং যা কিছু পাঠানোর পাঠিয়ে দিতে পারি। প্লিজ,
1: আমি তো ছাড়ো বলবো,
0: বলো বলো বলো,
1: পুজো শুরু হতে এক মাস বাকি, খুঁজছি নতুন জামা, জামা পরে আমি হাঁটবো, দেব না আমি হামা।
0: বেশ, এটা শুধুমাত্র উষসীর জন্য আমি বাজালাম, প্লিজ এনজয় উষসী।
1: ইয়েস।

0: कर गई चुल।
1: এইবারে করগেই চুল মানে চুল একটা ফিতে ছিল সেটার কথা কে বলবে? হ্যাঁ হ্যাঁ, যে সেই ফিতে কিনে নিও না থাকলে বাড়িতে, কারণ সামনে আসছে পুজো। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে ঘড়ির কাঁটা বলছে 6:20 হয়ে 34 সেকেন্ড, এই 6:30 তো আমরা চলে যাব, কিন্তু আমরা গেলেও 107 FM রেনবো তো অনেকে থাকবে। কারা থাকবে?
2: অ্যাবসলিউটলি, যারা হেডব্যাং করতে চাও, যারা ওয়েস্টার্ন মিউজিকের বিশাল ফ্যান, তাদের জন্য বলে রাখি সিনেম্যাজিক নিয়ে কিন্তু ফ্রম 6:30 PM অনওয়ার্ডস তুমি কিন্তু সুদীপকে শুনতে পাবে, এবং তারপরে যখন রাত আরো খানিকটা ঘনিয়ে আসবে তখন হিন্দি গান নিয়ে ইয়েস রিঙ্কু প্রসাদ থাকবে তোমার সঙ্গে। অ্যান্ড ইয়েস, আমাদের এই যে তোমার সাথে লাভের একটা সম্পর্ক, শুক্রবার মানে ভালোবাসা, এবং এই লাভ জাংশনে আজকে তোমাদের সঙ্গে থাকবে সুনন্দা এবং বিহঙ্গী। হ্যাঁ, ভালোবাসা নিয়ে এই যে তোমাদের নানান রকম জীবনে ঘটনা ঘটে যায় তা নিয়ে কিন্তু 1500 শব্দের মধ্যে আমাদের একটা হ্যাশট্যাগ লাভ শর্টস বলে একটা বিষয় পাঠাতে পারো। ওই অনেকটা গল্পের মতো সেখানে 3টে কিংবা hardly 4টে ক্যারেক্টার রেখো, এবং তোমার জীবনে এই যে ঘটে যায় যে সমস্ত ভালোবাসার ঘটনার পকেট, সেগুলো কিন্তু তুমি ডেফিনেটলি দিতে পারো। আপাতত থাকছে গান, তাই না?
1: হ্যাঁ, মানে আমরা একটু রং টং দিই, মানে চারপাশটা যত রঙিন হবে ভালোবাসাও তো তত রঙিন হবে, আর ভালোবাসার কথা জানিও, আর আপাতত ভালোবাসার রঙে ভরে উঠুক।

0: 107FM রেইনবো আর সেখানে এই শেষ মুহূর্তে একজন মানুষের কথা এমন মনে পড়ছে, যখন তিনি গান গাইতেন কিংবা যখন গান অ্যারেঞ্জ করতেন সবটাই কিন্তু আমাদের কাছে ওই মাটির গন্ধটা নিয়ে আসত। হঠাৎ করেই তার চলে যাওয়া, কিন্তু এই চলে যাওয়ার গল্পটা কিন্তু আজকের নয়। আজকে তার জন্মদিন এবং তাকে আমরা সেইভাবেই মনে রাখি। কালিকাদা কালিকাপ্রসাদ এবং তার তৈরি করা দোহার এখনও পর্যন্ত কিন্তু নানান জায়গায় এমনকি বিদেশেও পারফর্ম করছে, এবং সেখানে আমরা কিন্তু শুধুমাত্র কালিকাদাকে যে শুধু অনুপস্থিত বলে মনে করছি তা নয়, তিনি সবসময়তেই আমাদের মধ্যে আছেন। যখন ওই ধ্রিমি ধ্রিমি আওয়াজটা হয় না ঢোলের, তখন মনে হয় আছেন তিনি, সঙ্গেই আছেন।
1: একেবারেই তাই, আমরা এই কারণে এই কথা এবং এই গানটা একদম চলে যাওয়ার সময়ই রেখেছি, যাতে যাওয়ার সময় আমরা একটু তোমাদেরকেও ভিজিয়ে দিয়ে যেতে পারি। কালিকাপ্রসাদ মানেই কিন্তু একটা মাটির টান, গানের টান, এবং ইনারা না কোথাও যান না, গানের মধ্যে মিশে থাকেন। তাই জন্য আজকে মহুয়া আর উষসী যেতে যেতে এই গান রাখলো তোমার জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরানের রাষ্ট্রপতি এবং আবুধাবির যুবরাজের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছে তিনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। অতিবৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর ওপর নবনির্মিত ব্রেইলি সেতুর কোনো ক্ষতি হয়নি বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব আজ নবান্নে সাংবাদিকদের বলেন, জুলাই মাসের শুরুতে নির্মিত এই সেতু এখনও অক্ষত রয়েছে। সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে এবং যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানিয়েছেন। মুর্শিদাবাদে গঙ্গা নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে। ইতিমধ্যে ধুলিয়ান, নিমতিতা, শামশেরগঞ্জে লাগাতার বৃষ্টি ও নদীর জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে ফরাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে স্মৃতিভ্রংশ বা অ্যালঝাইমার্স রোগের বিষয়ে সতর্কতার বার্তা দিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অহেতুক মেজাজ হারানো, সন্দেহ প্রবণতা, আচরণের অস্বাভাবিক পরিবর্তন, ব্যক্তিত্ব বদলে যাওয়া, এরকম একাধিক লক্ষণ ক্রমাগত প্রকাশ পেলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং এই রোগটি নিশ্চিত করার জন্য কি করণীয় তা নিয়ে বিশদ আলোচনা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলে পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অন্যায্য পারিশ্রমিকের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন এক নামী ফুড ডেলিভারি সংস্থার কর্মীরা। আজ থেকে শুরু হওয়া এই কর্মবিরতির জেরে শিল্পাঞ্চলে অনলাইন খাদ্য সরবরাহ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান এবং আবুধাবির যুবরাজের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে পৌরোহিত করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত যে শিক্ষকরা টেট উত্তীর্ণ নন তাদের সেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর আর স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে চিঠি পাঠিয়েছে। মালদার মানিকচকের ভূতনিতে ভয়াবহ বন্যায় আরও একজন প্রাণ হারিয়েছেন। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় রতুয়া, মানিকচক, কারিয়াচক সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালে তারা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। বাংলা আন্তঃরাজ্য সিনিয়র সিএইচএম ট্রফি ক্রিকেটের চ্যাম্পিয়ন পুদুচেরিতে আজ তাদের শেষ ম্যাচে বাংলা হিমাচল প্রদেশকে 7 উইকেটে হারিয়ে দেয়। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সে ইস্টবেঙ্গল আজ তাদের প্রথম ম্যাচ ড্র করেছে। ইস্টবেঙ্গলে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বে প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তাদের বিমানবন্দরে স্বাগত জানান। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমাও আজ ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। চেনির মোকিতে আজ সেমিফাইনালে ভারত 3-1 গোলে মালয়েশিয়াকে হারিয়ে দেয়। অধিনায়ক আনমোলিকা দুটি গোল করেছেন, অপর গোলটি করেন সুখবিন্দার সিং। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Tumi shuncho, Love Junction. Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow Day.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়েল, 107 FM রেইনবোতে তুমি রয়েছো আজকে লাভ জাংশনে। আর শুক্রবারের রাত মানেই তো ভালোবাসার রাত। ভালোবাসার রাতে আমরা একটুখানি ভালোবাসার কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি তোমার জীবনে তোমার ভালোবাসা ভালো আছে তো। আর এই মুহূর্তে তুমি কিন্তু আমাদের শুনতে পাচ্ছ আমাদের অ্যাপে। হ্যাঁ, নিউজ অন AIR অ্যাপ রয়েছে, সেটার কথা তোমরা অনেক আগে জেনেছো, আমরা বহুবার বলেছি, সেই অ্যাপেই মুহূর্তে আমাদের শুনতে পারছো। আর আজকে আমরা কে রয়েছি সেটা তো বলাই হয়নি।
2: এক্স্যাক্টলি, আজকে রয়েছে সুনন্দা, আর রয়েছে বিহু। ইয়েস, আর শুক্রবারের রাতে জেনারেলি যা হয় লাভ জাংশনে, যারা প্রথমবার শুনছো তাদের জন্য আরেকবার বলে দিই, আমাদের লাভ জাংশন পুরোটাই তোমাদের জীবনের ভালোবাসা সংক্রান্ত নানান ধরনের আপস অ্যান্ড ডাউনস বা কোনো ঘটনা যেটা তোমরা শেয়ার করতে চাও, নির্দ্বিধায় আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। কোনো সমস্যায় পড়েছো, হয়তো কাউকে বলতে পারছো না, ডোন্ট ওয়ারি, আমরা আছি 9903653992। আরও একবার বলে দিই 9903653992, সেই চেনা পরিচিত নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আর শুধুমাত্র যে প্রেম বা ভালোবাসা সংক্রান্ত মেসেজই করতে পারো তা নয়, যদি কিছু বলার ইচ্ছা হয়, উইকেন্ডে যদি মনে হয় সুনন্দা বিহুর সঙ্গে একটু আড্ডা দিয়ে আসছি, তাহলেও কিন্তু সেটা করতে পারো।
1: অ্যাবসলিউটলি, আরও একবার মনে করিয়ে দিই 9903653992, তোমার ভালোবাসার কনফেশনসগুলো শোনার জন্য বিহু আর সুনন্দা কিন্তু আজ বসেই আছে। তবে এমনি এমনি শুনবো না, তোমার জন্য থাকবে মন মাতানো কিছু গান। তাই এই ভালোবাসার গানটা দেখো তো, তোমার আর তোমার ভালোবাসার মানুষটির পছন্দ হয় কিনা।

0: বেল ঘড়ি কাটা বলছে এখন 9:15, তোমরা শুনছো লাভ জাংশন। আর শুক্রবারে রাত মানে ভালোবাসা নিয়ে অনেক কথা, অনেক আড্ডা। আর একটা কথা, অনেকেই ভাবতে পারো যে রেডিও খুললে কেন বিহু আর সুনন্দাকে শোনা যাচ্ছে না, তার কারণ হলো আমাদের কিছু প্রি কমিটমেন্ট থাকে, আমাদের সরকারি কিছু অনুষ্ঠান থাকে, সেই কারণে সেগুলোকে আগে প্রায়োরিটাইজ করা উচিত। তবে আমরা আছি, নিউজ অন এয়ার যে অ্যাপ রয়েছে সেখানেই কিন্তু বিহু আর সুনন্দাকে তোমরা শুনতে পাবে। এছাড়াও রাত 11টার পর থেকে একটু রেডিওটা টিউন ইন করো, কারণ সেখানে আবার আমরা ফিরে আসব, তাই তো?
1: একদমই তাই, ফিরে তো আসবো। তবে এই মুহূর্তে তোমাদের অনেকগুলো মেসেজেস কিন্তু আমাদের হাতে ইতিমধ্যে পৌঁছে গেছে। হ্যাঁ ঠিক আছে, অন এয়ারে না শুনতে পেলে কী হলো, অ্যাপে যারা শুনছো তারা কি তাদের মনের কথা, স্পেশালি তোমাদের ভালোবাসার কথা আজকে একটুখানি শেয়ার করবে? না অবশ্যই করবে। এমনই একটি মেসেজ এসছে, তবে হ্যাঁ পড়তে গিয়ে যেটা দেখলাম তুমি তোমার নামটা উল্লেখ করনি, শুধু এইটুকু লিখেছো যে আমি যাদবপুর থেকে বলছি। সুনন্দা বিহু, তোমাদের লাভ জাংশন আমি এর আগেও শুনেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। জানো আজকে একটা এমন কথা শেয়ার করতে ইচ্ছে করছে তোমাদের সঙ্গে যেটা আমি কখনো কাউকে বলিনি, ভয়ও হচ্ছে, প্রথমবার বলছি তাও আবার অন ইয়ার, আমি জানি না কে আমাকে কীভাবে নেবে। তবে প্রায় আজ থেকে 1.5 বছর আগে একজন মানুষের সঙ্গে আমার হঠাৎ পরিচয় হয়েছিল। হ্যাঁ কাজের সূত্রেই পরিচয়টা হয়েছিল, আমরা একই জায়গায় কাজ করতাম, তিনি আমার সিনিয়র ছিলেন। হঠাৎ করে জানি না কেন জীবনের সেই সময় একটা এমন ফেজে আমি ছিলাম যখন আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার মনোমালিন্য চলছিল, সে আমাকে ডিচ করেছিল, একটা পকোপাই সম্পর্ক ছিল আমাদের মধ্যে, না সে আমাকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল আর না সে এই সম্পর্কটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। তো সেই অবস্থাতে আমার মনটা একেবারেই জায়গায় ছিল না, আমার মাথাও জায়গায় ছিল না, আমার না সেই সময় একজন বন্ধুর প্রয়োজন ছিল, ভীষণভাবে মনের কথা বলার ইচ্ছে হতো কিন্তু কাকে বলবো, তেমন কোনো বন্ধু তো আমার কাছে নেই। তো আমার সেই সিনিয়রের সঙ্গে কথায় কথায় বেশ ভালো বন্ধুত্ব হলো, আমি জানি না কীভাবে সেই বন্ধুত্ব দেখতে দেখতে একটা প্রণয় সম্পর্কে পৌঁছে যায়, যাকে বলে প্রেম বা ভালোবাসা। কিন্তু সেই প্রেম বা ভালোবাসায় খুব একটা আনন্দ ছিল না, কারণ সেই মানুষটি অন্যদিকে কমিটেড ছিল, সেও হয়তো আমারই মতন একজন বন্ধু খুঁজছিল, আর সেই সন্ধানে আমরা একে অপরকে পেয়েছিলাম। বন্ধুত্ব অবধি বিষয়টা সত্যি ভালো ছিল, যদি আজও সে আমার বন্ধু থাকতো তাহলে হয়তো মন খুলে আজও কথা বলতে পারতাম। কিন্তু সেই সম্পর্কটা বন্ধুত্ব আর ভালোবাসার ঠিক মাঝখানে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গিয়েছিল যেখানে আমরা জানি আমাদের ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই একসঙ্গে, কিন্তু আবার সেটাও জানি যে দুজন থেকে দুজন যদি আলাদা হয়ে যায় তাহলে হয়তো জীবনে অনেক কিছু হারিয়ে ফেলব। প্রেম বা ভালোবাসার সেই তথাকথিত প্রপোজাল আমি কখনো পাইনি, না আমি কখনো তাকে করেছি, কিন্তু তারপরেও মনে মনে ভালোবাসার একটা জায়গা রয়েই গেছে। তার সঙ্গে রয়েছে একটুখানি দুঃখ, নিজের প্রতি অভিমান, কারণ আমার মনে হয়েছিল আমি তৃতীয় ব্যক্তি হিসেবে কারোর জীবনে ঢুকে পড়েছি। হ্যাঁ যদিও আমি তার সঙ্গে আর দীর্ঘ পথ চলিনি, যখন নিজে রিয়েলাইজ করতে পেরেছিলাম যে সম্পর্কের মানেটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, তখন নিজের থেকে সরে গিয়েছিলাম। আজ আমি সত্যি একা, কিন্তু তারপরেও মনের মধ্যে না একটা গভীর শান্তি আছে, কারোর জীবন কারোর ঘর সেটা তো আমি ভাঙিনি। হয়তো খানিকটা সময় আমার মনটা ভেঙেছে, হয়তো খানিকটা সময় আমি কষ্ট পেয়েছি, কিন্তু তারপরেও জীবনের একটা বড় ধাক্কা, আমি এভাবেই শান্তি নিয়েছি।
0: খুবই ভালো, মানে অনেকটাই বড় মেসেজ, তবে ভীষণই পজিটিভ একটা মেসেজ এত কষ্টের মধ্যেই। তোমার আগামী জীবন খুব ভালো হোক, এটাই আমাদের সকলের কাছে প্রার্থনা থাকবে। 9903653992 পরের মেসেজটা যে করেছো, জানি না এই মেসেজটা লাভ জাংশন

উপযুক্ত কিনা, হয়তো কিছুটা চুপ কথার মতো হয়ে যাবে, তবুও লিখছি। বেশ শুনি। সত্যি আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না, লড়াইটা এবার নিজের সঙ্গে। কারোর সঙ্গে ওভার থিঙ্কিং আমাকে শেষ করছে বুঝতে পারছি, কিন্তু তার দেওয়া পাস শ্রমগুলো থেকে কি করে বের হব? অনেক চেষ্টা করছি ভালো থাকার, কিন্তু ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছি। বাইরে থেকে দেখলে সবাই ভাববে আই এম দ্য হ্যাপিয়েস্ট।

0: করছে, রেস্টলেসনেস ফিল হচ্ছে। আমি কি সত্যি এতটা উইক যে নিজেকে সামলাতে পারছি না? কিসের ভ্যালিডেশন চাইছি বুঝতেই পারছি না। আমি তো এমনটা ছিলাম না কখনো। নাম লিখেছে, লোকেশনও লিখেছে, তবে অনেয়া সেটা পড়তে নিষেধ করেছে। আর যদি তোমরা চাও যে তোমাদের আইডেন্টিটি বলা হবে না, তাহলে ডেফিনেটলি সেটাকে আমরা সম্মান করি, তাই এখানেও তোমার নামটা অনেয়ার পড়ছি না। প্রথমেই সুনন্দা কিছু বলবি? আচ্ছা, প্রথমেই যেটা বলবো যে আমি না সবার আগে বলবো যে আমি জানি না এক্স্যাক্টলি তোমার লাইফে কী হচ্ছে, তবে তোমার ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশন এবং এত ভারী ভারী কিছু শব্দ দেখে যেটা আমার প্রথমেই মনে হয় হলো, প্লিজ আগে একটু শান্ত হয়ে এই সিচুয়েশনটা ওভারকাম করতে কনসাল্ট আ সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট। বারবার করে বলবো, আমাদের একটা ট্যাবু রয়েছে এখনও সমাজে, আমরা ভীষণভাবে এই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটাকে একটা কীরকম একটা অন্যভাবে দেখি, এবং কোট আনকোট পাগলের ডাক্তার, পাগলের কাছ ডাক্তারের কাছে যাব, লোকে কী ভাববে, এইগুলো নিয়ে আমরা অনেক কিছু বলে থাকি। তো আমার মনে হয় তুমি যখন নিজের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পেরেছো, তার মানে তুমি এখনও একদম মানে কী বলবো মানে শেষ সীমায় পৌঁছে যাওনি। তোমার মধ্যে সেই সেন্সেসগুলো আছে যাতে করে তুমি বুঝতে পারছো যে সামথিং ইজ রং। আর দেখো, জীবনে যাই হোক না কেন, জীবনে নিজের থেকে কখনো মানে বেশি ইম্পর্টেন্ট আর কেউ হতে পারে না। আমি ছোট থেকে, যবে থেকে আমি জাবু হিমের দেখেছি, আমি ওই গীতের ওই লাইনটা ম্যায় আপনি ফেভারিট হু ভীষণভাবে বিশ্বাস করি। পৃথিবীতে তোমাকে কষ্ট দিতে বহু মানুষ আসবে, বহু মানুষ তোমাকে ঠকিয়ে চলে যাবে, অনেক কিছু আশা করবে কিন্তু কিছুই মিলবে না বিপরীতে। তবু একটা কথাই বলবো, দিনের শেষে ওই মানুষগুলোর কিন্তু কিচ্ছু যায় আসবে না, তোমার ভালো থাকাটা একেবারে তোমার কাছে। তুমি কিভাবে ভালো থেকে তোমাকে যারা ভালোবাসেন তাদেরকে ভালো রাখবে সেটাও তোমার কাছে। প্রথমত সাইকোলজিস্ট কনসাল্ট করো, আর সেকেন্ডলি উঠে দাঁড়াও, তাকে দেখিয়ে দাও তাকে ছাড়াও তুমি ভালো থাকতে পারো।
1: আর এই ভালো থাকার গল্পটা আজ থেকে শুরু করো। বিহু যেটা বললে একেবারে সত্যি কথা যে তোমার এখন একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের দরকার। তবে আমি বলবো কি জানো তো, এইখানে তুমি না এই বিষয়টাকে নিয়ে বাইরে বলতে যেও না। হ্যাঁ, আমি অনিয়ারে কথাটা বলছি, তোমার যদি মনে হয় সত্যি সত্যি আমাদের কথা শুনে তুমি একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করবে, তাহলে প্রথমত তুমি নিজেই যাও। এমন নয় যে তোমাকে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে বা কাউকে বিষয়ে কথা বলতে হবে, কারণ তোমার ভেতরে যদি থাকে যে তুমি যাদের মাঝখানে আছো বা তোমার যারা সার্কেলে রয়েছে তারা যদি বিষয়টাকে অন্যভাবে দেখে, অন্যভাবে মিন করে, একটু ট্যাবও করে, তাহলে তোমার আঘাত লাগবে আরও বেশি, তুমি আরও সেখানটায় জড়িয়ে যাবে, তাহলে তুমি কাউকে বলো না। দেখো, জীবনে একটা সময় আমাদের একা যুদ্ধ করতে হয় সবার, সেটা কখনো কখনো ছোটোবেলা থেকে করতে হয় কারুর কারুর ক্ষেত্রে, আবার কারুর কারুর ক্ষেত্রে দেখবে জীবনের ঠিক মধ্যাহ্নে, আবার কারুর সেই সংগ্রামটা হয় একেবারে জীবনের সায়াহ্নে। তো কখন কার জীবনে সেই সংগ্রামের সময়টা আসবে আমরা কেউ জানি না, তাই সেইখানে সেই ব্যাটেল ফিল্ডে তোমাকে কিন্তু স্টিক ব্যাটেলে পার্টিসিপেট করতেই হবে, দাঁড়িয়ে থাকতেই হবে। জীবনটা ওরকমই, আপস অ্যান্ড ডাউনের মাঝখানে তো যাবে, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে নিজেকে ভালোবেসে নিজেকে ভালো রাখার যে সমস্ত রাস্তা তুমি খুঁজে পাচ্ছ, সেই রাস্তাগুলোকে আঁকড়ে ধরো, সেই রাস্তাগুলোতে হাঁটা আজ থেকেই শুরু করো, আর দেরি করো না প্লিজ, কারণ আমার মনে হয় অনেকটাই দেরি করেছি আমরা আমাদের জীবনে। যখন বুঝবো যে জিনিসটা আমার জন্য ভালো নয় আর এই জিনিসটা আমার জন্য ভালো, আমার মনে হয় ঠিক তখন থেকে আমাদের যাত্রাপথ শুরু করা খুব দরকার। তাই তুমি আর দেরি করো না, তুমি আজ থেকেই চেষ্টা করো নিজের মতন করে ভালো থাকার। আর আরেকটা বিষয় খুব কঠিন জানো তো, খুব বাস্তব, কেউ না তোমার হাতে তুলে কিচ্ছু দেবে না, যা করতে হবে তোমাকে নিজের জন্যে নিজেকেই করতে হবে। আর যে গেছে তাকে যেতে দাও, তুমি তো আছো, একবার না হয় নিজেকে ভালোবেসে দেখো ভালোবাসাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, বিহু, ইন্দ্রাণী ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস হ্যালো পার্টনার।
1: হ্যালো, হ্যাঁ আপনি কত দূর? হ্যালো
2: ম্যাডাম, বাইরে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে খুব জ্যাম, টাকাটা একটু বাড়িয়ে দিন না।
1: কি মুশকিল, আপনি এমনিতে বেশি নিচ্ছেন দাদা, আর কত বাড়াবো বলুন তো?
2: অনেকটা রাস্তা ম্যাডাম, ওখান থেকে প্যাসেঞ্জার পাবো না। ঘড়ির টাইমটা দেখুন, এত রাতে আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে।
3: হিয়া বুঝতে পারছে না কি করবে, রিয়ালিটি শো এর অডিশন শেষ হতে হতে এতটা সময় লেগে যাবে বুঝতে পারেনি। এখন আকাশ ছোঁয়া রেট বলছে ক্যাব ড্রাইভার, রাস্তাটা একদম ফাঁকা, পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার কোনো স্কোপ নেই বললেই চলে। দরাদরি করা চলল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্যাব ক্যান্সেল হয়ে গেল হিয়ার। টাকা পেলেও এত রাতে এতটা দূরে যাবে না ড্রাইভার, খুব ভয় লাগছে। এবার দুটো ছেলে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে ওকে স্টেয়ার করছে। হিয়া ভাবল,
1: হাঁটা লাগাবো? না না, এতটা রাস্তা কোথায় যাব আমি? উফ, ভালো করে কিছু চিনি না, এবার কি করব? ছেলেগুলো সুবিধা লাগছে না একটু।
3: হিয়া হাঁটতে শুরু করেছে, ভয় করছে বলে মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। ওর সন্দেহ ভুল নয়, সেই ছেলে দুটো ওর পিছন পিছন হাঁটছে। অসম্ভব জোরে হাঁটতে শুরু করলো হিয়া, এর আগে কখনো এমন সিচুয়েশনে পড়তে হয়নি ওকে। কাঁপা কাঁপা হাতে এখনো চেষ্টা করে যাচ্ছে যদি কোনো ক্যাব বুক করা যায়। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরালো সামনে আসা একটা গাড়ির জ্বলতে থাকা হেডলাইটের আলোয়। হিয়া প্রায় গাড়িটার সামনাসামনি গিয়ে পড়েছে বলে গাড়িটা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল।
1: এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন প্লিজ, আমাকে কোনো একটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত একটু পৌঁছে দিন না, দুটো ছেলে আমাকে কনস্ট্যান্টলি ফলো করে চলেছে, আর দেখুন না কোনোভাবে ক্যাবই পাচ্ছি না, কেউ অ্যাকসেপ্টই করছে না।
3: গাড়ির কাঁচটা নামিয়ে রাহুল বলল,
4: আচ্ছা ঠিক আছে, ওকে এরলে অ্যাকসেপ্ট নিয়ে উঠে আসুন।
3: ছাতাটা বন্ধ করে হুড়মুড় করে রাহুলের গাড়িতে উঠে সামনের সিটে বসল হিয়া। আধ ভেজা অবস্থায় এভাবে একজন অপরিচিত যুবকের গাড়িতে ওঠার সময় ওর কোনো সংকোচ কাজ না করলেও কিছুক্ষণ পর খানিকটা দম নিয়ে হিয়া বলল,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার সিটটা ভিজে গেল।
4: আরে ইটস ওকে, আচ্ছা আপনি কোথায় যাবেন সেটা কিন্তু এখন আমি জানি না, চাইলে সেখানে আমি নামিয়ে দিতে পারি, কারণ এত রাতে কোনো বাস বা ট্যাক্সি পাবেন বলে তো মনে হয় না।
1: ও আসলে এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম, মাথাটা কিছুতেই কাজ করছিল না, আমি অনেকটা দূরেই যাব, আপনার অসুবিধা হবে।
4: দেখুন, আপনার সঙ্গে আমার এখানেই প্রথম আলাপ, এবার আপনি কোথায় থাকেন আমি জানি না, আবার আমি কোথায় থাকি আপনি জানেন না, আমার নামও আপনি জানেন না, আপনার নামও আমি জানি না, তাহলে আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনার কোনো ধারণা থাকার কথা আদৌ আছে কি?
3: একটু শান্ত হয়ে হিয়া বলল,
1: বামুনঘাটা, আর আমরা এখন আছি হাওড়ায়, আমার নাম হিয়া, হিয়া মজুমদার, ওখানে এসেছিলাম একটা গানের শো এর অডিশন দিতে।
4: ওকে, আমি রাহুল সেনগুপ্ত, বাড়ি কসবা, বাবা মা আজ বৈষ্ণোদেবী দর্শনে বেরোলো তাই স্টেশনে ছাড়তে এসেছিলাম, আর কসবা থেকে বামুনঘাটা এমন কিছু দূরে নয়, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, শুধু আমাকে এক্স্যাক্ট লোকেশনটা দেবেন, ঠিক আছে?
3: হিয়া রাহুলকে ওর বাড়ির লোকেশনটা মোবাইলে অন করে দিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, হিয়া বুঝতে পারছে রাহুল একটু মেজাজি স্বভাবের, কোন কথার কি মানে বের করে ভগবান জানে, তাই কি কথা বলবে কিছুতেই বুঝে উঠতে পারছে না হিয়া। এদিকে বাইরে বৃষ্টি আর গাড়ির ভেতরের এই অদ্ভুত নীরবতা, খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা। শুধু একটা বিষয়ে সে নিশ্চিন্ত, শহরের রাস্তায় এখনো ভালো মানুষেরা ঘুরে বেড়ায়। বিপদে পড়লে এখনো মানুষের ওপর বিশ্বাস করা যায়। ফোন বাজলো হিয়ার।

0: আসছি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি পেয়েছি, তুমি চিন্তা করো না একদম, এই তো আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ রে বাবা, ক্যাব পেয়েছি, কোনো অসুবিধা হয়নি, বললাম তো। শোনো, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন, আমি আসছি।
1: মাকে সত্যি কথাটা বললেন না কেন?
0: একজন অপরিচিত যুবকের গাড়িতে লিফট পেয়েছি শুনলে চিন্তা করতে পারে, তাই।
1: আচ্ছা, তো মানে ক্যাব ড্রাইভার কি আপনার খুব পরিচিত হতো যে আপনার বাড়ির লোক একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারতো?
0: আপনি কি পরিচিত অপরিচিত সবার সঙ্গে এভাবেই কথা বলেন?
1: এক্সকিউজ মি,
0: আপনার সঙ্গে আমার পরিচয় এখনো পর্যন্ত 20 মিনিট মতো হয়েছে। হয়তো আপনি কোনো কারণে রেগে আছেন, তাই একজন অপরিচিত অসহায় মহিলার সঙ্গে কোন ভঙ্গিতে কথা বলতে হয় সেটা আপনার খেয়াল নেই।
1: না না, আপনি কিন্তু আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলছেন, এটা ঠিক হচ্ছে না।
0: হ্যাঁ, তা কিছুটা তুলছি বই কি, ইনফ্যাক্ট আমার তো বেশ ভয় লাগছে আপনার সঙ্গে কথা বলতে, এখনো পর্যন্ত কোনো সহজ কথার সহজ উত্তর আপনার থেকে পেলাম না।
1: দেখুন, একজন অপরিচিত অসহায় মহিলাকে এত রাত্রে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি, তাও কোনো রকম অসভ্যতা না করে, তারপরেও যদি আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আমাকে আপনার কৃতজ্ঞতা বোধ নিয়েও প্রশ্ন তুলতে হয়, বুঝলেন?
0: এই শুনুন, কখনো কাউকে সাহায্য করলে ঢাক পেটাবেন না, এটা ভালো অভ্যেস নয়। তাও যদি আমার দিক থেকে কখনো আপনাকে সাহায্য করার স্কোপ পাই, নিশ্চয়ই করব, ধার রাখবো না।
2: রাহুল এবার কোনো উত্তর দিল না, ও জানে ওই রকমই মিষ্টি মিষ্টি কথা বলা ওর ধাতে নেই, তাই বলে একটা অপরিচিত মেয়ে ওর মুখে মুখে এরকম সপাটে জবাব দেবে এবং ওকে সেটা সহ্য করতে হবে, সেটাও কিন্তু ওর ধাতে নেই। হিয়া ওদিকে ভয় কাটিয়ে বেশ খানিকটা কনফিডেন্স গ্যাদার করেছে, কারণ রাহুল চুপ করে গেছে। হিয়া বলল,
0: আপনার গাড়িতে গান চলে না?
1: হোয়াট
0: গান? গান মিউজিক সিস্টেম নেই?
1: না, ড্রাইভ করতে করতে গান শোনার ব্যাপারটা আমি একেবারে ইউজড টু নই।
0: চালান না প্লিজ, খুব বোরিং লাগছে, এখনো প্রায় 50 মিনিটের রাস্তা।
2: গান চালিয়ে দিল রাহুল।

0: আচ্ছা, আপনি ওই গানের অডিশন দিতে গেছিলেন এটা বললেন না? আপনি কি প্রফেশনাল সিঙ্গার?
1: না, ওই আর কি, বহুদিন শিখছি, এবার একটু মঞ্চে গাওয়া দরকার।
0: দরকার না, প্যাশন,
1: দুটো আলাদা নাকি? প্যাশন ফুলফিল করাটা কি দরকারের মধ্যে পড়ে না?
0: গায়িকা না হয়ে কোর্টের অ্যাডভোকেট হলে পারতেন। মুখে মুখে তর্ক করতে আপনার জুড়ি মেলা ভার। জীবনে স্ট্রাগল করেছেন কখনো?
1: নট রিয়েলি। কেন বলুন তো?
0: স্ট্রাগল করলে বুঝতেন যে দরকার আর প্যাশন কখনোই এক জিনিস নয়।
1: এত কঠিন কথা বুঝি না, লাইফে একটা ব্রেক দরকার, এটুকুই বুঝি।
2: সাংঘাতিক ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা।
1: কি হলো?
0: জাস্ট আ সেকেন্ড।
2: কয়েকবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃষ্টি মাথায় করেই গাড়ি থেকে নামলো রাহুল। মিনিট দশেক পর গাড়িতে উঠে এসে বলল,
0: টেকনিক্যাল প্রবলেম, আমার পক্ষে এই গাড়ি এখন স্টার্ট করা পসিবল নয়। আমরা এখন কসবার কাছাকাছি আছি, তো আমি ফোন করে দিচ্ছি, আমার চেনা লোক আছে, এসে ঠিক করে দেবে।
1: তাহলে আমি বাড়ি কিভাবে পৌঁছাবো?
0: দেখুন ম্যাডাম, দায়িত্ব যখন নিয়েছি সেটা ফুলফিল করব। ডোন্ট ওরি, চলুন বেরিয়ে আসুন।
1: এখন কোথায় যাব? দেখছেন না বৃষ্টি কমেনি?
0: উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, আমার ডিনার হয়নি, আপনারও তো হয়নি নিশ্চয়ই। চলুন কিছু খেয়ে নেবেন, চলুন।
1: এতটা দরকার ছিল না কিন্তু, সিরিয়াসলি।
0: দেখুন, আপনার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। চলুন চলুন বেরিয়ে আসুন, আসুন।
2: মানুষটা রুট দেখায় কিন্তু আসলে রুট নয়। রাহুলের চরিত্র নিয়ে আরও একটু গভীরে পৌঁছল হিয়া। রেস্টুরেন্টে বসে হিয়াকে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে বলল রাহুল। খাবার আসতে বেশি সময়ও লাগলো না। খেতে খেতে রাহুল বলল,
0: তো আপনার অডিশন কেমন ছিল?

0: ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু তারপর এমন নার্ভাস হয়ে গেলাম যে সেকেন্ড রাউন্ডটা আর।
1: নার্ভাস কিসের জন্য? মানে গানটা তো আপনি মন্দ গান না যেটুকু শুনলাম আর কি।
0: এরকম মন চেয়ে প্রথমবার মুম্বাই থেকে লোকজন এসেছে অডিশন নিতে, চারপাশে এত ক্যামেরা। শুনলাম সেকেন্ড রাউন্ডে ইনস্ট্রুমেন্টের সঙ্গে গাইতে হতো, সব দেখে শুনে আমার সেন্স কাজ করেনি।
1: দেখুন, যে কোনো বড় কিছু করতে হলে স্পটলাইট আপনার উপরেই থাকবে, এটাকে পাত্তা দিলে আপনি এভাবেই হেরে যাবেন। কিন্তু আপনার কাজ ছিল গান গাওয়ার, অন্য কিছু নিয়ে চিন্তা করা নয়।
2: বৃষ্টি অনেকটাই থেমেছে। হিয়া বলল,
0: মেকানিক কি এসেছেন?
1: হ্যাঁ, এসে গেছে, ও কাজও করছে।
0: একবার একটু ফোন করে জিজ্ঞেস করুন না।
2: হিয়ার কথা মতো মেকানিককে ফোন করে রাহুল জানতে পারলো যে গাড়িটা ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল রাহুল। হিয়া শেয়ার দিতে চেয়েছিল, কিন্তু রাহুল শোনেনি। গাড়ি চলল হিয়ার বাড়ির উদ্দেশ্যে।
0: এখান থেকে লেফট, লেফট নিন।
1: আপনার কি এখনো আমাকে বিশ্বাস নেই নাকি?
2: হিয়ার খেয়াল হলো যে রাহুলকে জিপিএস লোকেশন ও নিজেই খুলে দিয়েছিল। কিছুটা লজ্জিত হলো হিয়া।
0: আসলে তা না, যতই হোক জায়গাটা আপনি চেনেন না তাই।
2: দেখতে দেখতে হিয়ার বাড়িতে এসে থামলো গাড়িটা। হিয়ার কথায় বাধ্য ছেলের মতো হিয়ার সঙ্গে ওদের বাড়িতে গেল রাহুল। হিয়ার মা দরজা খুলল। হিয়া সবটা জানালো। হিয়ার মা বলল,
3: এত কিছু হয়েছে আর মেয়েটা আমাকে সম্পূর্ণ লুকিয়ে গেছে। দেখো, তোমাকে আমি তুমি করেই বললাম, কিছু মনে করলে না তো? ওর বাবা তো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওষুধ খায় তো।
1: আরে না না মাসিমা, এতবার ধন্যবাদ দেবেন না। আসলে ওই সময় আমার যেটা সঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি জাস্ট।
3: অনেক রাত হয়েছে, বাড়িতে নিশ্চয়ই বাবা মা চিন্তা করছে তোমার। তাও তুমি এক কাপ চা খেয়ে যাও অন্তত।
1: হ্যাঁ, তা ঠিকই বলেছেন, আসলে বাবা মা একটু চিন্তা করছে বটে। আমি বাবাকে মেসেজ করে দিয়েছিলাম যে আমার ফিরতে একটু রাত হবে, কল করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না।
2: রাহুলের কথাগুলো শুনে অবাক হলো হিয়া। মনে মনে ভাবল,
0: বাবা মা বাড়িতে? ও যে বললো বৈষ্ণোদেবী দর্শনে গেছে, তাই হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল। কি হলো ব্যাপারটা? শুনুন, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে।
1: আমি জানি আপনি আমার থেকে কি জানতে চাইছেন। তখন আমি মিথ্যে বলেছিলাম, আমি বাবা মাকে কোথাও পৌঁছে দিতে যাইনি, বরং আমি সেই অডিশন থেকেই ফিরছিলাম যে অডিশনে আপনি পার্টিসিপেট করতে গেছিলেন।
0: মানে এক মিনিট, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে।
1: ম্যাডাম, গুলিয়ে যাওয়ার তো কিছু নেই। আপনি গাড়ির পিছনের সেটটা খেয়াল করেননি, করলে লক্ষ্য করতেন যে ওখানে একটা গিটার রাখা ছিল। গানকে প্রফেশন করব সেটা আমার বাড়ি থেকে কেউই কোনোদিন ভাবতে পর্যন্ত পারেনি। অগত্যা গান টান ছেড়ে দিয়ে ওই বাবার চাপে বাবার বিজনেসে জয়েন করে রাজপুত্র সেজে রাজ্যপাট সামলাচ্ছে, এবার বুঝলেন?
0: আমাকে মিথ্যে বললেন কেন তাহলে? সত্যিটা জানালে আপনার কি এমন ক্ষতি হতো?
1: ওই যে, আপনি অপরিচিত, আপনাকে না চিনে না জেনে নিজের গোপন কথা বলবো কেন?
0: গোপন কথা?
1: বাবা জানে যে আমি কোম্পানির জন্য ম্যাটেরিয়ালস এর খোঁজে গিয়েছিলাম, এখনো সেটাই জানে। যদিও সত্যিটা জানতে পারলে হয়তো আমাকে একেবারে ত্যাজ্য পুত্রই করে দেবে।
0: আপনি তো দেখছি দেয়া নেওয়ার উত্তম কুমার, তা আপনার সিলেকশন হয়ে গেছে?
1: না না, আরে অত সোজা নাকি? বাড়িতে প্র্যাকটিস করার সুযোগই নেই, আর অফিসে লুকিয়ে লুকিয়ে কতটাই বা করবো বলুন, সেখানেও কেউ দেখলে একেবারে বাবার কানে খবর চলে যাবে।
0: তাহলে এবার?
1: এবার যেটা হলো যে আপনি আর আমি দুজনেই হেরে যাওয়ার তলে, কিন্তু এই গোটা জার্নিতে আমি একটা কথা বুঝেছি বুঝলেন, যে নার্ভাসনেসটা সরিয়ে দিতে পারলে গানটা আপনি ভালোই গাইবেন। আপনি চাইলে আমরা একসঙ্গে কোলাবরেট করতে পারি।
0: যাক, তাহলে এই গোটা জার্নিতে অন্তত এটুকু প্রমাণ তো হলো, এখন আর আমরা অপরিচিত নই।
1: হ্যাঁ, তা তো হলোই, ধরে নিন আজকের এই উপকারের শোধবোধ করবেন। নাম্বারটা কি পাওয়া যাবে?

0: হিয়ার মা চা নিয়ে হাজির। ততক্ষণে রাহুল আর হিয়া একে অপরকে নিজেদের ফোন নাম্বার শেয়ার করে ফেলেছে। যাওয়ার সময় গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো হিয়া।
1: সাবধানে ফিরবেন, আশা করছি আবার দেখা হবে।
0: মুচকি হেসে গাড়িতে স্টার্ট দিল রাহুল। শুরু হলো ওর একটা নতুন জার্নি, তবে এবার সে একা নয়। ভালো লাগা, ভালোবাসা আর পার্টনারশিপের এই তো সবে শুরু। গাড়িতে গান চালালো রাহুল।

0: লাভ শর্টস এ আজ শুনলে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের নারেশনে আত্রেয়, রাহুল অরিজিৎ, হিয়া বিহু, হিয়ার মা ইন্দ্রাণী, ক্যাব ড্রাইভার সৌমিক।
1: Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.
2: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়েল, তো ফিরে এলাম একটা সুন্দর লাভ শর্টস শোনানোর পর। মানে সুন্দর কি সুন্দর না সেটা তো তোমরা বলবে, তবে ঘড়িকাটা বলছে এখন 9:52, আর রয়েছে বিহু, সঙ্গে রয়েছে সুনন্দা। আর আজকে লাভ শর্টসটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। 9903653992 এই নম্বরে। আর আজকে লাভ শর্টসে কে কে ছিল সেটা তো তোমরা জেনেই গেছো। বিহু ছিল, মানে আমি ছিলাম, এছাড়াও ছিল আত্রেয়, ছিল অরিজিৎ, আর ছিল ইন্দ্রানিধি। এছাড়াও গল্পটা লিখেছে সৌমি, আর যে সৌমি, আর এই পুরো যে পরিকল্পনা এবং প্রয়োগ সেটা করেছে শুভদা এবং পায়েলদি, তারা দুজনে মিলে। আরও শোনাবো, আবারও শোনাবো, প্রত্যেকটা ঘন্টা একবার করে শোনাবো। তাই তারা যারা যারা শুনতে পারোনি এখনও পর্যন্ত, ডোন্ট ওয়ারি, একটু ধৈর্য ধরো, ডেফিনেটলি শোনাবো তোমাদের। তবে আপাতত যে ইম্পর্টেন্ট বিষয়ে চোখ রাখবো সেটা হলো
2: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.
3: ওয়েল, আজকের লাভ জাংশনে লাভ মিটার অলরেডি পোস্ট হয়ে গেছে আমাদের 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে, সেটা তোমরা অনেকেই দেখে ফেলেছ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 126 ভিউস কিন্তু চলেছে, মানে এখনও দেখা চলছে। তো সেখানে আজকে লাভ মিটারে যে টপিকটা আমরা রাখার চেষ্টা করেছি সেটা একটু বলে দিই। দূরত্ব কি অনুভূতি কমায়, এটাই কিন্তু আমাদের আজকের লাভ মিটারের টপিক। হ্যাঁ, দূরত্ব কি অ্যাকচুয়ালি অনুভূতি কমিয়ে দেয়? যদি তোমার উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি আমাদের আজকের এই পোলে পার্টিসিপেট করতে পারো। তুমি সেখানে গিয়ে ইয়েসে উত্তরটা দিতে পারো। আর যদি মনে হয় যে না, দূরত্ব কখনোই অনুভূতি কমিয়ে দিতে পারে না, তাহলে তুমি নোতে ক্লিক করতে পারো, তুমি এই পোলে আজকে পার্টিসিপেট করতে পারো। তার সঙ্গে তোমার যে ফিলিংস, মানে তুমি কেন হ্যাঁ বলছো এই বিষয়টাতে, বা কেনই বা না বলছো, সেটাও কিন্তু আজকে মেসেজ করে আমাদের জানাতে পারো, মানে কমেন্টসে জানাতে পারো ইনস্টা হ্যান্ডেলে। সেই পোস্টের নিচে যাবে, কমেন্ট করবে আর চটপট পাঠিয়ে দেবে আমাদের। কথা দিচ্ছি সেটা পড়বো, অন ইয়ার পড়বো,
1: ডেফিনেটলি। তাই আরেকটা কথা যেটা তোমাদেরকে বলি, যে অবশ্যই এখন যারা যারা রেডিও টিউন ইন করেছো তারা হয়তো আমাদেরকে শুনতে পারছো না, কারণ এই মুহূর্তে বিহু আর সুনন্দা শুধুমাত্র রয়েছে নিউজ অন এয়ার অ্যাপে। 11টার পর থেকে নিউজ অন এয়ার অ্যাপের পাশাপাশি আমাদেরকে শোনা যাবে রেডিওতেও, একেবারে অন এয়ারও শোনা যাবে। তাই যারা যারা নিউজ অন এয়ার অ্যাপে ইতিমধ্যেই আমাদেরকে শুনে ফেলছো, তারা একটু তাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমরা আছি, আমরা আছি, কিন্তু আমরা এই মুহূর্তে অন এয়ার নেই।
3: তোমাদের মেসেজেস অলরেডি আসতে শুরু করে দিয়েছে। তো একরামুল তন্দার, তিনি লিখে পাঠিয়েছেন যে আমি সিন্টু বলছি, দিদি লাভ জাংশন শুনতে খুব ভালো লাগছে, তবে আমাকে কুমার শানুর একটা গান শোনাবে গো, আমার বউকে ডেডিকেট করতে চাই, সেও শুনছে এই মুহূর্তে রেডিওতে লাভ জাংশন। না, আমাদের এটা কোনো রিকোয়েস্টের প্রোগ্রাম তো নয়, রিকোয়েস্টের শো নয়, তাই তোমার রিকোয়েস্টটা রাখতে পারলাম না। উই আর এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তবে আমাদের তরফ থেকে তোমার এবং তোমার বউয়ের জন্যে অন্য একটা গান নিশ্চয়ই আমরা বাজিয়ে দেবো। আরও একটি মেসেজ পড়ব, মেসেজ কে পাঠিয়েছে, কৃষ্ণনগর নদিয়া থেকে

0: পদ্মতি অধিকারী, সে বলছে যে এখন আমি বেলঘড়িয়ার মেসে আছি। আমাদের মেসে একজন নতুন ভাই এসেছে, ওর নাম রোহিত পাখিরা। ও আজ প্রথমবারের মতন তোমাদের শুনছে, তোমাদের মেসেজ করতে ভয় পাচ্ছে, কি লিখবে সেটাও বুঝতে পারছে না। কেন কেন কেন দীপজ্যোতি কেন? তুমি তোমার সেই ভাইকে বলো চটপট আমাদের 9903652992 এ ম্যাজিক্যাল নাম্বারে নিজের মনের কথাটা লিখে পাঠিয়ে দিতে। কথা দিচ্ছি সেই কথা অবশ্যই আজকের লাভ জাংশন আমরা পড়ব, তবে চেষ্টা করো সময়ের মধ্যে পাঠাতে, কারণ একেবারে 11:30, 11:45 নাঘাত যদি পাঠাও তখন তো কি হয় বলো তো, আর হাতে সময় থাকে না, তখন তো আমরা পড়তে পারি না, তাই না? তাই চেষ্টা করবে যত আগে তোমার মনের কথা, স্পেশালি ভালোবাসার কথা তুমি লিখে পাঠাতে পারো, তত তাড়াতাড়ি তত আগে আমরা পড়বো সেটা।
1: ওকে, আরেকটা মেসেজ পড়ে নেবো, সেটা যে লিখেছো সে আবার কিন্তু নাম দাওনি, তবে মেসেজটা একটু ইন্টারেস্টিং। প্রথমেই লিখেছো, প্লিজ নাম প্রকাশ করবো না, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সামনের বছর দুটো বাড়ির সম্মতিতে লাভ ম্যারেজ করতে চলেছি, আর 2 মাস পরে রেজিস্ট্রি করার প্ল্যান রয়েছে। হবু শ্বশুর বাড়ি ভীষণই ভালো, কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু কার্যকলাপ নিয়ে। ও ইঞ্জিনিয়ার, মাসে 60,000 টাকার মতো স্যালারি পায়। এবার ওর ফ্যামিলিতে ওর আর্নিং মেম্বার, ও একাই সব দায়িত্ব একাই পালন করে, ওর বাড়ির থেকে কেউই ওকে হেল্প করে না। বোন আছে, তাকে এতদিন বাইরে রেখে পড়িয়েছে, নিজে বাড়ি করেছে, এরপর নিজের বিয়ে, বোনের বিয়ে, বাবা মা সংসার সহ সব দায়িত্ব ওর কাঁধে। আমি বলছি ও করুক, অবশ্যই করবে, কিন্তু তাই বলে একেবারে নিঃস্ব হয়ে সবটুকু ওখানে বিলিয়ে দিলে, নিজের জন্য কিছু না রেখে নিজের সংসার চালাবে কী করে? আমাদের ভবিষ্যৎ কী? আমি নিজে রোজগার করি, তাতে সবটা চালানো সম্ভব নয়, আর এইভাবে চলতে থাকলে আমি কোনোদিন আমার শখ পূরণ করতে পারবো না। ওকে বুঝিয়েছি দুদিক ব্যালেন্স করে চলতে, কারণ সবার ব্যাক সাপোর্টের জন্য ও আছে, কিন্তু ওর দরকারে কেউ নেই। এই নিয়ে বেশি কথা বললে ও রেগে যায়। এইভাবে স্যাক্রিফাইস করে কি সংসার আদৌ হবে?
0: কি মনে হয় বিহু, স্যাক্রিফাইস করে কি আদৌ এরভাবে সংসারটা চলে?
1: দেখো আমি একটা কথা বলি, মানে আমার তো ছেলেটাকে ভীষণ রেসপন্সিবল মনে হলো, যে ও যে শুধুমাত্র আজকে এই, ও তো ছোটবেলা থেকে ওকে পড়িয়েছেন লিখিয়েছেন ওর বাবা মাই, যত প্রতিবন্ধকতাই থাকুক না কেন, সমস্ত কিছু দিয়ে তাকে আজকে ইঞ্জিনিয়ার করেছে এবং সে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে 60,000 টাকা মাসে রোজগার করছে। এবং আজকে যখন তার পে ব্যাক করার সময় এসছে, তখন যে সে তার নিজের সুখের পাশাপাশি তার ফ্যামিলির সুখকেও গুরুত্ব দিয়েছে, প্রাধান্য দিয়েছে, বোনকে পড়াচ্ছে, এরকম একটা পুরুষ মানুষ বা মানুষ, তার প্রতি আমার সম্মান। আর সেকেন্ডলি যে লিখেছো তাকে বলবো, যে একটা লাইন লিখেছো যে শখ পূরণ করবে কী করে, জীবনে এমন কিছু করো, জীবনে এমনভাবে সুপ্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও, যে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে নিজেই নিজের শখ পূরণ করতে পারবে, তার জন্য অন্যের মুখাপেক্ষী হবে কেন? হ্যাঁ, নিশ্চয়ই তোমার স্বামীর কাছে তোমার কিছু আবদার থাকতেই পারে, নিশ্চয়ই থাকতে পারে, সে যখন বাকিদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, তবে আমি নিশ্চিত যে সে তোমার দায়িত্বটাও ঠিক একইভাবে পালন করতে সক্ষম হবে। তোর কি মনে হয়?
0: একদম, আমার আর কিচ্ছু বলার নেই, কারণ যা বলার সবটা বিহু বলেই দিয়েছে। দেখো আজকাল দিনে না, যে এখানে দাঁড়িয়ে প্রত্যেকেই খুব মানে নিজেরটা ভালো বোঝে, সেখানে এই ধরনের মানুষকে নিজের জীবনে পাওয়াটাই একটা ব্লেসিংস ইটসেলফ, এটা একটা ব্লেসিং। তো যে মানুষটা তার পরিবারের জন্য করতে পারে, ডেফিনেটলি সে তোমার জন্য করবে। আর সবথেকে বড় কথা, আমি বিহু আমরা দুজনে এটা বিশ্বাস করি যে দেখো আমাদের শখ যদি পূরণ করতে হয় তাহলে আমাকে ক্যাপেবল হতে হবে না, আমার শখটা কে পূরণ করে দেবে? এই যে আমি আজকে জন্মের পর থেকে এতটা বড় হয়েছি, কে পূরণ করেছে আমার শখ? একটা বয়স অবধি প্যারেন্টসরা করবে, একটা সময় অবধি হয়তো টুকটাক বয়ফ্রেন্ড করবে, টুকটাক হাজব্যান্ড করবে, বাট সব কিছু আমি চাইবো কেন? প্রথম কথা, যে জায়গায় আমি শিক্ষিত, আমি নিজে চাকরি বাকরি করি, বিহুও তাই, মানে আমি আমি আমার কথা বলছি না, বলছি মানে আমাদের কথা, দেখো আবার আমি বলতে আমাকেই বোঝো না, যে জায়গায় একটা মেয়ে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বলছে, সে বলছে যে আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, তাহলে নিজের শখটা আমি কেন পূরণ করতে পারবো না? আর রইল বাকি ফিউচার প্ল্যানিং। তাহলে দেখো ফিউচারটা না তুমি দেখেছ, না আমি দেখেছি, না তোমার হবু বর দেখেছে, ফিউচারটা দুজন যখন এক ছাদের তলায় আসবে, কখনো কখনো ফিউচারটা কিন্তু নতুনভাবে তোমরা দুজনই তৈরি করতে পারো, এটা ডিপেন্ড করে তোমাদের ওপর। আর যদি সত্যি তোমার ভেতরে সাংঘাতিক সংশয় থাকে, তাহলে আমি বলবো দেখো ভাই তুমি আরও একবার ভেবে নাও তুমি বিয়েটা করবে কি না, কারণ আফটারঅল আমরা আমাদের যুক্তি দিয়ে যতটুকু বুঝি আমরা ততটুকু বোঝানোর চেষ্টা করছি, বাট তোমার নিজস্ব একটা ওপিনিয়ন আছে, তুমি সেটা নিয়ে বড় হয়েছো, সেটা নিয়ে বাঁচার চেষ্টা করছো, সেইভাবে তুমি

0: নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তো সেখানে যদি একটা কনফ্লিক্ট আসে তাহলে ভবিষ্যতে সংসারে ঢুকে কিন্তু ঝামেলাটা বাড়বে, কমবে না, যেটা আমার মনে হচ্ছে এখন। তো তুমি আমার মনে হয় আরও একবার ভেবে দেখো।
1: ডেফিনেটলি তাই, আর তোমরা যেটা করবে, তোমরা আপাতত 9903652992 আমাদেরকে মেসেজ আর হোয়াটসঅ্যাপ করবে। আপাতত তোমাদের জন্য রইল কে কে, সেই মিষ্টি গান, ভালোবাসার গান।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন।

0: 107 FM Rainbow Day.
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর এইবার ব্যাক টু ব্যাক তোমাদের মেসেজেসগুলো তো পড়তেই হয়। বাংলাদেশ রংপুর থেকে লিখছে আমাদের, বলছে যে আমার প্রিয় অনুষ্ঠান লাভ জাংশন, শুভকামনা তোমাদের দুজনের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ডিয়ার সুনন্দা অ্যান্ড বিহু, কেমন আছো? আমি রিঙ্কু খান হাওড়া আন্দোল থেকে বলছি। আজ একটু আগে আমার সোনাই রাধার শর্মার সঙ্গে একটু খটমটো হলো, এখন ড্রাইভ করছি, মুডটা ঠিক নেই। ও আজ ওর বস অফিস থেকে বসের সঙ্গে ফোর হুইলার করে বাড়ি ফিরছে, আর তাতে আমার সঙ্গে কথা বলতে পারিনি, তাই আমার সঙ্গে ওর একটু ঝগড়া হয়ে যায়। এখন মুড অফ করে আমি অনেক কষ্ট করে ড্রাইভ করছি।
2: মানে এগুলো তো হয়ই, ছোটোখাটো ঝামেলা না হলে প্রেম তো বাড়ে না। সবই যদি মিষ্টি, সবই যদি সুমধুর হতো, তাহলে সেই সম্পর্কটা সত্যি একটু মেকি লাগতো না কি?
1: পিউপা লিখছে হ্যাশট্যাগ লাভ জাংশন, যখন দুটো মানুষ কাছাকাছি হয় তখন অনুভূতির একটা ধোঁয়া থাকে, যাকে বলে অনুভূতির ছোঁয়া। আর যখন দূরত্ব বাড়ে তখন সেই না ছোঁয়া আবেগ এলোমেলো বাতাসের মতন করে স্বপ্নের ঘরে এক নতুন স্বপ্ন বলে, নতুন কাপড়ের মতন আনকোরা গন্ধ যেন বলে দেয় ভালোবাসি ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি। ওতে বাঁধন আলগা হয় না, না দেখা ভালো লাগারও কিন্তু একটা স্বাদ পাওয়া যায়, সেটা একদম অন্যরকম, বলছে পিউপা।
2: নামটা ভীষণ সুন্দর পিউপা, আমি এই রকম আনকমন নাম খুবই কম পেয়েছি। যে বা যিনি রেখেছেন তোমার নামটা, তাকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা পিউপা। যাই হোক, অনেক অনেক মেসেজ আছে 9903653992 এবারে কে মেসেজ করেছে?
1: এবার সেই মেসেজটা এসছে দীপজ্যোতি, যার কথা বলছিল তার নতুন বন্ধু রোহিত পাখিরা। সে বলছে যে আমার বাড়ি আরামবাগ, বেলঘরিয়াতে মেসে থাকি। মেসের দীপজ্যোতি দাদা তোমাদের কথা বলল, আজ প্রথমবারের মতন তোমাদের শুনছি, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, আমার বয়স মাত্র 19 বছর, গ্রাম থেকে প্রথমবার শহরে এসেছি, তো আমি না কোনোদিন প্রেম করিনি জানো। সত্যি কথা বলতে শহরের মেয়েদের সাথে কথা বলতে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। নতুন কলেজে ভর্তি হয়েছি, সবার মতন আমারও ইচ্ছে আমারও একটুখানি প্রেম টেম হবে, আমি একটু প্রেম করব, আমার একটা গার্লফ্রেন্ড হবে, তোমরা কিছু সাজেশন দাও না আমায়। হাউ সুইট,
2: ভীষণ মিষ্টি একটা মেসেজ। এখন সাজেশন হচ্ছে, শোনো বেলঘরিয়া কিন্তু আমার পাড়া, ঠিক আছে, একদম আগে পড়াশুনো করো মন দিয়ে। আর সত্যি কথা বলতে এখন না ডিজিটাল যুগে ওই শহরের গ্রামের ওই ব্যাপারটা নেই, সবাই এতটাই টেক স্যাভি, সবাই এতটাই আপডেটেড থাকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, যে ওই ওই ওই ভেদাভেদটা ভুলে গেছে, মানে ঘুচে গেছে রাদার। হ্যাঁ, হতে পারে যে হয়তো আপাত দৃষ্টিতে ড্রেসিং সেন্স বা কথা বলার স্টাইলের মধ্যে কিছু একটু পার্থক্য থাকে, মানে এখন সত্যি ওই ডিসক্রিমিনেশনগুলো কিন্তু নেই। আপাতত যে কারণে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আরামবাগ থেকে তুমি বেলঘরিয়ায় এই মুহূর্তে রয়েছো বা কলকাতার কলেজে ভর্তি হয়েছো, বাবা মা তো একটা ভীষণ আশা করে পাঠিয়েছে, সেইটাতে ফোকাস করো। আদারওয়াইজ যেহেতু বেলঘরিয়া আমার বাড়ি আর বেলঘরিয়া মেস পাড়া হিসেবে পরিচিত, আমি কিন্তু বহু ছেলে মেয়েকে দেখেছি শুধুমাত্র আসার পরে অনেক চোখের রমধনুর স্বপ্ন দেখে তাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে, তাই আগে ওটায় ফোকাস, তারপর প্রেম তো হয়ে যায় বস।
1: দেখো, প্রেম জোর করে হয় না, সেটা একটা হাওয়া আঁকা ঝোঁকার মতন, যখন আসবে না এমনি তোমাকে উড়ে নিয়ে যাবো
2: ডেফিনেটলি।
1: সো আমাদের পরের মেসেজে যাবো, সুদূর ঢাকা বাংলাদেশ থেকে, নারায়ণগঞ্জ থেকে, ঢাকা বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে তাজিল আহমেদ আমাদের মেসেজ পাঠিয়েছে। প্রথমত ওয়েলকাম আমাদের নতুন লিসনারকে। তিনি লিখছেন যে হ্যাঁ, দূরত্ব কখনো অনুভূতি কমাতে পারে, আবার কখনো আরও গভীর করে দিতে পারে সেই অনুভূতিকে। দূরত্ব নিজে অনুভূতি কমায় না, বরং কমে যায় যখন যোগাযোগ, যত্ন আর গুরুত্ব দেওয়াটা আমরা কম করে দিই।
2: আর এই কথাটা কেন লিখেছেন তিনি সেইটা তোমাদের একটু বলে দিই। 107 FM রেইনবো কলকাতা আমাদের যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে, সেখানে আজকে লাভ মিটারে একটা টপিক দেওয়া হয়েছে, যে টপিকটা হলো
1: দূরত্ব কি অনুভূতি কমিয়ে দিতে পারে।
2: আর সেখানে গিয়ে, মানে আমাদের ইনস্টা হ্যান্ডেল আরেকবার বলছি, 107 FM রেইনবো কলকাতার ইনস্টা হ্যান্ডেলে গিয়ে তোমরা কিন্তু এর পক্ষে এবং বিপক্ষে তুমি যেটা মনে করছো সেটা আমাদের নিচে কমেন্টে লিখতে পারো। আর তোমার কমেন্টটা একদম যে থার্ড আওয়ার, মানে নেক্সট ঘন্টায় আমরা তোমার নাম সহ অন এয়ার

0: আবার পড়ব। আরও একটা মেসেজে যাব, তারপর কিন্তু তোমাদের জন্য থাকছে দারুণ দারুণ কিছু গান। কি গান বৃত্তান্ত সেটা বিহু বলবে। তবে এই মুহূর্তে যে মেসেজটা এসছে সেটা একটু বড়, কিন্তু তার জীবনের একটা কনফেশন আমি বলতে পারি। বলছে, দিদি ভাইরা, আজ থেকে প্রায় 10 বছর আগে আমি আমার এক আত্মীয়কে ফোন করতে গিয়ে অন্য যে কারণেই হোক অন্য একটি জায়গায় আমার ফোনটা লেগে যায়। ফোনের ওপারে একটি মেয়ের গলা শুনতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ভুল হবে, মানে ক্রস কানেকশন, কিন্তু না, আমি শিওর হওয়ার জন্য আরও একবার ফোন করি। এবারও সেই মেয়েটিই ফোন ধরে। এরপর আমরা আস্তে আস্তে পরিচিত হতে থাকি। প্রায় 8 মাস ধরে চলে আমাদের প্রেমালাপ। এক এক দিন সারা রাত জেগে আমরা কথা বলতাম দুজনে। তবু মনে হতো যেন আরও কথা, আরও অনেক অনেক কথা থেকে গেছে। তারপর হঠাৎ একদিন ও নিজে থেকেই অফ হয়ে গেল। অনলাইনে দেখতাম কিন্তু কথা বলতো না। তারপর অনলাইন হওয়া সেটাও সে বন্ধ করে গেল। আমি আজও কিছু বুঝতে পারলাম না। আজও মাঝে মাঝে ওকে ফেসবুকে খুঁজে বেড়াই। আসলে ওর আসল নামটাই বলেছিল কিনা আমি জানি না। নাম না জানা এই মেয়েটিকে আমি আজও ভুলতে পারিনি। খুব ভালোবেসে ফেলেছিলাম। ওর একটা ফটো আমার কাছে আজও আছে, ওটাই দেখি মন খারাপ করলে। রাজেন্দ্র মাইতি, পূর্ব মেদিনীপুর, এগোড়া, শ্রীপুর থেকে।
1: মানে এইরকম যে কত কত, আমার এক কাজিন আছে একজন, তার এই ভুল করে নাম্বারে ফোন করে তার প্রেম হয়ে বিয়েও হয়ে গেল। এখন তারা 2 সন্তানের বাবা মা, আমার এক দাদা। তো আগেকার দিনে আমি এটা দেখেছি, আগেকার দিনেও না, মানে বছর দশেক আগেও এই ভুল করে ফোনের ব্যাপারটা এত বেশি ছিল। একটা কথা বলবো, মরিচিকার পিছনে ছুটে লাভ নেই। আরেকটা কথা, যে গেছে, যে চলে যেতে চেয়েছে, তাকে প্লিজ যেতে দাও, কারণ শুধু শুধু মায়া বাড়ানো মানে নিজেকে কষ্ট দেওয়া। হ্যাঁ, মাঝে মাঝে ছবিটা দেখো, ভালো লাগে, ব্যাস ওইটুকুতেই সীমাবদ্ধ থেকো। তুমি আজকে ধরো তার নাম জানতে রিয়া, হয়তো সে রিয়াই না, সে হয়তো রাইমা, বা তার হয়তো অন্য কোনো নাম রয়েছে। সুতরাং যে তোমাকে নিজে থেকে ধরা দিতে চায়নি বা চায় না, শুধু শুধু তার জন্য এতটা সময় নষ্ট করবে, একটু ভেবে দেখো তো। যাই হোক, যারা যারা আজকে লাভ শর্টস শুনতে পাওনি প্রথম আমরে, অনেকেই মেসেজ করে লিখেছো, চিন্তা করো না, কারণ আপাতত আমরা যাব ব্যাক টু ব্যাক 3টে গানের হ্যাট্রিক, যেটা আমাদের থাকে, মানে 3টে ভীষণ মিষ্টি প্রেমের গান তোমাদেরকে শোনাবো। আর তারপর লাভ শর্টস থাকবে তোমাদের জন্য, আর তারপরে তোমাদের মেসেজ তো ডেফিনেটলি থাকবে।
0: তাহলে যাবো।
1: দাঁড়া, আরেকটা জিনিস তো বলাই হয়নি, সেটা হচ্ছে যে 107 FM রেইনবো কলকাতার যে ইনস্টা হ্যান্ডেল, সেখানে তো আমরা লাইভও আসবো। তাই যারা যারা ইনস্টাগ্রামে রয়েছো, তারা এক্ষুনি নয়, একটু পরে 107 FM রেইনবো কলকাতার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পেজে চোখ রাখো, কারণ বিহু আশুনন্দা লাইভ আসবে শুধুমাত্র তোমার জন্য। আপাতত ব্যাক টু ব্যাক 3টে ভালোবাসার গান, তারপর ফিরছি আমরা।
2: FM রেইনবোতে 3 একে 3।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আজকের লাভ শর্টসে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, বিহু, ইন্দ্রাণী ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস হ্যালো পার্টনার।
2: হ্যালো, হ্যাঁ আপনি কত দূর? হ্যালো
3: ম্যাডাম, বাইরে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে খুব জ্যাম, টাকাটা একটু বাড়িয়ে দিন না।
2: কি মুশকিল, আপনি এমনিতে বেশি নিচ্ছেন দাদা, আর কত বাড়াবো বলুন তো?
3: অনেকটা রাস্তা ম্যাডাম, ওখান থেকে প্যাসেঞ্জার পাবো না। ঘড়ির টাইমটা দেখুন, এত রাতে আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে।
4: হিয়া বুঝতে পারছে না কি করবে, রিয়ালিটি শো এর অডিশন শেষ হতে হতে এতটা সময় লেগে যাবে বুঝতে পারেনি। এখন আকাশ ছোঁয়া রেট বলছে ক্যাব ড্রাইভার, রাস্তাটা একদম ফাঁকা, পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার কোনো স্কোপ নেই বললেই চলে। দরাদরি করা চলল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্যাব ক্যান্সেল হয়ে গেল হিয়ার। টাকা পেলেও এত রাতে এতটা দূরে যাবে না ড্রাইভার, খুব ভয় লাগছে। এবার দুটো ছেলে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে ওকে স্টেয়ার করছে। হিয়া ভাবল,
2: হাঁটা লাগাবো, না না এতটা রাস্তা কোথায় যাব আমি, উফ ভালো করে কিছু চিনি না, এবার কি করব, ছেলেগুলো সুবিধা লাগছে না একটু।
4: হিয়া হাঁটতে শুরু করেছে, ভয় করছে বলে মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। ওর সন্দেহ ভুল নয়, সেই ছেলে দুটো ওর পিছন পিছন হাঁটছে। অসম্ভব জোরে হাঁটতে শুরু করলো হিয়া, এর আগে কখনো এমন সিচুয়েশনে পড়তে হয়নি ওকে। কাঁপা কাঁপা হাতে এখনো চেষ্টা করে যাচ্ছে যদি কোনো ক্যাব বুক করা যায়। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরালো সামনে আসা একটা গাড়ির জ্বলতে থাকা হেডলাইটের আলোয়। হিয়া প্রায় গাড়িটার সামনাসামনি গিয়ে পড়েছে বলে গাড়িটা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল।
2: এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন।

0: প্লিজ আমাকে কোনো একটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত একটু পৌঁছে দিন না। দুটো ছেলে আমাকে কনস্ট্যান্টলি ফলো করে চলেছে, আর দেখুন না কোনোভাবে ক্যাবই পাচ্ছি না, কেউ অ্যাকসেপ্টই করছে না।
1: গাড়ির কাঁচটা নামিয়ে রাহুল বলল,
2: আচ্ছা ঠিক আছে, ওকে এরলে অ্যাকসেপ্ট নিয়ে উঠে আসুন।
1: ছাতাটা বন্ধ করে হুড়মুড় করে রাহুলের গাড়িতে উঠে সামনের সিটে বসল হিয়া। আত ভেজা অবস্থায় এভাবে একজন অপরিচিত যুবকের গাড়িতে ওঠার সময় ওর কোনো সংকোচ কাজ না করলেও কিছুক্ষণ পর খানিকটা দম নিয়ে হিয়া বলল,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার সিটটা ভিজে গেল।
2: আরে ইটস ওকে, আচ্ছা আপনি কোথায় যাবেন সেটা কিন্তু এখন আমি জানি না, চাইলে সেখানে আমি নামিয়ে দিতে পারি, কারণ এত রাতে কোনো বাস বা ট্যাক্সি পাবেন বলে তো মনে হয় না।
0: ও আসলে এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম, মাথাটা কিছুতেই কাজ করছিল না, আমি অনেকটা দূরেই যাব, আপনার অসুবিধা হবে।
2: দেখুন আপনার সঙ্গে আমার এখানেই প্রথম আলাপ, এবার আপনি কোথায় থাকেন আমি জানি না, আবার আমি কোথায় থাকি আপনি জানেন না, আমার নামও আপনি জানেন না, আপনার নামও আমি জানি না, তাহলে আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনার কোনো ধারণা থাকার কথা আদৌ আছে কি? একটু শান্ত হয়ে হিয়া বলল,
0: বামুনঘাটা, আর আমরা এখন আছি হাওড়ায়, আমার নাম হিয়া, হিয়া মজুমদার, ওখানে এসেছিলাম একটা গানের শো এর অডিশন দিতে।
2: ওকে, আমি রাহুল সেনগুপ্ত, বাড়ি কসবা, বাবা মা আজ বৈষ্ণোদেবী দর্শনে বেরোলো তাই স্টেশনে ছাড়তে এসেছিলাম, আর কসবা থেকে বামুনঘাটা এমন কিছু দূরে নয়, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, শুধু আমাকে এক্স্যাক্ট লোকেশনটা দেবেন, ঠিক আছে?
1: হিয়া রাহুলকে ওর বাড়ির লোকেশনটা মোবাইলে অন করে দিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, হিয়া বুঝতে পারছে রাহুল একটু মেজাজি স্বভাবের, কোন কথার কি মানে বের করে ভগবান জানে, তাই কি কথা বলবে কিছুতেই বুঝে উঠতে পারছে না হিয়া। এদিকে বাইরে বৃষ্টি আর গাড়ির ভেতরের এই অদ্ভুত নীরবতা, খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা। শুধু একটা বিষয়ে সে নিশ্চিন্ত, শহরের রাস্তায় এখনো ভালো মানুষেরা ঘুরে বেড়ায়, বিপদে পড়লে এখনো মানুষের ওপর বিশ্বাস করে।
0: হ্যাঁ মা আসছি, হ্যাঁ হ্যাঁ গাড়ি পেয়েছি, তুমি চিন্তা করো না, একদম এই তো আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ রে বাবা ক্যাব পেয়েছি, কোনো অসুবিধা হয়নি বললাম তো। শোনো তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন, আমি আসছি।
2: মাকে সত্যি কথাটা বললেন না কেন?
0: একজন অপরিচিত যুবকের গাড়িতে লিফট পেয়েছি শুনলে চিন্তা করতে পারে তাই।
2: আচ্ছা তো মানে ক্যাব ড্রাইভার কি আপনার খুব পরিচিত হতো যে আপনার বাড়ির লোক একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারত?
0: আপনি কি পরিচিত অপরিচিত সবার সঙ্গে এভাবেই কথা বলেন?
2: এক্সকিউজ মি,
0: আপনার সঙ্গে আমার পরিচয় এখনো পর্যন্ত 20 মিনিট মতো হয়েছে, হয়তো আপনি কোনো কারণে রেগে আছেন তাই একজন অপরিচিত অসহায় মহিলার সঙ্গে কোন ভঙ্গিতে কথা বলতে হয় সেটা আপনার খেয়াল নেই।
2: না না, আপনি কিন্তু আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলছেন, এটা ঠিক হচ্ছে না।
0: হ্যাঁ তা কিছুটা তুলছি বই কি, ইনফ্যাক্ট আমার তো বেশ ভয় লাগছে আপনার সঙ্গে কথা বলতে, এখনো পর্যন্ত কোনো সহজ কথার সহজ উত্তর আপনার থেকে পেলাম না।
2: দেখুন একজন অপরিচিত অসহায় মহিলাকে এত রাত্রে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি তাও কোনো রকম অসভ্যতা না করে, তারপরেও যদি আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন তাহলে আমাকে আপনার কৃতজ্ঞতা বোধ নিয়েও প্রশ্ন তুলতে হয়, বুঝলেন?
0: এই শুনুন, কখনো কাউকে সাহায্য করলে ঢাক পেটাবেন না, এটা ভালো অভ্যেস নয়, তাও যদি আমার দিক থেকে কখনো আপনাকে সাহায্য করার স্কোপ পাই নিশ্চয়ই করব, ধার রাখব না।
1: রাহুল এবার কোনো উত্তর দিল না, ও জানে ও এরকমই, মিষ্টি মিষ্টি কথা বলা ওর ধাতে নেই, তাই বলে একটা অপরিচিত মেয়ে ওর মুখে মুখে এরকম সপাটে জবাব দেবে এবং ওকে সেটা সহ্য করতে হবে, সেটাও কিন্তু ওর ধাতে নেই। হিয়া ওদিকে ভয় কাটিয়ে বেশ খানিকটা কনফিডেন্স গ্যাদার করেছে, কারণ রাহুল চুপ করে গেছে। হিয়া বলল,
0: আপনার গাড়িতে গান চলে না?
2: হোয়াট
0: গান, গান মিউজিক সিস্টেম নেই?
2: না, ড্রাইভ করতে করতে গান শোনার ব্যাপারটা আমি একেবারেই ইউজড টু নই।
0: চালান না প্লিজ। খুব বোরিং লাগছে, এখনো প্রায় 50 মিনিটের রাস্তা।
1: গান চালিয়ে দিল রাহুল।

0: আচ্ছা, আপনি ওই গানের অডিশন দিতে গেছিলেন এটা বললেন না? আপনি কি প্রফেশনাল সিঙ্গার?
1: না, ওই আর কি, বহুদিন শিখছি, এবার একটু মঞ্চে গাওয়া দরকার।
0: দরকার না, প্যাশন,
1: দুটো আলাদা নাকি? প্যাশন ফুলফিল করাটা কি দরকারের মধ্যে পড়ে না?
0: গায়িকা না হয়ে কোর্টের অ্যাডভোকেট হলে পারতেন। মুখে মুখে তর্ক করতে আপনার জুড়ি মেলা ভার। জীবনে স্ট্রাগল করেছেন কখনো?
1: নট রিয়েলি, কেন বলুন তো?
0: স্ট্রাগল করলে বুঝতেন যে দরকার আর প্যাশন কখনোই এক জিনিস নয়।
1: এত কঠিন কথা বুঝি না, লাইফে একটা ব্রেক দরকার, এটুকুই বুঝি।
2: সাংঘাতিক ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা।
1: কি হলো?
0: জাস্ট এ সেকেন্ড।
2: কয়েকবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃষ্টি মাথায় করেই গাড়ি থেকে নামলো রাহুল। মিনিট দশেক পর গাড়িতে উঠে এসে বলল,
0: টেকনিক্যাল প্রবলেম, আমার পক্ষে এই গাড়ি এখন স্টার্ট করা পসিবল নয়। আমরা এখন কসবার কাছাকাছি আছি, তো আমি ফোন করে দিচ্ছি, আমার চেনা লোক আছে, এসে ঠিক করে দেবে।
1: তাহলে আমি বাড়ি কিভাবে পৌঁছবো?
0: দেখুন ম্যাডাম, দায়িত্ব যখন নিয়েছি সেটা ফুলফিল করবো। ডোন্ট ওরি, চলুন বেরিয়ে আসুন।
1: এখন কোথায় যাব? দেখছেন না বৃষ্টি কমেনি?
0: উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, আমার ডিনার হয়নি, আপনারা তো হয়নি নিশ্চয়ই, চলুন কিছু খেয়ে নেবেন, চলুন।
1: এতটা দরকার ছিল না কিন্তু, সিরিয়াসলি।
0: দেখুন, আপনার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে, চলুন চলুন বেরিয়ে আসুন, আসুন।
2: মানুষটা রুট দেখায় কিন্তু আসলে রুট নয়। রাহুলের চরিত্র নিয়ে আরও একটু গভীরে পৌঁছল হিয়া। রেস্টুরেন্টে বসে হিয়াকে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে বলল রাহুল। খাবার আসতে বেশি সময়ও লাগলো না। খেতে খেতে রাহুল বলল,
0: তো আপনার অডিশন কেমন ছিল?
1: ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু তারপর এমন নার্ভাস হয়ে গেলাম যে সেকেন্ড রাউন্ডটা আর।
0: নার্ভাস কিসের জন্য? মানে গানটা তো আপনি মন্দ গান না যেটুকু শুনলাম আর কি।
1: এরকম মঞ্চেই প্রথমবার মুম্বাই থেকে লোকজন এসেছে অডিশন নিতে, চারপাশে এত ক্যামেরা, শুনলাম সেকেন্ড রাউন্ডে ইনস্ট্রুমেন্টের সঙ্গে গাইতে হতো, সব দেখে শুনে আমার সেন্স কাজ করেনি।
0: দেখুন, যে কোনো বড় কিছু করতে হলে স্পটলাইট আপনার উপরেই থাকবে, এটাকে পাত্তা দিলে আপনি এভাবেই হেরে যাবেন। কিন্তু আপনার কাজ ছিল গান গাওয়ার, অন্য কিছু নিয়ে চিন্তা করা নয়।
2: বৃষ্টি অনেকটাই থেমেছে। হিয়া বলল,
1: মেকানিক কি এসেছেন?
0: হ্যাঁ, এসে গেছে, ও কাজও করছে।
1: একবার একটু ফোন করে জিজ্ঞেস করুন না।
2: হিয়ার কথা মতো মেকানিককে ফোন করে রাহুল জানতে পারল যে গাড়িটা ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল রাহুল। হিয়া শেয়ার দিতে চেয়েছিল কিন্তু রাহুল শোনেনি। গাড়ি চলল হিয়ার বাড়ির উদ্দেশ্যে।
1: এখান থেকে লেফট, লেফট নিন।
0: আপনার কি এখনো আমাকে বিশ্বাস নেই নাকি?
2: হিয়ার খেয়াল হলো যে রাহুলকে জিপিএস লোকেশন ও নিজেই খুলে দিয়েছিল। কিছুটা লজ্জিত হলো হিয়া।
1: আসলে তা না, যতই হোক জায়গাটা আপনি চেনেন না তাই।
2: দেখতে দেখতে হিয়ার বাড়িতে এসে থামলো গাড়িটা। হিয়ার কথায় বাধ্য ছেলের মতো হিয়ার সঙ্গে ওদের বাড়িতে গেল রাহুল। হিয়ার মা দরজা খুলল, হিয়া সবটা জানালো। হিয়ার মা বলল,
3: এত কিছু হয়েছে আর মেয়েটা আমাকে সম্পূর্ণ লুকিয়ে গেছে, দেখো। তোমাকে আমি তুমি করেই বললাম, কিছু মনে করলে না তো? ওর বাবা তো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওষুধ খায় তো।
0: আরে না না মাসিমা, এতবার ধন্যবাদ দেবেন না, আসলে ওই সময় আমার যেটা সঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি জাস্ট।
3: অনেক রাত হয়েছে, বাড়িতে নিশ্চয়ই বাবা মা চিন্তা করছে তোমার, তাও তুমি এক কাপ চা খেয়ে যাও অন্তত।
0: হ্যাঁ, তা ঠিকই বলেছেন, আসলে বাবা মা একটু চিন্তা করছে বটে। আমি বাবাকে মেসেজ করে দিয়েছিলাম যে আমার ফিরতে একটু রাত হবে, কল করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না।
2: রাহুলের কথাগুলো শুনে অবাক হলো হিয়া, মনে মনে ভাবল,
1: বাবা মা বাড়িতে? ওই যে বললো বৈষ্ণোদেবী দর্শনে গেছে, তাই হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল। কি হলো ব্যাপারটা? শুনুন, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে।
0: আমি জানি আপনি আমার থেকে কি জানতে চাইছেন। তখন আমি মিথ্যে বলেছিলাম, আমি বাবা মাকে কোথাও পৌঁছে দিতে যাইনি, বরং আমি সেই অডিশন থেকেই ফিরছিলাম যে অডিশনে আপনি পার্টিসিপেট করতে গেছিলেন।
1: মানে এক মিনিট, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে।
0: ম্যাডাম, গুলিয়ে যাওয়ার তো কিছু নেই। আপনি গাড়ির পিছনের সেটটা খেয়াল করেননি, করলে লক্ষ্য করতেন যে ওখানে একটা গিটার রাখা ছিল। গানকে প্রফেশন করব সেটা আমার বাড়ি থেকে কেউই কোনোদিন ভাবতে পর্যন্ত পারেনি। অগত্যা গান টান ছেড়ে দিয়ে ওই বাবার চাপে বাবার বিজনেসে জয়েন করে রাজপুত্র সেজে রাজ্যপাট সামলাচ্ছে। এবার বুঝলেন?
1: আমাকে মিথ্যে বললেন কেন তাহলে? সত্যিটা জানালে আপনার কি এমন ক্ষতি হতো?
0: ওই যে, আপনি অপরিচিত, আপনাকে না চিনে না জেনে নিজের গোপন কথা বলবো কেন?
1: গোপন কথা?
0: বাবা জানে যে আমি কোম্পানির জন্য ম্যাটেরিয়ালস এর খোঁজে গিয়েছিলাম, এখনো সেটাই জানে। যদিও সত্যিটা জানতে পারলে হয়তো আমাকে একেবারে ত্যাজ্য পুত্রই করে দেবে।
1: আপনি তো দেখছি দেয়া নেওয়ার উত্তম কুমার, তা আপনার সিলেকশন হয়ে গেছে?
0: না না, আরে অত সোজা নাকি? বাড়িতে প্র্যাকটিস করার সুযোগই নেই, আর অফিসে লুকিয়ে লুকিয়ে কতটাই বা করবো বলুন, সেখানেও কেউ দেখলে একেবারে বাবার কানে খবর চলে যাবে।
1: তাহলে এবার?
0: এবার যেটা হলো যে আপনি আর আমি দুজনেই হেরে যাওয়ার দলে, কিন্তু এই গোটা জার্নিতে আমি একটা কথা বুঝেছি বুঝলেন, যে নার্ভাসনেসটা সরিয়ে দিতে পারলে গানটা আপনি ভালোই গাইবেন। আপনি চাইলে আমরা একসঙ্গে কোলাবরেট করতে পারি।
1: যাক, তাহলে এই গোটা জার্নিতে অন্তত এটুকু প্রমাণ তো হলো, এখন আর আমরা অপরিচিত নই।
0: হ্যাঁ, তা তো হলোই, ধরে নিন আজকের এই উপকারের শোধবোধ করবেন। নাম্বারটা কি পাওয়া যাবে ম্যাডাম?
4: হিয়ার মা চা নিয়ে হাজির। ততক্ষণে রাহুল আর হিয়া একে অপরকে নিজেদের ফোন নাম্বার শেয়ার করে ফেলেছে। যাওয়ার সময় গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো হিয়া।
1: সাবধানে ফিরবেন, আশা করছি আবার দেখা হবে।
4: মুচকি হেসে গাড়িতে স্টার্ট দিল রাহুল। শুরু হলো ওর একটা নতুন জার্নি, তবে এবার সে একা নয়। ভালো লাগা, ভালোবাসা আর পার্টনারশিপের এই তো সবে শুরু। গাড়িতে গান চালালো রাহুল,

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের ন্যারেশনে আত্রেয়, রাহুল অরিজিৎ, হিয়া বিহু, হিয়ার মা ইন্দ্রাণী, ক্যাব ড্রাইভার সৌমিক।
1: Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: 107 FM রেইনবোর একেবারে শেষ ঘন্টায় এসে আমরা দুজন কিন্তু হাজির, আর এই মুহূর্তে লাভ জাংশনে আমি সুনন্দা, আর সঙ্গে রয়েছে আজ বিহু।
2: ইয়েস, আর ঘড়ি কাটা বলছে এখন 11:01, মানে লাস্ট আওয়ারে আমরা কিন্তু চলে গেছি একটু আগেই। আমাদের যে 107 FM রেইনবো কলকাতার যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে, সেখানে বিহু আর সুনন্দা লাইভ এসেছিল, আর তোমাকে জিজ্ঞেস করেছিল আজকে লাভ মিটারের সেই প্রশ্নটা, যে দূরত্ব, এই যে আমাদের মধ্যে দূরত্ব, তার সেটা কি সম্পর্কের উপর কী এফেক্ট ফেলে, মানে সেটা কি অনুভূতি কমিয়ে দেয়, সেইটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করে ফেলেছো। আর যারা যারা করনি, তোমাদের কাছে আর কিন্তু বেশিক্ষণ সময় নেই, তাই সেখানে গিয়ে নিজের নাম এবং লোকেশন সহ তোমার যা বক্তব্য এটা নিয়ে সেটা লিখতে থাকো। তবে আপাতত অনেক মেসেজ এসছে সুনন্দার কাছে, সেই মেসেজগুলো রয়েছে, সেখানে একটু ফোকাস করি।
1: একদমই তাই, পরপর তোমাদের মেসেজেস পড়ব। তোকে ছেড়ে গেলে কেমন হতো, এই বিষয় নিয়ে একটা দারুণ কবিতা এসেছে আমাদের হাতে। তোকে ছেড়ে গেলে কেমন হতো, তোমাকে ছেড়ে গেলে তুমি হয়তো সুখেই থাকবে, আর আমি নীরবে রাতে তোমার স্মৃতিতেই হারাব। যে পথ ধরে দুজন হেঁটেছিলাম, আজ সেই পথটা একা, তুমি নেই পাশে, তবু কেন মন খোঁজে তোমার দেখা। ভালোবাসা যদি ভুলই ছিল, তবে এত কষ্ট কেন। তুমি চলে গেলে দূরে, আমি রয়ে গেলাম তোমার স্মরণে। কখনো যদি মনে পড়ে আমার সেই ভালোবাসার কথা, জেনে রেখো তুমি ছেড়ে গেলেও তোমার জন্য থাকবে নীরব প্রার্থনা। সোনামুখী আমশোল থেকে রিয়াজুল এই মেসেজটি পাঠিয়েছে, দারুণ একটি কবিতা। আরও একটি মেসেজ রয়েছে, অনেকগুলো অ্যাকচুয়ালি। তুমি যত দূরেই থাকো আমার ভালোবাসা কিন্তু কখনোই কমবে না, বরং তোমাকে আরও বেশি করে আমার মনে পড়বে। কথা কম হলে তোমার একটা ছোট্ট মেসেজেও আমার মনটা ভালো হয়ে যায়, তাই সেই মেসেজের অপেক্ষা করি। আর দেখা না হলে তোমাকে আরও বেশি কাছে পেতে ইচ্ছে করে। দূরত্ব মাঝে মাঝে কষ্ট দেয় সত্যি, তবু এই দূরত্ব বুঝিয়ে দেয় তুমি আমার কতটা আপন। তুমি পাশে না থাকলেও আমার মনটা তোমার কাছেই থাকে, কারণ সত্যিকারের ভালোবাসা দূরত্বে কখনোই কমে যায় না, সেটা বরং আরও গভীর হয়। প্রিয় লাভ জাংশন, কেমন আছো? প্রায় এক সপ্তাহ পর আবারও শুনছি আমার প্রিয় বিহু, বা আচ্ছা আরও একটা নাম বলেছে, যাই হোক, আর আরেকজন সুনন্দাদি, অনেকদিন পর শুনতে পেলাম তোমাদের দুজনকে, খুব ভালো লাগছে সত্যি বলছি। আজ বেশি কিছু বললাম না, প্রেম তো সব কিছুই ঠিকঠাক চলছে, মাঝে মাঝে ছোটোখাটো খুনছুটি তো লেগেই থাকে, সেটাই ভালোবাসা, আর সেটাই অনেকটা সুন্দর। তোমরা সাবধানে বাড়ি ফেরো, আর বাড়ি গিয়ে কিছুটা খেয়ে নিও। স্পন্দন, আচ্ছা আরও অনেক মেসেজ রয়েছে, আরও একটা মেসেজ পড়ছি। নমস্কার দিদি ভাই, এখন নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। গত কয়েক মাস ধরে লাভ জাংশন আমি শুনছি। আমি একজনকে ভালোবাসতাম জানেন তো, তার কয়েক বছর আগেই বিয়ে হয়ে গেছে, তাকে আর কোনো দিন দেখতেও পাইনি, তবু তাকে ভুলতে পারছি না। অনেকটা কাটিয়ে উঠেছিলাম কিন্তু সবটা পারছি না কিছুতেই। কিছু সাজেশন কি আপনি দিতে চান? রণিত রয় বীরভূম থেকে বলছেন।
2: যাই হোক, আমাদের অনেক সময়তে এই যে একটু আগে যে মেসেজটা করলে, এইরকমই একটা মেসেজ দিয়ে আজকে আমরা আমাদের শোটা শুরু করেছিলাম, যেখানে ঠিক পুরোপুরি একরকম না হলেও কিছুটা একরকম তো ডেফিনেটলি একজন বলেছিল যে ভুলতে পারছি না, মায়া কাটাতে পারছি না, তার ছবি সঙ্গে নিয়েছি, এইরকম একটা ফ্রেজের মধ্যে দিয়ে আমার মনে হয় কম বেশি আমরা সবাই জীবনে পাস করেছি, কারণ আমাদের প্রত্যেকেরই একটা করে অতীত আছে এবং সেই অতীতের সঙ্গে বেশ কিছু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু স্মৃতি কাটাতে না পারলে কখনো ভবিষ্যৎকে তো আপন করে নিতে পারবে না, কখনো তো জীবনে এগিয়ে যেতে পারবে না। জানি কষ্ট হয়, খারাপ লাগে, কান্না পায়, নানান ধরনের চিন্তা, খারাপ চিন্তা মাথায় আসে, কিন্তু জীবন তো এরকমই। জীবন তোমাকে নানান ধরনের পরীক্ষা নেওয়ায়, দেখে তুমি মানুষ হিসেবে সেই পরীক্ষাগুলোতে পাশ করতে পারছো কি না। তোমার ক্ষেত্রে যা হয়েছে নিশ্চয়ই ভালো হয়নি, তবে বিশ্বাস করো, আমি এটা বিশ্বাস করি, হয়তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে আমার থেকে অসুখী কেউ নেই, আমার থেকে খারাপ আর কারুর সঙ্গে হয় না, বাট উইথ দ্য টাইম সব কিছু ঠিক হয়ে যায়। তার আজকে বিয়ে হয়ে গিয়েছে, সে হয়তো নিজের সংসারে ভালো আছে, সেই পিছু টানটা আর রেখো না। জানি কষ্ট হবে, সেই সমস্ত স্মৃতিগুলো মনে পড়বে, হাতড়ে বেড়াবে, কখনো কখনো হয়তো পুরনো কোনো চ্যাটে বা পুরনো কোনো ফোন ঘাঁটতে গিয়ে গ্যালারিতে তার সঙ্গে কাটানো মুহূর্তের সাক্ষ্য প্রমাণও তোমার কাছে আছে। কিন্তু সে যখন তোমার হয়নি আলটিমেটলি, তাকে প্লিজ তার মতন করে ভালো থাকতে দাও, আর নিজের জীবনটাকেও সুন্দর করে সাজিয়ে আগামী দিনে ভীষণ ভালোভাবে বাঁচো।
1: আরও একটা মেসেজ এসছে, অনেকটা বড়, ভেবেছিলাম প্রথম সেটাকে স্কিপ করব কারণ সময়টা হাতে কম, কিন্তু দেখলাম এটা একটা অন্য ভালোবাসার গল্প, সেটাকে কিন্তু আজকের রাতে অন্ততপক্ষে ছাড়া যায় না। বলছে, নীরব রাতের মায়াবী আলোয় রেডিও যখন বাজে, কলকাতার সুর ভেসে আসে বাংলাদেশের হৃদয়ের সাজে। এই সুরের মাঝে কত কথা, কত স্মৃতি, কত অনুভূতি। দুই বাংলার ভালোবাসা যেন একটি অদৃশ্য সেতুর মতন, দূরত্ব পেরিয়ে হৃদয় ছুঁয়ে যায় সর্বক্ষণ, কখনো গান হয়ে, কখনো কবিতা হয়ে, কখনো বা নীরবতার ভাষায় ভালোবাসা এসে দাঁড়ায় পাশে। সেই ভালোবাসার মুহূর্তগুলো যারা আমার সঙ্গে ভাগ করে নেয়, তাদের প্রতি রইল হৃদয়ের কৃতজ্ঞতা। আপনাদের সময়, আপনাদের ভালোবাসা, আপনাদের সুন্দর সুন্দর কথাগুলো সব কিছুই আমার কাছে না একটা সুন্দর স্মৃতির মতন। হয়তো আমরা সবাই ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন ঠিকানায় বসবাস করি, তবু একটা ভাষা, একটি সুর, একটি অনুভূতি আমাদের কাছে সবসময় কাছে এনে দেয়। তাই এই রাতে নীরবতায় রেডিওর মিষ্টি সুরের সঙ্গে আমি শুধু এটুকুই বলতে চাই, যারা শুনছেন, যারা ভালোবেসেছেন, যারা পাশে থেকেছেন, যারা হৃদয় দিয়ে অনুভব করেছেন, তাদের প্রত্যেককে আমার অন্তরের গভীর থেকে অশেষ ধন্যবাদ। কলকাতা থাকুক তার সুর দিয়ে, বাংলাদেশ থাকুক তার ভালোবাসা নিয়ে, আর রেডিও থাকুক দুই বাংলার হৃদয়ের মাঝে একটা সুন্দর সেতুর মতো। রাত আরও গভীর হোক, রেডিওর সুর আরও মধুর হোক, আর আমাদের ভালোবাসা থাকুক না সীমান্তের এপার ওপার ছাপিয়ে শুধুমাত্র মানুষের হৃদয়ে, বাংলা ভাষার এই সুন্দর মায়ায় চিরকাল। এত সুন্দর একটা লেখা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে তানজিল আহমেদ, নারায়ণগঞ্জ। একটা মেসেজ এর আগেও পড়েছিলাম, বাট এটা অসম,
2: আমার ভীষণ ভালো লাগছে। আমি এটা, আমি যখন প্রথম শুরু করেছিলাম স্পেশালি রাতের শোতে, সত্যি কথা বলতে আমি জানি না বাকিদের অভিজ্ঞতা কেমন, আমি যে খুব একটা ওপারের মেসেজ পেতাম তা নয়, কিন্তু আমি বিগত বেশ কিছু মাস ধরে এই রাতের শোগুলোতে স্পেশালি আমি দেখছি যে ওপারের বহু মানুষ আমাদেরকে মেসেজ করছেন এবং সেখান থেকে অনেক অনেক ভালোবাসা আমরা পাচ্ছি। এবং কোথাও গিয়ে যে একটু আগেই যেটা তাজেল ভাই বললেন যে দুটো বাংলার যে মেলবন্ধন এবং দুটো বাংলার যে পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান এবং একটা ওই হয় না মানে ভাই বোনের মতন ব্যাপার, একসঙ্গে পথ চলার যে একটা অনুভূতি, সেইটা কোথাও গিয়ে ভীষণভাবে ফিল হচ্ছে। একটু বাদে চুপ কথা আছে, সেখানেও কিন্তু ওই পার বাংলা থেকে প্রচুর মেসেজ আমরা পাবো, আমরা জানি। যাই হোক, আপাতত এপার থেকে কে মেসেজ করেছে দেখি।
1: এবারেও একটা মেসেজ এসছে, তবে একটু ভিন্ন রকমের, প্রিয়াঙ্কা সেটা লিখছে, মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা। সে বলছে, তুমি ব্যস্ত ছিলে, আমি সেটা মেনে নিয়েছিলাম, তোমার কাজ আছে, দায়িত্ব আছে, সেটাও বুঝেছিলাম, কিন্তু ধীরে ধীরে বুঝলাম তুমি ব্যস্ত ছিলে না, তুমি শুধু আমার জন্য সময় বার করতে চাওনি। একটা সময় বার যখন করতে চাওনি, তখন একবার আমি নিজের সঙ্গে আরও একবার কথা বললাম। একটা সময় যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলতে পারতে, আজ তার একটা মেসেজ সিন করতেও সারা দিন তোমার লেগে যায়। ভালোবাসা কমে গেলে মানুষ বুঝি এমন অবহেলা করে, নাকি কখনো ভালোই বাসুনি আমাকে? হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? বিহুদি, তোমার শরীর এখন কেমন আছে? সময় মতন কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফেরো, রাত তিনটে অবধি আছি। ইতি মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা।
2: এখন তো আগের থেকে শরীরটা ডেফিনেটলি ভালো আছে। আসলে আগের সপ্তাহে যখন আমার উইকেন্ড ফিল্মি ফিভার আর চোখ কথা একসঙ্গে ছিল, সেদিন আমার প্রচণ্ড জ্বর আর সর্দি কাশি ছিল, গলার অবস্থা ইকুয়ালি খারাপ ছিল, সেই কারণেই তোমরা ভীষণ ভীষণ কনসার্ননেস দেখিয়েছিলে, আর আজকেও যে জিজ্ঞেস করছো তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আগের থেকে এখন অনেকটা ভালো আছে। আর তোমার কথা বললাম প্রিয়াঙ্কা, তুমি তো এমনিতেই মিষ্টি, আর তোমার লেখাগুলো অসম্ভব ভালো হয়, নির্ভুল বাংলায় সুন্দর কনস্ট্রাকশনে প্রত্যেকবার লেখো, আর অনেক সময় তো তুমি এমনিই লেখো, মানে তুমি জাস্ট নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করো, নট নেসেসারিলি তার পিছনে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতেই হবে। আমি জানি না যে এই মেসেজটা সেরকমই একটা লেখা নাকি সত্যি নিজের কোনো ব্যক্তিগত কথা তুমি এটার মাধ্যমে শেয়ার করলে, তবে যদি ব্যক্তিগত কথা শেয়ার করে থাকো তাহলে আমি জানি এই কয় মাসে বা এই কয় বছরে তোমার সঙ্গে যে আত্মিক যোগাযোগ আমাদের সবার তৈরি হয়েছে, তুমি অত্যন্ত শক্ত মনের একটা মেয়ে, তাই এই নিয়ে খুব একটা বিচলিত যে তুমি হবে না সেটা আমরা সকলেই কিন্তু ভালো করে জানি।
1: একদমই, তোমাদের মেসেজেসগুলো নিয়ে আরও একবার আমরা অবশ্যই ফিরে আসব, কারণ তোমাদের মেসেজেসের জন্য কিন্তু আমাদের আজকের এই শো লাভ জাংশন এবং তারপর যেটা শুরু হবে চুপ কথা। তবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি।
3: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: Tumi shuncho Love Junction. Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow Day.

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Love Junction, Love Meter.
3: Love Junction, Love Meter.
4: সো আজকের লাভ জাংশনে 107 এফএম রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে একটি লাভ মিটার তোমাদের জন্য দেওয়া হয়েছিল। আর আজকের লাভ মিটারের টপিক কী ছিল, দূরত্ব কি অনুভূতি কমায় না বাড়িয়ে দেয়, হ্যাঁ কি না, কোনটাতে তোমরা ঠিক কীভাবে পারফর্ম করেছো সেটা এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করব। সবাই বলছে, ম্যাক্সিমাম লোকজন বলছে, 52% বলছে নো, দূরত্ব কখনোই অনুভূতিকে কমিয়ে দিতে পারে না। 48% বলছে যে হ্যাঁ পারে, তবে আজকে জিতে গেল না যারা উত্তর দিয়েছ তারা, 52% নিয়ে ম্যাক্সিমাম লোকজন রেসপন্স করেছে যে না, দূরত্ব বাড়লে কখনোই অনুভূতিটা কমে যেতে পারে না।
5: মানে যাই হোক না কেন, পৃথিবীতে যদি তোমার মধ্যে ভালোবাসা থাকে তাহলে দূরত্ব এইগুলো কিছুই ম্যাটার করে না, এটাই কিন্তু আমাদের বেশিরভাগ লিসেনার্স আজকে বলতে চেয়েছে। এবং কমেন্ট বক্সে কী কী কমেন্ট এসছে,
4: মাখন বলছেন ইয়েস, অফিসিয়াল মিষ্টি মিষ্টি মেয়ে সেও বলছে ইয়েস, নূরে এলাহি সে বলছে দূরত্ব প্রিয়জনের আসল মূল্য বোঝায়, সম্পর্কের গভীরতা পরখ করে এবং পারস্পরিক আবেগ, আগ্রহ এবং আকর্ষণ বহু গুণ বাড়িয়ে দেয়। ওকে, আনারুল ইসলাম খোকন তিনিও বলছেন যে আমি মনে করি মানুষের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল পারস্পরিক প্রচেষ্টা, সততা এবং যোগাযোগ। কোনো সম্পর্ক ধরে রাখা বা ভেঙে যাওয়া কেবলমাত্র দূরত্বের ওপর নির্ভর করে না, বরং দুটো মানুষ একে অপরকে কতটা অগ্রাধিকার দিচ্ছে তার ওপর নির্ভর করে। দূরত্ব কেবল একটি পরিস্থিতি, কিন্তু মনোভাবটাই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় অনুভূতি টিকবে না ফিকে হয়ে যাবে। ক্রিকেট লাভ প্রিয়া বলছে হ্যাঁ, ডিস্টেন্স তো ম্যাটার করেই একটা রিলেশনশিপের, সেটা অনেক ক্ষেত্রে দূরত্ব বাড়ায়। ওকে, শুভ রাজশাহী বলছে দূরত্বের কারণে ভুল বোঝাবুঝি বাড়ে, নিয়মিত ঝগড়াঝাটি সেটাও বাড়ে। আচ্ছা, অনেক কিছু লিখেছে, মানে মোটামুটি বলছে সে দূরত্বের কারণে সেটা হয়। ওকে, পার্সোনা সেও লিখছে যে হ্যাঁ, কারণ কাছে থাকলে ভালোবাসা বা প্রেম সেটা ভালোবাসায় পরিণতি পায়, কিন্তু দূরে থাকলে সেটা হয় না। ওকে, আচ্ছা, অভ্র সে লিখছে দূরত্ব অনুভূতি কমায় না, বরং এতদিনের ছেড়ে আসা স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়, অনুভূতিটা আরও বেশি করে বাড়িয়ে দেয়। আশিস জানা বলছে আজ আমার তেমন বলার মতন কোনো কথা নেই বা ইচ্ছেও করছে না, তাও বলছি সত্যিকারের অনুভূতি হওয়ার ইচ্ছে থাকলে তখন দূরত্ব সত্যি সত্যি কমে যায়। ওকে, তানজিল আহমেদ বাংলাদেশ থেকে আরও একবার এখানে লিখছেন কমেন্ট বক্সে যে তিনি বলছেন হ্যাঁ, দূরত্ব কখনো অনুভূতি কমাতে পারে, আবার কখনো আরও গভীর করে দিতে পারে। দূরত্ব নিজে অনুভূতি কমায় না, বরং কমে যায় যখন যোগাযোগ, যত্ন আর গুরুত্ব দুটোই দেওয়া কম করে দেয় একজন মানুষ। উজ্জ্বল দেওয়ান বলছেন দূরত্ব কি অনুভূতি কমায়, আমার পরিচিত একজনের নাম বলছেন, অনেকজনের নাম বলছেন তিনি, অনেকজনের বলছে যে ভালোবাসার জোরে তারা এখনও পরস্পরকে দূরে থেকেও ভালোবাসতে পারে, সুতরাং তিনি বলছেন দূরত্ব কখনোই ভালোবাসা কমিয়ে দিতে পারে না।
5: এক্স্যাক্টলি, নবকুমার লিখছো যে দূরত্ব আমাদের

বুঝিয়ে দেয় আপনতা কতটা ছিল, দূরত্ব আসে একটা দিক থেকে, দূরত্ব থেকে বোঝা যায় কাছের কতটা ছিলাম। তবে শেষে একটাই কথা, দূরত্ব অবশ্যই অনুভূতি কমিয়ে দেয়, কিন্তু সেটা মাইন্ডের মানুষের উপর বেশি প্রভাব ফেলে, ভালো থাকবেন। স্পন্দন লিখছে, দূরত্ব অনুভব করায় ভালোবাসার অকুল গভীরতা, তাই তো কবি বলেছে। দূরত্ব যদি সত্যি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক দূরে। কারণ কখনো কখনো দূরত্বই বুঝিয়ে দেয় প্রিয় মানুষটা আমাদের কাছে ঠিক কতটা আপন। দূরে থেকেও যদি প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করা যায়, প্রতিটা নিঃশ্বাসে তার কথা মনে পড়ে, তাহলে সেই ভালোবাসার চেয়ে গভীর আর কিছু হয় না। সত্যিকারের ভালোবাসায় দূরত্ব শুধু পথ বাড়ায়, ভালোবাসা নয়, বরং অপেক্ষার প্রতিটি মুহূর্তকে, ভালোবাসাকে আরও গভীর করে তোলে। একটা কথা দিনের শেষে যেটা সবাই এগ্রি করেছেন, যে ভালোবাসায় দূরত্ব থাকুক বা না থাকুক, খাতায় কলমে সেটা লং ডিস্টেন্স হোক বা না হোক, যদি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এবং টান এগুলো যদি না থাকে, তাহলে কিন্তু কোনো সম্পর্কেই আসলে পূর্ণতা পায় না। যাই হোক, আপাতত তোমাদের জন্য আমাদের রইবে একটা গান, আর গানের পরে আমরা আসব নিয়ে আজকের এই লাভ জাংশনের শেষ বারের মতন লাভ শটস।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Tumi shuncho, Love Junction. Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow. Love Shorts. Love Shorts. Love Shorts.
3: আজকের লাভ শর্টসে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের নারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, বিহু, ইন্দ্রাণী ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস হ্যালো পার্টনার।
4: হ্যালো, হ্যাঁ আপনি কত দূর? হ্যালো
5: ম্যাডাম, বাইরে এত বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে খুব জ্যাম, টাকাটা একটু বাড়িয়ে দিন না।
4: কি মুশকিল, আপনি এমনিতে বেশি নিচ্ছেন দাদা, আর কত বাড়াবো বলুন তো?
5: অনেকটা রাস্তা ম্যাডাম, ওখান থেকে প্যাসেঞ্জার পাবো না। ঘড়ির টাইমটা দেখুন, এত রাতে আমাকে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে।
6: হিয়া বুঝতে পারছে না কি করবে, রিয়ালিটি শো এর অডিশন শেষ হতে হতে এতটা সময় লেগে যাবে বুঝতে পারেনি। এখন আকাশ ছোঁয়া রেট বলছে ক্যাব ড্রাইভার। রাস্তাটা একদম ফাঁকা, পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার কোনো স্কোপ নেই বললেই চলে। দরাদরি করা চলল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ক্যাব ক্যান্সেল হয়ে গেল হিয়ার। টাকা পেলেও এত রাতে এতটা দূরে যাবে না ড্রাইভার। খুব ভয় লাগছে। এবার দুটো ছেলে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে ওকে স্টেয়ার করছে। হিয়া ভাবল,
4: হাঁটা লাগাবো? না না, এতটা রাস্তা কোথায় যাব আমি? উফ, ভালো করে কিছু চিনি না। এবার কি করব? ছেলেগুলো সুবিধা লাগছে না একটু।
6: হিয়া হাঁটতে শুরু করেছে, ভয় করছে বলে মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছে। ওর সন্দেহ ভুল নয়, সেই ছেলে দুটো ওর পিছন পিছন হাঁটছে। অসম্ভব জোরে হাঁটতে শুরু করলো হিয়া। এর আগে কখনো এমন সিচুয়েশনে পড়তে হয়নি ওকে। কাঁপা কাঁপা হাতে এখনো চেষ্টা করে যাচ্ছে যদি কোনো ক্যাব বুক করা যায়। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরালো সামনে আসা একটা গাড়ির জ্বলতে থাকা হেডলাইটের আলোয়। হিয়া প্রায় গাড়িটার সামনাসামনি গিয়ে পড়েছে বলে গাড়িটা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে গেল।
4: এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন প্লিজ, আমাকে কোনো একটা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত একটু পৌঁছে দিন না। দুটো ছেলে আমাকে কনস্ট্যান্টলি ফলো করে চলেছে, আর দেখুন না, কোনোভাবে ক্যাবই পাচ্ছি না, কেউ অ্যাকসেপ্টই করছে না।
6: গাড়ির কাঁচটা নামিয়ে রাহুল বলল,
7: আচ্ছা ঠিক আছে, ওকে এরলে অ্যাকসেপ্ট, আপনি উঠে আসুন।
6: ছাতাটা বন্ধ করে হুড়মুড় করে রাহুলের গাড়িতে উঠে সামনের সিটে বসল হিয়া। আধ ভেজা অবস্থায় এভাবে একজন অপরিচিত যুবকের গাড়িতে ওঠার সময় ওর কোনো সংকোচ কাজ না করলেও কিছুক্ষণ পর খানিকটা দম নিয়ে হিয়া বলল,
4: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার সিটটা ভিজে গেল।
7: আরে ইটস ওকে। আচ্ছা আপনি কোথায় যাবেন সেটা কিন্তু এখন আমি জানি না, চাইলে সেখানে আমি নামিয়ে দিতে পারি, কারণ এত রাতে কোনো বাস বা ট্যাক্সি পাবেন বলে তো মনে হয় না।
4: ও আসলে এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম, মাথাটা কিছুতেই কাজ করছিল না, আমি অনেকটা দূরেই যাব, আপনার অসুবিধা হবে।
7: দেখুন আপনার সঙ্গে আমার এখানেই প্রথম আলাপ, এবার আপনি কোথায় থাকেন আমি জানি না, আবার আমি কোথায় থাকি আপনি জানেন না, আমার নামও আপনি জানেন না, আপনার নামও আমি জানি না, তাহলে আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনার কোনো ধারণা থাকার কথা আদৌ আছে কি? একটু শান্ত হয়ে হিয়া বলল,
4: বামুনঘাটা, আর আমরা এখন আছি হাওড়ায়, আমার নাম হিয়া, হিয়া মজুমদার, ওখানে এসেছিলাম একটা গানের শো এর অডিশন দিতে।
7: ওকে, আমি রাহুল সেনগুপ্ত, বাড়ি কসবা, বাবা মা আজ বৈষ্ণোদেবী দর্শনে বেরোলো তাই স্টেশনে ছাড়তে এসেছিলাম, আর কসবা থেকে বামুনঘাটা এমন কিছু দূরে নয়, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, শুধু আমাকে এক্স্যাক্ট লোকেশনটা দেবেন, ঠিক আছে?
6: হিয়া রাহুলকে ওর বাড়ির লোকেশনটা মোবাইলে অন করে দিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, হিয়া বুঝতে পারছে রাহুল একটু মেজাজি স্বভাবের, কোন কথার কি মানে বের করে ভগবান জানে, তাই কি কথা বলবে কিছুতেই বুঝে উঠতে পারছে না হিয়া। এদিকে বাইরে বৃষ্টি আর গাড়ির ভেতরের এই অদ্ভুত নীরবতা, খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা। শুধু একটা বিষয়ে সে নিশ্চিন্ত, শহরের রাস্তায় এখনো ভালো মানুষেরা ঘুরে বেড়ায়, বিপদে পড়লে এখনো মানুষের ওপর বিশ্বাস করা যায়। ফোন বাজলো হিয়ার।
4: হ্যাঁ মা, আসছি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি পেয়েছি, তুমি চিন্তা করো না, একদম এই তো আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ রে বাবা, ক্যাব পেয়েছি, কোনো অসুবিধা হয়নি বললাম তো। শোনো, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো, কেমন, আমি আসছি।
7: মাকে সত্যি কথাটা বললেন না কেন?
4: একজন অপরিচিত যুবকের গাড়িতে লিফট পেয়েছি শুনলে চিন্তা করতে পারে তাই।
7: আচ্ছা, তো মানে ক্যাব ড্রাইভার কি আপনার খুব পরিচিত হতো যে আপনার বাড়ির লোক একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারত?
4: আপনি কি পরিচিত অপরিচিত সবার সঙ্গে এভাবেই কথা বলেন?
7: এক্সকিউজ মি,
4: আপনার সঙ্গে আমার পরিচয় এখনো পর্যন্ত 20 মিনিট মতো হয়েছে, হয়তো আপনি কোনো কারণে রেগে আছেন, তাই একজন অপরিচিত অসহায় মহিলার সঙ্গে কোন ভঙ্গিতে কথা বলতে হয় সেটা আপনার খেয়াল নেই।
7: না না, আপনি কিন্তু আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলছেন, এটা ঠিক হচ্ছে না।
4: হ্যাঁ, তা কিছুটা তুলছি বই কি, ইনফ্যাক্ট আমার তো বেশ ভয় লাগছে আপনার সঙ্গে কথা বলতে, এখনো পর্যন্ত কোনো সহজ কথার সহজ উত্তর আপনার থেকে পেলাম না।
7: দেখুন, একজন অপরিচিত অসহায় মহিলাকে এত রাত্রে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি তাও কোনো রকম অসভ্যতা না করে, তারপরেও যদি আমার সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন তাহলে আমাকে আপনার কৃতজ্ঞতা বোধ নিয়েও প্রশ্ন তুলতে হয়, বুঝলেন?
4: এই শুনুন, কখনো কাউকে সাহায্য করলে ঢাক পেটাবেন না, এটা ভালো অভ্যেস নয়, তাও যদি আমার দিক থেকে কখনো আপনাকে সাহায্য করার স্কোপ পাই নিশ্চয়ই করব, ধার রাখব না।
6: রাহুল এবার কোনো উত্তর দিল না, ও জানে ও এরকমই, মিষ্টি মিষ্টি কথা বলা ওর ধাতে নেই, তাই বলে একটা অপরিচিত মেয়ে ওর মুখে মুখে এরকম সপাটে জবাব দেবে এবং ওকে সেটা সহ্য করতে হবে, সেটাও কিন্তু ওর ধাতে নেই। হিয়া ওদিকে ভয় কাটিয়ে

0: বেশ খানিকটা কনফিডেন্স গ্যাদার করেছে, কারণ রাহুল চুপ করে গেছে। হিয়া বলল,
1: আপনার গাড়িতে গান চলে না?
2: হোয়াট?
1: গান মিউজিক সিস্টেম নেই?
2: না, ড্রাইভ করতে করতে গান শোনার ব্যাপারটা আমি একেবারেই ইউজড নই।
1: চালান না প্লিজ, খুব বোরিং লাগছে, এখনো প্রায় 50 মিনিটের রাস্তা।
0: গান চালিয়ে দিল রাহুল।

0: আচ্ছা, আপনি ওই গানের অডিশন দিতে গেছিলেন এটা বললেন না? আপনি কি প্রফেশনাল সিঙ্গার?
1: না, ওই আর কি, বহুদিন শিখছি, এবার একটু মঞ্চে গাওয়া দরকার।
0: দরকার না, প্যাশন,
1: দুটো আলাদা নাকি? প্যাশন ফুলফিল করাটা কি দরকারের মধ্যে পড়ে না?
0: গায়িকা না হয়ে কোর্টের অ্যাডভোকেট হলে পারতেন। মুখে মুখে তর্ক করতে আপনার জুড়ি মেলা ভার। জীবনে স্ট্রাগল করেছেন কখনো?
1: নট রিয়েলি, কেন বলুন তো?
0: স্ট্রাগল করলে বুঝতেন যে দরকার আর প্যাশন কখনোই এক জিনিস নয়।
1: এত কঠিন কথা বুঝি না, লাইফে একটা ব্রেক দরকার, এটুকুই বুঝি।
2: সাংঘাতিক ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা।
1: কি হলো?
0: জাস্ট আ সেকেন্ড।
2: কয়েকবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃষ্টি মাথায় করেই গাড়ি থেকে নামলো রাহুল। মিনিট দশেক পর গাড়িতে উঠে এসে বলল,
0: টেকনিক্যাল প্রবলেম, আমার পক্ষে এই গাড়ি এখন স্টার্ট করা পসিবল নয়। আমরা এখন কসবার কাছাকাছি আছি, তো আমি ফোন করে দিচ্ছি, আমার চেনা লোক আছে, এসে ঠিক করে দেবে।
1: তাহলে আমি বাড়ি কিভাবে পৌঁছবো?
0: দেখুন ম্যাডাম, দায়িত্ব যখন নিয়েছি সেটা ফুলফিল করবো, ডোন্ট ওরি। চলুন বেরিয়ে আসুন।
1: এখন কোথায় যাব? দেখছেন না বৃষ্টি কমেনি?
0: উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, আমার ডিনার হয়নি, আপনারা তো হয়নি নিশ্চয়ই, চলুন কিছু খেয়ে নেবেন। চলুন,
1: এতটা দরকার ছিল না কিন্তু, সিরিয়াসলি।
0: দেখুন, আপনার জন্য বলছি না, আমি আমার নিজের জন্য বলছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। চলুন চলুন বেরিয়ে আসুন, আসুন।
2: মানুষটা রুট দেখায় কিন্তু আসলে রুট নয়। রাহুলের চরিত্র নিয়ে আরও একটু গভীরে পৌঁছল হিয়া। রেস্টুরেন্টে বসে হিয়াকে নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে বলল রাহুল। খাবার আসতে বেশি সময়ও লাগল না। খেতে খেতে রাহুল বলল,
0: তো আপনার অডিশন কেমন ছিল?
1: ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করেছিলাম, কিন্তু তারপর এমন নার্ভাস হয়ে গেলাম যে সেকেন্ড রাউন্ডটা আর।
0: নার্ভাস কিসের জন্য? মানে গানটা তো আপনি মন্দ গান না যেটুকু শুনলাম আর কি।
1: এরকম মঞ্চে এই প্রথমবার মুম্বাই থেকে লোকজন এসেছে অডিশন নিতে, চারপাশে এত ক্যামেরা, শুনলাম সেকেন্ড রাউন্ডে ইনস্ট্রুমেন্টের সঙ্গে গাইতে হতো, সব দেখে শুনে আমার সেন্স কাজ করেনি।
0: দেখুন, যে কোনো বড় কিছু করতে হলে স্পটলাইট আপনার উপরেই থাকবে, এটাকে পাত্তা দিলে আপনি এভাবেই হেরে যাবেন। কিন্তু আপনার কাজ ছিল গান গাওয়ার, অন্য কিছু নিয়ে চিন্তা করা নয়।
2: বৃষ্টি অনেকটাই থেমেছে। হিয়া বলল,
1: মেকানিক কি এসেছেন?
0: হ্যাঁ, এসে গেছে, ও কাজও করছে।
1: একবার একটু ফোন করে জিজ্ঞেস করুন না।
2: হিয়ার কথা মতো মেকানিককে ফোন করে রাহুল জানতে পারল যে গাড়িটা ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল রাহুল। হিয়া শেয়ার দিতে চেয়েছিল কিন্তু রাহুল শোনেনি। গাড়ি চলল হিয়ার বাড়ির উদ্দেশ্যে।
1: এখান থেকে লেফট, লেফট নিন।
0: আপনার কি এখনো আমাকে বিশ্বাস নেই নাকি?
2: হিয়ার খেয়াল হলো যে রাহুলকে জিপিএস লোকেশন ও নিজেই খুলে দিয়েছিল। কিছুটা লজ্জিত হলো হিয়া।
1: আসলে তা না, যতই হোক জায়গাটা আপনি চেনেন না তাই।
2: দেখতে দেখতে হিয়ার বাড়িতে এসে থামল গাড়িটা। হিয়ার কথায় বাধ্য ছেলের মতো হিয়ার সঙ্গে ওদের বাড়িতে গেল রাহুল। হিয়ার মা দরজা খুলল, হিয়া সবটা জানালো। হিয়ার মা বলল,

0: এত কিছু হয়েছে আর মেয়েটা আমাকে সম্পূর্ণ লুকিয়ে গেছে দেখো। তোমাকে আমি তুমি করেই বললাম, কিছু মনে করলে না তো? ওর বাবা তো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওষুধ খায় তো?
1: আরে না না মাসিমা, এতবার ধন্যবাদ দেবেন না। আসলে ওই সময় আমার যেটা সঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি জাস্ট।
0: অনেক রাত হয়েছে, বাড়িতে নিশ্চয়ই বাবা মা চিন্তা করছে তোমার। তাও তুমি এক কাপ চা খেয়ে যাও অন্তত।
1: হ্যাঁ তা ঠিকই বলেছেন, আসলে বাবা মা একটু চিন্তা করছে বটে। আমি বাবাকে মেসেজ করে দিয়েছিলাম যে আমার ফিরতে একটু রাত হবে, কল করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না।
2: রাহুলের কথাগুলো শুনে অবাক হলো হিয়া, মনে মনে ভাবল
3: বাবা মা বাড়িতে? ও যে বললো বৈষ্ণোদেবী দর্শনে গেছে, তাই হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিল, কি হলো ব্যাপারটা? শুনুন, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে।
1: আমি জানি আপনি আমার থেকে কি জানতে চাইছেন। তখন আমি মিথ্যে বলেছিলাম, আমি বাবা মাকে কোথাও পৌঁছে দিতে যাইনি, বরং আমি সেই অডিশন থেকেই ফিরছিলাম যে অডিশনে আপনি পার্টিসিপেট করতে গেছিলেন।
3: মানে এক মিনিট, আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে।
1: ম্যাডাম গুলিয়ে যাওয়ার তো কিছু নেই, আপনি গাড়ির পিছনের সেটটা খেয়াল করেননি, করলে লক্ষ্য করতেন যে ওখানে একটা গিটার রাখা ছিল। গানকে প্রফেশন করব সেটা আমার বাড়ি থেকে কেউই কোনোদিন ভাবতে পর্যন্ত পারেনি, অগত্যা গান টান ছেড়ে দিয়ে ওই বাবার চাপে বাবার বিজনেসে জয়েন করে রাজপুত্র সেজে রাজ্যপাট সামলাচ্ছে, এবার বুঝলেন?
3: আমাকে মিথ্যে বললেন কেন তাহলে? সত্যিটা জানালে আপনার কি এমন ক্ষতি হতো?
1: ওই যে আপনি অপরিচিত, আপনাকে না চিনে না জেনে নিজের গোপন কথা বলবো কেন?
3: গোপন কথা?
1: বাবা জানে যে আমি কোম্পানির জন্য ম্যাটেরিয়ালস এর খোঁজে গিয়েছিলাম, এখনো সেটাই জানে, যদিও সত্যিটা জানতে পারলে হয়তো আমাকে একেবারে ত্যাজ্য পুত্রই করে দেবে।
3: আপনি তো দেখছি দেয়া নেওয়ার উত্তম কুমার, তা আপনার সিলেকশন হয়ে গেছে?
1: না না, আরে অত সোজা নাকি, বাড়িতে প্র্যাকটিস করার সুযোগই নেই, আর অফিসে লুকিয়ে লুকিয়ে কতটাই বা করবো বলুন, সেখানেও কেউ দেখলে একেবারে বাবার কানে খবর চলে যাবে।
3: তাহলে এবার?
1: এবার যেটা হলো যে আপনি আর আমি দুজনেই হেরে যাওয়ার তলে, কিন্তু এই গোটা জার্নিতে আমি একটা কথা বুঝেছি বুঝলেন, যে নার্ভাসনেসটা সরিয়ে দিতে পারলে গানটা আপনি ভালোই গাইবেন, আপনি চাইলে আমরা একসঙ্গে কোলাবরেট করতে পারি।
3: যাক তাহলে এই গোটা জার্নিতে অন্তত এটুকু প্রমাণ তো হলো, এখন আর আমরা অপরিচিত নই।
1: হ্যাঁ তা তো হলোই, ধরে নিন আজকের এই উপকারের শোধবোধ করবেন। নাম্বারটা কি পাওয়া যাবে ম্যাডাম?
4: হিয়ার মা চা নিয়ে হাজির। ততক্ষণে রাহুল আর হিয়া একে অপরকে নিজেদের ফোন নাম্বার শেয়ার করে ফেলেছে, যাওয়ার সময় গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো হিয়া।
3: সাবধানে ফিরবেন, আশা করছি আবার দেখা হবে।
4: মুচকি হেসে গাড়িতে স্টার্ট দিল রাহুল। শুরু হলো ওর একটা নতুন জার্নি, তবে এবার সে একা নয়, ভালো লাগা ভালোবাসা আর পার্টনারশিপের এই তো সবে শুরু। গাড়িতে গান চালালো রাহুল,

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা হ্যালো পার্টনার, গল্পের ন্যারেশনে আত্রেয়, রাহুল অরিজিৎ, হিয়া বিহু, হিয়ার মা ইন্দ্রাণী, ক্যাব ড্রাইভার সৌমিক।
1: Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: কিছু কিছু ভালোবাসা কেসারিয়া রঙের মতন কিন্তু হয় না, খানিকটা গ্রে শেড হয়। এমনই একটি মেসেজ দিয়ে শেষ করবো আমাদের আজকের লাভ জাংশন। বলছে, কিরে কেমন আছিস তুই? আমি জানি ভালো আছিস, কিন্তু আমি ভালো নেই তোকে ছাড়া। সারাদিন পড়াশুনোর প্রেশারে তোর কথা ভাবতে পারি না ঠিকই, কিন্তু তোকে আমি ভুলিনি আজ। আমি জানি তোর আমার কথা হয়তো মনেই নেই, তুই ভাবিস না আমাকে নিয়ে, কিন্তু ঠিক আছে, আমার সেটা তো কোনো প্রবলেম নেই। তোর না ভাবাতেও সত্যি সত্যি আমার কোনো সমস্যা নেই। তুই কবে আসবি সেটাও জানি না, তোকে আদৌ আর কোনো দিন দেখতে পাবো কি না আমি সত্যি সেটাও জানি না। শুধু বলবো ভালো থাকিস আমাকে ছাড়া। লাভ জাংশন, আমার এই ভালোবাসার চিঠিটা একবার পড়ো। আমি কৃতি ফ্রম লিলুয়া।
1: ঘড়িকাটা বলছে এখন 11:54, মানে লাভ জাংশনে আর মাত্র 6 মিনিট। বিহুয়া সুনন্দ তোমার সঙ্গে থাকবে, কারণ তারপরেই 12:00-3:00 শুক্রবারের রাত, মানে চুপ কথা নাইটস, আর সেখানে মোটামুটি দুজন অপেক্ষা করছে। একজনকে তোমরা ইতিমধ্যে শুনেছ, আরেকজনও কিন্তু ওইদিকে ওই স্টুডিওতে তোমাদের জন্য অপেক্ষা করছে।
0: একদমই, একজন আর জে বিহু আর আরেকজন আর জে দীপ, তোমাদের মোস্ট ফেভারিট একটা জুটি আজকে আবারও চুপ কথায় থাকছে। সো রাত একেবারে 3:00 অবধি কিন্তু তোমাদের থাকতেই হবে, রাত বলো ভোর বলো, একদম 3:00 অবধি তোমাদের সঙ্গে থাকতে হবে চুপ কথার। তবে আজকের মতন এই লাভ জাংশন থেকে বিহুকে আর সুনন্দাকে কিন্তু তোমাকে বলতে হবে টাটা, বাই বাই। আর হ্যাঁ, আর কিছু বলা বাকি রয়েছে? হ্যাঁ, একটি কথা বলা অবশ্যই বাকি, সে কথাটি হলো যে তোমার এই লাভ জাংশন সবসময় কিন্তু তোমার জন্যই অপেক্ষা করে। তাই ভালোবাসায় থেকো, ভালোবাসার মানুষটির সঙ্গে অনেকটা ভালো লাগায় থেকো। এই গানটি দিয়ে শেষ করব আমাদের আজকের লাভ জাংশন। এই গানটি থাকলো শুধুমাত্র তোমার জন্যে আর তোমার ভালোবাসার সেই মানুষটির জন্যে। গুড নাইট।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

টেলিফোন বেজে যায়নি, কিন্তু সময় তো হয়ে গেছে, সময় হয়ে গেছে চুপ কথার, কারণ ঘড়িতে সময় বলছে। এখন রাত 12টা বেজে 7 মিনিট হয়ে গেছে। তুমি এই মুহূর্তে চুপ কথা শুনছো, তোমার সঙ্গে রয়েছি বিহু আর দীপ।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে
1: তো বিহু আর দীপ থাকবে তোমার সঙ্গে আছে রাত 3টে পর্যন্ত, যেখানে অনেক গল্প হবে, অনেক গান হবে, অনেক কথা হবে, আর কথা হবে তুমি কেমন আছো সেটা নিয়ে। কথা হবে তোমার মনের মধ্যে, তোমার মাথার মধ্যে এমন কোনো ভাবনা চিন্তা কি রয়েছে যেটা কন্টিনিউয়াস তোমাকে ভীষণ চিন্তার মধ্যে রেখেছে, তোমাকে ভাবাচ্ছে, তোমাকে কাঁদাচ্ছে, একলা রাতে একলা ঘরে তোমাকে আরও একলা করে দিচ্ছে। যদি তেমন কোনো ভাবনা তোমার মাথার মধ্যে থাকে যেটা কন্টিনিউয়াস তোমাকে হন্ট করে যাচ্ছে, তাহলে 9903653992 নম্বরে তোমার সঙ্গে রয়েছি আমরা দুজন, তোমার মনের কথা শুনব বলে। আজকে চুপ কথায় প্রথম মেসেজ পাঠিয়েছে সায়ন নন্দীগ্রাম থেকে। ও লিখেছে, আমার অনেক বন্ধু আমাকে একটা কথা প্রায় জিজ্ঞেস করে জানো তো, যে তুই তাকে চাস না তাহলে তাকে কেন মনে করিস। এর উত্তর আমি বলেছিলাম, আমি এই মানুষটাকে হয়তো চাই না, কিন্তু তার সঙ্গে কাটানো সুন্দর সময়গুলোর কথা তো ভীষণ মনে পড়ে। সবসময় যে কাউকে মনে করা যেতে পারে তাকে, না সবসময় যে কাউকে মনে করে যে তাকেই জীবনে পেতে হবে এমনটা তো নাও হতে পারে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে শুধু গোটা জীবনে থাকার জন্য আসে না, তার একটা ক্ষণস্থায়ী সময়ের জন্য আসে, আমাদের জীবনকে সুন্দর করে যায় আর তারপরে আচমকাই চলে যায়। সেই সময়গুলো ভোলা অসম্ভব হয়ে যায়। সে ছিল আমার প্রথম এবং শেষ বেস্ট ফিমেল ফ্রেন্ড। আমি জানি না সে আমার কথা বলে, সে আর কথা বলে না, জানি না আমি কী করেছি, কিন্তু নিজের জীবনে কীভাবে এগিয়ে যাব সেই ব্যাপারে কিছু টিপস চাই। সায়ন, আমি তোমাকে একটাই সাজেশান এখানে বড় দাদা হিসাবে দেব, আমি বিহু হয়তো এটাই বলবে যে জীবন না কখনো কারোর জন্য থেমে থাকে না। তোমার জীবনে তোমার ভালো বন্ধু ছিল, তোমাকে ভালো কিছু সময় দিয়েছে উপহার হিসাবে, তারপর সে চলে গেছে। আমি জানি এটা মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো এটা মেনে নেওয়া ছাড়া তোমার কাছে অন্য কোনো উপায়ও নেই। কারণ যেটা বাস্তব সেটা বাস্তব, বাস্তবকে কেউ সুগার কোট করে মিষ্টি মিষ্টি কথা তোমার সামনে বলতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে চলে গেছে সে তোমার জীবনে একটা শিক্ষা দিয়ে তোমাকে গেছে। তোমাকে এটা ধরে নিতে হবে যে সে তোমার জীবনে কিছু দিনের জন্যই এসেছিল। তুমি যেটা লিখেছো সেটা তোমাকে রিয়েলাইজ করতে হবে যে সে কিছু দিনের জন্য তোমার সঙ্গে ছিল, কিন্তু এবার তোমাকে তোমার জীবনে মুভ অন করতে হবে, কারণ তোমার বেস্ট ফ্রেন্ড তার জীবনে মুভ অন করে গেছে। তাই তুমি শুধুমাত্র তার কথা ভেবে, সে তার জীবনে তার স্মৃতিগুলো সম্পর্কে ভাববে, সময় কাটাবে, চেরিশ করবে, তাহলে কিন্তু ভাই তোমার জীবনে গোবে না সায়ন। তোমাকে একটাই কথা শুধু বলবো, তুমি এখনও ছোট, তোমার এখনও অনেক হাতে সময় রয়েছে, তুমি জীবনে আরও অনেক মানুষ দেখবে, তাদের জীবনে আসতে দাও, তাদের জীবনের সঙ্গে তোমার জীবনকে মিশতে দাও। তুমি দেখবে যে মুহূর্তগুলো তুমি উপহার পেয়ে ভাবছো যে এগুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল, তোমার সামনের, তোমার আগামী যে সামনের দিনগুলো আসছে সেখানেও এরকম আরও অনেক ভালো দিন আসবে। আমি একদম তোমাকে ফ্যাক্ট বলছি, তোমার থেকে বড় হিসাবে বলছি।

আমার জীবনেও এর এমনটা ঘটেছে, তাই তোমাকে বলছি, ঠিক আছে? তো মন খারাপ করো না। আর যারা যারা চুপ কথা শুনতে শুরু করলে, 107 FM টিউন করলে যারা যারা এই মাত্র, তাদের বলি যে আমি আর বিহু এই মুহূর্তে রয়েছে, দীপ আর বিহু রয়েছে তোমার সঙ্গে। রাত 12টা থেকে আমাদের চুপ কথা জার্নি শুরু হলো, চলবে মাঝ রাত পর্যন্ত। 9903659992 এই নাম্বারটা ফোনে সেভ করে নাও চুপ কথা নাম দিয়ে। তারপর আমাদের মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপ পাঠাও, টেক্সট পাঠাও, এনিথিং, আমরা পড়বো তোমার পাঠানো মেসেজ। আর তার ফাঁকে ফাঁকে থাকবে কিছু ভীষণ মন কেমন করা গান। তেমনই গান শুনি, গানের ওপারে এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ি কাটা বলছে এখন 12:17। চুপ কথায় শুনছো বিহুয়ার দ্বীপকে অনেকদিন পর, অনেকদিন পর একসঙ্গে তোমাদের সামনে। 9903653992 একের পর এক মেসেজ কিন্তু আসছে, আর এখন আপাতত মেসেজেই কনসেন্ট্রেট করবো, তাই তো?
2: ওড়িশা থেকে আমাদের এক বন্ধু রাজু লিখে পাঠিয়েছে যে দেখো কাল পরীক্ষা রয়েছে, একটু হালকা টেনশন রয়েছে, আজকের দিনটা খুব ভালো কেটেছে, তোমরা কেমন আছো জিজ্ঞেস করেছে। তো তুমি কেমন আছো বিহু, আগে সেটার উত্তর শুনি।
1: আমি তো আছি ঠিকঠাক, আগের সপ্তাহেও চুপ কথা ছিল, সেই সময় ঠান্ডা লেগেছিল, মারাত্মক জ্বর নিয়ে এসেছিলাম। তো আজকে অনেকেই জিজ্ঞেস করছে যে শরীর কেমন আছে, শরীর আগের থেকে বেটার, তবে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যা হয় সবারই একটু গলা খুশখুশ করছে। যাই হোক, এই যে এই সময়টা, এই পুজোর আগে পরীক্ষার ব্যাপারটা, মানে আমাদের, আমি জানি না
2: আমাদের কি পুজোর আগে পরীক্ষা হতো, আমি মনে করতে পারছি না এক্স্যাক্টলি।
1: পুজোর আগে হাফ ইয়ারলি হতো, ডেফিনেটলি একটা টেনশন হতো। আর বড় পরীক্ষাটা
2: এতদিন স্কুলে আর কলেজের পরীক্ষা দিয়ে চলে এসেছি না যে এক্স্যাক্টলি শিডিউলটাও আমার মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ পুজোর আগে পরীক্ষা হলে মোটেও ভালো লাগার কথা নয়।
1: হ্যাঁ, তবে এবারেও পরীক্ষা আছে ক্লাস 11-12, তবে সম্ভবত ইফ আই এম নট রং চতুর্থীর দিন সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, যাতে করে বাচ্চারা পুরো পুজোটা ছুটিয়ে এনজয় করতে পারে।
2: তাই তো হতো জেনারেলি, আমাদের সময়ও তাই হতো, কিন্তু হ্যাঁ পুজো আসছে আসছে একটা ভাব কিন্তু রাস্তাঘাটে বেরোলে টের পাওয়া যাচ্ছে। তার কারণ প্রচুর রাস্তাতে আমি দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে, বড় বড় ব্যানার লেগে গেছে। এই সময়টা কিন্তু আমাদের কলকাতা শহরটা অন্যরকম দেখতে লাগে। অবভিয়াসলি জেলারও বিভিন্ন বড় বড় রাস্তা যেগুলো আছে সেগুলো তো যখন প্যান্ডেলের বাঁশ পড়ে তোমরাও নিশ্চয়ই তোমাদের ভীষণ ভালো লাগে। দুর্গাপুজো আসছে আসছে আমার না এই ফিলিংসটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে। এই এই এক মাস অন্তত, মানে 10th October, আজকে 12, নেক্সট 12 সম্ভবত দ্বিতীয়া বা তৃতীয়া কিছু একটা পড়ছে, মানে 12th অক্টোবরে। তো আমার এই পুজো আসছে আসছে যে এক মাসের ফিলিংসটা, যে চেনা রাস্তাগুলো আস্তে আস্তে সরু হয়ে যাবে কারণ রাস্তার অনেকটা অংশ জুড়ে প্যান্ডেল হবে, আস্তে আস্তে আলো লাগতে শুরু করবে, চারদিক বদলাতে শুরু করবে, নতুন নতুন পোস্টার পড়বে চারদিকে, এটা একটা আমার কাছে খুব খুব আনন্দের একটা চ্যাপ্টার। কিন্তু আচমকা পুজোটা চলে আসে আর পুজোটা শেষ হয়ে যায় দুম করে, তখন আর মোটেও ভালো লাগে না।
1: একদমই তাই, আর সবচেয়ে বেশি খারাপ লাগে যখন ওই দুর্গাপুজোর বড় মণ্ডপে লক্ষ্মী পুজোতে একা একা লক্ষ্মী ঠাকুর বসে থাকেন এবং সামনে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালানো থাকে। আমাদের পাড়ার পুজোটার কথা মনে পড়ে, মানে চারিদিকে লাইট লাগানো, দুর্গাপুজোয় অসম্ভব একটা জমকালো ব্যাপার, এবং তারপর যখন দশমীর পরে সব শেষ হয়ে যায় আস্তে আস্তে, কোজাগরী পূর্ণিমার দিন একা একা লক্ষ্মী ঠাকুর পুরো মণ্ডপটা আগলে বসে থাকেন, প্রচন্ড কষ্ট হতো ছোট থেকে।
2: মনে হয় বিহু আমরা একটু
1: ইমোশন,
2: আমরা একটু বেশি এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় আমরা একটু পিছন দিকে চলে আসি, কারণ পুজো এখনো আসছে আসছে, তাই পুজো এসে গেছে আর ফুরিয়ে গেছে এটা মন নিয়ে মন খারাপ করার সময় এখনো আসেনি। এখন আমাদের ফোকাস হওয়া উচিত কেনাকাটা, কি খাবো, কোথায় কোথায় যাব, কবে কবে যাব, তার উপরে। তো বিহু তোমার পূজোর কেনাকাটা কত দূর?
1: সেটা আমি গরিব, আমি আমার পয়সা নেই, তাই আমি এখনো কিছু কেনা শুরু করিনি।
2: গরিব যদি আমিও হতে পারতাম। যাই হোক, পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি। আমি এখন কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখি না, কারণ প্রত্যাশা যত গভীর হয় প্রাপ্তির হিসাব না মেলায় ততটাই নিঃশব্দে ভেঙে পড়তে হয়। মানুষকে তা নিজের মতন থাকতে দিয়েছি আর নিজেকেও শিখিয়েছি নিজের মতন পথ চলতে। কেউ পাশে থাকলে অবভিয়াসলি ভালো লাগে, না থাকলেও পথ থেমে থাকে না। কেউ খোঁজ নিলে কৃতজ্ঞ হই, না নিলেও এখন আর অভিমান জমতে দিই না, কারণ সময় শিখিয়েছে সব সম্পর্কের কাছে সমান প্রতিদান চাওয়া যায় না।

0: তাই নিজের উপর বিশ্বাসটা বাড়ে। সৌভিক লিখে পাঠিয়েছে কসবা হালতু থেকে।
1: এটা একটা ভীষণ টেকঅ্যাওয়ে, মানে এটা সত্যি, এটা যত তাড়াতাড়ি মানুষজন বুঝে যায় জীবনে আমার মনে হয় ততই মঙ্গল।
0: বলতে ভালো লাগে বিহু, আমি আনডাউটেডলি মানে এটার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আমার মনে হয় মানুষের থেকে এক্সপেকটেশনস কমানোটা, বিশেষ করে সম্পর্কের মধ্যে থেকে এক্সপেকটেশনস কমানোটা খুব কঠিন একটা কাজ। তার জন্য মানুষকে বোধহয় অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ইমোশনালি নিজেকে ব্যালেন্সড রাখতে হয়। আমরা কি আদৌ অতটা ইমোশনালি ব্যালেন্সড কে জানে? আমি তো অন্তত আমি হয়তো পারবো কিনা আমি জানি না। আমার সবসময় এক্সপেকটেশনস বেশি থাকে, বিশেষ করে তাদের কাছ থেকে যাদের আমি বেশি সময় দিই, বেশি ভালোবাসি, যাদের উপর বেশি আমি নির্ভরশীল, ইমোশনাল ডিপেন্ডেন্ট।
1: এবার অনেক সময় হয় দেখবে আমরা মানুষকে খুব টেকেন ফর গ্রান্টেড করে নিই, তো এটা আমাদের একটা হিউম্যান নেচার, একটা বৈশিষ্ট্য আমাদের মানুষ হিসেবে। আমরা ভাবি যে আচ্ছা, ও আমার জন্য কেয়ার করে, ওকে সময়, আমাকে সময় দেয়, তার মানে হয়তো আমার ক্রাইসিসেও আমি তাকে পাবো, হয়তো পাবো, কিন্তু রেসিপ্রোকেশনটা দরকার। আমি তোমার সঙ্গে আছি, তুমিও যে আমার সঙ্গে আছো, এটা বোঝানোর মতো কিছু বিহেভিয়ার আমরা সত্যি এক্সপেক্ট করি, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই যে আগেন এক্সপেকটেশন হার্টস, যেটা একটু আগে সৌভিক বলল, কোথাও গিয়ে যত তুমি প্রত্যাশা করবে ততই তুমি আরও কষ্ট পাওয়ার পথটা সুগম করে তুলবে বলে আমার মনে হয়। তো সেই কারণে একটা ম্যাচিওর মানুষ, মানে একটা ম্যাচিউরিটিতে পৌঁছে আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা বুঝে ফেলা যায় যে আমি তোমাকে যেভাবে কেয়ার করছি তুমিও তোমার কাছ থেকেও যে আমি একই বিহেভিয়ার পাবো এটা কোথাও গ্যারান্টেড নয়, সেটাই হয়তো মঙ্গল।
0: বেশ, আমি না এই প্রেম, মানে আমি কাউকে ভালোবাসি, আমার কাউকে ভালো লাগে আর আমি তাকে খুঁজছি কিন্তু আমি তাকে পাচ্ছি না, বা সে আমার জীবনে এসেছিল তারপর সে হঠাৎ চলে গেছে, এই রকম একটা আবহ, এরকম একটা পরিস্থিতিতে আমার খুব প্রিয় একজন গায়ক একটা ভীষণ পছন্দের গান লিখেছেন, সেই গানটা ভীষণ মানে জনপ্রিয় একটা গান, সেই গানটা শুনি। গানের পরে এক্ষুনি ফিরে আসছি 9909036599 তে দীপ আর বিহুর সঙ্গে তুমি শুনছো চুপ কথা 107 FM রেনবোতে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: একটা মেসেজ রয়েছে এই মুহূর্তে, আমি কে পাঠিয়েছে সেটা পরে বলছি, কি লেখা আছে আগে পড়ি। চুপ কথা, কলেজ জীবনের সেই রঙিন দিনগুলো কবে যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। তারপর বাস্তবের মাটিতে যেই পা পড়ল, আমাদের দুজনের জীবন দুদিকে নিয়ে গেল। প্রথমে চিঠির মাধ্যমে যোগাযোগ তাও ছিল, তারপর মোবাইল ফোন মাঝে কথা হতো, তারপর এলো ফেসবুক। লাইক কমেন্ট ছোট ছোট কথা হলেও যোগাযোগটা যেন টিকেছিল, কিন্তু সময়ের সঙ্গে সেটাও থেমে গেছে। বছরে একদিন অন্তত জন্মদিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাতাম, কিন্তু সেই অভ্যেসটাও আজ আর নেই। এখন আমি তার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো চুপচাপ দেখি, লাইকও করি না, কমেন্টও করি না, দেখে চলে আসি। তার জন্মদিন 29 সেপ্টেম্বর এলে এই মনটা কেমন কেমন করে, ইচ্ছা করে অন্তত একবার লিখি শুভ জন্মদিন, কিন্তু কেন জানি না সেই একটা মেসেজ আর পাঠানো হয়ে ওঠে না। হয়তো কিছু সম্পর্কের কোনো নাম থাকে না, কোনো যোগাযোগ থাকে না, তবু মনের মধ্যে নীরব একটা কোণে তারা থেকে যায়। আজ গভীর রাতে এই চুপ কথার আড্ডায় মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় বিরাটি MB রোড বেলঘড়িয়া, শুধু এই পরিচয়টুকু দিয়েই এটুকুনি বলতে চাই, পৃথিবীর যে কোণেই থাকিস, যে অবস্থাতেই থাকিস, তোর জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। হয়তো তোর ইনবক্সে আমার শুভ জন্মদিন পৌঁছবে না, কিন্তু 29 সেপ্টেম্বর এলেই কোথাও না কোথাও নিঃশব্দে একজন মানুষ তোকে মনে করবে। ভালো থাকিস, শুভ জন্মদিন। এরকম না, এরকম মেসেজ আমি বহুদিন কারোর জন্য পড়িনি।
2: আর আমার এই বেলঘড়িয়া আর সেপ্টেম্বরটা শুনে ভয় পেয়ে গেছিলাম আমি ফার্স্টে, তারপর দেখলাম যে তারিখটা আলাদা।
1: না, প্রচন্ড বাজে, মানে একটা খুব ইমোশনাল মেসেজের এই রকম এন্ডিং হতে পারে,
2: তুমি বুঝতে পারছো না দীপ, আমি ভাবছি কে লিখেছে এটা। একে বলছে বেলঘড়িয়া, তার মধ্যে সেপ্টেম্বর আমারও বার্থ মান্থ,
1: কিন্তু মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় তো তোমার নয়।
2: না, সেটা আমার নয়, ওই জন্যই তো তারপর আমি এরকম একটা নিঃশ্বাস ফেলেছি। কিন্তু
1: মানে জোকস অ্যাপার্ট, হয়তো আমরা দুজন একটু মজা করছি, কিন্তু যার জন্য এই চিঠি এবং যে এই চিঠিটা লিখেছে ভার্চুয়াল মাধ্যমে, চিঠিটা যে পাঠিয়েছে অত্যন্ত সুন্দর। মানে আমি এরকম ইমোশনাল, এরকম ঝরঝরে বাংলায় নিজের মনের ভাব বোঝানোর ক্ষমতা আমি খুব কম এরকম মেসেজ পাই, যেগুলো আমাকে মেসমারাইজড করে, আমাকে বেশ কিছুক্ষণ ভাবায় মেসেজটা, সেরকম একটা মেসেজ পড়লাম। খুব সুন্দর মেসেজ যে লিখেছে এবং যার জন্য লিখেছে, সেই দুটো মানুষের জন্যই আমি খুব, আমার দুজনের প্রতি আমার খুব ভালোবাসা, কারণ দুজনেই খুব ভালো। আরও বেশি ভালো হতো যদি দুজনে দুজনের সঙ্গে যোগাযোগটা রাখতো, কিন্তু এটা আমিও বিশ্বাস করি যে কিছু কিছু মানুষের সঙ্গে সত্যি যোগাযোগ রাখা যায় না। তাদের জন্য আমাদের মনে একটা সফট কর্নার, একটা পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের মনের ভিতরে থাকলেও কিছু কিছু মানুষের সঙ্গে সত্যিই যোগাযোগ রাখা যায় না, সেটা সামাজিক চাপে হোক, সেটা বর্তমান সম্পর্কের চাপে হোক, যে কোনো চাপই হোক না কেন, আমি বাস্তবতাকে সরিয়ে রেখে যদি ভাবি, কিছু মানুষ আমাদের মনের মধ্যে একটা নাম, কিছুক্ষণ একটা চরিত্র, কিছু স্মৃতি হিসাবেই রয়ে যায়। তাদের সঙ্গে কাটানো কিছু কিছু ভালো মুহূর্ত, কিছু কিছু ইমোশনাল মোমেন্টস আমাদের যখন আমরা একা থাকি, ধরে যাক তুমি এখন যদি বিয়ে শাদী হয়েও গিয়ে থাকে, তোমার বাচ্চা কাচ্চাও যদি হয়ে গিয়ে থাকে, সেই সমস্ত নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলেও যখন তুমি দেখবে হঠাৎ একটু একলা হয়ে গেছো, হ্যাঁ, বা খুব এটা ট্রান্স পিরিয়ডের মধ্যে রয়েছো, তোমার হঠাৎ তার কথা মনে পড়বে। আমি মনে করি না এই মনে করাটার মধ্যে কোনো খারাপ কিছু রয়েছে বলে, কারণ তুমি এমন না যে যার সঙ্গে এখন সম্পর্কে রয়েছো তাকে ঠকাচ্ছো, কিন্তু মনের মধ্যে একটা একটা কর্নার, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা মনের মধ্যে একটা থেকে যাই, যেটা কিছু কিছু নির্দিষ্ট সময় এলে, কিছু দিন এলে হঠাৎ মনে পড়ে যায়, একটা ঝটকায় কোনো একটা জায়গায় গেছো, সেখানে গিয়ে হঠাৎ তার কথা মনে পড়ে গেছে। আমি ভাই তোমার সঙ্গে একমত, এটা সত্যিই মনে পড়ে যায়, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তুমি খুব ভালো থেকো, আর তুমি যেমন আছো তোমার মনের মধ্যে এই ভাবনাগুলোকে, এই সফট কর্নারগুলোকে তুমি কিন্তু ভাই বাঁচিয়ে রেখো, কারণ পৃথিবীটা খুব হার্শ, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের অনেক ইমোশন না আস্তে আস্তে কেমন হারিয়ে যাচ্ছে, আমরা খুব লেস ইমোশনাল হয়ে যাচ্ছি। তাই মানুষ যখন একটু ইমোশনাল হয় আমার দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এই মেসেজটা করার জন্য, এটা আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। থ্যাংক ইউ সো মাচ।
2: আর কেউ মানুক বা না মানুক, অনেকে হয়তো মানে এবং অনেকে মানতে চায় না। আমরা অনেক সময় জানো তো লুকিয়ে লুকিয়ে অনেকটা অজান্তেই মানুষজনকে স্টক করি, এমন মানুষজনকেই স্টক করি, নট নেসেসারিলি সেখানে লাভ অ্যাঙ্গেল থাকতেই হবে। হতে পারে সেটা কোনো লস্ট ফ্রেন্ড, হারিয়ে যাওয়া বন্ধু, ছোটোবেলার বন্ধু বা কোনো আত্মীয় যার সঙ্গে হয়তো কোনো কারণে এখন যোগাযোগ নেই, কিন্তু তার ওয়েলবিং নিয়ে তুমি আজও কনসার্ন। শুধু এটুকু দেখতে চাও যে সে ভালো আছে তো, সে ঠিকঠাক আছে তো, তার জীবনে সব কিছু ঠিক চলছে তো। তারপর যখন তুমি তার প্রোফাইলটা ঘুরে এসে একটা অ্যাসিওরেন্স পাও, কোথাও না কোথাও গিয়ে তোমার মধ্যেও সেই স্বস্তিটা কাজ করে, যাক মানুষটা ভালো আছে।
1: যে আমাদের গতে বাঁধা যে সোসাইটি বিহু, আমার মতে সেই সোসাইটি কিন্তু তোমার এই কনসার্নকে কখনো প্রশংসা করবে না।
2: একদমই স্টকিং বলতে পারে, কেউ বলতে পারে যে মানে জোর করে মানে ইয়ে করছে। ওই জন্যই বললাম যে সবসময় সবকিছু শেয়ার করারও দরকার নেই, এটা সবাইকে বলারও দরকার নেই যে আমি না ওর প্রোফাইলটা ঘুরে এসেছিলাম এবং ওকে ভালো আছে দেখে আমার ভালো লাগছে জেনুইনলি, এটা শেয়ারও করো না, কারণ মিস ইন্টারপ্রেটেড হওয়ার চান্সেস খুব বেশি। মানুষজন ভাববে ও 5 বছর আগে সম্পর্ক শেষ, এখনো এক্সকে স্টক করছে। না, সবসময় হয়তো সেরকমটা নয়।
1: একটা মেসেজ আমাদের অনেক ভেতরের কথাবার্তাকে জাগিয়ে দিল। ওকে, পরের মেসেজ। হাই দীপ, আমি আশরাফুল পানিয়ারা থেকে। চুপ কথা শুনতে আমার খুব ভালো লাগে। আমি রাত জেগে চুপ কথা শুনতাম। এক এক সময় বাবা মাঝরাতে উঠে আসতেন, দুটো নাগাদ উঠে এসে আমাকে বলতেন, কিরে এখন তো ঘুমোতে যাসনি, যা ঘুমোতে যা, খুব ভালো লাগবে শুনতে, জানো তো সেই কথাগুলো। আমার বাবা এখন অসুস্থ, বাবার প্যানিক অ্যাটাক হয়েছে, এখন বাবার আমাকে এইরকমভাবে রাতের বেলায় বকা দেয় না। আমার মনের ভেতরে ভীষণ একটা কষ্ট হয়, বাবার চিকিৎসা চলছে, কিন্তু আমার মন ভালো করার জন্য যদি কিছু সাজেশন দাও।
2: আমি বলছি তুমি আগে তার আগে বলো, ভীষণ একটা টাচি মেসেজ তো, বাবা মাদের নিয়ে মেসেজ আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি। দীপদা বলো।
1: দেখো, আমার মনে হয় যে বড় হয়েছো, এই ব্যাপারগুলোকে না আস্তে আস্তে আমাদের বাস্তবতার মধ্যে মেনে নিতে হয়, যে এগুলোর মধ্যে এই যে রোম্যান্টিসিজম যত বড় হতে থাকবে রেসপন্সিবিলিটির চাপে রোম্যান্টিসিজম কমতে থাকে। রোম্যান্টিসিজম না আমরা টিনেজে হতে থাকি, 16, 17, 18, 20, 22 আমাদের রোম্যান্টিসিজমের এজ। এবার যখন বড় হব, আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের বাবা মায়েরা বৃদ্ধ বা বৃদ্ধা হতে শুরু করেন, শারীরিক জটিলতা, অসুস্থতা এগুলো আসতে শুরু করে। আমরা চাই না, আমরা চাই আমাদের মা বাবা যেমন আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে তেমনই থাকুন। কিন্তু দেখো, বাস্তবতা সেটা হয় না। সময় যত এগোবে তাদের বয়স হবে, তারা অসুস্থ হবেন, এটাই কালের নিয়ম, এই নিয়ম কেউ খণ্ডাতে পারে না। তাহলে এটার সঙ্গে লড়াই না করে তোমাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে বাবার এখন একটা প্যানিক অ্যাটাক হলে বা একটা অ্যাটাক হলে সেখানে তো কিছু করার নেই আমাদের। কিন্তু যদি নাও হতো তাহলেও বয়সের কারণে অসুস্থ তিনি হতেনি, তিনি সবসময় আমার, তোমার, আমাদের মা বাবার সবসময় আমাদের খেয়াল রাখতে পারেন না। আমরা চাই তারা রাখুন, কিন্তু সেটা হয় না। আমারও ভীষণ ভালো লাগতো, আমার ছোটোবেলা তো ঠিক একইভাবে তোমার বাবা যেমন তোমাকে এসে খোঁজখবর নিতেন, আমার বাবাও নিত, আমার ভীষণ ভালো লাগতো। এবং আমি কোনোদিন ভাবতে পারিনি 2016 আগে যে এমনটা হবে যে বাবাকে ছাড়া আমাকে একটা দিন বা রাত কাটাতে হবে, কারণ আমার মাথার উপর কোনো চাপই নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি আমার মতো ঘুরছি ফিরছি, ফুর্তি করছি, আনন্দ করছি, লাইফ অন দ্য 7th heaven যাকে বলে। কিন্তু তারপরে যখন আমার বাবা চলে গেলেন, তখন আমি বাস্তবের মাটিতে আছড়ে পড়লাম যে দুনিয়াটা এত হার্শ, আমাদের মা বাবারা আমাদের এত কঠিন দুনিয়ার মধ্যে আগলে রাখেন। এক এক সময় ছোটোবেলায় মনে হতো মা বাবা যেটা করতে মানা করছেন এটা পৃথিবীর সব থেকে খারাপ ডিসিশন, এটা করাই হচ্ছে সব থেকে ভালো ডিসিশন। কিন্তু যখন আমি সেই জায়গায় এসে পড়লাম, তখন আমি দেখলাম যে সত্যি তো তাহলে তারা এই কারণে আমাকে মানা করছিলেন। এখন আমি আমার ছেলেকে ওই কাজটাই করতে মানা করি, কিন্তু একইভাবে আমার ছেলেও আমাকে ভাববে একদিন যে বাবা যেটাতে মানা করছে সেটা হচ্ছে সব থেকে ভুল কাজে বাবা মানা করছে, বাবার মানা করা উচিত নয়, এটাতে কিছু করার নেই। আমি শুধু তোমাকে বলবো আশরাফুল, এটাকে অ্যাকসেপ্ট করো, এটার সঙ্গে লড়াই করতে যেও না। লড়াই করতে গেলে তোমার মনের মধ্যে অস্থিরতা আরও বাড়বে, বরং তুমি এটা ভাবো যে এবার তোমাকে তোমার বাবার দায়িত্ব নিতে হবে। তুমি বাবাকে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করবে রাতেরবেলা যে বাবা তুমি ঠিক আছো তো, ঠিকঠাক ঘুম হচ্ছে বা খাওয়া দাওয়া হচ্ছে বা ওষুধ ঠিক মতো খাচ্ছ তো, এবার তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার পর। আশরাফুল ভীষণ ভালো থেকো, খুব ভালো লাগলো মেসেজটা পেয়ে।
2: ডেফিনেটলি তাই আশরাফুল। আর আরেকটা কথা, ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত মা একটা কথা বলতো যে যখন মা হবি তখন বুঝবি, যদিও আমি এখনো পর্যন্ত মা হইনি, সেই সুযোগ আমার কাছে আসেনি, সেই অপরচুনিটি আমার কাছে আসেনি। তবে এটা ঠিক, একটা তো বয়স হয়েছে এবং তারপরে কোথাও গিয়ে এখন মনে হয় যে যে সময়টাতে ওই বয়স সন্ধিকালে বাবা মাকে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় এবং নিজেকে একটা রেবেল মনে হয়, ভীষণ একটা বিপ্লবী প্রতিবাদী কি মনে হয় আমি ঠিক জানি না, এক্স্যাক্টলি বিশেষণ আমার কাছে নেই, তবে মনে হয় বাবা মা যা বলছে সবটাই ফালতু এবং আমাকে ভীষণ রকম কন্ট্রোল করছে। এখন মনে হয় থ্যাংক ইউ সো মাচ, সেই সময় যদি আমাকে কন্ট্রোল না করতো তাহলে হয়তো আমি বকে যেতাম কোট আনকোট, বা হয়তো এমন একটা জায়গায় তলিয়ে যেতাম সেখান থেকে ফেরার হয়তো কোনো পথ থাকতো না। তাই একটা কথা বলবো যে বাবা আছেন, বাবাকে আগলে রাখো, যেমনটা দীপদা বলল যে লড়াই করতে চেয়েও না, অ্যাকসেপ্ট করে সিচুয়েশনটাকে কীভাবে সামলানো যায় সেটা দেখো। কাকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমরা ডেফিনেটলি সেটা চাইব। খুব ভালো থাকো তোমরা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে তুমি শুনছ চুপ কথা, বিহু আর দীপের সঙ্গে। যার মেসেজ পড়ব, দুর্গানগর থেকে রূপান্তর পাঠিয়েছে, লিখেছে যে হাই চুপ কথা, তোমরা কেমন আছো? আমি রূপান্তর লিখছি দুর্গানগর থেকে। চুপ কথাতে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। কাজের চাপে তোমাদের এই অনুষ্ঠানটাকে আমি মাঝে মধ্যে মিস করি, কিন্তু তা বলে এমন নয় যে আমার যোগাযোগ থাকে না। আজ আমি আমার একটা কবিতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, পৃথিবীর সকল নারীদের জন্য আমার এই ছোট্ট কবিতাটা। আমি তার চার লাইন পড়ছি, বেশ বড় কবিতা। নারী তুমি মাতৃরূপে গর্ভে কর ধারণ, সন্তানের মুখে ফোটে হাসি তুমি তার কারণ। দশভুজা রূপে তুমি সব কর্মই করো, দায়িত্বভার নিতে গিয়ে খেটে খেটে মরো। স্বপ্নগুলোর গলা টিপে বাস্তবতার পাঁকে, পুরুষ জাতির তুমি ভীত নারী বলি যাকে। খুব সুন্দর মেসেজ রূপান্তর, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সুন্দর তোমার কবিতাটার জন্য। বেশ বড় ছিল কবিতাটা, কিন্তু এখন সময়ের জন্য আমি অল্পই চার লাইন পড়তে পারলাম। বাট এনিওয়ে, সুন্দর লিখেছো, লেখার অভ্যেসটা ছেড়ো না প্লিজ। আমি এই কথাটা এক্ষুনি বিহুকেও বলছিলাম যে বিহু তুমিও কিন্তু তোমার লেখার অভ্যেসটা ছেড়ো না, কারণ বিহু খুব ভালো লেখে, খুব ঝরঝরে। আমি না লেখার মধ্যে কখনো ভীষণ উপমা, প্রচণ্ড এমন একটা লেখা যেটার মধ্যে প্রচুর কাব্য কথা রয়েছে, তার থেকে আমার পছন্দ একটা ঝরঝরে মেধিন লেখা। যে কারণে বিহুর লেখা যদি তোমরা নিশ্চয়ই অনেকে পড়েছো, অনেকে দেখেছো, বিহু দীর্ঘদিন সাংবাদিকতা করেছে এবং অনেক জ্ঞানী গুণী মানুষের সঙ্গে করেছে, তো বিহুর লেখার হাতও আছে। তো আমি বিহুকে এক্ষুনি এই কথাটা বলছিলাম যে বিহু লেখালেখিটা ছিল না।
2: থ্যাংক ইউ দীপদা, মানে আমি দীপদার কাছ থেকে কিছু শোনা ইটসেলফ আ কমপ্লিমেন্ট। আর আমার খুব ভালো লাগে একটু আগেই যে রূপান্তর মানে ছড়াটা মানে কবিতাটা আমাদেরকে শোনালো, লিখে পাঠালো, যেটা দীপদা বললো, আমার সেই সমস্ত পুরুষদের খুব ভালো লাগে জানো তো, বিইং আ নারী, যারা একইভাবে অতটাই সেন্সিটিভ ওয়েতে এই যে সমস্যাগুলোকে বুঝতে পারেন এবং তাদের আপব্রিঙ্গিংগুলো সত্যিই একটা সুন্দর পরিবেশ এবং পরিবারের মধ্যে হয়েছে বলে আমি বিশ্বাস করি।
1: আমি মনে করি এখন বিহু এখন অনেক পুরুষই নারীদের সঙ্গে তাদের ইমোশনকে তাদের মতো করে বুঝছে। আমার মনে হয় না এখন খুব বেশি প্যাট্রিয়ার্কি সোসাইটিতে রয়েছে বলে আমি বিশ্বাস করি
2: না। এটা না আমরা শুধুমাত্র বাঙালিদের দিয়ে বিচার করলে আবার হবে না, মানে আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমাদের বাঙালিদের সমাজ ব্যবস্থাটা না ভীষণ লিবারাল। মানে আজকে যতই আমার বাবা একটা ডিসিশন নিক না কেন, দিনের শেষে মাকে গিয়ে একবার জিজ্ঞেস করে যে কি গো ঠিক আছে তো, এটা এটা এটা করব তো। এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা হাউস হোল্ডেই দেখা যায়। অ্যান্ড থ্যাংকস টু দোজ পুরুষ যে আপনারা বা তোমরা বা তোরা আমাদের এতটা গুরুত্ব দিস, আর সেই কারণেই আমাদের বোধহয় সবচেয়ে বেশি ভালো লাগে, জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয়। যাই হোক, আমি আবার অন্য দিকে চলে যাচ্ছি, আমরা বরঞ্চ মেসেজে ফোকাস করি।
1: বাংলাদেশ থেকে আইছে আমাদের রেগুলার লিসনার, মেসেজ পাঠায়, লিখেছে যে সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পরিবর্তন হচ্ছে, এত এত ব্যস্ততা বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় দিনটা 24 ঘন্টা না হয়ে 48 ঘন্টা হওয়া উচিত ছিল। শুধু ব্যস্ততাই নয়, সময়ের সঙ্গে মানুষও বদলে যাচ্ছে, কথা বলার বন্ধু কমে যাচ্ছে, মনের কথা বলার মানুষ কমে যাচ্ছে, বিশ্বাস করার মতন মানুষও কমে যাচ্ছে। একসময় যাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আজ তাদের সঙ্গে দুটো কথা বলার সময় হয় না। কিছু মানুষ দূরে চলে যায়, কিছু সম্পর্ক বদলে যায়, আর কিছু মানুষ থেকে যায় শুধু স্মৃতির পাতায়। অথচ এই সব কিছুর মাঝেই সময় কিন্তু থেমে থাকে না, প্রত্যেক দিন আমাদের জীবনের আয়ু কমে যাচ্ছে, একটা একটা করে দিন জীবন থেকে কমে যাচ্ছে।
2: বাস্তব কথা, সত্যি কথা, একদমই তাই। মানে আমি জানি, মানে আমি জানি না, মানে এগুলো যখন আমি সত্যি অনুধাবন করার চেষ্টা করি বা ভালো করে প্রত্যেকটা লাইন পড়ার চেষ্টা করি, মাঝে মধ্যে নিজেরও মনটা খারাপ হয়ে যায়, তারপর মনে হয় ঠিক আছে, দিস ইজ লাইফ, এটাই তো জীবন, আর এটাকেই তো আমাদের মেনে নিতে হবে।
1: আমার মনে হয় একটা কথা জানো তো, খুব খাঁটি কথা, যে সময়ের সব থেকে ভালো গুণ হলো যে সময় সবসময় একরকম থাকে না, আর সময়ের সব থেকে খারাপ গুণ হলো যে সময় সবসময় একরকম থাকে না। এই কথাটা ভীষণ দামি কথা। আমার একটা এই প্রসঙ্গে একটা পৌরাণিক গল্প মনে পড়ে যায়, যে একবার রাবণ যাচ্ছিলেন তার রথে চেপে, সেই সময় কৈলাস পর্বতের পাশ দিয়ে যাওয়ার সময় রাবণের রথ স্লো হয়ে যায়, থেমে যায়। তখন রাবণ প্রচণ্ড রেগে যান এবং বলেন যে কি আমার রথ এত স্লো যাচ্ছে, এত আস্তে যাচ্ছে কেন, বলে তিনি নেমে পড়েন। এবার নেমে তিনি দেখেন যে কৈলাস পর্বত সামনে। তখন নন্দী মানে শিবের বাহন তিনি এগিয়ে আসেন, এগিয়ে এসে রাবণকে বলেন যে এখান দিয়ে যাওয়ার সময় মহাদেবের অনুমতি নিতে হবে, কারণ এটা মহাদেবের কৈলাস। রাবণ তখন তার 10টা মাথা, তিনি তখন মানে ত্রিকালজ্ঞ, সর্বজ্ঞানী, সব থেকে শক্তিমান। তিনি তখন কি করলেন, বললেন আমি কৈলাস পর্বতকেই তুলে দেবো। বলে তিনি কৈলাস পর্বতকে কাঁধে নিয়ে তুলতে সরাতে গেলেন রাস্তা থেকে। তখন কৈলাস কেঁপে উঠতেই গোটা দেব মানে পুরো দেব কুলে হই হই পড়ে গেল। সব দেবরা যত ভগবান রয়েছেন তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। তখন মহাদেবকে গিয়ে সকালে বললেন, মাতা পার্বতী বললেন যে দেখুন এই কৈলাস পর্বত নড়ে যাচ্ছে, এটা তো একদম প্রলয় ডেকে আনবে। তখন মহাদেব অত্যন্ত শান্তভাবে তিনি পায়ের একটা বুড়ো আঙুল দিয়ে শুধুমাত্র কৈলাসের উপরে একটা বুড়ো আঙুল রাখলেন, পায়ের বুড়ো আঙুল একটা শুধু ঠেকলেন কৈলাসের উপরে। রাবণ ওই কৈলাস পর্বতের নিচে চাপা পড়ে প্রায় মারা যাচ্ছিল সেই সময়। এবার তখন রাবণ তো হঠাৎ বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে, এতক্ষণ দিব্য তিনি কাঁধে করে কৈলাসটাকে সরাতে যাচ্ছিলেন, এবার তিনি কৈলাসের নিচে চাপা পড়ে প্রায় মারা পড়ার মতন অবস্থা। তিনি তখন শিবের স্তুতি করতে শুরু করলেন। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে এলেন। তখন রাবণ তাকে বললেন আমি মরে যাবো মহাদেব, আমাকে ক্ষমা করে দিন। তখন মহাদেব তার বুড়ো আঙুলটা তুলে নিলেন এবং রাবণ সেখান থেকে আবার চলে যেতে পারলেন আগের মতন। এই গল্পটা এই জন্যই বললাম কারণ এতে একটা ছোট্ট শিক্ষা আছে আমাদের কাছে, যে আমাদের যখন শক্তি থাকে, ক্ষমতা থাকে, তখন যেন আমরা অহংকারে অন্ধ না হয়ে যাই। এটাই এখান থেকে শেখার, যে আমাদের প্রত্যেকের জীবনের একটা একটা প্রাইম আসে, যে প্রাইমে আমাদের কাছে সম্পদ, অর্থ, প্রতিপত্তি সব থাকে। অনেক মানুষের জীবনে দীর্ঘস্থায়ী হয় এটা, আমি বলবো না একটা সময় আসে, কিন্তু যখন এটা আমাদের জীবনে আসে তখন যদি আমরা আমাদের বাস্তবতা ভুলে আমাদের চারপাশের মানুষগুলোকে যেমন করে তাদের সঙ্গে আগে মিশতাম সেগুলো সব ভুলে আমরা যদি প্রচণ্ড অহংকারী হয়ে যাই, তাহলে আমাদের অবস্থাও কিন্তু একদিন এই রকমই হবে। যখন আমাদের এই সম্মান, প্রতিপত্তি, এই চলে যাবে, প্রভাব চলে যাবে, তখন কিন্তু সেই মানুষগুলোকে আর তুমি ফিরে পাবে না যারা তোমাকে একসময় খুব ভালোবাসত। এটা একটা শিক্ষা, সময় কখনো একরকম সবার থাকে না। তাই আজ যারা যারা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছো, স্ট্রাগল করছো, তারা হাল ছেড়ো না। আর আজ যারা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছো, তারা শুধু এটা ভুলে যেও না যে তোমার যখন একটা চ্যালেঞ্জিং সময় ছিল তখন তোমার পাশে খাড়া খাড়া ছিল। ওকে, পরের মেসেজ পাঠিয়েছে জাহির মেঠিয়াবুরুজ থেকে, লিখেছে যেদিন তুমি চলে গেলে আমি শুধু চুপ করেছিলাম, অনেক কথা বলার ছিল কিন্তু কোনো কথাই বলতে পারিনি। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমাকে ভুলে যাব, কিন্তু জানো তো কিছু মানুষকে ভোলা যায় না, কখনো শুধু তাদের ছাড়া বেঁচে থাকতে শিখতে হয়। আজও তোমার কথা মনে পড়লে আমার চোখের কোণে জল আসে, কারণ আমার জীবনের সেই মুহূর্ত যার শেষ আমি কখনো চাইনি, আমার সেই প্রিয় মানুষটার নাম বলে একটা নাম লেখা রয়েছে আর সঙ্গে মেসেজটা। আমার মনে হয় দেখো এই রকম একটা ফেজের মধ্যে দিয়ে জাহির, এরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে, এরকম একটা কঠিন ইমোশনাল টাইমের মধ্যে দিয়ে আমরা সকলেই কখনো না কখনো গেছি। আমার মনে হয় যে আমি একটু আগেও যখন যে প্রথম মেসেজ যেটা পড়ছিলাম সেখানেও আমি এই কথাটা বলছিলাম যে কিছু মানুষ জীবন থেকে চলে গেছে, সেটাকে না অ্যাকসেপ্ট করে নিতে হয়। যত দ্রুত সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে তত দ্রুত জীবনটাকে রিসেট

0: করতে পারবে, আর রিসেট যদি জীবনে না করতে পারো তাহলে কিন্তু বস চাপ আছে।
1: আর এই রিসেট বা কীভাবে জীবনকে স্ট্রাকচার করতে হবে সেসব গল্পই তো তোমাদের শুনবো। তবে আপাতত 9903653992 তে তোমাদের মেসেজ হোয়াটসঅ্যাপ আসতে থাকুক। আর বিহু আর দীপ তোমাদের জন্য একটা ফাড়াফাড়ি গান রাখলো, গানের পরে ফিরে আসছি মেসেজ নিয়ে।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এবার যে মেসেজটা পড়বো, সে মেসেজটা পাঠিয়েছে ঐশী, আর এই মেসেজটা আমি বিহুর জন্য পড়ছি। এর উত্তরটা বিহু দেবে।
2: বেশ,
1: লিখেছে, হ্যালো চুপ কথা, দাদা দিদি কেমন আছো তোমরা? আমি ঐশী লিখছি। কাল আমার ডিপার্টমেন্টে ফ্রেশার্স অনুষ্ঠান রয়েছে, আর সেই অনুষ্ঠানের অ্যাঙ্কার হচ্ছি আমি। গত দুদিন প্রচুর কাজ করেছি, খুব যত্ন নিয়ে একটা স্ক্রিপ্ট বানিয়েছি, অভ্যেস করেছি কতবার, জানি না কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তবে আগের বার অ্যাঙ্কারিং করে প্রশংসা পেয়েছিলাম, এবারও যথাসাধ্য চেষ্টা করব। তোমরা প্লিজ বলে দাও কিভাবে ভালো উপস্থাপনা করা যায়।
2: আমার মনে হয় আগের বারে যখন ভালো পারফর্ম করেছো, এবারেও পারফরমেন্স দুর্দান্ত হবে। আর তার মধ্যে তুমি প্রিপারেশন নিয়েছো, প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট আমরা জানি।
1: এই ম্যান ছিল না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।
2: এখন এখন এই সময় দাঁড়িয়ে আমরা আ ম্যানে শুধুমাত্র স্টিক করে থাকি না, আমরা পার্সনে চলে যাই, আমরা জেন্ডার নিউট্রাল। তো যাই হোক, তো সেটাই বলার আরেকটা কথা, যেটা আমি মানে টিপস বলবো না, অ্যাজ আ বন্ধু বলতে পারি, যে আমার মনে হয় বেশি হড়বড় করলে বা বেশি একটু মানে কথা বলার আগে বেশি যদি আমি একটু করে, তাহলে কনসেন্ট্রেশন কোথাও গিয়ে ডিস্ট্র্যাক্টেড হতে পারে। তাই কোনো কিছু শুরু করার আগে 2 সেকেন্ড পজ নেব, একটা জোরে নিঃশ্বাস নেব, তারপর আমরা কথা বলা শুরু করব। আর অ্যাঙ্কারিংয়ে অডিয়েন্স কানেকশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে আমি আমার কথা বলে গেলাম, অডিয়েন্সকে কানেক্ট করতে পারলাম না, সেটা হলে কোথাও গিয়ে একটা মনোটনি চলে আসতে পারে, তো সেইটা একটু মাথায় রাখবো। আর বাকি ভয়েস মডুলেশন থেকে শুরু করে সেগুলো আশা করি ঐশী ভালোভাবেই জানে, যখন ও আগে এটা পারফর্ম করেছে, তাই তো?
1: আর একটা প্রশ্ন আমি তোমার কাছে করবো বিহু, এটা ঐশীর জন্য শুধু না, এটা আরো অনেকের জন্য, যে ধরো কোনো একটা কারণে আমি একটা শো অ্যাঙ্কার করছি, লাইভ অ্যাঙ্কার করছি একটা এরকমই ফ্রেশার্সে বা কোনো সোশ্যালে, কলেজ ইউনিভার্সিটির, সেখানে আমি দেখছি যে দর্শকরা খুব চুপচাপ, আমি প্রশ্ন করছি উত্তর দিচ্ছে না, তখন আমি নিজের কামনেস বা তখন আমি নিজের মাথা ঠান্ডা কিভাবে রেখে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব?
2: তখন আগেই আমি মানে অডিয়েন্স ইন্টারঅ্যাকশন করব, আমি এমন কিছু একটা প্রশ্ন ছুড়ে দেব অডিয়েন্সের দিকে যাতে করে তারা পার্টিসিপেট করতে বাধ্য হয়। আমি হয়তো তাদেরকে জিজ্ঞাসাই করব যে কি হলো, উত্তেজনা কোথায়, সেখানে আমার কামনেসটা, আমি ভিতরে শান্ত থাকবো, ভিতরে আমি অস্থির হব না, কিন্তু বাইরে হাই এনার্জি নিয়ে করব। আমি অ্যাঙ্কার, আমি এই শোটা সঞ্চালনা করছি, পুরো শোয়ের মেরুদণ্ডটা আমাকে ঘিরে বা আমার উপর নির্ভর করছে, সেখানে আমি যদি নেতিয়ে ঝিমিয়ে যাই তাহলে আমার অডিয়েন্স ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ বাদে। আমি বলছি যে অনেক সময় কি হয়, এটা ইন্টারভিউর ক্ষেত্রেও হয়, আমরা অনেক সময় ওভার এক্সপ্লেন করতে গিয়ে, কথা বলতে গিয়ে জড়িয়ে ফেলি। বিগত বেশ কিছু মাসের টেক অ্যাওয়ে এটা আমার, যখনই কিছু বলতে যাচ্ছ আগে সাজিয়ে নাও মাথার মধ্যে, দেন ডেলিভার ইট। হয়তো তার জন্য 2 সেকেন্ড পজ নিতে হবে তোমাকে মনের মধ্যে, নাও, কিন্তু সেটা যেন লোকের সামনে তুমি দেখিয়ে ফেলো না যে এই পজটা তুমি নিচ্ছ। তুমি হাই এনার্জি থাকো কিন্তু মাথার মধ্যে সেই কামনেসটা বজায় রাখো। আর অডিয়েন্স ইন্টারঅ্যাকশন ছাড়া আমার মনে হয় না কিছুই সাকসেসফুলি হয় বলে, তাই না? মানে তুমিও যখন আজকে খবর পড়ো দীপদা, তো সেখানেও তোমার মাথা
1: আমাকে আমার এর মধ্যে টানা কেন, ভালো শুনছিলাম, আমার তো বেশ ভালো লাগছে।

0: বলছি, তোমার তো প্রাইমারি ফোকাসটা থাকি।
1: আমি চেষ্টা করছিলাম কিছু যদি এখান থেকে শেখা যায়,
0: এবার আমার লেগ পুল শুরু হচ্ছে। বাট না, মানে তুমিও যখন আজকে খবর পড়ো, তো সেক্ষেত্রে তো তোমার প্রাইমারি কনসার্ন তো অডিয়েন্স, বাট রেডিওর ক্ষেত্রে লিসেনার্স। তো তারা যদি কানেক্টই না করতে পারলো, আমি দু ঘন্টা তিন ঘন্টা ধরে বকে গেলাম।
1: একটা জিনিস মনে করি সবথেকে বেশি, এটা হচ্ছে লাইভ অডিয়েন্সের কথাই বলছি, আমি টেলিভিশন বা রেডিও সরিয়ে রেখে। ধরো যখন আমি কলেজে, ধরো আমার সামনে 300 জন বাচ্চা বসে আছে, মানে 300 জন ফ্রেশার্স যারা নতুন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ছে, আর ধরো আমি একটা ভীষণ বোরিং বিষয় নিয়ে তাদের লেকচার দিচ্ছি, কোনো একটা এমন বিষয় নিয়ে যে বিষয়টা খুব ইজি টু গো বা মানে খুব ইন্টারেস্টিং এমন নয়, আমার মনে হয় সব থেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে ওই অডিয়েন্সটাকে, তাদের অ্যাটেনশানটাকে গ্র্যাব করা। আমি মনে করি যে টেলিভিশন বা রেডিওতে আমাদের মানে ফিডব্যাকটা একটু পরে আসে, একটা ফিল্টার হয়েও আসে কিছুটা, কিন্তু লাইভ ইন্টারঅ্যাকশন করাটা সব থেকে চ্যালেঞ্জিং, কিন্তু ইয়েট সব থেকে মজাদার।
0: এবং ফেসিয়াল এক্সপ্রেশন রিড করাটা, মানে অনেক সময়তে একটু ডিফিকাল্ট হয়, আমি মঞ্চে তারা অডিয়েন্সে, কিন্তু অনেক সময় আমি দেখি, মানে আমারও যখন লাইভ অ্যাঙ্করিং থাকে, আমি দেখি যে আচ্ছা সে কি হাসছে, আচ্ছা সে খুব গম্ভীর হয়ে আছে, যদি দেখি রেসিপ্রোকেট করছে তার মানে আই এম সাকসেসফুল, আর যদি সে ফোন দেখে বা ই করে তার মানে আই এম নট, মানে আমি কিছুই করতে পারছি না ওখানে দাঁড়িয়ে।
1: মানে আমারও এইটাই সব থেকে বেশি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, যখন আমি ধরো লাইভ কোথাও কাউকে কিছু পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, তখন স্টুডেন্টরা বা যারা পড়ছে, লিসেনার্স যারা সেই মুহূর্তে আমাকে শুনছে, তারা তাদের অ্যাটেনশন আমি কতটা গ্র্যাব করতে পারছি। আমার মনে হয় এইটা তুমি যতবার করবে বা যতবার এটা রিপিট হবে, আমার মনে হয় তুমি তত নিজেকে আরও স্ট্রং তৈরি করতে পারবে। তাই আমার মতে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি বিহুকেও একটা কথা বলছিলাম একটু আগে যে এক্সপিরিয়েন্স না কখনো, আমরা বলি বটে জ্ঞান দেওয়ার জন্য, অনেকে বলে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো, হ্যাঁ ক্যামেরা মোবাইল ক্যামেরা অন করে পড়ো, কিন্তু আমি বলছি লোকের মাঝখানে একবার গিয়ে পড়ে সেখানে একটা শো হোস্ট করা, তার থেকে যে শিক্ষা বা টেক অ্যাওয়ে নেওয়া যায়, সেটা কোনোদিন বাড়িতে বন্ধ ঘরের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি 100 বারও সেটা করো, সেটা থেকে কিন্তু টেক অ্যাওয়ে অতটা রিচড হয় না। তার একটাই কারণ, মানুষের রিয়াকশন খুব আনফিল্টার্ড পাওয়া যায়। তুমি ভালো কি না বা তুমি একটা শো প্রপারলি হোস্ট করতে পারছো কি না, সেটার শিক্ষা তুমি যখন একটা ভরা অডিয়েন্সের মধ্যে থেকে পাবে, তার এনার্জি লেভেল, তার মজা, তার উত্তেজনাটা, এটা না আমাদের অ্যাড্রিনালিন রাশ দেয়। ধরো আমি, বিহু বা আমাদের এই ফিল্ডে যারা আমাদের সহকর্মী রয়েছে, তারা কেন দিনে রাতে একই কাজ প্রত্যেক দিন করে, তুমিও জানো যে অফিসে প্রত্যেক দিন যেতে কারোর ভালো নাই লাগতে পারে, কিন্তু একজন পারফর্মারকে একই কাজ প্রত্যেক দিন করতে হয় এবং প্রত্যেকবারই সেটা একই রকম এনার্জি বা এনথু নিয়ে করতে হয়, যাতে এটা কখনো মনে না হয় যে আমাদের একই কাজ করতে ভালো লাগছে না। তো এই আনফিল্টার্ড রিয়াকশানটা পাওয়ার জন্যই আমরা এই কাজটা প্রত্যেক দিন করি, যাতে প্রত্যেকবার আমরা যখন কোনো একটা শো করব, তখন কিছু মানুষ হেসে উঠবে, তখন কিছু মানুষ হাততালি দিয়ে উঠবে, কিছু মানুষ কানেক্ট করতে পারবে, কিছু মানুষ ফিল করতে পারবে, কিছু মানুষ ইন্সপায়ার্ড হতে পারবে, এই জন্যই আমাদের ফিরে ফিরে আসা। থ্যাংক ইউ সো মাচ ঐশী, অনেকগুলো কথা বলে ফেললাম তোমার কথার পিঠে। ওকে, মনীষা পরে মেসেজ পাঠিয়েছে যে তোমরা কেমন আছো, আজ থেকে আমি একটা নতুন কাজ শুরু করেছি, কলেজের একদম শেষ দুটো সেমিস্টার চলছে আর কদিন পরেই একটা অন্য যাত্রা শুরু হবে, বন্ধুরা থাকবে কিন্তু শুধু ফোনে, কোনোদিন ফোন করে কথা বলা নাও হতে পারে, সারাদিন আমি খুব ব্যস্ত, আমিও মানি বন্ধুরাও ব্যস্ত, তাই আজ থেকে আমি আমার স্কুলের বন্ধুদের রোজ ফোন করবো বলে ঠিক করেছি, একটা সময় করে, যাদের নাম্বার আমার কাছে আছে। আজ আমার স্কুল জীবনের সব থেকে কাছের বন্ধু পৌলমিকে দিয়ে শুরু করেছি, কাল আরও একজনকে করব, এটার জন্য যাতে তাদের মনে আমার অস্তিত্ব টিকে থাকে।
0: বাহ,
1: নাইস ইনিশিয়েটিভ,
0: খুব ভালো, এটা অনেকে কিন্তু
1: নাইস ইনিশিয়েটিভ,
0: মানে নিতে পারো, এটা কিন্তু শেখার, মানে
1: আমি যদি করতে পারতাম গো জীবনে
0: সত্যি, মানে এটা আমি অ্যাকচুয়ালি করতে পারি, মানে এটা শুনে আমারও মনে হলো যে কতদিন কথা হয় না, মানে জানিও না এখন তারা কোথায় কি করছে, আদৌ মানে সেই নাম্বারগুলো ভ্যালিড আছে কি না, কিন্তু এটা করা যেতে পারে, নাইস নাইস থট।
1: তবে সোশ্যাল মিডিয়া আসায় আমার মতে যদি সেখান থেকে কিছু ভালো জিনিস নেওয়ার থাকে, আমি বলবো এটাই যে স্কুল জীবনের কিছু বন্ধু বান্ধবদের ওয়্যার অ্যাবাউটসটা জানা যায়, মানে হয়তো আমিও এমন না যে সবসময় কমেন্ট করছি গিয়ে বা পোস্টে রিয়্যাক্ট করছি গিয়ে, কিন্তু এটা জানা যায় যে না আচ্ছা আমার বন্ধুটার এটা হলো জীবনে বা আমার বন্ধুটা এখন ওইখানে আছে, এটাও কিন্তু আমার মতে এটাও একটা খোঁজ খবর রাখার মতোই। বাট হ্যাঁ, অবভিয়াসলি ফোন করে কারোকে খোঁজ খবর, কাউকে তুমি কেমন আছো জানতে চাও, ওটা দেখো কেউ জানতে চায় না এখন যে তুমি কেমন আছো। হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, মানে এই মুহূর্তে যে মোস্ট ডিফিকাল্ট টু আনসার যদি কোনো কোয়েশ্চেন হয় তাহলে হচ্ছে তুমি কেমন আছো। কারণ এটা না, এর উত্তরটা লোক বিশেষে বদলে যায়। এটা একটা পথ চলতি লোক জিজ্ঞেস করলে তুমি এক উত্তর দেবে, তোমার একটা বন্ধু জিজ্ঞেস করলে তুমি আর একটা উত্তর দেবে, তোমার ভীষণ কাছের মানুষ জিজ্ঞেস করলে তুমি একটা উত্তর দেবে। এটা না লোক বিশেষে এই প্রশ্নের উত্তরটা পাল্টে যায়। আমরাও তোমাকে রাতেরবেলা জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, তোমার মনের মধ্যে কি এমন চলছে যেটা তোমার মনে হয় যে একটু ভাগ করে নিলে মনটা একটু হালকা হতে পারে। এই তোমাদের কথা, তোমাদের রিয়াকশনস, তোমাদের মেসেজ, এইগুলো না আমাদের কাছেও তোমাদের একটা প্রতিচ্ছবি তৈরি করে যে আসলে তুমি মানুষটা কেমন, আসলে তুমি মানুষটা কি করছো এই মুহূর্তে। কোনো কোনো মেসেজ পড়ে আমরা আনন্দ পাই, কোনো কোনো মেসেজ পড়ে আমরা উল্লসিত হয়ে উঠি, আর কোনো কোনো মেসেজ পড়ে আমাদের মনে হয় যে এইটা না আমার সঙ্গে ঠিক আজ থেকে এত বছর আগে ঘটেছিল, তাহলে আমি যেভাবে ওটা সামলেছিলাম আমি সেভাবে এটার উত্তর দিই। এইভাবেই আনস্ক্রিপ্টেড একটা শো এই মাঝরাতের বেলায় আমরা 107 FM করে থাকি। বিহু আর দীপ তোমার সঙ্গে গল্প চালিয়ে যাব, তবে যেহেতু সময় বেশ খানিকটা হয়েই গেল কথা বলতে বলতে, একটু গান শুনি, গানের উপর আবার ফিরে আসি। 9903655992 নম্বরে তোমার হোয়াটসঅ্যাপ কিন্তু আসতে থাকুক, পড়ব তোমার পাঠানো সব মেসেজ।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: পরে মেসেজ পড়বো, যার সঙ্গে আমার রোজ দিন কথা হয় না তাকে কতদিন মনে রাখা যায়। আমি যার কথা লিখছি সেই মানুষটির সঙ্গে গত 6 মাস ধরে আমার যোগাযোগ তলানিতে, কিন্তু সেও আমার সঙ্গে যে খুব একটা কথা বলার চেষ্টা করছে এমনটা নয়। আমি শুধু এটা বুঝতে পারছি না যে আমাদের মধ্যে কথাবার্তা হওয়াটা হঠাৎ কমে গেল কেন। এটা কি সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে এসেছিল বলে? আমি জানি না, আমার জিজ্ঞেস করা হয়নি, সেও আমাকে উত্তর দেয়নি। মেসেজটার নাম লিখছি না, কিন্তু আমি শুধু একটাই কথা জানতে চাই যে এইভাবে কতদিন যোগাযোগটুকুনিও টিকিয়ে রাখা যাবে। তার থেকে কি আমার কোনো আর এক্সপেকটেশনস রাখা উচিত নাকি উচিত নয়?
2: আমার কেন জানি না মনে হয় যে এই প্রশ্নটা সেও তোমাকে করতে পারে। হয়তো আজকে চুপ কথায় তারও একটা এরকমই মেসেজ আসতে পারে যে 6 মাস তোমার সঙ্গে কোনো কথা নেই, এবং কেন কথা নেই সে জানে না। তোমার মেসেজটা খুবই স্বল্প, তার যেটুকু পড়ে মনে হলো যে তুমি নিজেও জানো না যে ঠিক কী কারণে তোমাদের কথা বলা বন্ধ হয়েছে। আমরা বলি, আমরা যারা জার্নালিজমের স্টুডেন্ট তারা বলি, কমিউনিকেশন ইজ দ্য কি। অর্থাৎ যে কোনো সমস্যা আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে কথা বলার মাধ্যমে হয়তো সলভ হলেও হতে পারে। আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে, বহু ক্ষেত্রে আলোচনার মাধ্যমে বহু কিছু সমাধান হয়েছে। তাই যেখানে তোমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রেশিয়াস একটা জিনিস, তোমার সম্পর্ক, তোমার ভালোবাসার মানুষ, সেখানে কথা বলতে গেলে এত ইগো কিসে?
1: নট নেসেসারিলি সবসময় ভালোবাসাটাই হতে হবে। আমার মনে হয় যে কোনো কমিউনিকেশনেই, বিহু, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা পরিবারের লোকেদের সঙ্গেও হয়। অনেক সময় দেখবে যে আমাদের পরিবারের কোন একটা, কোন একজন আত্মীয় হয়তো দূরে থাকেন, তার সঙ্গে আমাদের হয়তো
2: যোগাযোগ
1: কম হয়, তার সম্পর্কে আমরা খুব অনেক কিছু জানতে পারি না, কারণ অনেক সময় আমরা কমিউনিকেশন করি না, কমিউনিকেট করি না তাদের সঙ্গে।
2: একদমই তাই।
1: তাই কথা বলার এখানে আমাদের দুজনেরই একটাই বক্তব্য যে কোনো যদি নির্দিষ্ট কারণ না থাকে, শুধুমাত্র ব্যস্ত হয়ে পড়ার অজুহাতে কারোর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিও না। কারণ আবারও বলছি, কোভিড অতিমারি আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে মানুষ কিন্তু একা বেঁচে থাকতে পারে না। মানুষের কিন্তু বেঁচে থাকার জন্য সবসময় তার চারপাশে আরও কিছু মানুষ লাগে, আর সেই মানুষের রিপ্লেসমেন্ট কিন্তু কোনো দিন এআই হতে পারবে না। মানে এখন আমরা অনেক প্রশ্নের উত্তর এআই এর কাছ থেকে পেয়ে যাই ঠিকই, আমাদের অনেক একাকিত্ব এখন সোশ্যাল মিডিয়া মিটিয়ে দেয় ঠিকই, কিন্তু মানুষ শুধুমাত্র এআই আর সোশ্যাল মিডিয়া বটদের নিয়ে কিন্তু গোটা জীবন কাটাতে পারবে না। এটা একটা ফেজ যায় জীবনের, যখন মনে হয় যে না, মানুষের থেকে বোধহয় এআই ভালো। আমি একটা মজার জোক দেখছিলাম, হাজব্যান্ড ওয়াইফ বসে আছে, ওয়াইফ হাজব্যান্ডকে বলেছে যে আমার না খুব একটা ভালো লাগে না, মুড ভালো নেই। তো হাজব্যান্ড বলছে ঠিক আছে, গিয়ে টিভি দেখো বা একটু ঘুরে টুরে এসো, মুড ভালো হয়ে যাবে। তো ওয়াইফের এটা পছন্দ হয়নি উত্তরটা, সে মুখ ফিরিয়ে বসে গেছে পাশে। তারপরে সে এআইকে লিখেছে যে আমার না খুব ভালো লাগছে না। এআই তাকে এক পাতার লম্বা একটা উত্তর দিয়েছে যে কেন ভালো লাগছে না, বলো তোমার কী করলে ভালো লাগবে, আমি কী করতে পারি তোমার জন্য, তুমি এত ভালো তাও তোমার ভালো লাগছে না। মানে ঠিক যেটা তুমি শুনতে চাইছিলে সেই সময় এআই সেই উত্তরগুলোই দিয়েছে। কিন্তু মানুষের মুশকিলটা হচ্ছে, মানুষ সবসময় যেটা তুমি শুনতে চাও সেই উত্তরটা তোমাকে দেয় না। আমি একটা সিনেমা দেখছিলাম, প্রজেক্ট হেল মেরি বলে, অসাধারণ, মানে খুব টাচি একটা সিনেমা, আমার মনকে খুব ছুঁয়ে গেছে সিনেমাটা। সেখানে ভিন গ্রহের একটা জীব, তার সঙ্গে মানুষের প্রথম কন্ট্যাক্ট হয়েছে, তো সে মানুষের কাছ থেকে শিখছে হিউমার কাকে বলে, সে মানুষের কাছ থেকে শিখছে জোক কাকে বলে, স্যাটায়ার কাকে বলে, কারণ সে জানে না তার সিস্টেমে, তার কম্পিউটারাইজড সিস্টেমে এই স্যাটায়ার, ইমোশন, জোক এগুলো নেই, এগুলো

0: কোনোদিনই মানুষের থেকে বেটার কেউ করতে পারবে না। ইমোশন, স্যাটায়ার, যদি বলো খানিকটা আপনাপন, এইগুলো মানুষকে মানুষ ছাড়া আর কেউ দিতে পারবে না। তাই যে কোনো কারণে তোমার কোনো মানুষ, প্রিয় মানুষের সঙ্গে যদি যে যে আজকে চুপ কথা শুনছো, যদি তোমাদের যোগাযোগ মনে হয় যে ক্ষীণ হয়ে গেছে, প্রায় নেই, আমি বলবো আজকে বিহু আর দ্বীপের কথা শুনে তাকে একটা মেসেজ পাঠিয়ে দাও।
1: আর একটা কথা, মানে আজকে আজকেই সকালবেলাতে আমি একটা খবর পেলাম, আমার ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি আমাকে দীর্ঘদিন, মানে 2 বছর অন্ততপক্ষে পড়িয়েছেন, তিনি মারা গেছেন। এবং কি হয়েছে, আমি যখন পাশ করি ইউনিভার্সিটি, তারপর দীর্ঘ সময় যাওয়া হয়, ভীষণ ব্যস্ততা, কাজ কর্ম ইত্যাদি প্রভৃতি, বারবার করে স্যারের সঙ্গে কথা হলেও স্যার বারবার করে বললেও আমার কোনোদিনও যাওয়া হয়নি। মানে উনি বারবার, এই 3-4 মাস আগেও, তখন উনি খুব আর কি শ্বাসকষ্টে ভুগছিলেন, উনি বললেন যে একদিন আসিস, তোরা তো বিশাল বড় হয়ে গেছিস, মানে একটুখানি দুঃখ পেয়েই বললেন কিছুটা। আমি বললাম হ্যাঁ স্যার যাব, আসলে বুঝতেই পারছেন একটু সমস্যা হয়। তো এরকম করে করে বুঝতে পারিনি মানুষটা মারা যাবে, ভেবেছিলাম যে ঠিক আছে উনি সিওপিডির পেশেন্ট ছিলেন,
0: সময় আছে হাতে, সময় যে ফুরিয়ে আসবে হঠাৎ করে,
1: কোনো ধারণা নেই। এবং আজকে যখন আরেকজন ফোন করে, আরেকজনই আমার এক বন্ধু ফোন করে বলছে, জানিস তো উনি না মারা গেছেন, আমার এতটা অপরাধ বোধ কাজ করেছে, তোমরা তোমাদের মানে ভাষায় বোঝাতে পারবো না। সেই কারণেই যেটা দীপদা বললো, যে সময় থাকতে প্লিজ নার্চার করো যে কোনো সম্পর্ককে, যে মানুষগুলোকে আগলে রাখো। এই যে আর তুমি যে মেসেজটা করলে একটু আগে, আমি জানি না এক্স্যাক্টলি কি হয়েছে, তবে যাই হয়ে যাক না কেন, যদি সম্ভব হয় তাকে একবার জিজ্ঞেস করে কারণটা জানতে চাও, তারপর যদি স্যাটিসফ্যাক্টরি আনসার না পাও তাহলে না হয় ফাইনাল কলটা নিয়ে নিও। তবে সব কিছুর আগে 10 বছর বাদে এটা যেন না মনে হয় আমি আমার তরফ থেকে কোনো এফোর্ট দিইনি, আমার কোথাও খামতি ছিল।
0: এরপরে একটা খুব সিরিয়াস মেসেজ, যে মেসেজটা এই মুহূর্তে অনেকের জন্য খুব জরুরি। মিরাজ মেসেজটা পাঠিয়েছে নয়াদিল্লি থেকে, ও লিখেছে, আমি একটা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে আজকে শেয়ার করছি। অনলাইন গ্যাম্বলিং করে গত 3 বছরে আমার লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে, প্রায় কয়েক বছর হয়ে গেল। এটা রিয়েলাইজ করতে আমার সময় লেগে গেছে যে আমি এই আসক্তি থেকে বেরোতে পারছি না। এটা আমার একা সমস্যা নয়, আজকে এরকম বহু মানুষ আছেন, বিশেষ করে ছোটরা, যারা ভাবছে 500 টাকা লাগিয়ে 5,000 টাকা ফেরত পাওয়া যায়। আসলে জানো তো, এই অনলাইন অ্যাপগুলো, বিশেষ করে এই গ্যাম্বলিং অ্যাপগুলো, এরা না প্রথমে তোমাকে জিততে দেয়, তারপরে তোমার হার শুরু হয়। আর যখন তুমি হারতে শুরু করবে, তোমার মাথায় জেদ চেপে যাবে যে কখন আমি জিতবো। এই করতে করতে আজকে আমার গত 3 বছরে শুধুমাত্র কয়েক লাখ টাকা নষ্ট হয়ে গেছে। এটা এখন রিয়েলাইজ করতে পেরেছি, আমি চাই না আমার কোনো ভাই বোন দাদা দিদি এই খারাপ ফেজের মধ্যে দিয়ে যাক। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মেসেজ মিরাজ এই মুহূর্তে পাঠিয়েছে। মিরাজ, থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি সত্যি, দুটো রিকোয়েস্ট আমি সকলের কাছে করবো। এক, এখন সোশ্যাল মিডিয়া ভীষণ ইজি হয়ে গেছে আমাদের সকলের কাছে, ডেটা খুব সস্তা হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়াতে নিজের সবটা উজাড় করে দিও না, কিছু প্রাইভেট জিনিসকে প্রাইভেট রাখতে শেখো। আর 2, ইন্টারনেটে বিভিন্ন রকম আনট্রাস্টেড অ্যাপকে নিজের সমস্ত অ্যাক্সেস দিয়ে ফেলো না। এই দুটো জিনিস, এই বেসিক দুটো জিনিস আমি অনেকের মধ্যে, অনেক বড় শিক্ষিত অ্যাডাল্টদের মধ্যে মিসিং দেখেছি। এই দুটো জিনিস আমি রিকোয়েস্ট করছি প্রত্যেককে। ইভেন আমি তো এটাও এটা বলার দরকার, কারণ অনেকে এখন সোশ্যাল মিডিয়া, তুমিও দেখে থাকবে বিহু, আমরা এআই কে দিয়ে অনেক রকম ছবি বানাচ্ছি নিজের, কখনো 80s, কখনো অন্য যে কোনো রকম একটা ট্রেন্ড, যখনই সোশ্যাল মিডিয়া তৈরি হয় তো উই অল ফলো দ্য ট্রেন্ড। কিন্তু এটা করতে গিয়ে এআই কে আমরা আমাদের অনেক ছবি দিয়ে ফেলছি। একটাই এখানে কনসার্নের জায়গা, যে এআই এর কাছে নিজের এতগুলো ছবি দেওয়াটা সবসময় যে কতটা সেফ, এটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। কারণ তুমি কোনো অ্যাপকেই যদি নিজের ছবি দিয়ে দাও, সে সেই ছবিটাকে তার ডেটাবেসে রেখে দেবে, এবং সে সেই ছবিটাকে পরে ট্রেনিংয়ের কাজে বলে, অন্তত যে ট্রেনিংয়ের কাজে সে ব্যবহার করছে, সেই ছবিটা কিন্তু তার ডেটাবেসে থেকে যাচ্ছে। এবার তোমার ছবি, কিন্তু এটা তো জানো যে তোমার ছবি হচ্ছে তোমার একটা আইডেন্টিটি, সেই ছবি যদি কোথাও মিসইউজ হয় বা সেই ছবি যদি কোনো অসাধু কাজে কখনো ব্যবহার করা হয়, তখন তুমি কীভাবে তাকে ট্রেস করবে, করতে পারবে না। তাই নিজের একটা মিনিমাম প্রাইভেসি নিজেকে বজায় রাখতে হবে। আর দেখো, তোমার ফোন না অনেক সময় তোমার মুখ দেখে আনলকড হয়, তাই তো? তো তোমার ছবিও কিন্তু তোমার বায়োমেট্রিক ডেটার একটা অ্যাসেম্বল, তোমার একটা ছবি তোমার মুখের যে বায়োমেট্রিক ডেটা, ও তো তোমার মুখ দেখে আনলক হয় না, ও তোমার ফেসিয়াল রিকগনিশন দেখে তোমার মুখের কিছু ডটসগুলোকে কানেক্ট করে আনলক হয়। তো তোমার একটা ছবিও কিন্তু তোমার ফোনকে আনলক করতে পারে। সুতরাং আমি বলবো ডিজিটাল লিটারেসি কিন্তু আমাদের ভীষণ দরকার। আমি যে মেসেজের প্রসঙ্গটা নিয়ে কথাগুলো বললাম, এই ধরনের বহু অ্যাপ রয়েছে যারা তোমাকে লোভ দেখায় যে তুমি ডাউনলোড করো, তুমি গেমস খেলো, সেখানে তুমি টাকা পাবে। এগুলো না ভীষণ বড় স্ক্যাম। এই মুহূর্তে গোটা দেশ এই স্ক্যামের সঙ্গে যুঝছে। কেন্দ্র থেকে অনেক সতর্ক করা হচ্ছে আমাদের সবাইকে, তোমাদের ডেটা এমন কাউকে দিয়ে ফেলো না যে ডেটার মিসইউজ হতে পারে। সবসময় অনেক সময় কেনাকাটা করতে গিয়ে আমরা খুব আনট্রাস্টেড কিছু সাইটে দেখি অস্বাভাবিক কম দামে পাওয়া যাচ্ছে, আমরা পয়সা দিয়ে ফেলি, পরে দেখা গেল কিছুই এলো না। এরকম বহু মানুষ ঠকেছেন। এগুলোকে ট্রেস করা খুব কঠিন পুলিশের পক্ষে, প্রশাসনের পক্ষে। তাই না, যারা এই প্রতারণাগুলো করে তারা খুব ইজিলি বেঁচে যায় অনেক সময়। তাই এই মিনিমাম রিকোয়েস্ট আমি সবাইকে করব, কোনো অ্যাপ যখন তোমরা ডাউনলোড করছো, কোন কোন পারমিশন তাকে দিচ্ছ, তোমার স্টোরেজের, তোমার গ্যালারির, তোমার পাসওয়ার্ডসের, তোমার মেসেজের, তোমার ফাইন্যান্সের, এগুলো একটু প্লিজ একবার দেখে নিও। কারণ ওই ছবিগুলোকে সে পরে যে অন্য কোথাও ট্রান্সফার করে দেবে না, এটা কিন্তু নয়। এতটা বিশ্বাস কিন্তু তুমি কোনো অ্যাপকে করতে পারো না। তারা কিন্তু অনেক রকমভাবে তোমার ডেটাকে মিসইউজ করতে পারো। একটা কথা মনে রাখবে, ইন দিস ওয়ার্ল্ড নাথিং ইজ ফ্রি। ওয়েন সামওয়ান গিভ ইউ সামথিং টু ফ্রি, দেন ইউ আর দ্য প্রোডাক্ট। এটা মাথায় রেখে দেবে, যখন তুমি ফ্রিতে কিছু পাচ্ছ তখন তুমি হচ্ছে তার কাছে পণ্য, সে কিন্তু তোমাকে নিয়ে ব্যবসাটা করছে। ওকে, 9903653992 নম্বরে আমাদের গল্প তো এরকম চলতে থাকবে আর সারা রাত, রাত তিনটে পর্যন্ত আছি তোমার সঙ্গে দীপ আর বিহু। এখন আবার একটু গানের পরে ফিরে আসি। 9903653992 নম্বরে অপেক্ষা করছি তুমি কি এরপরে লিখে পাঠাবে সেই মেসেজের।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমার খুব পছন্দের একটা সিনেমা প্রজেক্ট হ্যাল মেরি নিয়ে যেটা এই মুহূর্তে এসেছে আমার কাছে সেটা পড়ছি, যে এরকম একটা মুভির মধ্যে কল্পবিজ্ঞান আর তার সঙ্গে বন্ধুত্ব দুটোকে এভাবে সুন্দর করে ঢুকিয়ে দেওয়া যায় সেটা সিনেমাটা না দেখলে হয়তো জানতেই পারতাম না। বন্ধুত্বের কোনো সীমানা থাকে না যদি দুজনের মধ্যে সেই কানেকশনটা তৈরি হয়। সেই সঙ্গে এটাও বোঝায় যে সবসময় দুজন ভালো মানুষই যে ভালো বন্ধু হবে এমনটা একদমই নয়। রাইল্যান্ড গ্রেস মানে মুভির প্রফেসর যখন সবাইকে ছেড়ে চলে এসেছিল তখন মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য, তখন রকি কিন্তু তাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছিল। সেই সঙ্গে পুরো মুভি জুড়ে দুজনের খেয়াল রাখা, দুজন দুজনের সঙ্গে যেভাবে জুড়ে যাওয়া, তার সঙ্গে হাসি ঠাট্টা তামাশা সব কিছু মিলিয়ে রিসেন্টলি দেখা মুভিগুলোর মধ্যে আমার অন্যতম ভালো লাগা সিনেমা প্রজেক্ট হেল মেরি। তাই স্ক্রিনে টাইপ করা অল্পতে থামাতে পারছিলাম না, মেসেজটা অনেক বড় হয়ে গেল, শাওন বারসা থেকে লিখে পাঠিয়েছে। আসলে শাওন, আমিও যখন সিনেমাটা দেখছিলাম এবং দেখার পরে আমার মধ্যেও না একটা গুড ফিলিং বেশ কিছুক্ষণের জন্য স্থায়ী হলো। দেখো, স্লো বার্ন বলে একটা কথা হয়। স্লো বার্ন মানে কোনো জিনিস যখন আস্তে আস্তে তুমি তার মজা পেতে শুরু করো, তুমি যখন বিষয়টার সঙ্গে আস্তে আস্তে অ্যাকাস্টামড হতে শুরু করো, এবং এই আস্তে আস্তে মজা পাওয়াটা দীর্ঘক্ষণ স্থায়ী হয়। কী হয়, একটা 30 সেকেন্ডসের রিলস তোমার মনে ঠিক ততটাই ক্ষণস্থায়ী হয় যেই তুমি পরের রিলসটায় চলে যাও। কিন্তু একটা ভালো সিনেমা যেটা তোমাকে আস্তে আস্তে পিকে পৌঁছয়, সিনেমাটা তোমাকে আস্তে আস্তে ভাবায়, হাসায়, কখনো কখনো কাঁদায়, কখনো কখনো চিন্তায় রাখে, একটা ভালো সিনেমা বেশ কিছুক্ষণ পরও তোমার মনের মধ্যে একটা আমেজ রেখে দেয়। এই স্লো বার্ন, এটা আমার ভীষণ এখন ভালো লাগে। একটা ভালো বই, পুজো আসছে, অনেক পূজাবার্ষিকী অলরেডি বাজারে চলে এসেছে,

0: আমি হাতে নিয়ে তিন চারটে পূজাবার্ষিকী আজকে দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। বইগুলো পড়তে শুরু করব। দেখো এটাও একটা স্লো বার্ন, একটা ভালো রোস্টেড কফি যেমন রোস্ট হওয়ার জন্য একটু সময় দিতে হয়, তেমনই একটা যে জিনিসটার মধ্যে রস পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য একটু স্লোলি সেটাতে টাইম ইনভেস্ট করতে হয়, সেই মজাটা কিন্তু তত দীর্ঘস্থায়ী হয় আমাদের মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ সায়ন, মেসেজটা এমন কিছু বড় ছিল না। আচ্ছা পরের মেসেজ, হাই দীপদা, তোমাকে আর দিদিকে অনেকদিন পরে শুনছি, তোমরা কেন আরো ঘন ঘন শো করতে আসো না? বলো কেন আসো না শো করতে ঘন ঘন বিহু?
1: এটা তো শুভদাকে জিজ্ঞেস করতে হবে, এই উত্তরটা আমার কাছে নেই। হ্যাঁ মানে এটা অনেকেই জিজ্ঞেস করো বিভিন্ন সময়তে যে কেন তোমরা একসঙ্গে আসো না। আমি জানি না মানে শুভদা এখন ডেফিনেটলি শুনছে কিনা আমি জানি না, যদি শোনে তাহলে আমি রিকোয়েস্ট করব আমাদের লিসেনার্সদের তরফ থেকে যে আমাদেরকে আরও বেশি করে শো দাও প্লিজ। যাই হোক, আমার না মানে এই যে তুমি প্রজেক্ট অ্যাডমিরি নিয়ে অনেকক্ষণ ধরে বললে, এটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখনও অ্যাভেলেবেল আছে ইভেন ইন্ডিয়াতেও। আমার আবার একটু মন খারাপ হয়েছিল ক্লাইম্যাক্সে, ক্লাইম্যাক্সটা আমি বলে দেবো না কারণ অনেকেই আজকে হয়তো বাড়িতে আজকে বা কালকে ছুটির দিন আছে তো দেখতে পারে ওটা। আমার আবার এই সমস্ত ক্লাইম্যাক্সে একটু কষ্ট হয় আর কি, বাট ঠিক আছে, ওভারঅল ইটস এ গুড মুভি। মানে কী হয় জেনারেলি হলিউড এলিয়ান মানেই একটা ধ্বংস করে দেবে, একটা ভীষণ নেগেটিভ ওয়েতে দেখানো হয়েছে।
0: আমি একটা শুধু কথা বলবো তোমাকে, বিউ সরি ইন্টারাপ্ট করলাম,
1: না না প্লিজ,
0: আমি ব্যাক টু ব্যাক দুটো হিন্দি সিনেমা দেখেছি,
1: ওকে,
0: এত খারাপ অভিজ্ঞতা সিনেমা দুটো দেখার পরে, এত তিতকুটে মেজাজ হয়েছিল যে তিন নাম্বার আর একটা সিনেমা দেখবো বলে ভেবে রেখেছিলাম, ধামাল আই গেস ফোর না কিছু একটা সামথিং এসছে মনে হয়। তো আমি দুটো সিনেমা দেখলাম, একটা দেখলাম হচ্ছে ককটেল টু, আরেকটা দেখলাম আলফা। দুটো সিনেমা দেখে আমি যে কি অন্যায় করেছি, কি পাপ করেছিলাম জীবনে যার জন্য সিনেমাটা দেখতে হল। আসলে কি হয়, আমার একটা সিনেমা দেখা, আমাদের দুজনেরই সিনেমা দেখার একটা কিডা আছে আমাদের মাথার ভেতরে, আমরা না ভালোবাসি সিনেমা দেখতে এবং আমাদের ভালো লাগেও সিনেমাটা দেখতে, এটা আমাদের একটা অন্যতম পাস টাইম। আমরা দুজনেই যতই ব্যস্ত থাকি না কেন একটু সময় দিনের মধ্যে বার করি একটা সিনেমা দেখবো অন্তত, এটা আমার টার্গেট থাকে আমাদের দুজনেরই আই গেস। তো আমি দেখেছিলাম আলফাটা, কেন দেখলাম দেখার পরে মনে হচ্ছে, ককটেল টু কেন দেখলাম দেখার পরে মনে হচ্ছে, তারপরে যখন আমি প্রজেক্ট হেল মেরি দেখলাম তখন আমার মনের ভেতর একটু শান্তি এলো যে না আমাদের এই কিড়াটা সিনেমা দেখার, ভালো সিনেমা খোঁজার কিড়াটা কখনো কখনো আমাদের কিছু কিছু মুক্তও খুঁজে দেয়।
1: মানে কবির সিং এবং আলফা ইয়ে হিট হওয়ার পর থেকে কবির সিং আর অ্যানিমাল, মানে মানুষজন ভেবেছে যে হয়তো ওইটাই
0: প্রমোট করা যায়। হিট হয়েছে আমি জানি না, অ্যানিমালের মধ্যেও কিন্তু কিছু মানে ভালো লাগার মতো কিছু নেই। আমি
1: লোকের ভালো লেগেছে ব্লাড শেড, ওই পেট্রিয়ার্কাল
0: একটা, নাসিরুদ্দিন শাহের মতন বয়স হয়ে গেছে আমি বুঝতে পারছি
1: না অ্যাকচুয়ালি। মানে এটা মেকাররা মনে করছেন যারা একদম ইয়াং জেনারেশন, জেন জিও আমি বলবো না, যারা জেন আলফা বা জেন জি এর শেষের দিকে, তারা এইরকম ভালোবাসা পছন্দ করছে, তারা এইরকম
0: আমার এত কেন অ্যাপ্ট মনে হচ্ছে, আমার কেন মনে হচ্ছে যে এই ধরনের সিনেমা অ্যানিমালের মতন সিনেমা বেশিক্ষণ বসে আমরা দুজন আমি তো দেখতে পারবো না।
1: আমার গানগুলো ভালো লেগেছে ডেফিনেটলি, কিন্তু আমি সিনেমাটা কোনো লজিক পাইনি। মানে আমি ভরা সভায় আমি গিয়ে আমার পার্টনারকে থাপ্পড় মারতে পারবো না বস, মানে আমার খুব খারাপ লাগবে সেটা। যাই হোক, এনিওয়ে লেটস মুভ অন টু আওয়ার নেক্সট মেসেজ।
0: কিছু কিছু মানুষকে হারিয়ে ফেললেও অনেকদিন পর্যন্ত হারানো হয়ে ওঠে না, মাঝেতে প্রিয় রেডিওর অনুষ্ঠান শুনতে গিয়ে তাদের মনে পড়ে যায়। ওর উইকেন্ড এখন বেশ ভালো কাটে, আলো আছে, ঝকঝকে জীবন আছে, একসময় এসব দেখে আমার হিংসে হতো, এখন আর হয় না। এখন দূর থেকে তাকিয়ে মনে হয় এই ছেলেটা বোধহয় ভালোই, অন্তত আমার তাই মনে হয়। সমুদ্র পাহাড় এসবও আমার জন্য নয়, থাকতে দেয়নিও, এতটা নিষ্ঠুর না হলেও চলতো, কিন্তু যাকে হয়তো সবকিছুই সবকিছু থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নিতেই হয়। তবে আবার যদি কোনোদিন একদিন নিজের কাছেই নিজের ফিরে আসা যায় তাহলে ভালো লাগবে। সুমন হলদিয়া থেকে পাঠিয়েছে। আমার মনে হয় আমাদের প্রথম দিকের মেসেজগুলো অনেকের মনের মধ্যে একটা হিল্লোল তুলেছে আজকে, অনেকে যাদের কথা অনেকদিন ধরে মেসেজ পাঠানো হয়নি, যাদের কথা অনেকদিন ধরে মনে পড়ছে কিন্তু বলা হয়ে ওঠেনি, বা যাদের কথা মনে পড়তো তারা কেমন আছে দেখা হয়ে ওঠেনি, সুমনের মতন কেউ কেউ এই রাতের বেলা গিয়ে টুক করে একটু ঢোঁ মেরে দেখে এসছে যে সেই অনেকদিন যোগাযোগ না রাখা মানুষটা এখন কেমন আছে। কিন্তু আমি সুমন এটাই বলবো যে লাইফ গোজ অন, এই দুঃখ বিলাসিতার এইটুকুনি ভালো লাগে। রাতের বেলা একটু কিছুক্ষণ যখন তুমি একলা আছো, কেটে গেল একটা সময়, একটু দেখে এলে টুক করে গিয়ে, এইটুকুনি আমার মনে হয় ঠিক আছে। এটাকে নিজের জীবনে যদি

0: 24/7 প্রভাব ফেলতে দাও, তাহলে আমার মনে হয় কিন্তু সেটা তোমার জীবনকে স্লো করে দেবে। তোমার জীবনকে স্লো তুমি হতে দিও না, কারণ জীবন এখন ভীষণ ফাস্ট পেসড, চারদিকে সবাই আমরা দৌড়চ্ছি দ্রুত, যত দ্রুত সম্ভব সেখান থেকে পিছিয়ে পড়ো না। হাই দাদা আর দিদি, আমি আমিশা লিখছি বেহালা চৌরাস্তা থেকে, আমি ক্লাস টেনে পড়ি, ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার সলভ করতে করতে তোমাদের শুনছি আজকে, তাই খুব বেশি কিছু লিখলাম না, তোমরা ভালো থেকো, রাত 3টে পর্যন্ত আছি, শুধু এটা বলতে মেসেজ করেছিলাম, আর ভালোবাসা নিয়ে শুভরাত্রি জানাচ্ছি তোমাদের।
1: থ্যাংক ইউ সো মাচ আমিশা, তুমিও খুব ভালো থেকো আর পরীক্ষা ভীষণ ভালো হোক।
0: হাই চুপকথা, হাই দীপ আর বিহু, আমার পড়ানোর এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা বাংলা টা ভালো করে শিখছে না, পড়ছে না, লিখতেও পারছে না। বাংলা সাহিত্য এবং বাংলা সাহিত্য তো এত গভীর এবং বিরাট হওয়া সত্ত্বেও যাদের মাতৃভাষা বাংলা তারা বাংলা থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে, নিজে বাঙালি হয়ে বাঙালি স্টুডেন্টসের এবং বাংলা ভাষার এই ডাউনফল আমি দেখতে পাচ্ছি না, আমি খুব চিন্তিত এটা নিয়ে, তোমাদের মতামত চাইছি। আর তপময় রায় ঢাকুরিয়া কলকাতা থেকে মেসেজটা লিখে পাঠিয়েছেন।
1: এটা নিয়ে কি বলবো বলুন তো তপময়দা, মানে কি বলবো, মানে এটা তো সত্যি সামগ্রিকভাবে হচ্ছে। আজকে আমি রিসেন্টলি একটা স্কুলে গিয়েছিলাম কিছু কারণে, এবং সেখানে তাদের মিনিমাম মানে আমি কি বলবো বলছি, বর্ণপরিচয় কার লেখা বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আমি জানি না, মানে আমি কি করব, কি রিয়াকশন দেবো আমি কিছু বুঝে পারছিলাম না, কারণ তারা কোনোদিনও বর্ণপরিচয় উল্টে দেখেনি, তারা জানে না শিশু শিশু ভোলানাথ কে লিখেছেন। এবার এটা না কিছুটা হলে মানে স্কুলের দোষ আমি দেব না, আমি পুরো দোষটাই দেব বা পুরো দায়িত্বটাই দেব বাবা মাকে। তো যদি বাড়িতে একটা বাতাবরণ থাকে, যদি বাড়িতে একটা সাংস্কৃতিক মহল থাকে, তাকে যদি ছোটবেলা থেকে ক্ষীরের পুতুল বা বেসিক যেগুলো পড়ে বাঙালি বাড়িতে আমরা বড় হয়ে উঠেছি সেগুলো যদি তুলে দেওয়া হয়, সে তো পড়বেই ওটা। কিন্তু না, বাবা মা প্রথমেই তুলে দিচ্ছেন একটা ইংরেজি গল্পের বই,
0: হ্যারি পটার,
1: হ্যারি পটারও নয়, আমি আর অদ্ভুত, মানে আমারই এক কাজিন দাদা, তার সন্তান ক্লাস টুতে পড়ে, তাকে গিফট করেছে জন্মদিনে ম্যাক্সিম গোর্কির মাদার, আমি বললাম এটাও পড়ে কি করবে, বলছে না ওকে এখন থেকে ইংরেজিতে দখলটা আনতে হবে। মানে আমার কোনো মাদার পড়বে ক্লাস টু এর বাচ্চা, ও তো বুঝতেই পারবে না এখানে যে সোশিও পলিটিক্যাল, মানে যাই হোক যেটা বলা হয়েছে, ও তো কিছু মাথাতেই ঢুকবে না ওর, বলছে না তুই বুঝছিস না, এলাম তুমি ওকে নালক কিনে দাও, ক্ষীরের পুতুল কিনে দাও, এগুলো পড়ে তো আমরা বড় হয়ে উঠেছি। আমাকে বললো কি লাভ, আমি এবার এই লাভ
0: বাংলাতে নিজের মনের ভাবটা বুঝিয়ে যদি অন্যকে না বলতে পারা যায় বা যদি না লিখতে পারা যায়, অনেক মেসেজ এরকম আমাদের দুজনের কাছেই আসে এই আমাদের চুপ কথাতেই, যেখানে মেসেজটা মাথামুন্ডু বুঝে পেতে মানে বুঝতে আমাদের বেগ পেতে হয়, তার কারণ সেই মেসেজটা হাফ বাংলায় হাফ ইংলিশে, বাংলা বানানে তো অজস্র ভুল, কিন্তু কিছু কিছু মানুষ এরকমও পাঠায় মেসেজ যারা খুব নিখুঁত নির্ভুল বানান লিখে পাঠায়, আমরা দুজনেই তাদের খুব প্রশংসা করি।
1: এবং আমি কিন্তু দীপ্তা বাংলা মিডিয়ামের নই, আমার কিন্তু মানে পুরোটাই ইংলিশ মিডিয়াম, তারপর ইংলিশ অনার্স, তারপর জার্নালিজম, কিন্তু সামহাও আমি বাড়িতে যে পরিবেশে বড় হয়ে উঠেছি, তো আমার কাছে ইকুয়ালি সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট জেগেছে।
0: যেখানে বলে রাখা দরকার, বিহুর বাবা মা দুজনেই অত্যন্ত গুণী মানুষ, দুজনেই নাট্য এবং সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত,
1: দুজনেই প্রাক্তন আরজে,
0: হ্যাঁ দুজনেই প্রাক্তন
1: রেডিও জকি, আকাশবাণীরই,
0: আকাশবাণীরই, সেটাও
1: এটা আমি কোনোদিন বলিনি, আজকে প্রথম।
0: এটা কিন্তু মানে রক্তেই বিহুরটা বইছে আর কি, বকবক করাটা না, এটাই বলার যে ইংলিশ মিডিয়ামে ধরো আমিও ক্লাস 7 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে শুধু পড়েছি, আমার অ আ ক খ অক্ষর পরিচয় হয়েছে অনেক পরে, মানে বাংলা অ আ ক খ পরিচয় হয়েছে অনেক পরে, কিন্তু তারপরও বাংলা যেহেতু আমার মাতৃভাষা এবং আমার বাড়িতেও আমার মা এবং বাবা দুজনেই আমার সঙ্গে বাংলায় কথা বলেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ একজন মানুষের কাছে যার কথা আমি এর আগেও মাঝে মধ্যে বলেছি, আমার বাংলার টিচার, তিনি আমাকে এত ভালোবেসে বাংলা শিখেছেন এবং বাংলা ভাষার যে রস, যে কথাটা একটু আগেই উনি বলছিলেন যে বাংলা ভাষার সাহিত্য এত গভীর এবং এত রস আছে বাংলার ভাষায়, মানে আমি যদি শুধু একজনের কথাই বলি, শুধু সত্যজিৎ রায় বাংলা ভাষায় যা লিখে গেছেন ছোটদের জন্য, কিশোরদের জন্য এবং বড়দের জন্য, আমার মনে হয় যে শুধু সত্যজিৎ রায় এত কিছু লিখে গেছেন, এত রকমের ডাইমেনশনে লিখে গেছেন যে সব রস সেখান থেকে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দূরের কথা বলছি, কারণ উনি হচ্ছেন কিংবদন্তি, আমি বলছি বাংলা ভাষায় এতজন সাহিত্যিক আছেন তাদের এত লেখা, সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখাও যদি এক জীবনে, আমার মনে হয় না একজন মানুষ এক জীবনে এত লেখা পড়ে শেষ করতে পারবে বলে, এরকম বহু মানুষ, এরকম বহু লেখা রয়েছে। আমি আজকে যেহেতু বললাম যে পূজা বার্ষিকীটা হাতে পেয়েছি, একটা অদ্ভুত ভালো লাগা আমার মধ্যে কাজ করছিল। এইটা, এই ভালো লাগাগুলোর সঙ্গে আমার হাতে একটা, যদি একটা ইংরাজি বই আসতো আমার এই ভালো লাগাটা আমি পেতাম না হয়তো, হ্যাঁ সেটাও আমি উল্টে পাল্টে দেখতাম, কিন্তু একটা অন্তর থেকে ভালো লাগা আসে না, সেই ভালো লাগাটা তখন আসে যখন পুজো আসার আগে হাতে একটা বাংলা পূজা বার্ষিকী আসে, তখন মনে হয় দেখি তো আমার সেই চেনা লোকগুলো লেখাগুলো আছে। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমার কয়েকদিন আগে কথা হচ্ছিল, উনিও বলছিলেন যে এটা না বাবা মায়েরও দায়িত্ব। আপনারা নিশ্চয়ই যারা যারা খবর টবর দেখেন তারা দেখেছেন যে রিসেন্টলি কিছু স্কুলে স্টুডেন্টদের হাতে টিচারদের একটা হেনস্থার ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে যখন শীর্ষেন্দুবাবুর সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে এটা না বাবা মার কাছ থেকে ওই শিক্ষাটা পেতে হবে। বাবা মার ধরো কোনো একটা কিছু পছন্দ হলো না, তখন আমি কি করছি, তখন বাড়িতে কিভাবে রিয়াক্ট করা হচ্ছে, বাবার কথা মায়ের পছন্দ হলো না বা মায়ের কথা বাবার পছন্দ হলো না, তখন তারা একে অপরের সঙ্গে কীরকম আচরণ করছে, এটা না সরাসরি শিশুদের মনের উপর প্রভাব ফেলে। এটা সরাসরি বাড়ির বাচ্চাটিকে শেখায় যে পরবর্তীতে কারো কথা যদি কারোর তোমার যদি কারো কথা পছন্দ না হয় তাহলে তুমি কীভাবে রিয়াক্ট করবে, তুমি কি সেটাকে শান্তভাবে রিয়াক্ট করবে নাকি তুমি মারমুখী হয়ে উঠবে। এই স্কুলিংটা, এই আচরণ বাচ্চাদের বলে শেখা, উনি এত ভালো শীর্ষেন্দুবাবু এখনও কথা যখন বলেন এত নিখুঁতভাবে কথা বলেন, উনি বলেন বাচ্চাদের না বলে শেখানোর থেকে বাড়ির ছোটদের করে শেখানোটা অনেক বেশি কার্যকরী এবং সুদূর প্রসারী। আমার অত্যন্ত ভালো লেগেছে এই কথাটা, আমরা বাড়িতে ছোটদের বলে কিছু শেখাতে পারি বা না পারি, যদি করি তাহলে কিন্তু সে অনেক কিছু শিখবে। প্রায়শই কিছু বাবা মা কমপ্লেন করেন যে বাড়িতে বাচ্চা সবসময় হাতে ফোন নিয়ে রয়েছে, হ্যাঁ বই পড়ছে না, টিভি দেখছে শুধু আর ফোন দেখছে, টিভি দেখছে আর ফোন দেখছে, রিলস স্ক্রল করছে কন্টিনিউয়াস। এইটা না ও কিন্তু শিখেছে আপনার দেখে, এটা আপনি মানুন বা আপনি না মানুন, ইদার আপনার দেখে বা বাড়িতে অন্য কাউকে দেখে শিখেছে। আপনি হাতে ফোন নিয়ে যদি ছেলেকে বা মেয়েকে বলেন যে তুমি পড়ো তুমি ফোন দেখো না, তাহলে কিন্তু সে ফোনই দেখবে, সে পড়বে না। আপনাকেও হাতে বই নিতে হবে, আপনাকেও একটু বইয়ের পাতা উল্টাতে হবে, আপনাকেও বাড়িতে, আমাদের না বাঙালি বাড়িতে একসময় একটা কালচার ছিল বিহু যে বইয়ের কালচার, বাড়িতে বই আছে। আমি দেখেছি আমার বাড়িতে প্রচুর বই আছে, মানে আমি জন্মেই দেখেছি বাড়িতে প্রচুর বই আছে, তার মধ্যে থেকে আমাকে বেছে দেওয়া হতো যে এটা তুমি পড়তে পারো এখন, এটা তুমি বড় হলে পড়তে পারো, এটা তুমি আরেকটু বড় হলে পড়তে পারো।
1: কোন স্টেটে এরকম বই মেলা হয় বলো তো, মানে আমরা তো সত্যিই বই ভালোবাসি বলি একটা মেলার আয়োজন করা হয়।
0: কিন্তু আমি বই মেলাতে প্রচুর লোকে বইও কিনতে দেখি বিহু, কিন্তু সেই বই সবাই পড়ে কিনা আমার এটা নিয়ে খুব সন্দেহ আছে। আমি অনেককে এটা দেখতে মানে এটা বলতে শুনেছি রিয়েলি প্র্যাকটিক্যালি যে এটা না টেবিলে রাখলে ভালো লাগবে, এটা না তাকে রাখলে ভালো লাগবে, মানে বইয়ের প্রচ্ছদ, বই লেখকের নাম বা বইয়ের কালেকশন এইগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট বইটার মধ্যে কি আছে। তাই শুধুমাত্র বইয়ের বাহ্যিক সৌন্দর্যটা না দেখে বইটা, একটা না টার্ম তৈরি হয় মাঝে মধ্যে দেখবে যে টেবিল বুক, কফি টেবিল বুক বা কালেক্টার্স আইটেম, এগুলো না তখন ভালো লাগে যখন আপনি এই পরিবেশটার মধ্যে রয়েছেন, আপনি বইই পড়েন না, শুধুমাত্র সেই ফেলুদার একটা কোন গল্পে এরকম একটা ক্যারেক্টার ছিল বোম্বাইয়ের বোম্বেতে সম্ভবত, সেখানে একজন প্রডিউসার ছিল যে ভিলেন ছিল, তার বাড়িতে এরকম প্রচুর ইংরাজি বই রাখা ছিল যে প্রডিউসার একটাও বই পড়তেন না, তো আমরা যেন সেই রকম না হয়ে যাই।
1: আরেকটা কথা, সেই সমস্ত বাবা মাদের যারা রাস্তাঘাটে বাচ্চা নিয়ে বেরোলে বলেন ওই দেখো মাম্মা কাউ যাচ্ছে, ওই দেখো কুকুরটা বার্ক করছে, ডগটা বার্ক করছে, আমি আমার ভীষণ খারাপ লাগে, আমি হয়তো সামনে গিয়ে বলতে পারি না, মানে যাই হোক কিন্তু প্লিজ এটা করবেন না, বাচ্চাকে কুকুর কুকুরই বলান, ঘেউ ঘেউ শেখান, দরকার হলে আরেকটা সমার্থক ইংরাজি বলে দিন সঙ্গে, কিন্তু ওই কুকুর ডগ বার্ক করছে আর কাউ হেঁটে যাচ্ছে শুনতে ভীষণ খারাপ লাগে। হ্যাঁ মানে কি বাজে লাগে আমি আজকে।
0: এটা এটা দেখো, এটা আমি তোমাকে বাবা মা হিসাবে তাদেরও একটা ভার্সন বলা উচিত, আমরা কোনো পক্ষের কথাই ছেড়ে ডাকছি না। বাবা মায়েরা মনে করেন যে ইংরাজি ভাষা শিখলে ভবিষ্যতে সন্তান হয়তো প্রতিষ্ঠিত হতে পারবে, বাংলা ভাষা শিখলে সন্তান ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে না, এই ধারণাটা কোনোভাবে বাবা মার মনের মধ্যে কোনো না কোনোভাবে ইনজেক্ট করা হয়েছে দিনের পর দিন। এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের, এই ধারণা ঠিক ধারণা নয়। বাংলা ভাষায় আপনার ছেলেমেয়ে যদি, আমি বলছি না তাকে তার উচ্চশিক্ষাও বাংলাতে করতে হবে, কিন্তু বাংলার সঙ্গে আপনি যদি তাকে তার ছোটোবেলাতে পরিচয় না করিয়েই আপনি তাকে উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র অন্য ভাষার দিকে ঠেলে দেন, তাহলে তার ভিত শক্ত হওয়ার আগেই আপনি তার উপরে একটা ইমারত বানিয়ে ফেলার চেষ্টা করছেন, তাহলে তার ভিত বা সেই ইমারত কোনোটাই শক্ত হবে না।

আপনি বাড়িতে তাকে বাংলার পরিবেশ দিন, বাংলা ভাষায় তাকে একটু পড়তে শেখান, হাসতে শেখান, বুঝতে শেখান, জানতে শেখান। আপনি অবশ্যই উচ্চশিক্ষার জন্য তাকে ইংরেজি ভাষা শেখান, হিন্দি ভাষা শেখান, যে ভাষা আপনার মনে হয় যে আপনার ছেলে বা মেয়ে এর পরে ফিউচারে গ্রো করতে পারবে। কিন্তু তাকে তার মাতৃভাষাটা, তার মজাটা তার থেকে প্লিজ কেড়ে নেবেন না। দেখুন, আমরা দুজনেও এখানে আমাদের মাতৃভাষাতে কথা বলছি, বা আমরা যারা এই মুহূর্তে শুনছি গোটা রেডিও, তারাও কিন্তু বাংলা ভাষাতেই শুনছি। আপনি আমেরিকাতে থাকতে পারেন, আপনি ইউরোপে থাকতে পারেন, আপনি আফ্রিকাতে থাকতে পারেন, যে কোনো কন্টিনেন্টে আপনি থাকতে পারেন, আপনার অন্য কোনো ভাষার শব্দ, আপনি যদি বাঙালি হন, অন্য কোনো ভাষা আপনার কানকে ছুঁয়ে যাবে না। কিন্তু ভিড়ের মধ্যে যদি একটা লোক বাংলায় কথা বলে, আপনি তার দিকে অ্যাট্রাক্টেড হবেন, আপনি তার দিকে ছুটে যাবেন বাংলায় কথা বলার জন্য। এটা যারা বাইরে থাকে, আমার যে বন্ধুরা বাইরে থাকে, তারা আমাকে প্রত্যেকেই কথাটা বলেছে যে একজন বাঙালির সঙ্গে বাংলায় কথা বলার জন্য আমরা গোটা বছর মুখিয়ে থাকি, বিশ্বাস কর, কিন্তু কেউ এখানে একটু বাংলায় কথা বলে না। তাই এটা প্লিজ বাড়িতে প্র্যাকটিস করেন, এটা আমাদের দুজনের তরফ থেকে রিকোয়েস্ট রইল। 9903653992 নম্বরে আর এক ঘন্টাই বাকি আছে গল্প করতে পারবো, এক ঘন্টা যথেষ্ট সময়, কিন্তু মেসেজও রয়েছে অনেকগুলো, সব মেসেজ পড়বো। গান শুনতে শুনতে বাংলা নিয়ে কথা ছিল, বাংলায় একটা গান শুনবো, আমার ভীষণ পছন্দের একজন শিল্পীর, অবভিয়াসলি আপনারও খুব ভালো লাগবে, শুনুন।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই দাদা দিদি, তোমাদের অনেকক্ষণ ধরে শুনছি কিন্তু মেসেজ করতে পারিনি। আচ্ছা আমাকে একটা কথা বলো, যখন তোমাদের রাতেবেলা ঘুম পায় তখন তোমরা জেগে থাকার জন্য কী করো? এত মিষ্টি একটা ছোট্ট মেসেজ করেছে কিন্তু কে করেছে তার নাম লেখা নেই। কী করো তুমি বিহু যখন তোমার ঘুম পেয়ে যায়, মানে আমাকে বিরক্ত করা ছাড়া?
2: শো করতে করতে?
1: হ্যাঁ,
2: শো করতে করতে আমাদের করে ঘুম পায় না, কারণ আমরা তো কনস্ট্যান্ট একটা কথা বলা বা একটা অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে থাকি, আর তোমরা এত সুন্দর সুন্দর মেসেজ পাঠাও, সেগুলো পড়ার একটা আগ্রহ থাকে আমাদের মধ্যে। তো প্র্যাকটিক্যালি আমি আমার কথা বলতে পারি, ঘুম পায় না। হ্যাঁ, আজকে টানা 6 ঘন্টা শো, একটু টায়ার্ডনেস তো রাখেই থাকেই, কিন্তু ওই যখন আবার তোমাদের হ্যালো বিহুদি, হ্যালো দীপ্তা এই মেসেজগুলো আসে, তখন মনে হয় যে ঠিক আছে, মাত্র তো 6 ঘন্টা, এইটুকু সহ্য করে নিতে পারবো।
1: কেমন আছো তোমরা দুজনে? দীপদার বিহুদি, আমি বিপাশা লিখছি বারাসাত থেকে। জানো তো আমাদের না 4 জনের একটা গ্রুপ ওয়ার্ক ছিল, বাকি 3 জন আমাকে না জানিয়ে ডেট চেঞ্জ করে নিল, আমাকে একটু জানানোর প্রয়োজনও কেউ মনে করলো না। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম আগে রাতে ইভেন ম্যামেরাও কখনো হেল্প করে না, শুধুমাত্র পছন্দ করে না বলে। আমি ভালো মার্কস পেলেও অ্যাপ্রিসিয়েট করে না, কারণ আমি হয়তো কলকাতা স্টাইলিশ সুন্দরী মেয়েদের মতো নই বলে। কিন্তু সেটা কি আমার অপরাধ বলো? আমি লেডি ব্রেবনে এসে রিয়েলাইজ করলাম মেয়েদের আসল শত্রু মেয়েরাই হয়, ছেলেরা নয়। দুজন মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না, মেয়েরা মেয়েদের কখনো বিশ্বাস করে না। আমি আর নিতে পারছি না, ভীষণ একা লাগছে। 3টে বছর সহ্য করলাম, আরও 1টা বছর, কিন্তু আমি আর সত্যি সহ্য করতে পারছি না। এই 3টে বছরের লাইফ লেসন মেয়েদের হিট করা শেখালো, আর কখনো ওদের ট্রাস্ট করতে পারবো না। দাদা আমাকে জুনিয়রদের ক্লাস নিতে হবে 1st সেমে, প্লিজ কিছু টিপস দাও। আই এম সরি যদি কিছু কাউকে হার্ট করে লিখে থাকি। তো তুমি বিপাশাকে কি বলবে?
2: আমি বিপাশাকে এটাই বলবো যে আমার এখনও মনে আছে আমি কলকাতার একটি কলেজে পড়তাম, যেই কলেজটি কোট আনকোট ট্যাশ কলেজ নামে পরিচিত, এবং সেইখানে আমার মনে আছে বাংলা মাধ্যম থেকে একটি মেয়ে এসেছিল, এবং সে একটু মফস্বলের মেয়ে, মানে আমি বলতে চাইছি শ্যামনগর ওই ওই ওই রকম জায়গায়, মানে আমাদের ওই বেলঘুরিয়া লাইনেরই একটি জায়গা থেকে সে এসেছিল। এবং স্বাভাবিকভাবেই যে কেতাদুরস্ত বা ধূপদুরস্ত যে ব্যাপার, কোট আনকোট, যেটা তুমি একটু আগেই বললে ফ্যাশনেবল হ্যান ত্যান, তো সেই বাইরের চাকচিক্য সে রপ্ত করতে পারেনি প্রথম দিকে। এবার প্রথমে তাকে নিয়ে বেশ হাসাহাসি হতো, বিভিন্ন মহলে কানে আসতো, কিছু কিছু সময় আমাকেও বলা হতো, যেহেতু আমার বাড়ি বেলঘড়িয়ায় আর আমার কলেজটি ছিল একদম কলকাতার প্রাণকেন্দ্রে, মানে এখনও আছে, সেটা ছিল কেন বলছি, তো বলতো ও বিহঙ্গীর, মানে বিহুর বাড়ি তো যাওয়া মানে আর এর থেকে মুম্বাই প্লেনে করে যাওয়া সহজ, ও তো গ্রামে থাকে, মানে বহুবার শুনেছি এটা। ঠিক আছে, মানে প্রথম প্রথম আমার মনে হতো যদি আমি গ্রামে থাকিও, মানে বেলঘড়িয়া যদি তাদের কাছে গ্রাম হয়ও, ইটস ফাইন ফর মি। তো আমি বলছি সেই মেয়েটাকে আমি প্রতিনিয়ত দেখতাম যে বিভিন্ন রকমভাবে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে, সালোয়ার পরে স্কুল আসছে বলে তাকে বিভিন্নভাবে মক করা হচ্ছে। ফার্স্ট ইয়ারের রেজাল্টটা বেরোলো অ্যান্ড শি গট দ্য হায়েস্ট মার্কস, সবচেয়ে বেশি নাম্বারটা পেল। আর যে সমস্ত মেয়েরা, তথাকথিত সুন্দরী ফ্যাশনিস্তা মেয়েরা, তাকে একটা সময় সমালোচনা করতো, আমাদের যিনি প্রফেসর ছিলেন তারা পরিষ্কার বললেন সেই মেয়েটির নাম করে যে তুমি তোমরা গিয়ে আজকে ওর কাছে পড়বে, শিখবে, তোমরা তো জঘন্য নাম্বার পেয়েছো, তো তোমাকে ওরা গাইড করবে। এবং সারপ্রাইজিংলি মেয়েটা কিন্তু গভর্নমেন্ট স্কুল, মানে বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে ইংরাজি অনার্স নিয়ে পড়ে হায়েস্ট মার্কস পেয়েছিল, এবং বাকিরা তারা কিন্তু কলকাতার অত্যন্ত নামী, যেখানে

0: মানে বাচ্চাকে ভর্তি করতে গেলে বাবা মাদের নাভিশ্বাস উঠে যায় সেই সমস্ত স্কুল থেকে পড়ে আসা ব্যক্তি। তো আমার এটাই বক্তব্য, মা একটা কথা খুব বলে, ফলেন পরিচয়তে, অর্থাৎ দিনের শেষে যে যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, তোমার রেজাল্ট, তোমার অ্যাকশন সেটা কিন্তু কথা বলবে। এই সমস্ত কিছুই তুমি বন্ধ করে দিতে পারো জাস্ট তোমার দিনের শেষে তোমার সেমিস্টারের রেজাল্টটা দিয়ে, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। আর বাকি রইল মেয়েরা মেয়েদের শত্রু, এই কয়েনেজটা প্লিজ বলো না, আমার ভীষণ খারাপ লাগে, কারণ এমনিই পুরুষ জাতি মনে করে এটা এবং তারা এটা নিয়ে অত্যন্ত হাসি ঠাট্টা করে। দেখো, মানুষ মানুষের শত্রু এবং মানুষ মানুষের বন্ধু, আমরা যদি এইভাবে দেখি তাহলে হয়তো ব্যাপারটা অনেক বেশি ইজিয়ার হবে। কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড, বান্ধবী, প্রিয় বান্ধবী, তাকে কিন্তু আমি ভীষণই ভরসা করি। আবার একই সঙ্গে আমি যাকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম স্কুল জীবনে, সে আমার মাধ্যমিক রেজাল্টের পরে তার থেকে আমি বেশি নাম্বার পেয়েছিলাম বলে হাউ হাউ করে কেঁদেছিল। সুতরাং এটা মানুষের উপর নির্ভর করে। আমার সেটাই মনে হয়, একটা কথাই বলবো, ভালো রেজাল্ট করো আর দেখিয়ে দাও ওই মানুষগুলোকে, দেখবে তখন নিজেই আসবে, নিজেই এসে বলবে ভাই একটু কথা বল না, আর তখন অ্যাটিটিউডটা তুমি দেখিও। একটু খারাপ সাজেশন দিলাম, বাট দেখিও, ইটস ওকে।
1: বিহু যা বললো আমি একদম তার সঙ্গে একমত। আমি শুধু বিপাশাকে, যেহেতু বিপাশা একটা এই মুহূর্তে একটা টাফ মেন্টাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বিপাশা আমরা এরকম অনেক মেসেজ পড়েছি, এর আগেও পড়েছি, যেখানে না আমরা দেখছিলাম যে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, মানুষকে একলা করে দিতে ভালোবাসছে, মানুষকে খাদের কিনারা ঠেলে দিতে ভালোবাসছে, সেটা দেখে একটা অদ্ভুত তৃপ্তি লাভ করছে। আমার মনে হয় যদি তুমি মনে করো যে তোমার সহপাঠীরা বা তুমি যাদের কথা বলছো, যারা তোমাকে আইসোলেট করে দিচ্ছে, হিউমিলিয়েট করছে, তুমি যদি তাদের সত্যি সত্যি পছন্দ আর না করো বা তোমার মনে হয় তুমি তাদের থেকে নিজেকে সরিয়ে রাখবে, আমার মনে হয় সেটা তুমি করতেই পারো। আর নিজেকে দুর্বল করে দিও না, কারণ তুমি যদি দুর্বল হয়ে যাও, এটা ভেবে রেখো, শত্রুরা যে কাজ তোমাকে হেট করে, তোমাকে হিউমিলিয়েট করে করতে চাইছিল, তোমাকে মেন্টালি দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল, সেটাতে তারা সাফল্য পাবে। তাই শত্রুদের বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য তোমার যেটা করতে হবে, তোমাকে মেন্টালি নিজেকে স্ট্রং রাখতে হবে, মনে রাখতে হবে একজন মানুষও, ওয়ান ম্যান ক্যান ব্রিং আ চেঞ্জ, ওয়ান ওম্যান অলসো ক্যান ব্রিং আ চেঞ্জ। তাই এই যে পরিস্থিতিটা তোমার সহপাঠীরা তৈরি করছে তোমার কলেজে, তুমি এরপরে যখন কারো ক্লাস নেবে, যখন ছোটদের শেখাবে, তোমার জুনিয়রদের শেখাবে, তখন তাদের এটাও শেখাবে যে কখনো না কেউ গ্রাম থেকে এসছে বলে বা কেউ অতটা স্টাইলিশ নয় বলে তোরা না কখনো কিন্তু কাউকে কোণঠাসা করে দিবি না, কারণ আমাকে করেছিল জানিস তো, আমি খুব টাফ টাইম পেরিয়ে এসেছি। তুমি যখন এই কথাটা তাদের বলবে, তখন তারা ম্যামের মধ্যে দিয়ে ঠিক তোমার পরের যে জেনারেশনের ছেলেমেয়েরা ওই একই বেঞ্চে বসে পড়াশোনা করছে আজকে, তারা অনেকটা মনের জোর পাবে। আর তাদের মনের জোর, তাদের সাহস, তাদের সামনে আদর্শ যদি তুমি হয়ে উঠতে পারো বিপাশা, তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। ভালো থেকো, তোমার মেসেজ পড়ে খুব ভালো লাগলো, আশা করছি তুমি সৎ সাহসটা রাখতে পেরেছো, সত্যি কথাটা বলতে পেরেছো, এবং বিহু যেভাবে তোমাকে বোঝালো, আই গেস এর পরে তুমি কখনো আর এই মন খারাপটা নিয়ে কলেজে যাবে না, আর নিজেকে সত্যি সত্যি স্ট্রং রাখবে, নিজেকে অন্যদের সামনে একজন আদর্শ হিসাবে পরের জেনারেশনের সামনে তুলে ধরবে। দেবাশিস একটা খুব সিরিয়াস মেসেজ করেছে, দেবাশিস লিখেছে, দীপদা আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, অথচ কাজের অভাবে আমাকে সিকিউরিটির কাজ করতে হচ্ছে, এখন আমি ডিউটি করতে করতে তোমাদের শুনছি, ভাগ্যের এই পরিহাস কবে শেষ হবে আমার জানা নেই, ভীষণ মানসিক যন্ত্রণা ভোগ করছি, কিছু প্লিজ পথ দেখাও। আমার মেসেজটা পারলে পড়ো, দেবাশিস লিখে পাঠিয়েছে। দেবাশিস কিছু বলার নেই সত্যি সত্যি এক্ষেত্রে, কারণ আমি তো তোমার এই সমস্যা সমাধান করতে ব্যর্থ। বিশ্বাস করো, ভারতবর্ষে প্রচুর প্রচুর ইঞ্জিনিয়ার প্রত্যেক বছর পাস করে এবং তারা কর্মহীন থাকে, এবং সত্যি কথা বলতে কি ভারতবর্ষের বহু ইনস্টিটিউট এরকম রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পাস সার্টিফিকেট তো ধরিয়ে দেয় স্টুডেন্টদের হাতে, কিন্তু তাদের একটা প্লেসমেন্ট দিতে পারে না। আমি মনে করি এতে তোমার কোনো দোষ নেই, আমাদের এডুকেশন সিস্টেম যেরকম রয়েছে, আমাদের চাকরির বাজার যেরকম রয়েছে, কোনোটাই তোমার এই মুহূর্তে তোমাকে সার্ভ করার জন্য বা তোমার আপলিফমেন্টের জন্য কোনোটাই এই মুহূর্তে যথেষ্ট নয়। আমি শুধু বলবো হাল ছেড়ো না বন্ধু, চেষ্টা করতে থাকো, নিজের যে যোগ্যতা, নিজের যে ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রি, সেই যোগ্যতা, তোমার যেটুকুনি তুমি জানো, সেই জানাটুকুনি দিয়ে কাজ খোঁজার চেষ্টা চালিয়ে যাও। আর যদি কখনো কোনো ছোটোখাটো কাজ পাও, অন্য কাজ, তোমার পড়াশোনা কেন্দ্রিক কোনো কাজ পাও, তাহলে সেখানে বেতন কম বা সেখানে এক্সপোজার ভালো নয়, এইভাবে সেটাকে অবহেলা করো না। নেটওয়ার্কিং বাড়াও, এইটুকুনি বলবো, যে টুকুনি শিখেছো সেই স্কিলসগুলোকে আরেকটু ধারালো করার চেষ্টা করো, এর থেকে বেশি তোমাকে আর কিছু বলার নেই ভাই। তোমার অবস্থা শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে।
0: না, আরেকটা কথা আমি বলবো, যে আমরা অনেক সময়তেই কমপ্লেন করি যে আমাদের চাকরির সুযোগ নেই, কমপ্লেন করি, তার যথার্থ কারণও আছে। আশেপাশে এত কিছু ঘটনা ঘটছে, দৈনন্দিন জীবনে আমরা এত কিছু সাক্ষী হচ্ছি যে এই ভয়টা বা এই বিরক্তিটা কোনোভাবেই অমূলক নয়। কিন্তু একই সঙ্গে এটাও বলবো যে আমরা না অনেক সাইটের নাম জানি না। একটু মানে বিগত বেশ কিছু মাসে আমি এমন কিছু সাইট নেটে দেখেছি যেখানে ধরো বিদেশে ধরো বাংলা ভাষার ভীষণ রকম তাদের কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট ট্রান্সলেটর বা ডেটা অ্যানালিস্ট ভীষণ রকম চাহিদা রয়েছে। অর্ধেক মানুষ সেই সমস্ত ওয়েবসাইটগুলোর নামই জানে না, অথচ সেখান থেকে আস্তে আস্তে করে প্রচুর মানুষ কিন্তু আজকে ডলারে কামাচ্ছে। এবং একটুও মিথ্যা কথা বলছি না, রিসেন্টলি আমি নিজেও একটা প্রজেক্ট টেক আপ করেছিলাম, মানে 4-5 মাস আগে। আমি অফিসিয়ালি বলতে পারবো না এটা অনিয়ার নামটা, একটু সার্চ করলে তোমরা পাবে, আমাদের বলা যায় না বারণ। তো সেইখানে প্রতিটা পেমেন্টই কিন্তু হয় অ্যাকচুয়ালি ইউএস ডলারে, এবং সেখানে কাজটা কিছুই নয়, জাস্ট ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট, বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং, এবং তুমি ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে তোমার ডেটা অ্যানালিস্ট বা ইত্যাদি প্রভৃতি অনেক কাজ থাকে। একটু না যে সমস্ত ওয়েবসাইটগুলো রয়েছে বা যে সমস্ত অ্যাপগুলো রয়েছে চাকরি রিলেটেড, কনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে থাকো। দিনে অন্তত টার্গেট করো, আজকে আমি 50টা জায়গায় অ্যাপ্লাই ক্লিক করব, করবই যাই হয়ে যাক না কেন, কোনোটা কোনোটা তো ক্লিক করবে। অ্যাটলিস্ট এখন যেটা করছো তার থেকে বেটার তো কিছু নিশ্চয়ই পাবে। হাল ছেড়ো না, যেটা দীপদা বললো, আমাদের কারোরই হাল ছেড়ে আলটিমেটলি লাভ তো নেই।

0: জানো তো, মানুষ আসলে একটা অদ্ভুত অভ্যাসের দাস। মাটির কাছাকাছি থাকলে শিকড়ের মায়া ছাড়তে মন চায় না, আর পরবাসে কিছুদিন কাটালে সেখানকার ব্যস্ততার অভ্যাস ভাঙতে চায় না। মানুষ আসলে পরিস্থিতির কাছে আটকে থাকে। খুব একটা রেলেভেন্ট একটা মেসেজ এটা। ঠিক যে মানুষ সত্যি সত্যি অনেক সময় অনেক অভ্যেসের থেকে বেরোতে পারে না, এটা ফ্যাক্ট। বিহুদি, তোমার কথাটা শুনে আমি অনেকটা ভরসা পেয়েছি। মেসেজটা বিপাশা পাঠিয়েছিল, এটা তোমাকে বলে দিলাম বিহু আমি।
1: একদমই বিপাশা, ভালো থেকো, এবং আগামী দিনে যে মেসেজগুলো সেখানে কিন্তু একদম পজিটিভ নোটে অন্য ধরনের মেসেজ।
0: আচ্ছা, আরেকজন মেসেজ পাঠিয়েছে বিহু, সঞ্চিতা তমলুক থেকে লিখেছে যে আমি এখন ক্লাস 12-এ পড়ি, চুপ কথা শুনছিলাম আমার মাধ্যমিকের ম্যাথস এক্সামের আগের দিন, তারপর থেকে অদ্ভুতভাবে এই শোটা আমার ভীষণ ভালো লেগে যায় আর আমি প্রত্যেক দিন শুনি। লাস্ট 2 বছর আমি চুপ কথা থেকে অনেক কিছু শিখেছি, অনেকের জীবনের চুপ কথাগুলো শুনেছি, কিন্তু আমার চুপ কথাটা আজ না হয় অন্যদিন বলবো। আজও আমি অনেক কিছু শিখলাম, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং নিজেকে মনে রাখার জন্য এই মেসেজটা তোমাদের পাঠালাম। সঞ্চিতা লিখছি, থ্যাংক ইউ সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমার মনে হয় একজন মানুষের জীবনেও যদি আমরা চেঞ্জ আনতে পারি, আমাদের কাছে সেটাই প্রাপ্তি এই কয়েক ঘন্টার বকবকানির। ওকে, আকাশ মেসেজ পাঠিয়েছে, লিখেছে হাই দীপ, বিহু তোমরা কেমন আছো? আচ্ছা দীপ, আদর আর পান্তুয়া কেমন আছে? হ্যাঁ, পান্তু আদর দুজনে ঠিক আছে। পান্তু শরীরটা একটু খারাপ হয় মাঝে মধ্যে, একটু খারাপও চলছে এখন শরীরটা পান্তুয়ার, বাট ঠিক আছে, ফিঙ্গার ক্রসড, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমার নামটা আজকে বলো না, আমার সেকেন্ড কাউন্সেলিং ছিল, আমি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক রকম, সেই সব কিছু খুব দ্রুত কাটিয়ে উঠতে চাইছি, চুপ কথা তার জন্য একটা অন্যতম বড় মাধ্যম আমার কাছে, তোমাদের শুনলে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট আমাদের দুজনের জন্য।
1: ডেফিনেটলি তাই।
0: সৌম্য লিখেছে, আমি আগের বছর ক্লাস 9-এ ছিলাম কিন্তু ফেল করেছি, ক্লাস 9-এই রয়েছি। আমি এখন ভাবছি আমার কতটা কনফিডেন্স লস হয়ে গেছে, এবছর পরীক্ষা দিলে ক্লাস 10-এ উঠতে পারবো কি না, এই ভয়টা আমার মনে জাঁকিয়ে বসেছে, আবার আমি ফেল করব না তো?
1: এই ভয়টা নিয়েই যদি তুমি থাকো তাহলে ডেফিনেটলি তুমি ফেল করবে। মানে আই মাইট সাউন্ড হার্শ, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আসলে আমরা যখন মানে আমাদের এই ভূতের ভয় কেন, বিকজ আমরা কোনোদিনও এক্সপিরিয়েন্সই করিনি, আমাদের কোনোদিনও সেই সৌভাগ্য বা দুর্ভাগ্যই হয়নি যে এনকাউন্টার করতে পারি। অজানাকে আমরা অলওয়েজ ভয় পেয়ে থাকি, আর এইখানেও তুমি যখন অ্যাপিয়ারই যদি না করো কি হবে এটা ভাবতে ভাবতে যখন আলটিমেটলি পরীক্ষার সময়টা চলে আসবে, তুমি দেখবে যে তুমি কোনো প্রিপারেশনই নাওনি, তুমি 4 মাস ধরে বা 3 মাস ধরে শুধুমাত্র ভয় পেয়েছো। আর ভয়কে জয় করার কথা আমাদের বিভিন্ন জায়গাতে লেখা আছে। আর একটা কথা, ক্লাস 10-এর এক্সাম বা 9-এর এক্সাম আমাদের কিন্তু জীবনে সত্যি ক্যারিয়ার পথে বড় ভূমিকা পালন করে। তাই সৌম্য, আমি একটা কথাই বলবো যে এত কিছু না ভেবে যেটা তোমার এই মুহূর্তে করা উচিত সেটা হলো পড়াশোনায় ফোকাস করা। তুমি নিজের 100% দাও প্লিজ, তারপর যেটা হবে সেটাতে তোমার আমার কারুর হাত নেই। কিন্তু আবার আমি বলছি, মানে আমি সবসময় প্রত্যেকটা সাজেশন বা সলিউশনে বলি যে বিভিন্ন ক্ষেত্রে চেষ্টাটা ইজ মাস্ট। আজকে তুমি তোমার সর্বশক্তি দিয়ে প্লিজ চেষ্টাটা করো, যাতে করে আজ থেকে 5 বছর বাদে যদি তুমি একটা মনোমতো চাকরি বাকরি না পাও, তখন যেন এইটা না মনে হয় যে আমার কাছে সব ছিল, বাড়িতে বাবা মার সাপোর্ট ছিল, ভালো পড়াশুনো করার ব্যবস্থা ছিল, বই ছিল, খাতা ছিল, স্কুল ছিল, টিচার্সরা ছিল, অথচ আমি তার কোনোটাই ইউটিলাইজ করিনি। আমি শুধু ভেবে গেছি যদি আর তাহলে এইসবের উপরে আমি ডিপেন্ড করেছি। তাই একটা কথাই বলবো, এমন কিছু করো না জীবনে কখনো যাতে করে ভবিষ্যতে 10 বছর বাদে মনে হয়
0: রিগ্রেট হয়,
1: আমি যদি আরেকটু এফোর্ট দিতাম আমি হয়তো আরো বেটার জায়গায় পৌঁছতে পারতাম।
0: রাইট, আমার মনে হয় আজকে শোটা শেষ করার জন্য এর থেকে ভালো মেসেজ বা এর থেকে ভালো সলিউশন আর কিছু হতো না। আজকের মতন চুপ কথার যে জার্নি আমাদের দুজনের এতক্ষণ চলছিল, সেই জার্নি এখানেই শেষ করছি। বিহু আর দীপের জার্নি রাত 3টেতে এসে শেষ হচ্ছে, কিন্তু চুপ কথার এই জার্নি আবার যেমন চলতে থাকে প্রত্যেক সপ্তাহে শুক্র আর শনিবার রাত 12টা থেকে 3টে, তেমনই চলতে থাকবে। আজকের মতন আমরা বলছি টাটা, বাবাই, গুড নাইট, ভালো থেকো, পাশের মানুষটার হাত ধরে থেকো। সময় কিন্তু চারদিকে খুব ডিফিকাল্ট, মানুষের ওপর বিশ্বাস রেখো, মানুষকে ভালোবেসো। এই বলতে বলতে আজকের মতন টাটা, বাবাই, গুড নাইট।
1: গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত তিনটে। আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গাঠের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ প্রথম যে গানটি শুনব তারে জামিন পার ফিল্ম থেকে রমন মহাদেবনের কণ্ঠে একটি গান।

পরগন রাত ফতে আলী খান কণ্ঠে। পাপ ফিল্ম থেকে।

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। চারটে মানেই প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, রাগ বিলাস খানি টোড়ি, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি, তবলায় রূপক ভট্টাচার্য, সারেঙ্গিতে রসম আলী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। রাগ বিলাস খানি টোড়ি।

বিলাস কানিটরির আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। 107 FM রেনবোয় শুনছেন প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী।

সেতারে শুনলেন রাগ চারুকেশী। শিল্পী ছিলেন দীপশঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে 107 FM রেনবো এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আসছি চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 12ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনী, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান দিয়ে। এই গানটির সঙ্গে আজকের যে গল্প আপনাদের শোনাব তার সঙ্গে কিছুটা হয়তো মিল আছে। কি গল্প, কেন, কি জন্যে, আসি পরে। এই মুহূর্তে অজয় চক্রবর্তী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ বিভূতিভূষণের জন্মদিন, 12ই সেপ্টেম্বর। বিভূতিভূষণের লেখা পড়তে পড়তে অদ্ভুত কিছু অনুভূতি তৈরি হয়। গতকাল যেমন ভাবছিলাম যে কোন গল্পটা আপনাদের শোনাব, অনেকগুলো গল্প ভালো লাগলো, একটা গল্প একটু বড় গল্প, সে গল্পটা আজকে শোনানোর সুযোগ হবে না, যদিও আজকে শোনালে আপনাদের খুব ভালো লাগতো। আমার আজকে একটা অন্য গল্প শোনাচ্ছে, এটাও দুর্দান্ত। আসলে এই গল্পগুলো পড়বার পরে না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যেটা আপনাদের হয়তো শোনার পরেও হতে পারে। বিভূতিভূষণের গল্প কিন্তু কোথাও পৌঁছে দেয় না, চলতে চলতে নিজেই নিজের কাছে পৌঁছানো যায়। এবং বাংলার প্রকৃতিকে এত সুন্দর করে, নিবিড় করে দেখা এবং তাকে পাঠক বা দর্শক শ্রোতা যাই বলুন না কেন তাদের কাছে পৌঁছে দেওয়া, বিভূতিভূষণ সেই অসামান্য কাজটি করেছেন। বিভূতিভূষণের লেখার পরেই যেন মনে হয় জীবনানন্দের সেই কথা, এই বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, গল্পটা শুরু করি, কারণ গল্পগুলো স্বাভাবিকভাবে একটু বড় হয়, তারপরে আপনাদের পাঠানো বার্তাগুলো পড়ার ইচ্ছে সবসময় থাকে। 9903653992, 9903653992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তা। বলে দিলাম দুবার, কারণ অনেক নতুন বন্ধুরা, তারা যদি পাঠাতে চান আপনাদের বার্তা তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারিক অপেরা পার্টি। সকালবেলা

0: একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল,
1: সালাম বাবু।
0: কে তুমি?
1: আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম।
0: কেন?
1: ডানি জমি কিনবেন?
0: পঞ্চাশের মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি, দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হল। কি সুন্দর কথাটা না? একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হল। সবাই ভাবছে এ দুর্দিনের অভাব অনটন শিগগিরই কেটে যাবে। এ সময় ধানের জমি কেনা মন্দ নয়, সামনেই শ্রাবণ মাস, জলবৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে। চালের দাম 25 টাকা মন, তাও সহজ প্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয় পালিয়ে এসে বাড়ি বসে আছি, হয়তো কলকাতা শহর জাপানি বোমার খায়ে ছাত্রাখার হয়ে যাবে। দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব, যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। তাই বললাম,
2: জমি কোথায়, কতটা?
1: ওই সালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর জমির যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল।
2: তুমি তার কেউ হও?
1: না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আসছে, সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব, 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু, আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে। আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা।
0: কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি, জমি জমার ব্যাপার তত ভালো বুঝি নে। ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে। জমি ওর নয়, সোনাই মণ্ডলের জমি। আচ্ছা, ও এসেছে কেন? এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকে এই জমার অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে। জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা। বারিকের চেষ্টা এবং আমার ইচ্ছে 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক দেখলাম তার মোড়ল। মহাফূর্তিবাজ লোক সে, আদুবুড়ো হলে হবে কি, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বারিক আমায় ডেকে বলল,
1: বাবু একটুখানি দোকানে চলুন।
0: কোন দোকান?
1: এই জল খাবেন একটু?
0: জল খাওয়ানোর প্রথা আছে এদেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী এবং শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়, যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন? এ কথা তো এ প্রদেশে নেই। কিন্তু বাড়িকে রানারি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে গিয়ে বসলাম।
1: দাদাও দাও দোকানি বাবুরে, নিমকি শেঙারা সন্দেশ দাও, আর ওই যে হ্যাঁ দেখো গোল গোল গোল গোল তোমার কি জানো বলে ওই দাও, এক পোয়া নুসি খাবেন নাকি বাবু? হ্যাঁ দাদা বাবুরি, নুসি দাও, নুসি তো আটখানা দাও। ভাজা নাই তো ভাজা দাও।
0: দেড় টাকা খরচ হয়ে গেল শুধু আমার জন্য, খাবার খরচ গেল টাকা 4। বারিক মহাফূর্তিতে 1 টাকার খাবার নিজেই খেয়ে ফেলল। সন্ধে হয়ে এলো, সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হলাম। বারিক অন্ধকার পথেই গান জুড়ে দিলে চেঁচিয়ে,
3: ও গো হরি বংশী ধারি শ্যাম লটবর।
0: সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে 2 ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কড়কড়ে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে, দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল
4: 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি। সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়, দামটা কম বলে মনে হচ্ছে কি না?
0: যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে,
1: হ্যাঁ বাবু আমাদের গাঁ আগে, তারপরে আপনাদের গাঁ, এই অন্ধকারে কি করে থা যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামেই আজ থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আসল একটু ফুর্তি করা যাক।
0: আমি রাজি হলাম না, বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হল। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত, সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ একখানা চালা ঘর এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল, তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালা ঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে নিলে, সেবার ধান রোয়া শেষ করলে। বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে, এসে এ গল্প ও গল্প করে ওঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে।
1: বাবু এসো বারিক, তামাক খাও। বাবু বাটা দায়ে পড়ে আলাম, পাঁচটা টাকা দিতে হবে।
0: কেন হঠাৎ?
1: আপনার জমিতে বারো মাসে চাষ দিয়ে রেখেছি মুসুর বনতাম, যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক।
0: বেশ নিয়ে যাও। তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বাড়িকোর গানের দলের ডুগি তবলা কিনেছে। একদিন বললাম,
2: মুসুরি বুনলে নাকি বাড়ি?
1: আগে বাবু
2: ক বিঘে?
1: এই এক বিঘে।
2: আর দু বিঘে?
1: বাবু আর দুটো টাকা দিতে হবে, খরচে গুলোচ্ছে না।
2: মিথ্যে কথা, তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল?
1: ওই জেলে পাড়ার জেলে সোরাদের নিয়ে বসি, রোজ আখড়াই হয়। গান বাজনা ভালোবাসি বাবু, এবার পুজোর সময় এই সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো বারোয়ারি আসরে, দেখি যদি খোদায় মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো।
2: বেশ বেশ,
1: দেন বাবু দু টাকা দেন,
2: নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে।
1: তার বলতি, কাল সকালেই বাকি দু ভিগে সাঙ্গ করে দিব।
0: ধানের সময় আমার ভাগে সে দান দেওয়ার কথা বারিক আমাকে ততটা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে,
1: বাবু ওই রকমই, কত লোককে ফাঁকি দেছে, আপনারে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই।
0: খুব রেগে বারিকের বাড়ি গেলাম, গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল এই রকম বাড়ি ঘরোর, মাত্র একখানা চারচালা ঘর, ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে কোনো রকমে আটকানো, দোর পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুঁকো আর এক তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত ছেঁড়া আর ময়লা রাঙা নরুন শাড়ি পরে চালে শুকোচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে, উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি, সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কি সুন্দর করে একটা পল্লীগ্রামের খুব দুস্থ মানুষের বাড়ির বর্ণনা বিভূতিভূষণ এখানে দিয়েছেন, যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই গল্পগুলো। যাই হোক, একটু এগিয়ে যাই গল্পটা, কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম,
2: মোটে দুবিশ বিঘে ধান পেলাম তিন বিঘে জমিতে, আমার সব শুদ্ধ ২২ ২৩ টাকা নিয়ে এসেছে, তার বদলে ধান দাও, আর বছরের ভিটের খাজনা দু টাকা তাও শোধ করবে, নইলে কালি নালিশ শুকে দেবো।
0: বারিকের দুটি ছেলে, বড়টির বয়স ১৮-১৯, ছোটটি ১৪-১৫, তারা বাবার কাছেই দলিজে বসে গল্প গুজব করছিল। চট করে একটা খুরশি পিঁড়িয়ে এনে বড় ছেলেটা আমায় বসতে দিলে। বারিক বললে,
1: যা এ কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি শিগগিরি শোট, শিগগিরি শোট।
2: থাক, আমার তামাক খাবার দরকার নেই, ধান বের করো বাকি টাকার।
1: ঠান্ডা হন বাবু, তামুক খান আগে।
0: বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম,
2: তোমার ছেলেরা কি করে?
1: আগে বড়টি গরু সরায়, ওরা দুজনেই ভালো গান গায়। শুনিয়ে দে না বাবু, আরে বাবুর একখানা গান শুনিয়ে দে।
2: থাক, গান এখন শোনার দরকার নেই, তুমি ধান বের করো।
1: দেও বাবু দেও।
2: আর কাজ না, আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো।
1: দেও বাবু দেও, তামাক খান।
0: একটু পরে বারিক আর তার দুই ছেলেতে ধরাধরি করে দুবস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে,
1: বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়িতে জুতে দে।
2: আমি বাধা দিয়ে বললাম, কত ধান?
1: ২২
2: ৭.৫ মন, এতে তো শোধ হবে না দেনা।
1: বাবু আল্লাহর কি রে, ঘরে আর ধান নাই, সব দিলাম আপনারে, আর কিচ্ছু নেই, আপনি দেখে আসুন ঘরে।
2: তোমার ধান রইল না?
5: না বাবু,

0: সবই তো দিলাম আপনারে।
1: তা তুমি ছেলে পেলে নিয়ে খাবে কি?
0: তার কি করবো বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি।
1: ওর কথা আমার বিশ্বাস হলো না। দুবস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিল। দুদিন পরে বারিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধেবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম, ও বারিক কোথায় চললে?
0: আগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি।
1: তুমি কি বেহালা বাজাও?
0: ওই এমনি একটু আধটু খোদার মর্জিতে।
1: জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর, কুঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খাঞ্চারেক পুরনো মাদুর, এক কোণে দুজোড়া ডুগি তবলা, একখানা খোল, একখানা মন্দিরা, গোটা দুই থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জোনা পাঁচ ছয় লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম। সামনে বাঁওরের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে। লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরি বাড়ি মিটানো পথের মধ্যে দিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শাওলার দামে। উপরে কাজী সাহেবের দরগা। ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়েছে। আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা, খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগাঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধুরা মাটির কলসি কাঁখে জল নিয়ে যাতায়াত করছে। একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বলল,
0: হ্যাঁ তামাক সেবা করুন, একটা কলার ডাটা খেয়ে নিয়ে দেব।
1: আমি তামাক খেতে খেতে বললাম,
2: একটু গান বাজনা হোক শুনি।
1: সে বললে,
0: হ্যাঁ বারিক এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু, সে হলো আমাদের বেয়ালাদার, এ দল তারই, এর নাম বারিক অপেরা পার্টি।
1: বাহ, নাম দিয়েছে কে?
0: বাবু এ মোরা তো ইংরেজি জানি নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন নাম থেকা থাকে তাই দেখে মোরা একটা মিম খিটিয়ে মাল নাম বার করিসি, ভালো হয়নি বাবু?
1: একটু পরে বাড়ি এসেও সেই কথাই জিজ্ঞাসা করলে। আমি বললাম,
2: হ্যাঁ নামের মতো নাম হয়েছে একটা বটে, খাসা নাম।
0: আরে গান শুনিয়ে দে বাবু রে, তাও শুধু দে।
1: ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়, ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বারিক বললে গান করে আমাকে শুনিয়ে দিতে। সে তারস্বরে একটা গান গাইল। বারিক বলল,
0: মানভঞ্জন পালা সেই গানখানা আমার সঙ্গে ধর,
1: বলেই সে রগে হাত দিয়ে আরম্ভ করল, ধ্বনি কিসুখে রাখিব পরাণ, কানু হেন গুণনিধি, গৃহে না আইল যদি অঝরে বহিল দু নয়ান, ও লয়ান যে বয়ে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বয়ে যায়। বারিক গান করে না মন্দ। খানিক্ষণ থেকে আমি চলে এলাম জ্যোৎস্না রাত। বারিক কি আসতে দেয়?
0: আরে বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি।
1: রাত ১১টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটোকে সঙ্গে নিয়ে বারিক বাড়ি ফিরছে, বন জঙ্গলের পথ দিয়ে। বারিকের বাড়ি চালদি গ্রামে। ওদের ওখানে বাঁওরের ধারে গান বাজনা হয়। বারিকের বাড়ি থেকে সে জায়গা প্রায় দেড় মাইলের মতো। আমার বাড়ির সামনে দিয়েই যাতায়াত করতে হয়। এ পথে অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা। সাপখোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বারিককে ডেকে বললাম,
2: হে আলো নিয়ে যাও না কেন বারিক?
1: বারিক রাস্তায় দাঁড়িয়ে বলল,
0: কে বাবু, এই এখনো জাগন তো আসেন? আর বাবু আলো, কেরোসিন তেল পাও কনে, কেরোসিন তেলের অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। তা গান কেমন শুনলেন বাবু? আগাগোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো বেহালা বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে আমি শেখালাম বাবু।
1: বারিক এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফৈয়াজ খাঁ। আমি তাকে একাটি পাকাটি মশাল দিয়ে জেলে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা। যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল, বেগুন বিক্রি করছে দেখে বললাম,
2: সোনা ভালো আছো?
0: আগে হ্যাঁ বাবু একরকম।
2: বেগুন দিও দুশের।
0: বাবু একটা কথা বলতাম আপনারে,
1: বারিকের অবস্থা যে খুব খারাপ হলো বাবু, আপনি মনি আপনারে না বললি আর কাকে বলি। ভাবলাম বাড়িকে বোধহয় অসুখ বিসুখ করেছে, কিন্তু দু চার দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে, কি হয়েছে তার?
0: সোনাই বলল, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে

0: ময়রা ওর বলদ ক্রোক করে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পারছে একবেলা খাওয়া জোরছে না। বস্তুর অভাবে ওর স্ত্রীর ঘরের বাইরে বার হওয়ার উপায় নাই। ছেলে দুটো আহম্মদ ফয়দার দফাদারের বাড়ি দুবেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধ হয় ভাতও খাওয়া হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা, গত সোমবারে ওরা গরু ক্রোক হয়েছে বলছো, আর সেই সোমবারের সন্ধ্যের সময় তো ওকে বাড়ি কপেরাপাটির ঘরে মহা আনন্দে দুই ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ও ওই রকমই লোক, কাল কি খাবে সে ভাবনা নাই, দেখুন গিয়ে দুই ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? এক দানা নাই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? ওই তো বললাম, সেদিকে কি যাবার জো আছে? মহাজনের 717 সালি ধান কর্জ করেছিল, তার এক কুঁচি ধান শোধ করে নাই, দেনার মাথার চুল বিক্রি, যার নেবে তারে আর দেবে না, একদম কথা ঠিক নেই, কেউ বিশ্বাস করে না তারে আর। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়ে গেল। কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে বারিক আর আমার সঙ্গে দেখা করতে আসে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুখ আহমেদ দফাদার সব কিনে নিয়েছে। শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম। বারিকের প্রতিবেশী তোফেজ্জেল বলল, হ্যাঁ বাবু, শিগগিরই যান, সে এখনও তার দলিজে বসে তামুক খাচ্ছে, আপনি যাচ্ছেন শুনলে কিন্তু পেলিয়ে যেতে পারে, পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই। বাড়িকে ঘর ধরের অবস্থা আরও ছন্নছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে, উঠোনের মাঝখানে মুখ কলাই মারবার খামার, একপাশে ভুসি পাকার করি, গাড়ি আছে গরু নেই উঠোনে। বাড়িক আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখ ওর শুকিয়ে গেল। আসুন বাবু সালাম, দলিতে আসেন বসেন। ওরে আলি, খুশি পিড়িখানা এনে দে বাবু রে।
1: থাক পেরে, আমি এসেছিলাম তোমার কাছে, মুখ কলাই বিক্রি হয়েছে?
0: হ্যাঁ বাবু।
1: আমার টাকা দাও।
0: টাকা এখনো মোর হাতে আসেনি বাবু।
1: মিথ্যে কথা, কার কাছে বিক্রি করেছো? আহম্মদ দফাদারের কাছে তো, সে সংবাদ আমি রাখি। আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়, টাকা বের করো।
0: বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কলকি এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ তামুক সেবন করুন বাবু।
1: আমার কথার উত্তর দাও।
0: আপনি ন্যাস্ত বলেছেন, টাকা ওরা দিয়েছিল, তার সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা সাইতে খরচ হলো 3 টাকা, বেহালার তার এনেমেল মুকুন্দ তেরির দোকান থেকে।
1: ওরা বাজে কথা শুনতে যায় না, খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার ক্ষমতা নেই, তখন অত শব্দ কেন? হ্যাঁ বাড়িঘর তো এই অবস্থা, গাড়ি গরু সব কি হলো?
0: আমার প্রশ্নের উত্তর শুনে ওর প্রতিবেশীর মধ্যে কি একজন চলে এলো, চড়াসুর শুনে অনেকেই ওদের সামনে এসেছিল ওর কাছে, বলে, ওকে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছুই নাই।
1: তা গাড়ি গরু সব কি হলো?
0: এই রামচরণ ময়রা গরু গ্রোক করে নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহম্মদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মাঠায় মানায়। বলি, ও চাষা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন যদি শোধ করতে পারো না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন? তুমি একেবারে দশায় করেছে তোমায়, স্যা স্যা স্যা স্যা জুয়া চুরি করো কেন? বারিক মুখ চুন করে বসে রইল, আর সকলের হাতে হাতে কলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বাড়ির কোনো কথাই গায়ে মাখে না, কে যে কাকে কেন বলছে। বাড়িকের বাড়ি আর কিছুদিন গেলাম না, টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, টাকা করির সম্পর্ক তো নয়। বাড়িকের সঙ্গে মাস দুই পরে একদিন হঠাৎ হাটে দেখা, কাঁধে একটা ময়লা গামছা, পরনে ছেঁড়া আধ ময়লা ধুতি লুঙ্গির মতো করে পরা, সদা হাস্য মুখে বাড়িক আমাকে দেখে বললে, হ্যাঁ বাবু সালাম, আমাদের ওদিকে আর আসেন না দে?
1: না, আমার অন্য কাজ আছে।
0: আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু, ও বেলা দুটো গান শোনাতাম, আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কীরকম হলো, আজ পুরো মহল্লা হবে, পরশু গান হবে আরামডাঙায় বিশ্বাসদের বাড়ি।
1: আমার সময় হবে না।
0: ও কথা বললি শুনছি না বাবু, আসুন দয়া করি, আপনারে গান শোনাতে বড় ভালো লাগে। হ্যাঁ আসবেন বাবু।
1: ওর অনুরোধ এড়াতে পারলাম না,
0: সন্ধ্যার কিছু আগেই বাঁওরের ধারে ওদের বাড়ি কপেরার পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বাড়ির তার দুই ছেলেকে নিয়ে ঠিক সন্ধ্যের সময় এলো। বাঁওরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে। সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বাড়িকের গায়ে একটা বহু পুরনো কুষ্টিয়ার চাদর। জ্যোৎস্না রাত্রি, আমি বাইরেই বসে রইলাম। বাড়ির মহাব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে। হাসি ঠাট্টা অঙ্গভঙ্গি করে বিদূষকের ভূমিকায় কীভাবে কাজ

0: হবে, তা শিক্ষা দেয়। ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকা কীরকম বেঁকে দাঁড়াতে হবে। মোট কথা, এই বয়সে তার উৎসাহ আমোদ লম্ফচম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, হ্যাঁ বাবু, বীর খান একটা দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বাড়ি কপেরা পার্টির যাতে বাইরে নাম ভালো হয় তা তো আমাকেই দেখতে হবে, না কি বাবু? অজামিল কেমন লাগলো দেখলেন? চলবে কেষ্টা, আপনারা ভালো বললি, হ্যাঁ ভালো। কে ভুলবে সেই বাড়ি, যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক করে নিয়েছে, দিনার দায়ে মাথার চুল বিক্রি, এই 55 বয়স কোঠা ছাড়াতে যাচ্ছে এই অবস্থায় একাই 100। পরদিন হাটে আহমদ দফাদারকে কী করে অপমান করলে আমার সামনে? চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহমদের গলার গামছা নিয়ে টানাটানি করছে। আহমদ চালদি গ্রামের অবস্থা সম্পন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দামে 16.5 টাকা পর্যন্ত উঠেছিল। দুটো গোলা ভর্তি প্রায় 1000 মুন ধান চড়া দরে বিক্রি করে আহমদ টিনের বাড়ি ঘুচিয়ে দোতলা কোঠা বাড়ি তুলেছে। আমি গিয়ে বললাম, আরে কী করো আহমদ, কী করো, ওকে ছেড়ে দাও, ছি তোমার যে বয়সে বড় না। আহমদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না, আমার দিকে ফিরে বলল, আজ যেতে ওর ইয়ে দেখিয়ে দেবো, এত বড় আসপর্তা আমার সঙ্গে জুয়ো চুরি করে কথা বলে, মুখ দেবো বলে বায়নার টাকা নিয়েছে সেই 8 বছর, দুমন কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না, রোজ বলে দিচ্ছি দেবো, আজ আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকা নিয়ে এত বড় সাহস। যেন সাক্ষাৎ ভাইস রয়। বাড়ি তখন বলছে, সেরদান বাবু, আমি ওই সুমন্দিকে একবার দেখে নেবো, শুন নেতা আপনি ধরলেন কেন? আহমদ আবার সবেগে ঠেলে উঠে তাকে কোনো রকমের ঠান্ডা করি। আহমদকে বললাম, কত টাকা পাবে?
1: তা বাবু অনেক, খেতে পায় না, 2-20 দিন ধান দিলাম, আশ্বিন মাসে 27 টাকা দিল মুগির দাম, মোট 2 মন কলাই দিলে, এখন 15 টাকা তার ধরুন বাকি, ঝিঙের ভুঁই করে গাঙের ধারে তার 2 বছরের খাজনা 4 টাকা, ও সবার দিতে পারবে না, আপনিও তো শুনি পাবেন 1 মুঠো টাকা।
0: বাড়িকে প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়াল নিয়ে গিয়ে বললে, বাবু 2 কাঠা পুঁসুরি আর 2 পনু মানকসু বেস্তি এনলে বাড়ি, সব আহমেদ কেড়ে নিছে, হাটে ওই বেসে সাল কিনে নিয়ে যেত ঘরে, কি অন্যায় কাণ্ড দেখুন বাবু, সহনা পয়সা হবে আপনার কাছে, বেগুন পটলটাকে একটু কিনে দিই। সেদিন রাত 10টার সময় শুনলাম বারিক উচ্চৈস্বরে রাগিনী ভাজতে ভাজতে বারিক অপেরা পার্টির মহল্লা দিয়ে ফিরছে। তুমি কোন অংশে বলো, কোন বংশে করয়ে করেছ সুখী, নামটি তোমার দয়াময়, কথায় বটে কাজে নয়, এইসব। এরপর অনেক দিন আমার সঙ্গে ওর দেখা হয়নি। একদিন সোনাই মণ্ডলের সঙ্গে আমার দেখা, তাকে বলি, বারিক কেমন আছে? আর বাবু আপনি শোনেননি, তার যে সর্বনাশ হয়ে গেছে। কি হলো, কি ব্যাপার? ও সেই বড় ছেলেটা আজ 7 দিন হলো মরে গিয়েছে। সে কি কথা, কি হয়েছিল? বাবু পুরনো জ্বরে ভুগছিল, পেটে পিড়ে, রোজ সন্ধেবেলা জ্বর হতো, ওষুধ নেই, পথ্যি নেই, জ্বর সেরে গেল তো পান্তা ভাত পটল পেঁয়াজ পোড়া দিয়ে খেলো। সেদিন রাত্রিরে জ্বর হয়েছে ওর সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে, ভোরবেলা মারা গেল, কাফনের কাপড় জোটে না শেষে, এই তো অবস্থা, বুড়ো বয়সে এই ছেলেটা তবুও মাথা ধরা হয়ে উঠেছিল, আর একটা ছেলে, সে তো বাচ্চা, তার আর ভরসা কি বাবু? অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য। মনের কোণে ঘোর মিথ্যেবাদী জুয়াচোর কিন্তু সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাব সঞ্চিত হল। কাল সকালে একবার বারিকের বাড়ি যাব। সকালে একবার গেলাম বারিকের বাড়িতে, ভাগের জমি 2 বছর কিনে নিয়েছিলাম ওর কাছ থেকে, এবার ওর সঙ্গে আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত্বনা দেওয়া উচিত, সাহায্য করা উচিত। সেই দিনই রাত 10:11 গোসাই বাড়ির জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে খেতে শুনি কোথা থেকে বাঁশি বেহালা ডুগি তবলা আর মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে। নিমচাঁদ পাড়ুই বলল,
2: বাবু গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বাড়ি কপেরা পার্টির গাওনা হচ্ছে, বেশ ভালো পালা হবে, গিয়ে শুনুন।
0: আসরে গিয়ে দেখি বারিক বিদূষকের ভূমিকায় দাঁড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে, পালা হচ্ছে সাধন সমর।